ফুঙ্কাহাম যতন খনাই টুনাই যত তাক বুকতে মারিকিং সৌন লাম সক 101.6 মেগাহার্স এফএম উজ্জয়ন্ত নরগ অজরাব বেলাখেন তিনি ফুং দাম্বা জরাব আউলি ওয়াতে ওয়া মানে নুকজাক্ষা 30 মিনিট সাই অব হাই রাই নিশলাই কিচি সাকবাং অবহাই নাই আয়ং রগ বব হাইখলাই ওয়াতে রক দাওয়াখা আবরব নরক তিনি ও ওয়াতে বাই মিয়া চিন বেলাইখেন খা খাম্মানি কেসা পাতিমুং খাক মিয়া ও চিন পিয়াবা পাতিমুং ন চিন তাবুক সাহেব চিনি তিনি পান্ডানো চেঙ্গেরি লাইগিরা মানে আপনি ইয়াগুলো কগলাম সালাইনাই তি নরক তিনি আং কগলাম সালাইনাই মূসা ফান তিনি টপিক নেসেসারিয়া তব ফান তিনি টপিক চুন কিছি সা টংথক মৌরিব তে চিনি আগি সেরাইফুর জরানি যে মাংপলি রক চুন ফিরগৈ তুবনাই তাবুং নি জরা তো থাইচুক নবার কতর ফাইও কবাং খালাই অ থাইচুক খচামা রগ্ন তৈন তিনি চিন তিনি কগলাম সালাইনে নাংমানি নাংকুকমানি টপিক তিনি নারে জায়গা ফিয়াবা খা তংথকজাংনাই টপিক তিনি নরকনি বাকি থাইচুক খচামানি অ টপিক নতৈন অ থাইচুক খচামানো রুকসাওই নবার ফাইকে ওয়াতি রক নি জরাব যে থাইচুক খচালাইমানি আপন তৈ যেন কগলাম সালাইনে অ থাইচুক খচা থানে ফিয়াবা গবাং মা ববহাই অব রিলেটেড যে পাতিমুং পাতে ওই তোমানে অবনতি না যেন তিনি কগলাম সালাইনে খানদে অজরাব লব মুং রুচাব মুং আপনি আগুলো কি ফেফিনাই নরক নি গচা আর

আউতাকো মারি গেছিং যেন চিনি তিনি পান্তানো লবসাবই খুলমনি বিষিনতে যেন লবসাবই না হালাকি ও জরাও যেন থাংলাইনে ককদুক ফাইসা খা ককদুক দামতং যেন খানাইনে না জরাও হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়া সিং সিং যা খাখো কানি খরাং খানা তং খায় সাইমালিয়া অজরাব আও যদিন সালাই নাই নরকাই অজরাব থাইচুক রক নবার কদর খালে থাইজু রক কলাইমানী জরা জের রক আগে জরা কাইসব কামি রকো ফিয়াবা তাবো ফানো নুকজাকো নবার কদর ফেকেঙ্গে থাইচু বুফং তলাবো যত কামির বড় রক রুংজাক দিয়ে থাকমানে ফিয়াবা অকরা চাকরা রক অপর রং মানা খালাই অবহাই খেলাই নবার কতরনি জরাব তুমুং ন বুফং তলাবো তঙে কেঙ্গে বুফং বেদেগ রোগ বাই কলাই মানু হিনে হ্যাঁ দিবা না আজরাব গবং পাতিমং পাতিবই মানু সাগর রোগ দুঃখ মানে মানু ফিয়াবা জেরাই জেফ্রু চেরাই জরা আফ্রু হেঁকে অ পাতিমং রং মূ সাফানো কিরিয়া হ্যাঁ দিবা কিরিয়াও ন চং তামিনাই জেরাই হিন ফুরো হিয়াকে জেরাই রোগবা আসে খান সুকনা সিয়া বরকনি যে থাইচুক খসানানি বা থাইচুকনি বখাগ বরকনি বখরক সগৈজাক বা বরকনি বখা সগৈজাক যে বরকব থাইচুক খসানাই থাইচুক জানাই তে থাইচুকনি মাংপলির আসে ন নাইথক নাইথক হ্যাঁ দিবে না কুমন হিয়াকে নাইথকই দো হিয়াকে যতনি নাইসা এট্রাকশন ফাইও হ্যাঁ দে যেরকম ককদুক গ্রী ফিয়াবা কক্তুক যিনি নরকাই নেসেসারি মূসা কক সাইয়া ও থাইচুক নতুন নরকাই কগলাম সারাইনে অজরাব কক্তুক ফাইজাক গরী নরক কেব কক্তুক দিয়ে গ্রী মানো তিনি নরকনি অবহাই শেয়ার খালাই মানো থাইচুক যে কামিও অকরা চাকরা তোমার বা তাবুনি জরাবো যে থাইচুক নতুন যে কক মাং রক্ত মানে বা তাবুনি জরাবো যে মাংপলি রং নকজমানি অবরক যাই মানো হ্যাঁ দিবানা

0: अब त हो मरेको सिंह हजुर अब ककदुगो होइन है खसैनाले होइन ककदुगो स्वागत हेलो
1: हेलो
0: तखन लम्सको फुङ कहाँ
2: ফাংসা মুসো বুফাং আসত করে ইয়াকো তো ফানো অবহাইন গবং গো সেরাই রং নি বিসিংগো নো পিয়াবা মোবাইল নে এডিকশন নক যাবো থাই চুক নি বখা গিয়া হ্যালো
3: হ্যালো ভাই ফুঙ্কা
2: আ ফুঙ্কা হাম দেখুন নাম সগো
3: বনজে মে সের পয় হতে তা বোয়া তা ফুবো অরে চোয়া চংকা সিয়াও কা
2: আও আউলে ওব অরব হাইন ওয়াখা দামবানি সিমি ওয়াজাক
3: দে তাং পনি অপনি বাই যো এ কো ওয়াজি ও তাউ নক সাকাই ফেরেন্সি কো কারু পমাদাই কো ওয়াজি কাই এম কাই
2: আও মিয়া পেসার থল পক ফাইসিং গো কাইসা খনা মানে ফেরাং কক জাগাই খরক নেই বরক নেই লাং মা জমা বেলে কেন খা খামা সিংসা তে বরক নেই যে উঙ্গরক তো মানে খাক সাকতো আও দ থাই চুক খজামানো তে ইতাম সানানি মুচো
3: আমার থাঙ্গি কত লাগছে সামান মই এপক সে নাঙ্গাই গেছে মানে তো মানো যে মাকে বম্বে লাগি তা কম কালাই আমার তো বুকম বকম কাকুরা আমার মাথায় গজরে থাকি কথা মনে

0: এজনে যত লগরক্ত তিনি হাইন খরং পান্ডব তিনি ককটি সাল তালক্রান্তালনি সালথাম সালমারি জিবরিরা থামচি বা জিব্রা বিশি মেটালনি সালনি জিব্রি সালমারি নিশাই নিচিদক ইংরাজি বিশি খার জগী দো মিটারনি থামচুদক পয়েন ব্রী মেগা হার্স এবার সাসাইনি দকচি চকু কিলো হার্স তে সারাসা পয়েন ব্রী মেগা হার্স বাকসা খাইয়ে ই হাইন খরং আওখ্রাই জগী দো ফাইনগা চাইন খরঙ্গ পুলানো খাইন হালে কক গাহাম নরক ওয়ালাই সোলাই ইংমানি আবো বড়নি ফাই আবো নরক টংথক জা থকে টংনা মুচুমা বাইসে ফাইও আ মুচুমারও নরকনি সাগ দুন্দ্রক লাইমাংটঙ্গ নরক মাননা মুচুঙ্গ হাইফানো নরক মানিয়া আবনে বাকি নরক বথানা নাই নরক বেলাকে খামায় হাইফানো নরক মাইয়া আবনে বাকি নরক ওয়ালাই সোলাই ইংগো নরক মানা মুচুং মানো মানিয়া তামনি হনবা নরক কাইতনো সানিয়া নরক সানফানো মানিয়া তামনি হনবা নরকনি মুচুংমা চাইয়া নরক টংটক সাথকে টংনা বাকিছে সানো তমু সিতরা রক সংসারনি বড় রক টংতে টংমানি আবো কাইতর বাই কেনা আরি অংমাসে ক্লাই হনে নরক সাই মানিয়া দে সংসারনি বড় রক টংতে টংনা নাইনাই বড়ক বো কাইতর বাই কেনা আরি অংমাসে ক্লাইও কাইতর চিনি বিশৃঙ্গ রুমানী ফলা বেলাকে মুচুংজাগ এলেমবাগনি অকক নাঙি হানি তা হানি হাইফানো কাইতর খাইরগী রুমানী আবরক রাগ কগ এলেমবাঙ্গ হাইহিনী সামাহাই কুংচুনাই রকন কাইতর কেবেঙ্গ কয়তনাই রকন খে খাইরগ হাকে নরক কাইতনী থানি বমদি শৈতানো কেবেংদি হাকে ব নরক নি আরনি খানাই কাইতর বৈতংদি হাকে বব নরক বৈতংনাই অসুমসুকনাং রক নরকনি ইয়াকসু বাইদি অ ফাতরা রক নরকনি বখা কুফর খাইদি ফাইদিঙ্গা চা আসক জরা ক কাহাম খানা হালাকা গাঠার বাইবেলনি
1: অজরা ও চং হাইকে থাংলাইয়ানে চিনি তিনি নি আও অজরাও চ থাংলাইয়ানে হাইকে চিনি তিনি নি তিনি নি সালনো রক্সাওই তিনি সালনি ইম্পর্টেন্ট তিনি কমন ওয়েলথ ডে নি সাল হিনিব সাজাগি দো তে অবনো কারিব চিনি তিনি সাজাগি দো বুতা বুফায়ৌনি সাল হিনিব সাজাগী দো অবনো কারিব সাজাগী দো চিনি তিনি বরী রকনি সাক হামক্রাইনি সাল হিনিব সাজাগী দো তুমুন চিনি সালনো রক্সাবই তেব সানানি থাকাই তিনি ফিট ইন্ডিয়া সাইকেল রেলি সাল হিনিব চংজাগী সাজাগী দো তে তিনি সাল ব্যাংক রকনি সাল হিনিব সাজাগী দো হাইকে তে তিনি ও সাল আগি জরাব বব হাই পাতিমুং রক পাতি ওই থাকা অবনো অঙ্কল উসলই নাই কেহেঙ্গে নুকজাগ তিনি হাই সাল ন ভারত হাকতর ভারতনি তংখরতেই বলংনি লাংমা গনাং মানেখনি নাই মথাংন নাহারে হাতিমেরি সাথী অবনি কেম্পেইন চয়েল খাই জাকা মায়ুং রগ্ন মায়ুং রগনি হামক্রাইন নাহারে অ সামু বোতাং খাই জাকা 2011 তিনিহাই সালন সোমেন চন্দ্রনি আচাইমানি সাল বব খরকসা সৈকরং 1920 বিশিও ব বিনি আসাইমানি বন নুকজাগ চিনি বিশিঙ্গ বন বিনি অ সৈকরং সৈকং ফারনানি বাকে বা

0: ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি নিশাই নিচিথামনি সারা দকচিথাম দারা নং নরকসাওই মাজরা বেরজাগান হেনে ককমুং কাইসাও সাকলাই রেজাখা
1: আও তেকাইসা আনি ইয়াফলাও দঙ অবংকা সাকহামতে নুখং হামকলাই বেদেকনি বখাকতে কাইসা ককমুং সাকলাই জাখা সেবুক খলাই তংনাই এবা ইন সার্ভিস রকনি বাগৈ কুচুক বেরেমনি নার্সিং কোর্স খলাইনা বাগৈ বরকনো নো অবজেকশন সার্টিফিকেট কারেবৈ কয়মুং বলাই রৈনানি বাগৈ সাজাখা কোর্স রকনি বিসঙ্গ দঙ বিএসসি নার্সিং এমএসসি নার্সিং পিএইচডি তে এমফিল আকরক অবনি বাকি কয়মুং বলাই রৈনানি পাইথাক সালমারি রেজাখা 2026 ইংরেজি বিসিনি অ মেতালনি সাল থামসিসা বা সালমারি জরাব রিনানি বাকি অবরগনি বাকি বরগনি ওয়েবসাইট ও হাবই ব লগ অন খাই নাই মাননাই বরগনি ওয়েবসাইট উংখা www.health.gov.in ও ওয়েবসাইট দেখাইছে দো কাজী নজরুল ইসলামনি আচাইমা সালনো রেকসাওই আমসাই বেরেমনি উঙ্গৈ রেচাব মুংতে মশা মুংনি বিসিংতেই কাইসা পান্দা সংসার জাগানো আ পান্দা সংসার জাগানো ও 2026 ইংরেজি বিসিনি ও মে তালনি ন সাল নিশিদক সাল মারিব পান্দা সংসার জাগানো যতনবাড়ি কমিউনিটি হল করবুক সাব ডিভিশন তেইব সাজাকা আরও আজুগৈ রিক মুং বাতাইলাই মুংব টঙ্গানাহিনে আবহাইখলাইন সালসা ত্রিপুরা হাংকরনি বিসিংগ খবজাক ধর্মনগরতে কাঞ্চনপুর বখাসতেনি ভারত বাংলাদেশনি আরি আমজাইও বারামিটারনি বিসিংগ লুকুরকনি থাংলাই সুখলাইথানি ও বিএনএসএস 2023নি 163 দ্বারা কেরং রায়দানো ফিনেই রেজাখা ও রায়দা হরনি দামদকনি সিমেতেই নি ফুংনি দামদক জরা বজাক টঙ্গানো ও রায়দা ফিনজাক টঙ্গানো 2026 ইংরেজি বিসিনি ও মেতালনি সাল থামসি সালমারি জরা হাইকিয়াসু জরা নরক খনাকা আনি ইয়াফাও যে টঙ্গানি সাকলাম অজরব
0: ফাইদেঙ্কে আনির তামু কক্তুম তঙ্ক সঙ্গাব খনাইন হারলেন অবংখা তিব্রা সাহামক্রাই বেদেক হাস্তে হাফাং কাইসা ককমুনি বিসংতে খেসা কলাইকা রংরেম দক নিসিমি রংরেম চারো রংসরং টংনাই রংসরংনাই তে রংসরংনাই জগ্র বরক প্রি মেট্রিক স্কলারশিপনি বাকি বিএমএস পোর্টাল অনলাইন তে কইলাই ইয়াফারি মানবায়ানো অ পোর্টাল আবংখা bms.tripura.gov.in অ পোর্টাল অব অ নিসাই নিচিদক ইংরাজি বিসিনি বসকাং জোনতালনি সালথাম সে সালমারানি বিসঙ্গ কয়লাই রেনাই কয়লাই আফরফুর রংনকনি রিচম বাই হাকে স্কুলনি ইউনিফর্ম বাই কানই বুজাক পাসপোর্ট সাইজনি মাংপিলি নাংনাই তাই নাংনাই এসটি সার্টিফিকেট তাই সেকাং রেমনি রংসরমানি মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার্ডও রংসরংনাই এবা রংসরংনাই জেকনি মুং টংনা নাংনাই তাই নাংনাই ব্যাংক একাউন্ট ব অবাইক্লাইন তাকলাই নৈসাই নিচি ডক্টে নৈসাই নিচি সিনির বিসিনি বাকি স্যাম্পলস কলেজও বিএ কোর্স এডমিশন নাহার জাগে দঙ্গ ইংলিশ কক বরক সোশিয়লজি ফিলোসফি হিস্টোরি তাই পলিটিক্যাল সায়েন্স এডমিশন বাকি কয়মংলাই রই মানে অ নৈসাই নিচি ডক ইংরাজি বিসিনি বসকাং জোল তালনি সালচার সালমারিনি বিসঙ্গ আবার বাকি ইমেল রাখা svcagt26@gmail.com তাই গরঙ্গি নাইমাননাই অবংখা অকক দুগ্লম বরঙ্খা চকো ব্রী থাম দক সাবা স্নি চার স্নি বা অকক দুগ্লম্বর অব গরঙ্গি নাইমাননাই

অবহাই কলেন হাই নাহাই যানখা বংখা লুকরক বাইপ চারি তঙ্ক চাংটে কাহাম করং বহি তৈরি বাকি বিশালগড় তাই সোনামুরা বকাক্সিনী ভারত বাংলাদেশ আরিয়ামসানী ভাড়া মিটারনি বিশৃঙ্গ সালব্রম হরনি দামসানী সিমিতে নিফুনি দামবাজারা লুকরক থাংলাই সুখ্রাই থানিব বিএনএসএস নৈসাইনি চিথামনি সারা ড

0: দবন দবন নবার খাইছে আয়াং আমার সঙ্গে বেড়ে কোয়া গানে বেটে কোয়া গানে আমার বাবু
1: হামজাংনাই অঞ্জলি কক হ্যালো
2: স্কুল বন্ধ খাই স্কুল বন্ধ খাই সঙ্গে খাইজান
1: হামবাই ব্রিজে সামাহাই ফেবা যাইজক যাব থাইজক খসাব বুফংতলার ফেবা খলাই ককনো যৈত যে ফেবা বিন কক খানাবো মৈত মানকা গবিন হারব রগ খলাই ব্রুং রং উংতং মানে নৌলে নুক যাবো না হে দেবে না হ্যালো হ্যালো ফং কাহাম ফং কাহাম বাহাই দং সাগ্রা দে
3: আগে চেরাইফ্রো থাইসুক জালাইফ্রো আগে থাকছি গোবাং মা গলাই থাকে।

0: তিনি ফুং দাম্বানে সিমি ফুং দাম্বা দাম্বই সতী চার এবার কেবা সতী থামচি বা জরা সুখ দলিও আউলিও ওয়াতে ওয়াকা আবনি বাকি কিছিসা নংখরনা লেরি থাকা তো বফানো লামাব যেফুর আং ফাই দো আজরাব কাছা থাইজং বফাং বারুই ফাইনা নাগো আং সরক গজারতে আর সরক সরকও থাইজক বেলাখিনো নাইথ নাইথক লাই গখরাং তে সাকা বকা খয়ারি কালার খালাই থাইজক গবং মা খালাই গরাই যাক ওয়াইসা থাইজক নুগই জরাব কিছিসা খসর জাখিনে হিমই ফেমানে ফিয়াব বখামানি উফলি থাঙ্গাই থাইজক খসানানি নাংখা হাইসে অবন বাকি জেরাই জরা বেলাখিনো মানে মকল বুসকাঙ্গ নুক মানে বাকি তিনি নরক ভাই ও থাইজক খসা মানো তুই ককলাম মাসাকা হ্যালো হ্যালো তখন হলাম সব ফুঙ্কাহাম
1: ফুঙ্কাহাম নন বাই ন বেলাকে ফুঙ্কাহাম আং ইয়াং শিবচন্দ্র পারানি রবীন্দ্র দেব্রমা বাই তিনি কক বর্ষম বেলাইকে নাংমানি বেলাইকে পাইলে হামাই বাই ন কক বর্ষম তোমার বাগে তিনকে আং খাইছে থানি খানো যে সানাইর তো কাহাম কাহাম সাইছাঙ্কা আং সাজং না শিবগিরি কে হিসাব তো ফানো সাও
0: না
1: সুতা গিস্তাই পুরো থাকে রসালাই মানে হ্যাঁ দা ইনকে তাহুনি বাই আগিনি মারখানে ফের কাছে হর বাই সাল নখানি মানো হ্যাঁ দা বাই মানে সুন সরং মুংনি থেকে সং আগিনি রমং সামু রওনো সং তাই সে কিপিলি তুবুই হাই মানো তাঙি হিন্দি বাই সং আগিনি হাকে না সং তমং সামুং ন তাবুনি সরাই রং ন তাবুনি জেনারেশন ল ন মা ফরংনাই মা খানাই মা তঙি মা ফনংনাই অমা হাইজা ঠঙ্কা আগিয়া সং সরাই ফুরত বাই দল দল সব সকাং থাঙিমান বাক্সা বাক্সা ওয়ালাই নুসু বুলকেবে মুর হাই আনো আমা হাইজা খাইজি আং সমানো নাই হিনে ওয়ালাই মার নবো সরাইবা খাসিয়াবা হ্যাঁ দা খাসি উকা কবর সুগাংবাড়ি এন ওয়াতই নবর ফাইছি নিছে সুগাংবাড়ি এন থাঙি চঙে আয় ওয়াতই ফাইনা না সেন থাঙি চঙে লেখেতা রূপ রূপ দল দল বুফাং তলা তলা বসুক আরাম না নবর শিব শিব সালাই না রং ন অব রং ন মুজো মা খাতা বাই এবন তাবুং দিন তাবুন কম্পিউটার যুগ অনলাইন যুগ মারখানা আগিনি ফেরকা অবন আং সানামো সঙ্গ সং তাঙ্গে আগিনি তমুং রাজা তমুং ইসা ইসা কাপানো সং মা তবু নাই বাই হ্যাঁ দা ইসা কিসাকে সিং তং থাই সা থাই বেবং নন মা ফুনং নাই মা সরং রাই অমা হাজা নিনি সরং মানো নগুই বরব হাবো খাও খেলা হামনাই হেডবাই এইয়াবো না আং সানামো সঙ্গতা আগিনি তমুং রাজা রক পুরা তবু না বাকি যতন না কয়জা ওই আং এসে মজা সরং মুং সৈ সং মা তবু লাইনাই বাইসাবাই মাই আসে হেডবাই
0: তাহবুকুমারি কিসিং ইয়াফাও জরা করেখা মা থাংলাইছে নাই তিনি টপিক তো মানে মেইন যে ওকলক নি যে রিজন তো মানে আবার সাইখানা রেখা জরা করেই দৌই ফাইতমা জরাব থাইচক লামাব কলাই যাক বুফাং তলাব খসাইও ওই লাই ফে মানে ফিয়াবা বোখামানিয়া থাঙে তেওয়াইছে মা খসা ফিরকা আবাব বুইনি থাইচুক লামা হিম ফাই তানি ককরে ওয়াইছে অবহাই অ যে মনি কথক তংমু বুইনি থাইচুক ডিউটি খাইনানি ফাইও নরকাই কেরেংনানি বাকে ফিয়াবা জরা গিজিসা খসর যাক তবু ফানো থাইচুক খসানানি খসাইয়াবই ফাইমানিয়া তাইসা কিফেলেই থাঙে থাইচুক খসাবই ফাইনানি নাকা আপনি বাকে তিনি নরকাই থাইচুক খসাবনে তুই কি যা ককলাম সালাই মানে সালবরুম সং নাংমানি ককলাম সালাই তো ফিয়াবাই তিনি কিসিসা নরকবাইও থাইচুক খসাবনে তুই ককলাম মা সালাইকে আপনি বাকে তিনি বাকে আশেক নংসিতুন এই নরকবাই কক দুক তুই কেরেংলিয়া অজরব থাঙতে থাকতে ও রচ্চামুনি বিষয়তে আং নরকবাই তিনি ইয়াকমা কাকলাইছে নাই তিনি আং নরক নি লগি তোমানি নরক নি বুকুক মামন নরক নি তিনি সাল কাহাম থাকুন তেই

আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনায় বসবেন। চলতি বছরের জুলাই মাস থেকে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড পশ্চিমবঙ্গের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও অন্যান্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে আলোচনার পর ইরানের সঙ্গে সমঝোতার পথ অনেকটাই খুলে গিয়েছে। আবহাওয়া দপ্তর আজ উত্তর ও পশ্চিম ভারতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। আইপিএল ক্রিকেটে আজ সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লির হায়দ্রাবাদ হাউসে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। আশা করা হচ্ছে তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়সহ বিস্তৃত পরিসরে বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কো রুবিও গতকাল 4 দিনের সফরে ভারতে এসে পৌঁছেছেন। গতকাল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, সংযোগ ব্যবস্থা, শিক্ষা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। শ্রী মোদী জোর দিয়ে বলেন যে আন্তর্জাতিক কল্যাণের স্বার্থে ভারত ও যুক্তরাষ্ট্র নিবিড়ভাবে কাজ করে যাবে। প্রধানমন্ত্রী শান্তি প্রচেষ্টার প্রতি ভারতের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান। বিদেশ সচিব রুবিও পশ্চিম এশিয়া পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি ভারতকে যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেছেন। কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকটি আগামী 26 মে অনুষ্ঠিত হবে। এই বৈঠকে ডক্টর জয়শঙ্কর অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং, জাপানের তোশি মিৎসু মোতেগি এবং মার্কো রুবিও অংশগ্রহণ করবেন। মুক্ত উন্মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার লক্ষ্যে কোয়াড অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্রগুলিতে সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে মত বিনিময় করবে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে দৃষ্টিভঙ্গি রয়েছে, ভারতই তার মূল ভিত্তি। নতুন দিল্লিতে গতকাল মার্কিন দূতাবাসের অ্যানেক্স বিল্ডিং উদ্বোধন করে রুবিও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সংস্থাগুলির $20 বিলিয়ন বিনিয়োগ এবং ভারতের প্যাক্স সিলিকা চুক্তিতে স্বাক্ষর করার ঘটনাই এর প্রমাণ। তিনি বলেন, তার এই সফর

পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005কে প্রতিস্থাপন করছে। আগরতলা লোকভবনে গতকাল হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অধীনে যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। রাজ্যপাল তাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে উপলব্ধি করতে উৎসাহিত করেন। উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার অধিকর্তা অধ্যাপক শরৎ কুমার পাত্র। টিএসআরের সামাজিক কল্যাণ কর্মসূচি অনুযায়ী বাহিনীর 10ম ব্যাটেলিয়নের উদ্যোগে গতকাল মান্দায়ের এনইসি কলোনি স্কুল মাঠে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে আশিগড় এনইসি কলোনি এবং তুইপাথর এলাকার 183 জন গ্রামবাসী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাদের স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এলাকার দরিদ্র পরিবার স্কুল পড়ুয়াদের মধ্যে মশারি ও পাঠ্য সামগ্রী বিতরণ করা হয়। সেই সঙ্গে স্থানীয় যুবকদের হাতে একটি ফুটবল ও জল পরিশোধকও তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বাল্যবিবাহের বিরুদ্ধে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। আসাম রাইফেলসের উদ্যোগে গতকাল আগরতলা গ্যারিসনে যোগব্যায়াম ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেনা সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক সুস্থতা এবং চাপ মোকাবিলার দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে যোগব্যায়াম, শ্বাস প্রশ্বাসের অনুশীলন এবং মানসিক দৃঢ়তা ও সুস্থ জীবনযাপনের গুরুত্ব নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের জনভাগিদারী কর্মসূচির অন্তর্গত সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব ঊনকোটি জেলাতেও পালিত হচ্ছে। এই উপলক্ষে ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের অন্তর্গত দেউরাছড়া এডিসি ভিলেজ কমিটির কার্যালয় প্রাঙ্গণে গতকাল প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। গোমতী জেলার কিল্লা ব্লক ও করবুক ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় পৃথক পৃথকভাবে জনভাগিদারী শিবির অনুষ্ঠিত হয়। কিল্লা ব্লকের ভিডিও মনোরঞ্জন দেববর্মা গতকাল জানিয়েছেন, কিল্লা ব্লকের কিল্লা ও নোয়াবাড়ি, রাইয়াবাড়ি এবং কোয়াইমুড়া এডিসি ভিলেজ অফিসে অবস্থিত আদি সেবা কেন্দ্রগুলিতে গত 20 মে থেকে পিএম জনমন এবং দাজগুয়া প্রকল্পের অধীনে তথ্য, শিক্ষা ও যোগাযোগ সংক্রান্ত বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি শেষ হবে আগামীকাল 25 মে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 10 দিনের ব্যবধানে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। আগরতলায় পেট্রোলের দাম লিটার প্রতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 102.31 টাকা। প্রতি লিটার ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 91.23 টাকা। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলা ও তার আশেপাশে এক পশলা বৃষ্টি হয়, সেই সঙ্গে ঘণ্টায় প্রায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। আগরতলা তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 77.4 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রির কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককটমা পুরিব করিশ্মা জমাতিয়া মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী হাক্তরনি শিকলা হদানো হামসাজাক ভারত সংসাই তিসানা বাকি তাইব বার জায়া জাগৈ তে সাক্তারে সামুং তাংনা কবকমু নারকা মেয়া ফিলচি চুকু রুস কারবানিংনি পান্দা বিডিও কনফারেন্সনি সেভ বাই ককনারুমাও মন্ত্রী বক্রক অকক শাখা মন্ত্রী বক্রক শাখা ভারতনি হামসামুঙ্গ হায়ুংনি জুদা জুদা হাক্তর মানজাকনা খাতুংজাক শিকলা হদানি বাকি সামু মানথগ্রিমা সেপ তাই হায়ুংনি স্বাভিমানমা শ্রান্তি সাথানি ভারত জুদা জুদা হাক্তর বাই দাইলাই দঙ্গ তাই হায়ুঙ্গ খা খম খম রহরি টঙাও দাইলাইজাক অঙ্গি বাজাই দঙ্গ আগরতলা গভর্নর হাউসও মিয়া হরিয়ানানি ফাইনাই রং স্রংনাই হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বাই মালাইকা কাইসা ভারত কাহামকুক ভারত সামু বুতাংনি বিশৃঙ্গ খবজাক যুব সঙ্গম সিক্স বেলামনি সামু বুতাঙ্গ মানজাকানি ফাইকা হরিয়ানানি অ রং স্রংনাই বদল রক অ পান্ডানো সংসাখা এনআইটি কুরুক্ষেত্র বাই এনআইটি আগরতলা থানসা

0: Malayma pandawa orang serungai rok tirupra berai mungkin korono hasti pano sawi kenarika. Hasti paborongno tirupra ni lay buma hukumu mukumu rukzak berai kiri thayrongno nainya nibagi koboka. Aro tongha NIT agar tulani tangpang Profesor Sharad Kumar Patro. Hapang kotorukuk kebangkuk lukurok naima yacakna bagi BGB Ramji Kerong nishai nichi bani khobjak puila beremni raida biti miya karika kami hamkrai kok chonglai nok shaka je saborok daijak kerengjak te motha buskang jun talni nichi sane bising opuila beremni raida biti ni saka kok kasumung eba kok biti reimanana khursai mano bikosito bharat ji ramji kerong ni naharmungka Bisawo salsara samuni manthaino bangriwi bisawo salsara nechiba klainani o kerong buskango julai talni sal pulani simi haktor gnangri samungo phnangjagana hasteni hapangni degree college rogo bisi nei chai nechi dok nechi sni rung bisio graduate porimungo bortini samung o metalni sal nechi chukuni simi chengana o salni simi kuchugrung nai khungni samat port talni Bishingtui online koimungbulai yachakmu chengrijaganu. Koimungbulai rinani paithak sal jun talni salsni jora. Puila khipio bortini bagi rungmarini mungrem karijaganu jun talni salchi chukuo. Puila khipio rungmarini bumung butangno rugui borti khlaijaganu jun talni sal nechi neitai sal nechi thamo. Phirne khipio rungmarini bumung butang karijaganu sal nechi brui juno. অবনুরগই বর্তি খলাইজাকনে সাল নৈচি বানিসিমি সাল নৈচি চুকু জুন জরা ফিলথাম কিপিনি রংমারিনি বুমুং বুতাং কারিজাকনে সাল থামচি জুন ফিলথাম কিপিনি রংমারি বুমুং বুতাং নরগই বর্তি খলাইজাকনে জুলাই তালনি সাল পুলা তাই সাল নৈ সাল মারিব ফিলব্রি কিপিনি রংমারিনি বুমুং বুতাং কারিজাকনে সাল থাম জুলাইও অ রংমারিনি বুমুং বুতাং নরগই বর্তি খলাইজাকনে জুলাই তালনি সাল ব্রিনি সিমি সাল দক সাল মারি জরা কুচুগ্রং নাইখুংনি বিখাক্তি অকক্তমা শাউই মানজাকা মন্ত্রী বখরং নরেন্দ্র মোদি অতালনি থামচিসা সালমারিও ককতি সালনি ফুং তামচিসাও আকাশবাণী মন কি বাত পান্দানো হাক্তর তাই বই হাক্তরনি লুকুরক বাই ককলাম সালায়ান অব অঙ্গান মন কি বাতনি ফিল সারা থামচি ব্রী বেরেমনি পান্দা মন্ত্রী বখরক লুকুরং বরংনি ওয়ানছুকমা খাকামা কক মন কি বাতো সাহারনানি কবখা মাইগভ ওপেন ফোরাম এবার নমো এপস লুকুরং ওয়ানছুক মরং রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800-11-7800 অ নম্বর কল খাই হিন্দি এবার ইংরেজি বাই ওয়ানছুক মরং রেকর্ড খাই মানানো আপন কারিব 1922 নম্বর মিস কল রিউই যে লিঙ্ক মানানো আবতৈব এস এম এস খাই মানবায়ানো ফোন লাইনত তালনি বুসকাং সাল নৈচি চুকু জরা ফিয়কজাক টঙ্গানো হাক্তর গনাঙ্গি পেট্রোল তাই ডিজেল মরখা সালচিনি বিশিঙ্গ অব বাই ওয়াইথাম পেট্রোল তাই ডিজেল নি মরকমু বাংলি জাখা আগরতল পেট্রোল নি মরকমু বাংলি লিটার থগৈ খক সারা নৈ তাই পুইসা লেপ থামচিসা ইয়াং ডিজেল নি মরকমু বাংলি লিটার থগৈ খক চুকুচি সাতে পুইসা লেপ নৈচি থাম অংখা টিএসআর বাই লুকু হামক্রাই সামুং বুতাংনি বিশিংতুই সেংক্রা কাইচি ব্যাটেলিয়ান নি লুয়াজিমা বাই মিয়া মান্দাইনি এনএসসি কলোনি রংনকনি থংখলাও সাকনাইমুং শিবির সংসাজাখা শিবির আশিগর এনএসসি কলোনি তাই তুই পাথর আমচাইনি খরক সারা চারচি থাম লুকুরক সাক নাইজামুং সেবনাহারখা বরংন সাক নাইচেরমানি ইয়াগুলো রাংনা একে বিথিব্রাই বাকজাখা আবনো কারিব আমচাইনি গরি বিগ্রা নুখুং তাই রংনগো পরিউই তংনাই রংন গুন্দা রং স্রমুংনি মানেরকবো বাকজাখা আমচাইনি শিখলারনি ইয়াগো কাইসব ফুটবল তে ফিল্টারকবো রিজাখা পান্দাও উমর কাসুয়া কাইজাক মানো কাসুনানি তে লাহার পাতিমুংনো কাসুথানি হজাক খেলাইনানি ককরকবো সালাইখা বয়ারখংনি বিখাক্তি হজাক খেলাইজাখা হাস্তেনি গ্রং গ্রং থাইও ফেরাংকগুই বাতিবাই মানো আগরতলাও তিনি ফুংনি খামানি তুংমারি তংমানি নৈচি নৈ দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তিনি সালনি সাকানি তুংমারি তংগানো থামচি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ককবরক বাই ককতমা পরিমং তাবুনি বাকি অরণ পাইখা উলনি ককবরক ককতমা আওয়াইঙ্গানো তিনি সানজা দামসিনি তামুই সতী ব্রী জিবাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

শ্রোতা বন্ধুরা, আজ 24শে মে কমনওয়েলথ দিবস। এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ঐক্য, সহযোগিতা, শান্তি ও উন্নয়ন বার্তা বহন করে। কমনওয়েলথ হল এমন একটি আন্তর্জাতিক সংগঠন যেখানে বহু স্বাধীন দেশ পারস্পরিক সৌহার্দ ও সহযোগিতার ভিত্তিতে একত্রিত হয়েছে। কমনওয়েলথ অব নেশনসের মূল লক্ষ্যই হল গণতন্ত্র, মানবাধিকার, শিক্ষা, পরিবেশ রক্ষা এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে এগুলিকে এগিয়ে নিয়ে যাওয়া। বর্তমানে বিশ্বের বহু দেশ এই সংগঠনের সদস্য হিসেবে যুক্ত রয়েছে। কমনওয়েলথ দিবসে বিভিন্ন দেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষামূলক কার্যক্রম এবং সামাজিক চেতনা, এ ধরনের নানান কর্মসূচির আয়োজন করা হয়। আসলে দিনটি মানুষকে পারস্পরিক সম্মান, ভ্রাতৃত্ব বোধ এবং বিশ্বশান্তির গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। আজকের এই বিশেষ দিনে আমাদেরও উচিত জাতি, ধর্ম ও ভাষার ভেদাভেদ ভুলে মানবতার বন্ধনে আবদ্ধ হওয়া এবং একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত বিশ্বের গঠনে এগিয়ে আসা।

0: সেই সাথে আজকে কিন্তু পালিত হচ্ছে মার্ক হোর দিবস। মার্ক হোর দিবস কি জানাবো বিজ্ঞাপন বিরতির পর।
1: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না, পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
2: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন, দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
1: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
2: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
1: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি পশ্চিম ত্রিপুরা জেলা।
3: মার্কেট কে বারে মে ক্যা
4: পারফরমেন্স কা বলো,
3: ইন দ্য ফিউচার
4: মার্কেট ট্রেন্ড দেখ,
3: সুনে মে আয়েগি
5: আজ কি খবর, দেখ পহলে হি বোলা থা ব্রো,
4: মাই প্রেডিকশন ইজ
6: আই হ্যাভ এ ডিফারেন্ট ওপিনিয়ন।
4: মেরে দোস্ত নে বোলা
7: দেবী জি কি সুনো,
8: আব আচ্ছা লাগ রাহা হ্যা না, লাগেগা হি হামনে শোর কো মিউট জো কর দিয়া হ্যা। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
9: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
0: শ্রোতা বন্ধু, আজ পালিত হচ্ছে মারখোর দিবস। আসলে মারখোর হলো এক বিরল ও দৃষ্টিনন্দন বন্য পাহাড়ি ছাগল, যা মূলত মধ্য দক্ষিণ এশিয়ার দুর্গম পার্বত্য অঞ্চলে দেখা যায়। এর লম্বা পাকানো শিং এবং সাহসী স্বভাব একে অন্য সব বন্য প্রাণী থেকে আলাদা করে যায়। এই মারখোর বর্তমানে বিলুপ্তির ঝুঁকির মুখে। বন ধ্বংস, অবৈধ শিকার এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এদের সংখ্যা ক্রমশ কমে যাচ্ছে। তাই এই দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে আরও বেশি করে সচেতন করা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরা। আজ মারখোর দিবস আমাদের শেখায় যে পৃথিবীর প্রত্যেকটি প্রাণী প্রকৃতির জন্য অপরিহার্য। বন্যপ্রাণীর রক্ষা করা মানে পরিবেশ ও মানব সভ্যতার ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আসুন প্রকৃতিকে ভালোবাসুন, বন্যপ্রাণীকে রক্ষা করুন, তাহলে পৃথিবী হবে আরো সুন্দর ও প্রাণবন্ত।
10: শ্রোতা বন্ধু, এবার আজকের দিনে কিছু

0: বিশেষ বিশেষ ঘটনা বলি। আজ শ্রোতা বন্ধু, আজকের দিনে 1850 সালে বিশিষ্ট ক্রীড়ামোদী, গণিতজ্ঞ ও প্রসিদ্ধ শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোরের ভ্রাতা শারদারঞ্জন রায় ঢাকা ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ক্রিকেট খেলায় এবং ব্যায়াম চর্চা করতেন। গণিতে তাঁর অসাধারণ পাণ্ডিত্য ছিল। প্রেসিডেন্সি কলেজের তৎকালীন অধ্যাপক ও রেজিস্ট্রার মিস্টার ন্যাশ তাঁকে এম এ পরীক্ষা দেওয়াতে বাধ্য করেন। তিনি আলিগড় এম এ ও কলেজে গণিত অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। গণিত সংক্রান্ত বহু গ্রন্থ রচনা করেন তিনি। সংস্কৃতেও তাঁর পাণ্ডিত্য ছিল। তিনি মুদ্রাক্ষর, শকুন্তলা, কিরাত, ভাট্টি, উত্তরচরিত প্রভৃতি বহু প্রাচীন সংস্কৃত সাহিত্যের ব্যাখ্যা ও রচনা করেন। সাধারণ মানুষ তাঁকে বাংলার ক্রিকেটের জনক বলে আখ্যা দিয়েছিল। আজকের দিনেই 1892 সালে প্রখ্যাত অধ্যাপক ও নৃতত্ত্ববিদ ডক্টর পঞ্চানন মিত্র কলকাতায় জন্মগ্রহণ করেন। এন্ট্রান্স পাশ করে বঙ্গবাসী কলেজ থেকে আইএ ও রিপন কলেজ থেকে ইংরেজিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএ পাশ করেন এবং অবিনাশচন্দ্র স্বর্ণপদক লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ইতিহাস বিভাগের অধ্যাপক পদ গ্রহণ করেন তিনি। ওখানেই নৃতত্ত্ব বিভাগ চালু হলে তিনি তাঁর প্রধান হন। 1929 সালে তিনি আমেরিকা যান গবেষণার জন্য। তার গবেষণার বিষয় ছিল হিস্টোরিক্যাল ইনভেস্টিগেশন ইন টু দ্য মেথড অ্যান্ড রিসার্চ কনসেপশন ইন আমেরিকান অ্যান্থ্রোপোলজি।
1: আজকের দিনে 1954 সালে জন্মেছিলেন ভারতের সাহস ও আত্মবিশ্বাসের এক উজ্জ্বল প্রতীক বাচেন্দ্রী পাল। তিনি ভারতবর্ষের প্রথম মহিলা যিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ইতিহাস সৃষ্টি করেছিলেন। 1948 সালের সেই অসাধারণ সাফল্য শুধু ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্বের নারীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে আছে। উত্তরাখণ্ডের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি কঠোর পরিশ্রম, অদম্য ইচ্ছাশক্তি এবং সাহসের মাধ্যমে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। পাহাড়ের প্রত্যেকটি কঠিন পথ তিনি জয় করেছিলেন আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের শক্তিতে। বচেন্দ্রী পাল আমাদের শেখান, স্বপ্ন যদি বড় হয় তবে বাধা কখনো পথ আটকাতে পারে না। আজ তার জন্মদিনে জানাই আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। তার জীবন সংগ্রাম আগামী প্রজন্মকে এইভাবেই সবসময় সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কুইন ভিক্টোরিয়া। 1819 সালে ইংল্যান্ডের লন্ডনের কেনসিংটন প্রাসাদে তিনি ছিলেন ব্রিটেনের অন্যতম প্রভাবশালী ও দীর্ঘকাল শাসনকারী রানী। 1837 সালে সিংহাসন আরোহণ করে তিনি প্রায় 63 বছর ব্রিটিশ সাম্রাজ্য শাসন করেছেন। তার শাসনকাল ইতিহাসে ভিক্টোরিয়ান যুগ নামে পরিচিত, যা শিল্প, শিক্ষা, সাহিত্য ও বিজ্ঞানের উন্নতির জন্য বিশেষভাবে স্মরণীয়। আর আজকের দিনে 1999 সালে মৃত্যুবরণ করেছিলেন গুরু হনুমান। তিনি ছিলেন ভারতের কুস্তি জগতের এক কিংবদন্তি প্রশিক্ষক ও মহান ব্যক্তিত্ব। তার আসল নাম ছিল বিজয় পাল। তিনি সারা দেশে গুরু হনুমান নামেই পরিচিত ছিলেন। দিল্লিতে গুরু হনুমান আখড়া প্রতিষ্ঠিত করে অসংখ্য কুস্তিগীরকে প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি। তার কঠোর অনুশাসন, দেশপ্রেম এবং খেলাধুলার প্রতি নিবেদন ভারতের কুস্তিকে আন্তর্জাতিক স্তরে সম্মান এনে দিয়েছিল। ভারতীয় ক্রীড়া জগতে তার অবদান আজও গভীর, শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তার জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেমের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক। আর আজকের দিনে 1972 সালে কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে ঢাকায়

0: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের বিবাহ বার্ষিকী, জন্মদিন কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানায় আকাশবাণী আগরতলার পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা।
1: শ্রোতা বন্ধু, এবার আপনার চিঠি পড়ার পালা। প্রথম চিঠিটি লিখেছেন ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রিয় অভিজ্ঞাপন, একটা জিনিসে দারুণ দুর্বলতা ছিল আমার ছোটবেলায়, রুল টানা খাতা। পয়সা হাতে পেলেই এই ইচ্ছেটা পেয়ে বসত, খাতাটা কেনা হলেই পয়সা সার্থক। নিজেকে মা সরস্বতীর স্ট্যানোগ্রাফার বলা আমার অন্যতম পছন্দের লেখিকা আশাপূর্ণা দেবী তাঁর ছেলেবেলার স্মৃতিকথায় এমনটাই লিখেছেন। তাঁর সেজদা যেদিন উপহার স্বরূপ মোটকা খাতা উপহার দিয়েছিলেন, সেদিন তিনি সেজদাকে ভেবেছিলেন স্বর্গের দেবতা, আর খাতাটিকে একটু স্বর্গের টুকরো। তখনকার সমাজ ব্যবস্থায় অনেকেই যেমন অর্থাভাবে বই খাতা কালি কলমের খরচ, বিদ্যালয়ের দূরত্বের কারণে পড়াশোনাটাই চালাতে পারতেন না, তেমনি ছিল নারীদের পড়াশোনার উপর, সূর্যালোক দর্শনের উপর শত কুসংস্কারের বাধা। অবলারা তাই অবলাই হয়ে থাকল বহু যুগ ধরে। বাড়ির দাদাভাইদের বিদ্বান হতে দেখে তাদের অন্তরও বলে উঠত, আহা, যদি এমন সুযোগ আমাদেরও হতো। তারপর যুগ বদলাল, সূর্য ঠাকুরের মতো তেজস্বী কত কত মহান ঠাকুর যুগ পুরুষদের ছোঁয়ায় নারী পেল শিক্ষার অধিকার, নিন্দুক সমাজের মুখে ছাই দিয়ে বিজ্ঞানের নব নব জয়যাত্রায় নারী তার লক্ষ্মী রূপের পাশাপাশি আবির্ভূতা হলেন বাগদেবী রূপে। তাদের যদি এমন হতো, স্বপ্ন হলো সফল। ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থায়ও এলো ধনী দরিদ্র নারী পুরুষ নির্বিশেষে সকলের নাগালে। বিদ্যাদেবীর সুলভ সান্নিধ্য মহিমায় এখানেই ঘটে এক চরম বিপত্তি। কবির ভাষায়, যেমনি তৈরি হলো অমনি যেন মুশড়ে গেল। জ্ঞানার্জনের এক বুক আকাঙ্ক্ষা নিয়ে কেউ আর বলে না, যদি এমন হতো, বা আমরাও যদি সুযোগ পেতাম। শিক্ষাবর্ষের শুরুতেই এখন সরকারি সাহায্যে সকল ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় বছর ভরের পাঠ্যক্রমিক বই খাতা জামা ব্যাগ ও নিত্যদিনের মিড ডে মিল। সাংসারিক বাধাকে পেছনে ফেলে বিদ্যালয়ে এসে ভরা পেটে পড়াশোনা করুক ভালো করে, এই আমাদের লক্ষ্য।

0: অর্ধেক শিক্ষার্থীর প্রধান লক্ষ্য ফাঁকিবাজি, পড়াশোনা নয়, এটাও লক্ষ্য করি। কিন্তু পিতৃহীন দরিদ্র ছাত্রকে আমাদের মাননীয় প্রতিষ্ঠান প্রধান প্রকাশবাবু পড়াশোনার পাশাপাশি অন্যান্য অভাবেও বাড়িয়ে দেন সাহায্যের হাত। সহৃদয় চিত্তে তাদের মাথায় হাত বুলিয়ে বোঝান পড়াশোনার প্রয়োজনীয়তা। আর দিব্যেন্দুবাবু সঙ্গে করে নিয়ে যান এবং কিনে দেন শীত পোশাক, জুতো ইত্যাদি। সব পেয়েছে আনন্দে সেই সব ছেলেমেয়েদেরও পড়াশোনার প্রতি চরম অবহেলা দেখে দীর্ঘশ্বাস উঠলে প্রকাশবাবু আমাদের বোঝান, যদি এমন হতো জরুরি পার্থিব চাহিদাগুলি পূরণের সাথে ওদের সকলকে জ্ঞানার্জনের মাধ্যমে জীবনটাতে ভালোভাবে বাঁচার চেতনা জাগাতে পারতাম, তবে মানুষ গড়ার কারিগর হিসেবে গর্ববোধ করতে পারতাম। আমাদের তেমনটাই হয়ে উঠতে হবে আগে। মনের মধ্যে এক গভীর বিশ্বাস নিয়ে তেমন লড়াইটাই চালিয়ে যাই আমরা। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে, এই মনে আছে বিশ্বাস, এই করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন, সেদিন আমাদের জয় হবেই। যদি এমন হতোর মতো তেমনই এক সুদিনের আশায় আমি ঈপ্সিতা। ইতি ঈপ্সিতা ঘোষ বিশ্বাস, গরিফা, নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা।
1: পরের চিঠিটি লিখছেন পশ্চিমবঙ্গ মধ্যগ্রাম থেকে মানুষ দাস। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, এবারের বিষয়টি সূক্ষ্মকল্প। আমরা অনেক কিছুই, বিশেষত যা অনায়াস লব্ধ নয়, তাকে ঘিরে কষ্ট কল্পনা করে থাকি, তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলাম আর পেলাম না। এমন তো কতই হয়, মনের বাসনার তো শেষ নেই, এটা চাই ওটা চাই, না পেলে এদের অন্ত নাই। যদি এমন হতো যা চাই তাই পেতে পারি, তবে তো জীবনটাকে বেশ সাপটে সুপটে উপভোগ করা যেত। তেমনটা যে অধিকাংশ মানুষের কপালে নেই তা আমজনতার চাইতে কে আর বেশি জানে। তাই ভাবনা, আহা যদি এমন হতো, যদি পড়াশুনো শেষ করে একটা চাকরি জুটত, যদি দোকানে অথবা আধুনিক শপিং মলে গিয়ে পকেট হাতড়াতে না হতো, যদি যেটা পছন্দ সেটা খরচের পরোয়া না করে কেনা যেত, যদি সংসারের সকলকে খুশি রাখা যেত, যদি যখন যেমন মনে করি তাই হতে পায়, যদি এ কথা হঠাৎ সত্য হয়ে যেত, তাহলে বেশ হতো ব্যাপারগুলো। এই মুহূর্তে ভীষণ মনে হচ্ছে, আচ্ছা যে কাছের মানুষেরা হঠাৎ করে অনন্ত পথের যাত্রী হয়ে যায়, যারা হৃদয় নিংড়ে নিঃশেষ করে চলে যায়, তারা যদি হঠাৎ করে দৈব বলে ফিরে আসতে পারত, তবে কত মানসিক আঘাত যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে যেতাম। পড়ে থাকা মৃত্যু পথযাত্রীর আপনজনেরা, কিন্তু তা যে হবার নয়। যদি কোনো ক্রমে এমন হতো, সকলের সর্বাত্মক মঙ্গল কামনাসহ ইতি বিনীত মানুষ দাস, মাইকেল নগর, মধ্যমগ্রাম, জেলা চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।

0: শ্রোতা বন্ধু, এবার কিছু তথ্য বলি। কেন্দ্রীয় সরকারের সমীক্ষায় রাজ্যের ইতিহাসে শিশু মৃত্যুর হার সর্বনিম্ন। শিশু মৃত্যুর হার হ্রাসে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের সাফল্য আবারও উঠে এলো কেন্দ্রীয় সরকারের সমীক্ষায়। রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক মে 2026 প্রকাশিত স্যাম্পল রেজিস্ট্রেশন অর্থাৎ SRS বুলেটিন অনুসারে 2024 সালে প্রতি 1,000 জন জীবিত শিশুর ক্ষেত্রে ত্রিপুরাতে শিশু মৃত্যুর হার ছিল 12, যেখানে জাতীয় স্তরে এই সংখ্যাটি 24। রাজ্যের ইতিহাস এখনও পর্যন্ত এই সংখ্যাটি সর্বনিম্ন। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। উল্লেখ্য, রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়া কর্তৃক সেপ্টেম্বর 2025 প্রকাশিত স্যাম্পল রেজিস্টার সিস্টেম অনুসারে এই হার ছিল ত্রিপুরায় 15 2023-এ। সেই সময় ওই হার রাজ্যের ইতিহাসে সর্বনিম্নই ছিল। SRS বুলেটিন অনুসারে বর্তমানে এই রাজ্যে জন্মের হার প্রতি 1,000 জনসংখ্যায় 15, যা জাতীয় গড় 18.3 থেকে কম। মৃত্যুর হারও প্রতি 1,000 জনসংখ্যায় 5.9, জাতীয় গড় 6.4 থেকেও কম।
1: শ্রোতা বন্ধুরা, হরিয়ানা থেকে একদল শিক্ষার্থী ত্রিপুরা সফরে এসে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগে অধীন যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি NIT কুরুক্ষেত্র এবং NIT আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা ত্রিপুরা সফরের অভিজ্ঞতা রাজ্যপালের সামনে তুলে ধরেন। রাজ্যপাল তাদের ত্রিপুরার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যকে উপলব্ধি করতে উৎসাহিত করেন।
0: শ্রোতাবন্ধু, সমৃদ্ধি কি পাঠশালা, এই অনুষ্ঠান আগামীকাল অর্থাৎ 25 মে সকাল 11:00 পঞ্চায়েত সমিতি হল তেলিয়ামুড়ারতে অনুষ্ঠিত হবে, জানিয়েছেন খোয়াই জেলার জেলাশাসক রাজত পান্ত IAS। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন রাজ্যের মাননীয় ট্রাইবাল ওয়েলফেয়ার এবং বিভিন্ন দপ্তরের মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। তেলিয়ামুড়াবাসী এবং খোয়াই জেলার সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে এই অনুষ্ঠানে যোগদান করার জন্যে।
1: এবারে চাকুরি প্রত্যাশী বন্ধুদের জন্য কর্মকালী বিজ্ঞপ্তি। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনস্থ ভারতীয় রেলওয়ে কর্তৃপক্ষ 1/2026 নম্বর বিজ্ঞপ্তিতে উপযুক্ত ভারতীয় নাগরিক প্রার্থীদের কাছ থেকে কিছু শূন্যপদ পূরণের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, বেতন 19,900, সপ্তম বেতন কমিশন অনুযায়ী লেভেল 2, শিক্ষাগত যোগ্যতা হতে হবে 10 মান উত্তীর্ণ বা সমতুল্য, বয়স হতে হবে 18-30 বছরের মধ্যে। মোট পদের সংখ্যা 11,127। আরও বিস্তারিত জানতে দেখে নেওয়া যেতে পারে রেলওয়ের ওয়েবসাইট www.rrbapply.gov.in। অনলাইনে আবেদন করতে হবে 15 মে থেকে শুরু হয়েছে অনলাইনে আবেদন এবং চলবে আগামী 14 জুন 2026 পর্যন্ত।
0: গরম কিন্তু বাড়ছে শ্রোতাবন্ধু, আর আপনারা জানেন বিভিন্ন সামাজিক মাধ্যমেও দেখে ফেলেছেন, আশা

0: করি যে আগামী এক মাস অন্তত ভীষণ গরম পড়বে আমাদের সারা দেশ জুড়েই। তাই এই গরম থেকে নিজেকে সুস্থ রাখার জন্য কিছু টিপস জানিয়ে দিচ্ছি। সুস্থ থাকার টিপসে প্রতিদিন অন্তত 3-4 লিটার জল পান করতে হবে। তৃষ্ণা না পেলেও কিছুক্ষণ পরপর জল পান করার অভ্যাস করুন। শরীর হাইড্রেট রাখতে ডাবের জল, লেবুর শরবত, ঘোল ইত্যাদি বাড়িতে তৈরি ফলের জুস পান করুন। খাদ্যাভ্যাসে একটু সতর্ক হন, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে। তরমুজ, শশা, বাঙি, কমলা লেবু ইত্যাদির খেতে পারেন। কাটা ফল, মানে বিশেষ করে বাজারে পাওয়া কাটা ফল এড়িয়ে চলবেন। আর সকাল 11-4 পর্যন্ত বাইরে যাওয়া থেকে বিরত থাকুন, যদি না দরকার পড়ে তেমন।
1: আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কোথাও কোথাও। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 34°C এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 22°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ শতকরা পরিমাণ 96% এবং সর্বনিম্ন 61% পরিলক্ষিত হয়েছে। বৃষ্টিপাত হয়েছে আজ ভোর 5:30 পর্যন্ত 77.4 mm। সেই সাথে আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জানানো হয়েছে, রাজ্যের কোথাও কোথাও ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আজকের মতো অভিজ্ঞাপন আমরা এখানেই শেষ করব। আজকে অভিজ্ঞাপন উপস্থাপনে ছিলাম আমি সত্যজিৎ,
0: আর আমি চিন্ময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
2: परफॉर्मेंस का बोलो
3: द फ्यूचर
2: मार्केट ट्रेंड टेक
3: सुनने में आया कि
4: आज की खबर में
5: पहले ही बोला था ब्रो।
2: माय प्रेडिक्शन इज
5: आई हैव अ डिफरेंट ओपिनियन।
2: मेरे दोस्त ने बोला
6: देवी जी की सुनो।
7: अब अच्छा लग रहा है ना? लगेगा ही, हमने शोर को म्यूट जो कर दिया है। आपको भी अपने कीमती सपनों को सच करना है तो बेमतलब की बातों को म्यूट कर दो और म्यूचुअल फंड्स में डटे रहो। म्यूचुअल फंड्स सही है।
8: म्यूचुअल फंड निवेश बाजार जोखिमों के अधीन है। योजना से जुड़े सभी दस्तावेजों को ध्यान से पढ़ें।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ এবং এর পরেই শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: নমস্কার, নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা আর অফুরন্ত ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের শিশুতোষ আয়োজন কাকলি। শিশুর হাসিতে যেমন সকাল জেগে ওঠে, তেমনি তাদের স্বপ্নের রং খুঁজে পায় আগামী পৃথিবী। প্রতিটি শিশুই এক একটি অমূল্য সম্পদ। আগামী দিনের কোনো কিছু করার সম্ভাবনা লুকিয়ে থাকে তাদের মধ্যে। কেউ গান গায়, কেউ ছবি আঁকে, কেউ গল্প বলে, আবার কেউ স্বপ্ন দেখে নতুন কিছু করার। শুধু প্রয়োজন তাদের একটু সাহস জোগানো, তাদের একটু উৎসাহ দেওয়া আর একটুখানি ভালোবাসা। কারণ শিশুরা তো কখনো অভিনয় করতে জানে না। তাদের হাসিটা যেমন সত্য, তেমনি সত্য তাদের মন। তাই প্রতিটি শিশুকে সময় দিন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের কথাগুলো শুনুন, তাদের চারপাশে থাকুন। কারণ শৈশব যদি রঙিন হয়, তবেই আগামীর আকাশও ভরে ওঠে আলোর সম্ভাবনায়। যাই হোক, এবার তাহলে শুরু করা যাক আজকের আসর। আর আজকের আসরে আমাদের সঙ্গে রয়েছে একজন বন্ধু, তার নাম হলো অনন্য দেবনাথ। স্বপ্ন দেখতে জানে সে শিশু, পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সেই স্বপ্ন একদিন সত্যিও করে তোলে। আজ আমাদের সঙ্গে তেমনই একজন প্রতিভাবান ছোট্ট শিল্পী অনন্য দেবনাথ রয়েছে। খুব অল্প বয়সে গানকে ভালোবেসে সে এগিয়ে চলেছে সুন্দর এক পথ ধরে। সম্প্রতি লোকসঙ্গীতের জন্য সে অর্জন করেছে CCRT-র জাতীয় বৃত্তি, যা অত্যন্ত গর্বের এবং প্রশংসার। চলুন আজকের এই আসরে ভালোবাসা দিয়ে স্বাগত জানাই আমাদের ছোট্ট বন্ধু অনন্যাকে। অনন্যা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের অনুষ্ঠানে আবারও তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রথমে যে জিনিসটা তোমার কাছে জানতে চাইবো, আজকে আমাদের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে?
1: আমার খুবই ভালো লাগছে।
0: তুমি তো আগেও আমাদের অনুষ্ঠানে এসেছিলে, আবার নতুন করে এখানে এসে সবার সঙ্গে দেখা হলো, অনুভূতিটা কেমন বলো?
1: অনেক অনেক ভালো লাগছে, সবার সঙ্গে আবার কথা বলতে পারবো।
0: বেশ, এখন তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি শিশুবিহার স্কুলে এইটা পড়ি।
0: আচ্ছা, গান আর পড়াশুনো দুটোই একসঙ্গে কিভাবে সুন্দর করে সামলে নাও তুমি?
1: পড়াশোনাটার ফ্রি টাইমে টাইমে গান ড্রয়িং সবগুলি হয়ে যায়।
0: পড়াশুনোর ফ্রি টাইমে গানগুলো হয়ে যায়, ঠিক আছে। কিছুদিন

0: থেকে তুমি তো লোকসঙ্গীতের জন্য সিসিআরটির জাতীয় বৃত্তি অর্জন করেছিলে, এটা সত্যি অনেক বড় একটা সাফল্য বলা যায়। এখন তোমার কাছ থেকে জানতে চাইবো, যখন প্রথম তুমি খবরটা পেয়েছো যে তুমি এই জাতীয় বৃত্তিটা পেয়েছো, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল?
1: আমার তো ভীষণ আনন্দ হয়েছিল যখন আরো দেখেছি যে আমি একই ত্রিপুরা থেকে পেয়েছি, তখন তারও আনন্দ, আমার থেকে আমার মার বেশি আনন্দ হয়েছে।
0: এই সম্মান অর্জনের পেছনে নিশ্চয়ই অনেক পরিশ্রম, অনেক সাধনা রয়েছে তোমার, তো এই যে প্রস্তুতি নিয়েছিলে সেটা কিভাবে নিয়েছিলে তুমি?
1: আমার বেশি একটা প্রস্তুতি নিতে হয়নি, কারণ বিভিন্ন যে প্রোগ্রাম থাকে ওইগুলিতে এই লোকগীতির যে গানগুলি মানে গাইতে গাইতে প্র্যাকটিস এমনিতেই হয়ে গেছে, আলাদা করে করতে হয়নি বেশি।
0: তো আমাদের যারা ছোট্ট বন্ধুরা আজকে এই অনুষ্ঠানটা শুনছে, তাদের জন্য তুমি যদি কিছু বলো যে কিভাবে নিজের স্বপ্ন পূরণ করতে পারে তারা।
1: রেওয়াজ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, গানটা ভালো করে শুনতে হবে।
0: আচ্ছা ঠিক আছে অনন্যা, তোমার সাথে তো অনেক কথাই হলো, আর অনন্যার কথাতেই বোঝা যায় ভালোবাসা নিষ্ঠা থাকলে ছোট্ট বয়সে অনেক বড় স্বপ্ন ছোঁয়া যায়। তাহলে আর অপেক্ষা কেন, চলুন এবারে অনন্যার সুরের জগতে আমরা হারিয়ে যাই। অনন্যা দেবনাথের কণ্ঠে এবারে আমরা শুনবো একটি রবীন্দ্রসঙ্গীত, চোখের আলোই দেখেছিলাম। চলো শুরু করা যাক।

0: বাহ, খুব সুন্দর হয়েছে অনন্যা, এত সুন্দর করে তুমি গান করো। তো তুমি কার কাছ থেকে অনুপ্রাণিত, তোমার প্রেরণা কে? আচ্ছা, তোমার পছন্দের কোন সিঙ্গার আছে যার গান শুনতে তোমার খুব ভালো লাগে?
1: অনেকজনই আছে,
0: যেমন
1: শ্রেয়া ঘোষাল।

0: পারি জেসিং।
1: আচ্ছা, লোকসঙ্গীতে তুমি জাতীয় বৃত্তি পেয়েছিলে, মানে লোকসঙ্গীত কি তোমার খুব ভালো লাগে? কেন ভালো লাগে লোকসঙ্গীতটা?
0: এটা স্বরলিপি দেখে দেখে গাইতে হয় না তার জন্য, আর লোকসঙ্গীতটা আমার গলায় মানায় বেশি।
1: আচ্ছা ঠিক আছে। তো দেখো, আমরা যখন কোনো কিছু করি তখন প্রত্যেকেরই কিন্তু এমন একটা সময় আসে যে মনে হয় এই বিষয়টা খুব কঠিন, আমি পারছি না, কিন্তু তারপরেও আমরা হাল ছাড়ি না। তো গান করতে গিয়ে তোমার কি এমন কোনো এক্সপিরিয়েন্স আছে?
0: ক্লাসিক্যাল যে রাগগুলি ওইগুলি তুলতে গিয়ে অনেক কঠিন লাগে।
1: আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা আর কোন গানটা শুনবো?
0: নজরুল গীতি।
1: নজরুল গীতি, চলো শুরু করা যাক।

0: বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা অনন্যা, আমার মনে আছে আগেও যখন তুমি এসেছিলে তখন তুমি বলেছিলে বড় হয়ে তুমি ডক্টর হতে চাও, তাই তো? আচ্ছা, তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে?
1: সায়েন্স।
0: সায়েন্স পড়তে ভালো লাগে, ঠিক আছে। আচ্ছা অনন্যা, বলো যে বাড়িতে কে কে রয়েছে?
1: মা, বাবা, দিদি।
0: আচ্ছা, আর এই যে তুমি গান শেখো, তারপরে লেখাপড়া করো, আরও এত কিছু আছে, সবচাইতে বেশি তোমাকে কে সাপোর্ট করে বলো?
1: মা বাবা দুজনই করে, মা বেশি করে। মা গানের দিকটায় বেশি করে, বাবা
0: লেখাপড়ার দিক থেকে বেশি করে। বেশ, দুজনে মিলেমিশে অনন্যা একদম ধীরে ধীরে অনন্যা হয়ে উঠছে, তাই তো? বেশ তো অনন্যা, এবারে তুমি আমাদের কোন গানটা শোনাবে?
1: একটি লোকগীতি শোনাবো।
0: ঠিক আছে, এবারে ছোট্ট শিল্পী অনন্যা দেবনাথের কণ্ঠে শুনবো একটি হৃদয় ছোঁয়া লোকগীতি। চলুন আবারও সুরের আবেশে আমরা ডুবে যাই।

0: দের জন্য পরিবেশন করবে একটি সুন্দর গান। তবে গান শোনার আগে চলুন আমরা তার সঙ্গে একটু গল্প করে নিই। আচ্ছা স্তুতি, বলো তুমি কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: খুব ভালো আছো?
1: তুমি কেমন আছো?
0: আমি তো খুব ভালো আছি, তোমাদের সঙ্গে পেয়ে আমি আরো বেশি ভালো হয়ে গেছি। আচ্ছা বলো তো, আজকের অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে?
1: খুব ভালো লাগছে।
0: ভালো লাগছে? আচ্ছা, স্তুতি কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমি ভারতী বিদ্যা ভবনে কলকাতায় পড়ি, আর আমি ক্লাস 2 তে পড়ি।
0: বেশ। আচ্ছা স্তুতি, তোমার সবচেয়ে প্রিয় বন্ধুকে বলো।
1: আমার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে শ্রীনিকা।
0: আচ্ছা, তো শ্রীনিকার সাথে মিলেমিশে থাকো নাকি ঝগড়াঝাটি হয়? বলো।
1: খেলি।
0: মিলেমিশে খেলাধুলো করো? কি খেলো?
1: আই লুকোচুরি, তারপরে আম পাতা জোড়া জোড়া, রক পেপার সিজার সব।
0: বেশ। আচ্ছা স্তুতির সবচেয়ে পছন্দের বিষয় কোন বইটা পড়তে স্তুতির খুব ভালো লাগে?
1: ম্যাথস পড়তে ভালো লাগে আমার।
0: ম্যাথ করতে ভালো লাগে? আচ্ছা, স্তুতি তো গান গায়, তো গান গাইতে ভালোবাসে স্তুতি?
1: গান গাইতে আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা, স্তুতি গান ছাড়া কি আর কিছু করে?
1: আমি অনেক করি, ক্যারাটে করি, অ্যাবাকাস করি, ড্রয়িং করি।
0: স্তুতি, বাড়িতে সবচাইতে বেশি কাকে গান শোনাও বলো?
1: আমি আমার মাকে সবচেয়ে বেশি গান শোনাই।
0: আচ্ছা, তোমার প্রিয় গান কোনটা?
1: আমার প্রিয় গান হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, গ্রাম ছাড়া।
0: আচ্ছা, তাহলে আমরা গ্রাম ছাড়া গানটা শুনবো আজকে?
1: হ্যাঁ।
0: শোনাবে?
1: হ্যাঁ।
0: বেশ, ঠিক। আর স্তুতি কি কার্টুন দেখে?
1: হ্যাঁ, কার্টুন দেখি।
0: কোনটা সবচেয়ে প্রিয়?
1: নেটফ্লিক্সে এই কে-পপ ডিমন হান্টারস আছে, ওটা দেখি।
0: বেশ। বড় হয়ে স্তুতি কি হতে চায়?
1: ডাক্তার।
0: ডাক্তার হতে চাও? তার জন্য কি করতে হবে?
1: অনেক প্র্যাকটিস করতে হবে, অনেক পড়তে হবে।
0: একদম ঠিক ঠিক। আচ্ছা স্তুতি কি দুষ্টুমি করে নাকি খুব শান্ত?
1: মা তো বলে আমি দুষ্টুমি করি,
0: কিন্তু তোমার কি মনে হয় তুমি শান্ত? একদম, খুব গুড গার্ল, তাই তো? বেশ। শৈশব মানি একরাশ রোদ্দুর, একটু দুষ্টুমি আর অনেকখানি স্বপ্ন। ছোট্ট বন্ধু স্তুতির কথাতে কিন্তু ঠিক সেই সুন্দর শৈশবের ছোঁয়াই আমরা পেলাম। এবারে সেই হাসির সঙ্গে মিশে যাক সুরের মায়া। চলুন আমাদের ছোট্ট বন্ধুর কণ্ঠে আমরা একটি গান শুনি। চলো।

অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধু অনন্যার জন্য এবার জোরে একটা করতালি হয়ে যাক। এবার আমরা চলে যাচ্ছি আজকের আসরের একেবারে ছোট্ট বন্ধু স্তুতি সেনের কাছে। বয়স মাত্র 7 বছর, কিন্তু তার উৎসাহ আর সাহস সত্যি ভীষণ মিষ্টি। আজ সে আমার

0: বাহ, কি সুন্দর করে গাইলে! তোমার গান শুনে আমার কিন্তু আরো একটা গান শোনার ইচ্ছে করছে। তুমি কি আমাদের আরো একটা গান শোনাবে আজকে?
1: হ্যাঁ, আমি ছড়ার গানও শোনাবো।
0: হ্যাঁ নিশ্চয়ই।
1: আচ্ছা,
0: কোনটা শোনাবে বলো?
1: লালঝুঁটি কাকাতুয়া শোনাই।
0: চলো চলো, শুরু করা যাক তাহলে।

0: খুব সুন্দর হয়েছে স্তুতি। আমাদের ছোট্ট বন্ধু স্তুতির জন্য এবারে জোরে একটা করতালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের আরও একজন ছোট্ট বন্ধু সৌহার্দ্য ঘোষের কাছে। সৌহার্দ্য, খুব সুন্দর নাম তোমার। তুমি জানো তোমার নামের কি অর্থ?
1: হ্যাঁ,
0: কি বলো তো?
1: বন্ধুত্ব।
0: একদম। আচ্ছা সৌহার্দ্য, বলো যে তুমি কেমন আছো?
1: আমি খুব ভালো আছি।
0: আজকে আমাদের স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে বলো?
1: খুবই ভালো লাগছে, আর আমি প্রথমবার আকাশবাণীতে আসলাম, আমার খুবই ভালো লাগছে।
0: একদম, আমরাও কিন্তু তোমাকে পেয়ে খুবই আনন্দিত। ঠিক আছে, আচ্ছা সৌহার্দ্য বলো তো, লেখাপড়ার পাশাপাশি এই যে গানের চর্চা, সেটার সময় কিভাবে বের করো?
1: আমি সকালে উঠে আগে গান করি, তারপরে স্কুলে যাই, আবার স্কুল থেকে এসে আবার একটু গান করে, তারপরে কবিতা করে, তারপরে আবার আমি টিচারের বাড়িতে চলে যাই।
0: মানে সৌহার্দ্য লেখাপড়ার পাশাপাশি গান শেখে, আবৃত্তিও শেখে, তাই তো? আর কি কিছু শেখো?
1: না।
0: বেশ, আচ্ছা সৌহার্দ্য বলো তো, তুমি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমি কেবিতে পড়ি, আর
0: কুঞ্জবন।
1: হ্যাঁ।
0: আচ্ছা, তারপরে?
1: আর ক্লাস আমি সিক্সে পড়ি।
0: ঠিক আছে। আচ্ছা সৌহার্দ্য, গল্প তো অনেক হবে, চলো আমরা গানে যাই প্রথমে।
1: হ্যাঁ
0: চলো। কোন গানটা শোনাচ্ছ?
1: খরবায়ু।
0: খরবায়ু বয় বেগে। বেশ, চলো তাহলে শুরু করা যাক।

বাহ, অসাধারণ। আমাদের ছোট্ট বন্ধুর জন্য এবারে জোরে একটা করে তালি বাজাই। প্রিয় শ্রোতারা, দেখতে দেখতে শেষ প্রান্তে পৌঁছে গেল আমাদের আজকের কাকুলির এই সুন্দর আয়োজন। আজকের ছোট্ট ছোট্ট বন্ধুদের গান, গল্প, কথাগুলো আমাদের মনকে ভরিয়ে দিয়েছে। তাদের স্বপ্নে ভরা চোখে আমরা যেন দেখতে পেলাম আগামীর সুন্দর পৃথিবীকে। শিশুরা ভালোবাসায় বড় হোক, সংস্কৃতির আলোয় আলোকিত হোক তাদের পথ, আর তাদের প্রতিভা ছড়িয়ে পড়ুক অনেক দূর পর্যন্ত, এই শুভকামনা রইল প্রত্যেকের প্রতি। আর আজকের মতো তাহলে কাকুলির অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আর যে চিন্ময় শোনাচ্ছে সংবাদ শিরোনাম, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের যুব সমাজকে বিকশিত ভারত গঠনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য ভিবিজি রামজি আইন 2025-এর খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি ও পরামর্শ জমা দিতে পারবেন। রাজ্যে সরকারি ডিগ্রি কলেজগুলিতে স্নাতক পাঠ্যক্রমে 2026-27 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া আগামী 29 মে শুরু হচ্ছে। ওই দিন থেকে উচ্চশিক্ষা দপ্তরের সমর্থ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী 7 জুন রাত 12টা পর্যন্ত। ভারত সরকারের জনজাতি বিষয়ক মন্ত্রকের জন অংশীদারিমূলক কর্মসূচির অন্তর্গত সবসে দূর সবসে পেহলে এই ভাবনায় জনজাতীয় গরিমা উৎসব 19 জেলাতে পালিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশজুড়ে ফের বৃদ্ধি পেল পেট্রোল ও ডিজেলের দাম। মাত্র 10 দিনের ব্যবধানে চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার পেট্রোল ও ডিজেলের দাম বাড়ল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পেট্রোল ও ডিজেলের দাম এ নিয়ে তৃতীয়বার বেড়েছে সারা দেশে। ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক সম্মান পন্ত পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এর মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র করতে হবে।

আগরতলার লোকভবনে গতকাল হরিয়ানা থেকে আগত একদল শিক্ষার্থী রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লুর সাথে সাক্ষাৎ করেন। এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্দেশ্যের অধীনে যুব সঙ্গম ষষ্ঠ পর্বের কর্মসূচির অঙ্গ হিসেবে হরিয়ানার শিক্ষার্থীরা ত্রিপুরা সফর করছেন। এই সফরটি এনআইটি কুরুক্ষেত্র এবং এনআইটি আগরতলার যৌথ উদ্যোগে আয়োজন করা হয়েছে। গোমতি জেলার কিল্লা ব্লক ও করবুক ব্লকের বিভিন্ন এডিসি ভিলেজ এলাকায় পৃথক পৃথকভাবে জনভাগিদারি শিবির অনুষ্ঠিত হয়। টিএসআর এর সামাজিক কল্যাণ কর্মসূচি অনুযায়ী বাহিনীর দশম ব্যাটেলিয়ানের উদ্যোগে গতকাল মান্দায়ে এনইসি কলোনি স্কুল মাঠে স্বাস্থ্য শিবির আয়োজিত হয়। আসাম রেফেলসের উদ্যোগে গতকাল আগরতলা গ্যারিসনে যোগ ব্যায়াম ও মানসিক স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি মন কি বাতের 134তম পর্ব। গতকাল বজ্রপাতে 9টি জেলার পেচারথলের নবীন ছড়ায় একই পরিবারের দুই ভাই বোনের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় গত দুদিনে বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ ভোরে আগরতলা ও তার আশেপাশে এক পশলা বৃষ্টিও হয়, সঙ্গে ঘন্টায় 85 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শিশুদের অনুষ্ঠান, বাচ্চাদের এই অনুষ্ঠানে আপনার বাড়ির শিশু শিল্পীটিকে আমাদের সঙ্গে কথা বলিয়ে দিন। 0381-232-6253 আমাদের ফোন নাম্বার রয়েছে। আমি আর যে চিন্ময় এই পাশে কথা বলবো তাদের সাথে, তাদের গান, কবিতা, গল্প, কোনো বাজনা বাজিয়ে শোনাতে চাইলে সেটাও শুনবো আমরা সবাই মিলে। তো এই মুহূর্তে একটা গল্প শোনাই ছোট্ট সোনা বন্ধুরা, তোমাদের জন্য এই গল্পটা শোনাচ্ছি সত্যজিৎ রায়ের লেখা, বিখ্যাত সত্যজিৎ রায়, সুকুমার রায়ের সুযোগ্য সন্তান তোমরা জানো। আর সেই সত্যজিৎ রায়ের লেখা পিন্টুর দাদু গল্পটি এবার তোমাদেরকে আমি শোনাচ্ছি।

0: একটা গাল ভরা নাম আছে ঋষি পিন্টুর দাদুর, ত্রিদিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার।
1: ডান্ডাটা দে, ওটা থাকবে দাদুর ঘরে, আর 7 দিন তোর সব খেলা বন্ধ।
2: দাদুর কি হয়েছে মা?
0: পিন্টু না জিজ্ঞেস করে পারল। দাদুর খাট খালি, তবে কি দাদু পেছনের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন?
3: মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে আজ পিন্টুর দাদু। গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায় 1386 খ্রিস্টাব্দে, অর্থাৎ ইংরেজি 1979 সালে। শুরু হচ্ছে

0: পিন্টুর আফসোস এইখানে। তার বন্ধুদের মধ্যে অনেকেরই দাদু আছে, কিন্তু কই, তাদের কেউই তো তার নিজের দাদুর মতো নয়। রাজুর দাদুকে সে দেখেছে নিজে হাতে লাল আর বেগুনি কাগজের ফিতে পরপর জুড়ে রাজুর ঘড়ির জন্য লম্বা লেজ তৈরি করে দিতে। স্বপন আর সুদীপের দাদু, যাঁর টকটকে রং, গাল ভরা হাসি আর ধপধপে সাদা দাঁড়িগোঁফ দেখলেই পিন্টুর ফাদার ক্রিসমাসের কথা মনে পড়ে যায়। তিনি কি দারুণ মজার মজার ছড়া লেখেন! একটা ছড়া স্বপনের কাছে শুনে শুনে পিন্টুর মুখস্থ হয়ে গিয়েছিল, এখনো বেশ কয়েক লাইন মনে আছে। লন্ডন, ম্যাড্রিড, স্যান ফ্রান্সিসকো, আকবর, হুমায়ুন, হর্ষ, কনিষ্ক, অ্যান্ডিজ, কিলিমানজারো, ফুজিয়ামা, তেনজিং, ন্যানসেন, ভাস্কো ডি গামা, রিগা, লিমা, পেরু, চিলি, চুংকিং, কঙ্গো, হ্যানিবাল, তুগলক, তৈমুর, লঙ্গ। কি মজার ছড়া! এক লাইনে ভূগোল, এক লাইনে ইতিহাস। আর ছড়া যে শুধু লেখেন তা তো নয়, তাতে সুর দিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান করে পাড়ার ছেলেদের ডেকে শোনা। এছাড়া সন্তুর দাদু, যাকে দেখতে ঠিক হজবরলয়ের উদর মতো, তিনি মোমবাতির আলোয় দেয়ালে নিজের হাতের ছায়া ফেলে দারুণ শ্যাডোগ্রাফি দেখান। অতীনের দাদু ফাটাফাটি রকমের শিকারের গল্প করেন। সুবুদ দাদু সাবান জলে কি জানি একটা মিশিয়ে আশ্চর্য রকমের মজবুত বুদবুদ তৈরি করেন। একবার তাঁত তৈরি একটা 5 নম্বর ফুটবলের সাইজের বুদবুদকে পিন্টু 7 বার মাটিতে পড়ে লাফিয়ে তারপর ফাটতে দেখেছিল। পিন্টু অনেকবার এইসব ভেবেছে, আর নিজের দাদুর সঙ্গে এদের দাদুর তুলনা করে দীর্ঘশ্বাস ফেলেছে। একটা গাল ভরা নাম আছে ঋষি পিন্টুর দাদুর, ত্রিদিবেন্দ্র নারায়ণ গুহ মজুমদার। নামের পর আবার অনেকগুলো ইংরেজি অক্ষর আর কমা ফুলস্টপ, সেগুলো সব নাকি দাদুর পাওয়া ডিগ্রি। মা বাবার কাছে পিন্টু শুনেছে যে দাদুর মতো বিদ্বান লোক শুধু বাংলাদেশে কেন, ভারতবর্ষেই কম আছে। দাদু নাকি 12 বছর বয়সে ম্যাট্রিক পাস করেছিলেন। তার পড়াশোনার জন্য বাড়ি থেকে প্রায় খরচই দিতে হয়নি, কারণ তার মতো এত বৃত্তি নাকি খুব কম ছাত্রই পেয়েছে। তাছাড়া সোনার উপর মেডেল যে কত আছে তার তো হিসেবই নেই। আর আছে নানান বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া মানপত্র, যেগুলো দাদুর ঘরের দেওয়ালের সব ফাঁক ভরিয়ে দিয়েছে। যদিও দাদু সব বিষয়েই পণ্ডিত, যে বিষয়টা তার সবচেয়ে ভালো করে জানা সেটাকে বলে দর্শন। এই দর্শন নিয়ে দাদুর লেখা একটা ইংরেজি বই বেরিয়েছে 2 বছর আগে। পিন্টু দেখেছে সেটায় 772 পৃষ্ঠা আর তার দাম 65 টাকা। কিন্তু এত জ্ঞান, এত বিদ্যা হলেই কি মানুষকে এত গোমরা আর এত থমথমে হতে হবে? পিন্টুর বন্ধুদের মধ্যে তো এটা একটা ঠাট্টারই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
1: হ্যাঁ রে, আজকে তোর দাদু হেসেছেন।
0: এই প্রশ্নটা পিন্টুকে যে কতবার শুনতে হয়েছে, উত্তরে সে যদি হ্যাঁ বলে তাহলে সেটা হবে।

0: মিথ্যে কথা, কারণ পিন্টুর এই 8 বছরে এমন একটা দিনও মনে পড়ে না যেদিন সে দাদুকে হাসতে দেখেছে। তবে এও ঠিক যে ধমক ধমক করা বা গলা তুলে কথা বলা এগুলোও দাদু বিশেষ করেন না, সেটার সুযোগও বাড়ির লোকে দেয় না, কারণ সবাই জানে যে দাদুর পান থেকে চুনটি খসলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। পিন্টু মার কাছে শুনেছে যে সে যখন জন্মায়নি তখন জগন্নাথ ধোপা একবার নাকি দাদুর পাঞ্জাবিতে ভুল করে একটু বেশি মার দিয়ে ফেলেছিল, তাতে দাদু তার কাঁঠাল কাঠের লাঠি দিয়ে প্রথমে জগন্নাথকে পেটান, তারপর তার গাধাকে পেটান। গাধাটা কি দোষ করল সেটা আর কারুর জিজ্ঞেস করার সাহস হয়নি। পিন্টু নিজে গত বছর বাড়ির বাইরের মাঠে বন্ধুদের সঙ্গে ডাঙ্গুলি খেলতে গিয়ে দাদুর ঘরের জানলার একটা কাঁচ ভেঙে দেয়। দাদু তখন সারাদিনের লেখাপড়ার কাজের পর বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে শবাসনে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় গুলিটা কাঁচ ভেঙে ঘরের ভেতরে এসে পড়ে। দাদু গুলি হাতে আসেন বারান্দায়, পিন্টুর হাতেই ডান্ডা, তাই দাদুর বুঝতে বাকি থাকে না কার কীর্তি এই কাঁচ ভাঙা। দাদু চোখ রাঙাননি, ধমক দেননি, এমনকি একটি কথাও বলেননি পিন্টুকে। সন্ধ্যেবেলা বাড়ি ফিরলে পর মা পিন্টুকে ডেকে বললেন,
1: ডান্ডাটা দে, ওটা থাকবে দাদুর ঘরে, আর 7 দিন তোর সব খেলা বন্ধ।
0: পিন্টুর চোখে জল এসে গিয়েছিল। 7 দিন খেলা বন্ধের চেয়েও বেশি আফসোস হয়েছিল ডান্ডা গুলিটার জন্যে, বিশেষ করে গুলিটা। শ্রীনিবাস কি সুন্দর করে দা দিয়ে ছুঁচলো করে কেটে দিয়েছিল দুটো দিক, এত ভালো গুলি এই তল্লাতে আর কারুর নেই। অথচ পিন্টু জানে যে দাদু ছেলেবেলায় এরকম ছিলেন না। বাড়িতে একটা অনেক দিনের পুরনো বিলিতি ফটো অ্যালবাম আছে, যার মোটা মোটা পাতার পাশগুলোতে সোনার জল লাগানো। সেই অ্যালবামে দাদুর একটা ছবি আছে, 62 বছর আগে তোলা, তখন দাদুর পিন্টুরই বয়স। তাতে দাদুর পরনে হাফ প্যান্ট, মুখে হাসি আর হাতে একটি হকি স্টিক। তার তখনকার চেহারার সঙ্গে পিন্টুর নিজের চেহারার আশ্চর্য মিল সেটা পিন্টু বেশ বুঝতে পারে। সেই হাসি খুশি খেলুড়ে খোকা বয়সের সঙ্গে সঙ্গে এমন হয়ে গেল কি করে? দাদু যে সব সময় পিন্টুদের বাড়িতেই থাকতেন তা নয়, পিন্টুর জ্যাঠামশাই আসামে জঙ্গল বিভাগে বড় চাকরি করেন। তার একটা চমৎকার বাংলো আছে জঙ্গলের ভেতরে, দাদু মাঝে মাঝে সেখানে গিয়ে থেকে আসেন মাসখানেক করে। যাওয়ার সময় সুটকেস বোঝাই বই আর খাতা নেন সঙ্গে, আর যখন ফেরেন তখন খাতাগুলো লেখায় ভরে যায়। যে সময়টা তিনি থাকেন না সে সময়টা বাড়ির চেহারাই পাল্টে যায়। পিন্টুর দিদি রেডিওতে সিনেমার গান শোনে, দাদা হপ্তায় 2টো করে ফাইটিং এর ছবি দেখে, বাবার চুরুট খাওয়া বেড়ে যায়, আর মা দুপুর হলেই পাড়ার সদুমাসি লক্ষ্মীমাসিদের ডেকে এনে দিব্যি খোশ মেজাজে তাস খেলেন আর আড্ডা দেন। দাদু ফিরে এলেই অবশ্যই আবার যেই কে সেই।

0: কিন্তু এবার হলো একটু অন্য রকম। এক মাসের জন্য দাদু গিয়েছিলেন আসামে তাঁর বড় ছেলের কাছে। পিন্টু মা বাবার সঙ্গে এক ঘরে শোয়। দাদু ফেরার দুদিন আগে মাঝরাত্রিরে ঘুম ভেঙে গিয়ে পিন্টু শোনে মা বাবা দাদুকে নিয়ে কথা বলছেন। পিন্টু মটকা মেরে পড়ে থেকে প্রায় 5 মিনিট ধরে কথা শুনল, কিন্তু বাবা অনেক শক্ত শক্ত ইংরেজি কথা ব্যবহার করাতে অনেক কিছুই বুঝতে পারল না। তবে এইটুকু বুঝল যে দাদুর কি একটা অসুখ করেছে। দুদিন বাদে অসুখ নিয়েই ফিরলেন দাদু। বাবার সঙ্গে ডাক্তার রুদ্র স্টেশনে গেলেন দাদুকে আনতে। বাবার অ্যাম্বাসেডর গাড়িতেই দাদু ফিরলেন, আর তাঁকে গাড়ি থেকে ধরে নামালেন বাবা আর ডাক্তার রুদ্র। তারপর ধরে ধরে সিঁড়ি দিয়ে বারান্দা, বারান্দা থেকে বৈঠকখানায়, বৈঠকখানা থেকে দোতলা সিঁড়ি, আর সিঁড়ি উঠে দাদুর ঘরে নিয়ে গিয়ে তাঁর বিছানায় তাঁকে শুইয়ে দিলেন। পিন্টু ঘরের দরজায় দাঁড়িয়ে ব্যাপারটা দেখছিল। এমন সময় মা এসে তার মাথায় হাত দিয়ে নরম গলায় বললেন,
1: এখানে না, নিচে যাও।
2: দাদুর কি হয়েছে মা?
0: পিন্টু না জিজ্ঞেস করে পারল।
1: অসুখ।
0: অথচ পিন্টুর দেখে মনে হয়নি দাদুর কোনো অসুখ হয়েছে। অবশ্যই এটা ঠিকই যে দাদুকে এইভাবে পরের কাঁধে ভর করতে কোনো দিন দেখেনি পিন্টু। তাহলে কি পায়ে কোনো চোট পেয়েছেন? জেঠুর বাংলোর বাইরে যদি একা হাঁটতে বেরিয়ে থাকেন দাদু, তাহলে জঙ্গলের মধ্যে খানাখন্দে পড়ে চোট পাওয়া কিছুই আশ্চর্য না। কিংবা যদি সাপ টাপ বা বিছে টিছে কামড়ে থাকে, তাহলে অবশ্যই অসুখ হতে পারে। তিন দিন এভাবেই কেটে গেল। পিন্টুর শোবার ঘর একতলায়, দাদুর ঘরের ঠিক নিচে। পিন্টুকে ওপরে যেতে দেওয়া হয় না, কাজেই দাদুর অসুখ কেমন যাচ্ছে সেটা জানার উপায় নেই। দিদি কিংবা দাদা থাকলে হয়তো জানা যেত, কিন্তু দিদি কলকাতার হস্টেলে আর দাদা তার বন্ধুর সঙ্গে বেড়াতে গেছে রানীক্ষেত। গতকাল রাতে পিন্টু দাদুর ঘরে একটা কাঁসার গেলাস কিংবা বাটি মেঝেতে পড়ার শব্দ পেয়েছে, আর আজ সকালে ধূপধাপ শব্দ শুনে মনে হয়েছে দাদু হাঁটছেন। তাহলে আর দাদুর এমন কি অসুখ?
3: Amazon, Jungle.

দুপুরে পিন্টু আর থাকতে পারল না। মা দাদুকে ওষুধ খাইয়ে নিচে নেমে এসেছেন কিছুক্ষণ হলো, আর বাবা চলে গেছেন কোর্টে। আজ বিকেল থেকে একজন নার্স আসবে সে কথাটা পিন্টু জানে, কিন্তু এখন দাদুর ঘরে আর কেউ নেই। বুকের মধ্যে একটা ধুকপুকুনির সঙ্গে সঙ্গে পিন্টু বুঝতে পারল যে তাকে একবার দোতলায় গিয়ে দাদুর ঘরে উঁকি দিতেই হবে। শুধু তাই নয়, দাদু যদি ঘুমন তাহলে তাকে ঢুকতে হবে, আর ঢুকে তার ডান্ডা আর গুলিটা খুঁজে বের করে আনতে হবে। দাদু যখন থাকেন না তখন তার ঘর তালা চাবি দিয়ে বন্ধ থাকে, তাই ও ঘর থেকে কিছু বের করে আনার উপায় থাকে না। দোতলায় উঠতে পিন্টু যে একটু ভয় ভয় করছিল না তা নয়, তবে অসুস্থ দাদু আর তেমন কি বা করতে পারেন এই ভেবে মনে খানিকটা সাহস পেয়ে 19 ধাপ সিঁড়ি উঠে পা টিপে টিপে সে দাদুর ঘরের দরজার বাইরে এসে দাঁড়াল। প্যাসেজের বাঁয়ে ঘরের দরজা, আর সামনে 8-10 পা এগিয়ে ছাতের দরজা। কোনো শব্দ নেই ঘরে। যে গন্ধটা পাচ্ছে পিন্টু সেটা ওর খুব চেনা আর প্রিয় গন্ধ, পুরনো বইয়ের গন্ধ। 2000 পুরনো বই আছে দাদুর ঘরে। পিন্টু নিঃশ্বাস বন্ধ করে গলাটা বাড়িয়ে দিল। দাদুর খাট খালি, তবে কি দাদু পেছনের বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন?

পিন্টু তার ডান পাটা বাড়িয়ে দিল চৌকাঠ পেরিয়ে ঘরে ঢোকার জন্য। পাটা চৌকাঠের ওদিকে মেঝেতে পৌঁছবার আগেই একটা শব্দ এলো তার কানে, খটাং খটাং খটাং। পিন্টু চমকে পিছিয়ে আসতে আর একটা শব্দ, কুই। পিন্টু চোখ চলে গেল ছাতের দরজার দিকে। দরজার পাশ দিয়ে একটা মুখ উঁকি মারছে, দাদুর মুখ। এ মুখ পিন্টু আগে

0: পিন্টু চোখ চলে গেল ছাতের দরজার দিকে। দরজার পাশ দিয়ে একটা মুখ উঁকি মারছে, দাদুর মুখ। এই মুখ পিন্টু আগে কখনো দেখেনি। সারা মুখ হাসিতে উজ্জ্বল, চোখে চাহনি দুষ্টুমিতে ভরা। পিন্টু অবিশ্বাসের দৃষ্টিতে চেয়ে রইল সেই মুখের দিকে। তারপর দাদুর ডান হাতটা বেরিয়ে এলো দরজার পাশ দিয়ে। পিন্টু দেখল সে হাতে ধরা তার ডাঙ্গুলির ডান্ডা। এবার দাদু পিন্টুকে আসবার জন্য ইশারা করে দরজা থেকে সরে গেলেন। পিন্টু ছাতের দিকে এগিয়ে গেল। বেশ বড় খোলা ছাত। ছাতের মাঝখানে রাখা শ্রীনিবাসের তৈরি কাঠের গুলি। দাদু পিন্টুর দিকে চেয়ে একবার হেসে হাতের ডান্ডাটা গুলির দিকে তাক করে মারলেন। গুলিতে লাগলো না ডান্ডা। তারপর আবার মারতেই গুলি ঠিক মোক্ষম জায়গায় বাড়ি লেগে সেটা বাই বাই করে ঘুরতে ঘুরতে ছাতের চার হাত ওপরে উঠল। আর ঠিক সেই মুহূর্তে দাদু চালালেন ডান্ডা। ডান্ডার বাড়ি লেগে গুলিটা ছাতের 50 হাত পশ্চিমে সুপুরি গাছটার মাথার উপর দিয়ে সন্তুদের বাড়ির দিকে সাঁ করে চলে গেল উড়ন্তুবড়ির মতো। তারপরেই শুরু হলো দাদুর খিলখিলে হাসির সঙ্গে হাততালি আর লাফানি। পিন্টু ছাদ থেকে নিচে নেমে এলো। মাকে ঘটনাটা বলতে মা বললেন,
1: ওটাই নাকি দাদুর অসুখ রে। এরকম অসুখ নাকি মাঝে মাঝে বুড়োদের হয়, তখন তার আর বুড়ো থাকে না, খোকা হয়ে যায়।
0: যাই হোক, পিন্টু আজ প্রথম তার বন্ধুদের বলতে পারবে যে সে তার দাদুকে প্রাণ খুলে হাসতে দেখেছে। মির্চি ফ্রাইডে।

6232-6253 এই নম্বরে। আর ছোট সোনা বন্ধুরা, যারা শুনছো আমাদের এই অনুষ্ঠান এফএম উজ্জয়ন্তীতে, তোমরা জানো প্রতি রবিবার এই অনুষ্ঠানটা থাকে শুধুমাত্র শুধুমাত্র শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের গান, কবিতা, গল্প যাই শোনাতে চাও তার সঙ্গে আমরা রয়েছি, আর তোমার কথা সারা বিশ্ব শুনবে। তাই দেরি না করে ফোনটা লাগিয়ে দাও, 0381-232-6253। আর এদিকে ফোনের এই প্রান্তে স্টুডিওতে আমি রয়েছি আর জে চিন্ময়।

শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জ্বল, তো আর শুনছেন আমাদের সরাসরি বাচ্চাদের জন্য অনুষ্ঠানে অনুষ্ঠানে আপনাদের বাড়ির বাচ্চাটিকেও আমাদের সঙ্গে কথা বলিয়ে দিন। ফোন করুন 03812।

0: কে রয়েছ এবার? হ্যাঁ, কি বলছো? একটু জোরে বলতে হবে, একদম শোনা যাচ্ছে না, একটু জোরে বলতে হবে। শুভম, সীমা বলো, গান শোনাবে? তুমি কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো?
1: বুঝলাম না।
0: কোন ক্লাসে পড়ো?
1: আমি
0: ও আচ্ছা, এই মুহূর্তে কি তুমি অনুষ্ঠান শুনতে পাচ্ছো, শুনছো? আচ্ছা, তো নিশ্চয়ই। হ্যাঁ, তো শুনছিলে গল্প, আর এই অনুষ্ঠানটা বিশেষ করে একদম বাচ্চাদের জন্য অনুষ্ঠান। তো তোমার বাড়িতে যদি ছোট্ট ভাই বোন থাকে, তাদের সঙ্গে কথা বলিয়ে দাও, তাদের কথা শুনবো, তাদের গান শুনবো, তাদের কবিতা শুনবো, ঠিক আছে? ধন্যবাদ ফোন করার জন্যে। তো শ্রোতা বন্ধু, টিউন করে আছেন 101.6 মেগাহার্টজ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে শিশুদের জন্য এই অনুষ্ঠান, ছোট সোনা বন্ধুরা, তোমাদের এই অনুষ্ঠান সরাসরি অনুষ্ঠান, তোমরা কথা বলতে পারো এই অনুষ্ঠানে, তোমরা তোমাদের কবিতা গান যাই শোনাতে চাও, গল্প। হ্যালো, কে রয়েছো, কে বলছো? হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কেটে গেল ফোনটা।

হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে বলছেন? না কেটে গেল, আরেকবার চেষ্টা করবেন। অবশ্যই 0381-232-6253 আমাদের ফোন নাম্বার, স্টুডিওতে এই প্রান্তে রয়েছে আর যে চিন্ময় এই মুহূর্তে ছোট্টদের এই অনুষ্ঠান, ছোট্ট শ্রোতাবন্ধুদের তাদের গান কবিতা যাই শোনাতে চায় তাদের সঙ্গে হবে কথা।

শ্রোতা বন্ধু, একজন শ্রোতা বন্ধু অনেকক্ষণ ধরে ফোন করছেন, সম্ভবত নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাই একটু দেখবেন আপনার ফোনটিতে নেটওয়ার্ক ঠিক মতো আছে কি না, তাই ফোন করবেন তারপর। কারণ আমরা হ্যালো বলছি, কথা বলছি, কথা বলার সাথে সাথেই ফোন কাটছেন, কেটে যাচ্ছে, দয়া করে একটু দেখে নেবেন আগে।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
0: আমি পাপিয়া বলছি, বর্ণমালীপুর থেকে।
1: পাপিয়া কোন ক্লাসে পড়ো? পাপিয়া
0: আমি ক্লাস 8-এ।
1: ক্লাস 8-এ? আচ্ছা, তুমি কি শোনো আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত?
0: হ্যাঁ, প্রত্যেক দিনই শুনি।
1: আচ্ছা,
0: খুব ভালো লাগে।
1: ভালো লাগে তো, প্রতিদিন তো ফোন করতে পারো, প্রতি রবিবারই তো তোমাদের জন্য এই অনুষ্ঠানটা থাকে। বিশেষ করে
0: প্রতিদিন লাইন পাওয়া যায় না, আমি
1: লাইন
0: চেষ্টা
1: পাওয়া
0: করি
1: যায়
0: তো।
1: না। হ্যাঁ, এখন কি শোনাবে বলো তো আমাদের?
0: আমি আমি আজকে শুনবো, আমি শোনাবো না আজকে।
1: আচ্ছা, তুমি
0: আমার জন্য একটা ছোট্ট রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দেবেন।
1: ঠিক আছে, শোনালাম তো কিছুক্ষণ আগে, মেঘের কোলে রোদ এসেছে। আচ্ছা
0: আচ্ছা
1: ঠিক
0: আচ্ছা,
1: আছে, আরেকটা শুনিয়ে দেব তোমার জন্য। তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত কোনটা?
0: কোথায় আমার হারিয়ে যাওয়ার
1: ওহ,
0: নেই
1: কে আবার!
0: মানা।
1: একদম আমারও, সত্যি যদি এমন হতো, কোথাও হারিয়ে যেতাম, কেউ পড়াশোনার জন্য ডাক দিত না,

0: কেউ দুষ্টুমির জন্য ডাক দিত না, ঠিক না? তা তুমি ক্লাস 8 এ কোন স্কুলে পড়ো? ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামে। তো পড়াশোনার ফাঁকে আর কি কি করো?
1: আমি নাটক শিখি।
0: নাটক শেখো? কার কাছে? জয়ন্তর কাছে?
1: জয়ন্ত স্যার আমাকে স্কুলে শেখান, আর সঞ্জয় স্যারের কাছে শিখি সবুজ কলিতে।
0: সবুজ কলিতে, বাহ ক্যা বাত! ঠিক আছে, ফাইন। তো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছো?
1: করেছি এবছর।
0: বাহ, ভেরি গুড। তাহলে অল দ্য বেস্ট তোমাকে।
1: থ্যাংক ইউ।
0: ভালো হবে আশা করি। চলো টাটা। শোনাবো শোনাবো, তোমার শুনতে থাকো, তোমার জন্য একটা গান অবশ্যই শোনাবো, কোথাও আমার হারিয়ে যাওয়ার।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ সরাসরি শিশুদের এই অনুষ্ঠানে ছিলেন আপনি। টিউন করে থাকুন 101.6 MHz আকাশবাণী এফএম জয়ন্ত, আর যে চিন্ময় রয়েছি, আর কিছুক্ষণের মধ্যে উইমেন্স টাইম তুমি অনন্য পর্ব, আর যে মামন আর যে চিন্ময়ের সাথে টিউন করে থাকুন 101.6 MHz আকাশবাণী এফএম জয়ন্ত।
1: নতুন ওয়াশিং মেশিন,
2: ভালো।
3: Yes,
4: কি হলো?
3: এই শপিং এ 2000 ক্যাশব্যাক পেয়েছি, ব্যাস কিউআর কোড স্ক্যান করতে হবে।
2: ভালোই ধোলাই হবে,
3: তাই না?
2: ব্যাংক অ্যাকাউন্টে টাকা রিসিভ করার সময় কিউআর কোড স্ক্যান, পিন বা ওটিপি দরকার হয় না, ওটা শুধু পেমেন্টের জন্য দরকার হয়। সেই জন্য অজানা কোড আর লিংক থেকে সাবধান থাকুন আর ক্ষতি থেকে বাঁচুন।
3: বেঁচে গেছি ধোলাই থেকে।
2: এটা নতুন ধোলাই। RBI বলে যে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরমকে হারানোর সহজ উপায়।
6: সুস্থ থাকতে রোদে বেরোলে সবসময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন, আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
5: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল এবং পাখার বাতাস করুন।
6: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
5: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এবার ওমেন্স টাইম, তুমি অনন্যায় রয়েছে, আমি আর জি চিন্ময়, আর
1: আমি মামন, আং নরকনি বুকক মামন, তিনি চিং বুড়ি রকনি পান্ডা অবনতেই চিং ককলাম সালাইনি চিন লগিব তংনাই বেলেখিন বুড়ি অজরাও নকুং সামলগী হাবানক সামলগী বসাখরকনি সামলগী চিনি লগিব তংনাই অবহাইন বুড়ি আচুক থাইন মজাং রেউই জংসারি তনেনাই চিনি বুকুক তনুশ্রী দেবর মবাইজন চিনি বুড়ি রকনতে ককথাই জাথাইনাই খালায়না

0: যেটা বললেন আরজি মামুন একদম ঠিক। আজ এই তুমি অনন্য পর্বে আপনাকে স্বাগত জানাই। আমাদের রাজ্যের বিশিষ্ট অনন্যদের সাথে আমরা কথা বলি এই পর্বে, বিশেষ করে আপনাদের মতো যারা আমাদের রাজ্যের গর্ব গর্বিত করেছেন বারবার তাদের সঙ্গে, আর আপনার জীবনের অভিজ্ঞতা শুনব। তার আগে শুরু করবেন একদম ছোটবেলা থেকে, কোথা থেকে শুরু, কিভাবে শুরু, আপনি বাংলা ককবরক মিশিয়েও বলতে পারেন।
1: ঠিক আছে, ধন্যবাদ।
0: ছোটবেলা কোথা থেকে কিভাবে শুরু?
1: আমি আসলে বেসিক্যালি আমার বাড়ি আদি বাড়ি তিল্লামুড়া দুস্কি থেকে আমি বড় হয়েছি ছোট থেকে। তারপরে আমি এখানে গ্রামে তিল্লামুড়া পাড়া করল একটা স্কুল ছিল, তখন প্রাইমারি স্কুলে আমি ক্লাস 3 অবধি পড়েছি। তো ওখান থেকে পড়ার পরে বাবা গভর্নমেন্ট সার্ভিস করতেন, তো বাবা যেখানে সার্ভিসে চাকরি করেন তো ওখানেই বাবা আমাদেরকে নিয়ে যেত। কারণ আপনারা সবাই জানেন যে গ্রামের পরিবেশটা সেভাবে আমরা মানে পড়ার পারিপার্শ্বিক একদমই ভালো না, তখন 1992 এমন হবে। তো বেসিক্যালি বাবা যেখানে জব করতেন তো আমাদেরকে ওখানে যখন 1993 হবে আমাদেরকে নিয়ে যেতেন, আমরা দু বোন। তো আমরা ওখানে প্রথমে উদয়পুরে গেছি,

0: গভর্নমেন্ট জব মান থাকা গভর্নমেন্ট জব নিয়াগুলো গভর্নমেন্ট জব তাবু আগে নি হাইয়া বাট অনেক টাফ যত না অনলাইন তে আনে বসা খরং নয় তিরক তিরক বসা খরং নি না পিয়া বসং খনা বসা খরক সা তরে না সে তুগু তে বসা খরং নি না ববা হে কি তুন অব হে সিং নগ নুখ যত না কাইসা ওয়ান শুক জাতি বসা আং ব জব খায়ো আনে হাজবেন্ড ব জব খায়ো আনে বসা খরং নি না ছাব নাই নাই অব হে কাইসা সিনি বুখাও ওয়ান শুক দা হাই ছা না আং চাই তো খা আনি বসা খরুন ন কাহাম কাই তি সায়া কই তরি আনি চারে রক ডাক্তার খা ক্লাস সেভেন পড়ি তো বড় পিয়াবা
1: খরক নেই
0: সঙ্গে সঙ্গে বং নি লগি সঙ্গ জ্বর রি মে হ্যাঁ বুখা তো স্বাভাবিক চিনি বুখাও কিসা হামি আং নাই হাইফা না বরক বুঝু যে আনি মা তাবু জব থানাই বরক বু কাইছে ট্রাই খাই যাব তাবু যে কাহাম কাই পড়িয়া কই মা হেকে না মানিছে দেব কতর আং তাবু যে জব তো কই যা কতর খাইমি বাট আং নক নুখুং সামলগে আং হ্যাপি অবহাই আউন বাগিন সিনি বুড়ি রক নি পিয়াবা সঙ্গ বুড়ি রক সু সু নুগো তাবুং অজর রক বুড়ি রক খাইয়া আও আং পড়ি পাস খাইকে সিনি মা বাবা সঙ্গ নাইও যে আনে বসা খরক সা বুড়ি পড়ি মানে ইয়া গুলো তরি আইব নক নুখুঙ্গ মামি সঙ্গনা সিমিয়া ব ফাতার ব সামুঙ্গ খাইতন অবহাই নাই পিয়াবা বাক্সা বাক্সা নং নু খুঙ্গো নুক যাও কাইজমা ইয়াগুলো বসাই হিন্দি বা বিনি বকরা যে বকরা হিন্দি সাপোর্ট খাইয়া কিন্তু হাইফানো সঙ্গ আ জাগানি সঙ্গ বুঝগুই বংনো বুঝগুই বহাইকে বুঝগুই আং কাইসা নক নু খুঙ্ন সামলং নাই আবু পিয়াবা খরকসা বুড়ি না মানো কব ন তো কম যেও কাইসা চঙ্গ যে রাধে সে চুলো বাদে আক পিয়াবা সয় আবন বগে আং সানামো চঙ্গ যত বুড়ি নও চাইতে হকাই যত না মাননাই ফাতানি সামুং খাইমার লগে লগে ব নক নুখুংব সামলংনানি বিনি অবহাই বিনি
1: ক্যাপাসিটি
0: অবহাই তেই
1: আও বখকনো চিন্তা হইনানে নিনে খোক তৈ খনাওয়ে বেলাখেন খাকসাংমা মানখা যে চিনি চেরেফুরুনি যে নাহার মুং তংখা হিংকে চিনি বখাবো খা থনমা তংখা হিংকে সঙ্গ জেসুকপানো চিনি ইয়াপ্রি বুসকাঙ্গ বা চিনি ইয়াপ্রি কাসলে তন বা বুসকাঙ্গ চিনি জংজাল ফাইতন সঙ্গ আবনো কপলায়ুঙ্গই থাঙাই বুসকাঙ্গ সঙ্গ ইয়াপ্রি ক্রাক খাই থাঙাই বসাওই মানেও হ্যাঁ দিবা আর থাকিগো নাগা যে খরকসা বুড়ি নি যতন সাইমানে খরকসা চেরাই ন কতর খালাই তিসা নানে বা নাইকলে তরে তিসা থানে টেক্ট নাং বুমানে আর জাগাও নরকনে খরকনে চেরাই নিয়ে নিনে হাবা নক নি সামুং রক ন ফাতানি সামুং মেনটেন খাইমা বাই বাকসা নক নি সামুং মেনটেন খাই দো
0: অব হাবা নগো বা হাবা নগো থাকে আসুক না সিমি আর জায়গা বা পাবলিক রিলেটেড আং আবহাই জব খাই আপনি বিশ বংনি বংনি বকাইছে জ্বালা দো নগ নুখুনে আনি বসা বুতই আনি নগ নুখুং বুকরা যে বুকরা যত না খাইমানে ইয়া গলে আর জায়গা থামিব মানে আপনার নাইকল না ফিয়াবা মানে বুকুং নি ক গিয়া মানে আর জায়গা যত না কন্ট্রোল খাইত না আনি ইয়াগ
1: হাইকে বুকু খরকসা নং তো অবহাই হেঙ্কে তাবুকছিনি যে বুড়ি রক তংমানে বুড়ি রং ন জং তৈ বুসকাঙ্গ তলাংনানি হিঙ্গে হিঙ্কে তাবুক রম দি উমর উংখা বরকনি বরক উমর খা সিজাক ন তো ওফানো কিচিসা বরক বরক যে ওয়ান সুকমানি আ জাগাও থাং মাইয়াকু আবু আথানি বরক ন ববহাই খেলায়ী কুচুগ কাথানি দুম সাউই মান ন অব রং ন কিচিসা সাইখানারি কেঙ্গে জাকপনে
0: আও তাবুনি অ কম্পিউটার মল লগ ফিয়াবা জব মানানি বেলা খেন তুগু আমন বাগে সঙ্গ জব নি বাগে জব নত নাইনে না রম নি নঙ বেলাই ন উমর থাকায় আং সানাম চঙ্গ সঙ্গ জব মায় হাই নগ ন খুঙ্গ আচুগে টঙ্গাই মুংসে মুংস সামুঙ্গ তাবো গবং মা সামুং তঙ্গ রম দি রি সুপ্তানি বা পার্লার খাইতানি নিজে ইয়াকুং ইয়াক

0: ब्राकिंगाई नक दुखुंगो मामिसिमि संगमया बक्सा बक्सा अबहाय बदों माइमुइ नंगा हमके संगाकाय माइमुइ संगि बनो पैसा उसो सें ताबुक सुइगि दङ अबहाय सें डेलिभरी खायमानो
1: आव
0: बट नं चाय तंगना नने बखावनिनि आसामं खायनानि
1: फान तंगनानि नंनाय
0: उथाव तंगना नंनाय फान तंगना नंनाय फान तंग हफियाबा सिनि जतनङो फियाबा सें पुइला सिनि মানে তাম সানে না মানে বুকুনো বাসরমই বুই সাবো সা ছায়া অশোক আকগন খনাই সং বসকাং আগুন না তাবুনি অ মলো আং সানম সং যে সামুং ফিয়া বা কোন সামুং চিকনিয়া যত সামুং ন আ সামুং ন খায়া কাং নং নুখুং ন চুবা চুরি মাহাকাই অ সামুং যত ন ইকুয়াল তাবুক নাই দি বুরি রক সিএন জি রক ব তঙ্গ বরক জব খাই দো তামকে বিন নগ নুখুন কিজাসে নাহে তো কাই খাইনা বগাই তে অব খাইব নগো সিনি আগলি নগো আং খরনি খরক তাম নুখা ব টম টম চালো গুই টম টম মথরে ব নগ নুখুঙ্গ হেল্প খাই দো তাবুনি বুড়ি রক মাং খাই চান মা তাবুনি বুড়ি রক রেল লোক
1: ট্রেন
0: লোক চালো গই দো ওই তাবুনি বুড়ি রক তাঙে উকলক না বা কেব উকলগিয়া ফিয়া বা সিনি বখাও মুতুং মা তংনা নাই যে আং নগ নুখুনি বাকে কাইসে আং হেল্প খেয়ে ফাইনেন্সিয়ালি আং বংন সাপোর্ট দিনাই তে আং অবহাই আং যে হাবা নক বা আং কুমনি সামুরি সুবুই তখন বা আং পার্লার খাই তখন আং আজ আজ জায়গা সিমে আনি মানে ফোকাস থেকে এংলাক আনি নক নুখুং আনি বসা তমানো বা আং ফোকাস পারি নাই আং সানামু চুঙ যে বুড়ি রংনি শুধু রাং চুবা খাই বা হেল্প খাই সিমি আনি বসা বুতি কিন্তু আং সানাই বড় সিনি প্রপার্টি বংন আং বংন বা আং কাহাম গাই নাইকল না নাই আনি বসা বুড়ি বা চলা ন বব হেকে নাইকেল নাং রমনি বরক তাবুনি বেলে তাবুন সেরে দ মোবাইল বাই
2: আপনি যেটা
0: মোবাইল বাই বব হেকে কেরেং ইয়া তুই অব হেকে সিংনাং বংন কাউন্সিলিং বক হাইনা নাং নাই
2: ম্যাডাম আপনি যেটা বলছেন আমি যতটা বুঝতে পারছি মানে হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ বলুন
2: শিক্ষিত হতে হবে মেয়েদের এবং নিজের পায়ে দাঁড়াতে হবে বিশেষ করে ফিনান্সিয়ালি
0: হ্যাঁ
2: মানে ফ্রিডম থাকতে হবে তাই তো
0: অবশ্যই
2: আচ্ছা আচ্ছা কারণ যারা শুনতে পাচ্ছেন আজকের এই তুমি অনন্যা পর্ব আপনারা জানেন প্রতি রবিবার এই অনুষ্ঠানটা থাকে বাংলা এবং ককবরক সংযোজনায় তো শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন আর আপনি নিজেও আমি যতটা জানি একটা সময় আমাদের আকাশবাণীর সঙ্গেও যুক্ত ছিলেন
0: অবশ্যই
2: তো এই মুহূর্তে পাচ্ছেন না আচ্ছা এই মুহূর্তে আপনি কি করছেন আপনি কি করেন
0: আমি আসলে গভর্নমেন্ট জব তো আছে আমার তার পাশাপাশি আমি কিছু একটা সামাজিক সোশ্যাল ওয়ার্ক করে থাকি
2: আর
0: আমার দুই মেয়ে তো আছে আমার দুই মেয়েকেও সময় দিতে হয় পাশাপাশি এখন আপনি জানেন দাদা এখনের অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন কিন্তু খুব টাফ আমাদেরকে টাইমলি গিয়ে সেটা অফিসে অ্যাটেন্ড করতে হয় অফিস থেকে বেরোতে হয় সবসময় আমাদের অফিসের কাজের লেগে থাকে তার মধ্যে শুধু আমি অফিসে করলে হবে না আমার যে বাড়িতে রেখে যাওয়া দুই মেয়ে ওদেরকেও আমার টাইম দিতে হয়
2: তাছাড়া এখন তো অফিসটা
0: আমাদের মেয়েদের কথাই বলে না যে রাধে সে চুলো বাঁধে
2: এটা ঠিক আবার এখন অফিসটা শুধুমাত্র দশটা বাসটার অফিসই নয় সেই ক্ষেত্রে সেই মানে মনে হয় যে অফিসের ফাঁকে ফাঁকে অন্য কাজ করতে হবে আমি ককবরকে হয়তো বুঝতে পারিনি আপনি হয়তো বলেছেন মানে সমাজসেবার দিকটা যে বললেন মাঝে মাঝে কাজ করেন
0: বলুন আমরা যে ডিপার্টমেন্টে জব করি এখানে অনেক পাবলিক আসে তো অনেক সময় মনে করেন যে অনেকে মানে ওই লেভেলে ওই গ্রামে সে খুব গরিব চলতে পারছে না বা চলার মতো সেই বা একজন মেয়েকে বিয়ে দিতে পারছে না সে বিয়ে দেওয়ার জন্য অনেকে আসে এমন ভাবে আমার মনে হয় যদি আমি কাউকে যদি ফাইন্যান্সিয়াল বা মানসিক দিক দিয়ে যদি আমি সাপোর্ট করতে পারি আমি নিজেকে মানে খুব গর্ব মনে করি আর কি এটাই বলছে যে আমি যদি কিছু করতে পারি সে আমাকে হেল্পের কথা বলছি না বা সে আমাকে দেখ বা না দেখ আমি বলছি যে ওদেরকে যদি আমি মানসিক দিক দিয়ে বা ফাইন্যান্সিয়াল দিক দিয়ে যদি সাপোর্ট করতে পারি আমার মনে হয় মানে ওইটা আমার জন্য খুব গর্বিত আমিও একজন মা একজন মা গিয়ে যদি বলে যে দিদি আমার মেয়ের বিয়ে হবে

0: হবে বা বাড়িতে কিছু নেই কি করে হবে। তো আমি অনেক সময় ওদেরকে অ্যাডভাইস দেই, বা অনেক সময় যদি বলে যে না আমার তো এই টাকা পয়সা হবে না, ঠিক আছে তুমি ম্যানেজ করে নাও, মানে ওইদিকে মানে ওইগুলি কাজ করলে মনে হয় আমার দিক দিয়ে মনে শান্তি, কারণ আমি যেহেতু একজন মা মেয়ে ওইটা ওই জিনিসগুলো আমি বুঝতে পারি। আর অনেক মহিলা, গ্রামের অনেক মহিলা আপনি জানেন দাদা,
1: হ্যালো
2: হ্যালো
1: হ্যালো
0: সেদিক দিয়ে সাপোর্ট করে না, তারা বাইরে গিয়ে কাজ করাটা তাদের পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। ওদিকে অনেক সময় ওদের হাজবেন্ডকে নিয়ে আসে, তো ওদেরকে বুঝায়, তো বুঝালে না, কারণ যেহেতু গ্রামে থাকে তারা সেইভাবে পড়াশোনা করে না, ওরা বুঝতে পারে।
1: দারুন দারুন দারুন। আর আরেকটা কথা বলছিলেন না, অফিসের মাঝেও অফিসের কাজের ফাঁকেও একটা এই কথাগুলো শুনে না আমার, যদিও একটু অন্য প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আমি একটা সরকারি চাকরি করি, তো সেক্ষেত্রে আমি এখন বিশ্রামগঞ্জে পোস্টিং। জানেন কিছুদিন আগে একজন বয়স্ক মানুষ এলেন বিশালগড়ের কোন এক গ্রাম থেকে, বেশ ভেতরে একটু গ্রামটা, মানে মূল শহর অঞ্চল থেকে বিশালগড়। তো সেখান থেকে বিশালগড়ের বিভিন্ন সরকারি দপ্তরের অফিস ঘুরে, বিশ্রামগঞ্জেও বিভিন্ন অফিস ঘুরে, শেষে প্রায় সারাটা দিন ঘুরে উনি প্রায় বিকেল 4টা নাগাদ আমাদের অফিসে এসেছেন। বলছে যে স্যার আমি সারাটা দিন ঘুরছি বিভিন্ন অফিসে অফিসে, কেউ উত্তর দিতে পারছেন না। ব্যাপারটা হচ্ছে ওনার বৃদ্ধ ভাতা যেটা পায় সেটা বন্ধ হয়ে গেছে বেশ অনেক দিন ধরে, বেশ কয়েক মাস ধরে পাচ্ছেন না টাকাটা। এই ব্যাপারে সুরাহা করার জন্য তিনি কোন অফিসে যাবেন সেটাও জানেন না, এবং যে অফিসে যাচ্ছেন তারাও কোনো সদুত্তর দিতে পারছেন না বা কোন অফিসে যাবেন। এটা কিন্তু আমরা অন্তত চাকরিজীবী যারা ম্যাক্সিমাম আমরা জানি কিন্তু যে এটা কোন অফিসে গেলে কি হবে কিভাবে হবে, কিন্তু কেউই মানে সেই সাহায্যটা এই বৃদ্ধ লোকটিকে করেননি। বৃদ্ধ দুজন দম্পতি, মহিলা এবং পুরুষ দুনুদ নিয়ে এসছেন। আমি বললাম এই দুপুরে এই গরমের মধ্যে আপনারা এইভাবে ঘুরছেন, আপনারা এইগুলো তো বিশেষ করে মানে যে সমাজ শিক্ষা এবং সমাজ কল্যাণ দপ্তর দেখে, হ্যাঁ সেই দপ্তরে যান, কোইটা কোথায় কী আসো বিষয় কিছুই জানেন না, আমরা এই অফিসে অফিস ঘুরছি কেউ কিছু বলতে পারছে না। তারপর বললাম, তারপর দেখলাম যে ব্যাপারটা ওনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেটের কিছু একটা ইস্যু রয়েছে এখন, যেটা নতুন নিয়ম করেছে সরকার, সেইটা করলেই হয়ে যায়। আমি বললাম এত আপনার অঙ্গনারী যে ওয়ার্কার রয়েছে আপনার পাড়ায় আছে কি গ্রামে? হ্যাঁ আমার বাড়ির পাশেই, পাশেই বাড়ি। বললাম কোনো আর কোথাও ঘুরবেন না, বাড়িতে যান গিয়ে রেস্ট করুন, সন্ধ্যার পর আপনার ওই যে ম্যাডাম রয়েছেন অঙ্গনারীর ম্যাডাম ওনার কাছে গিয়ে বলুন এই কাজগুলো করে দিতে, ওনার উনিই ব্যাপারটা দেখবেন এই সমস্ত বিষয়টা। অঙ্গনে দেখুন ওনার বাড়ির পাশেই সুরাহা ছিল, অথচ উনি ঘুরছেন হাজবেন্ড ওয়াইফ
0: জানেন না,
1: জানেন না
0: এটা,
1: না জানেন না। সবচেয়ে আমার অবাক লাগলো সেই বিষয়টা, এটার জন্য কথাটা তোলা আজকে এখানে এই প্ল্যাটফর্মেও তোলা, যারা শুনতে পাচ্ছেন আমার আপনার মতো অনেকেই রয়েছেন, যদি না জানেন অন্তত এই সাহায্যটা করে দিন। মানে আমাদের ইন্টারনেটের যুগ, এই মোবাইলে টিপলেই অনেক কিছু পাওয়া যায় এখন, শুধু এই রিল না দেখে এই জিনিসটা টিপে কিন্তু আরামসে এই লোকটাকে, এই দুজন মানুষকে, এই বয়স্ক মানুষকে সাহায্য করাই যেত। সেটা না করে আমাদের অফিসে হবে না, এটা অন্য অফিসে গিয়ে দেখুন, তো আবার এই বৃদ্ধ লোকগুলো অন্য অফিসে গিয়ে দেখলো,
0: ঠিক না আর কি। মানে এটা হচ্ছে মানবিকতার অভাব
1: একদম।
0: আমাদের সমাজে এখনো এমন কিছু মানুষ আছে, কাউকে হেল্প করা তো দূরের কথা, যে সঠিক লাইন পর্যন্ত দেখাতে
1: আমরা যে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে বা চাকরিতে যারা চাকরি করছি, সরকারি চাকরি করছি, তারা মানে কি আমরা তো সরকারের কাজ করছি, মানুষের সেবার সেবার কাজ করছি, সেই সেবামূলক মানসিকতাটা নিজেদের মধ্যে প্রথমে থাকতে হবে। শুধু ওই মাসের পর মাস বেতনটা চলে এলো, মাসওয়ারাটা এসে এলো, এটাই এটাই মূল লক্ষ্য, এটা না হয়ে ওইটা হওয়া দরকার। যেটা আপনি বলছিলেন না যে চাকরি করি সেই সূত্রে অনেক মানুষ আসে আশেপাশে, তখন মনে হয়ে গেল আমার এই কথাটা, এত খারাপ লাগলো সেদিন বয়স্ক মানুষদের নিয়ে, মানে ওরা অসুস্থ হয়ে পড়ছেন, মানে সারাটা দিন গরমে ভাবুন এই গরমটার মধ্যে, তারপর জল টল খাইয়ে একটু বিশ্রাম করিয়ে তারপর পাঠালাম যে আপনারা এখন সোজা বাড়িতে যান, আর কোথাও ঘুরতে হবে না দরকার হলে। তারপর আমার ফোন নাম্বার দিয়ে দিলাম পার্সোনাল, যে প্রয়োজন হলে কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমি বাকিটা হেল্প করে দেব যদি না হয়। তো যাই হোক, ম্যাডাম তো কথা বলছেন, তো আপনি আপনার সঙ্গে আরও একটু কথা বলবো, আর যে মামুন রয়েছে আর যে

0: অমন রয়েছে। তো আপনার আকাশবাণীর সঙ্গেও একটা সময় জড়িয়ে ছিলেন অনেকটা দিন,
1: হ্যাঁ
0: সেই অভিজ্ঞতাটাও যদি একটু শেয়ার করেন আমাদের।
1: আচ্ছা, ককবরক বলবো নাকি
0: হ্যাঁ হ্যাঁ
1: বাংলাতে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একদম, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য, মাতৃভাষা ককবরক সেটাতেও করুন, যদি মনে করেন বাংলাতে বলবেন কোনো অসুবিধা নেই।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি যখন তুলসীপতি স্কুল থেকে আমি পাশ করলাম, তখন একজন ওইখান থেকে হয়তো চিনবেন, স্বাতী দেববর্মা বলে, আমার মাসি হয়, ওকে জিজ্ঞেস করলাম যে মানে এখানে অ্যাঙ্কারিং করতেন, তো মাসি বলল এখানে কিভাবে করা যায়, তো সে বলল কিছু হবে না, ভয়েস, তখন বিয়েতে ক্লাস 12 পড়ার পর যুববাণীর জন্য আমি ভয়েসের একটা দিলাম, ইন্টারভিউ দিলাম, ভয়েস টেস্ট নেবে, এইটা হলেই হয়ে যাবে। তো ঠিক আছে, তো এইটা বলছে যে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে, ঠিক আছে বেরোলেই বলো। আমি যখন ক্লাস 12 পাশ করেছি, ক্লাস 12 পাশ করে কলেজে পড়বো, তারপরে ঠিক আছে। তো একটা দিন এলো, তো বললো যে তুই দিবি, হ্যাঁ দিলাম, ইন্টারভিউ দিলাম, ইন্টারভিউ দেওয়ার পরে আমি পাশও করে গেলাম। তা আমি কিছুদিন করলাম, কিন্তু ওখানে মানে আমার অল ইন্ডিয়া রেডিওর কথা মনে পড়ে, ওখানে আমি 1 বছর করার পর, কারণ পড়ছি তারপরেও আমি যাচ্ছি, তখন 1 বছর পড়ার পরে তখন আমি 200 পালাম, কিন্তু খুব কষ্ট করতে হলো হলো এই 200, কিন্তু এখন তো অনেক বেড়ে গেছে অনারিয়াম। তারপরে আমার মনে হলো যে এইটা আমার মানে অনেক বেশি, এই 200টা আমার জন্য অনেক বেশি।
0: না সে সময় আমরাও 200 টাকা পেতাম
1: অ্যাঙ্কারিং, হ্যাঁ হ্যালো,
0: আমরাও সে সময় 200 টাকা পেতাম,
1: হ্যাঁ মানে তখন তখন থেকে শুরু, কিন্তু মানে কোনো সময় চাইতাম না যে আমি মানে গভর্নমেন্ট সার্ভিস, কে আমার ওখানে ভালো লাগতো। তার মধ্যে আবার 91.9 এলো, কিন্তু তার মধ্যে মানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেই আমি 91.9 রেডিও বুলালাতে জকিও করেছি।
0: আচ্ছা,
1: 3-4 বছর মানে ওই জিনিসগুলো না, যখন আমরা হাতে মাইক্রোফোন পাই দাদা, মানে অবাক লাগে কথাগুলো যে কোথা থেকে বেরিয়ে আসে আমি নিজেও বলতে পারি না, মানে মাইক্রোফোন হাতে পেলে না মনটা এত ভালো লাগে, মন খারাপ অনেক সময় এমন হয়, পারিবারিক বা কিছু মানে পারিবারিক পার্শ্বিক দিক দিয়ে বা পরিবারের দিক দিয়ে মন যদি খারাপ থাকে, আমি যখন স্টুডিওতে গিয়ে দরজাটা খুলি না, মাইক্রোফোন পেলে আমার মনটা উজাড় হয়ে যায়, মানে আনন্দে কি বলবো নিজেকে সামলাতে পারি না, ওই জিনিসটা এখনো আছে। মানে
0: সত্যি একটা আলাদা অনুভূতি না, যে
1: এই
0: যে আমি, এই যে আমি ছোট্ট ঘরটার মধ্যে, যেটা দম ফাটা ঘর, একদম কোনো শ্বাস প্রশ্বাস নেই বিভিন্ন যন্ত্রের মাধ্যমে মনে হয়, মানে এরকম একটা ছোট্ট ঘরে বসে আমি মাইক্রোফোনে কথা বলছি আর আমার কথা সারা বিশ্বের মানুষ শুনতে পাচ্ছে এই মুহূর্তে, এই একটা আলাদা অনুভূতি। সত্যি মনে হচ্ছে সারা বিশ্ব আমার সামনে, ওরা আমার কথা শুনতে বসে আছে।
1: আর যখন আমি রেডিও গুলোতে ঢুকলাম 2007-এ, তখন কিন্তু খুব কি বলো খুব পপুলারিটি ছিল রেডিও উলালা, আপনিও জানেন খুব পপুলারিটি ছিল এনি বাংলা রেডিও উলালা, মানে ওই টাইমটা সত্যি খুব এনজয় করেছি লাইফ, মানে নিজেকে অনেক সময় মনে হতো, কিন্তু ওখানে গিয়ে তো মানে অ্যাঙ্কারিং 1-2 ঘন্টা অ্যাঙ্কারিং করার পর সারাদিন আমাদের 8 আওয়ার্স ডিউটি থাকে, 8 আওয়ার্স বসেই থাকতাম, ঠিক আছে। তো তখন মাঝখানে আমি মানে মাস্টার ডিগ্রি
2: খেলাই নিনি ও লাংমানি জার্নিনি লগে লগে চিনি বুড়ি রগ্ন যে খা চুকরি মানে যে চিনি খরক চুকরি মানে আথানি

0: নরক হাই বরক তংমানী বাকি যিনি অ খরক চুক্তানী তেই বসং চুগী মানথন অ কক সাবৈন তিনি বাকি আসগ্ন অংশীতুন হাইকে বেলে বেলেখে হামবাই উলনি জরা রগ নাই তৈব গরংনাই অ কক সাবৈন তিনি তে চিনি ও পান্ডান রক সাবৈ কিসিসা কক কচারে
1: একদম শেষ মুহূর্তে ম্যাডাম, মানে অনেকটা সময় আপনার নিলাম, একদম শেষ মুহূর্তে যদি এক মিনিট আপনাকে সময় দিই, আপনি আমাদের রাজ্যের মেয়েদের মানে কিভাবে উন্নত হবে, উন্নতি করবে একটা মানে এই এক মিনিটে যদি একটু টিপস দেন কয়েকটা।
2: সামঙ্গ রমনি জব সিমি জব নি বাগে সিমি ওয়ান সুবি তঙ্গে কুমনি সামঙ্গ গদাল তুমি ইয়াক নি কবাং মত কবাং মত সামঙ্গ তঙ্গ কবাং মত সামঙ্গ তঙ্গ রমদি সিনি কবাং মত ট্রেনিং তঙ্গ সং বুরি রংনি বব কব কবাং মত রমদি নগ নং রি রক তুই ফান ফালি মানু নং ফাতার থানানে জরা করে নগ নগ বিশিং ও কিচা রি তুই আ কই রি ফাল মানো রি শুভ মানো আর তাবুক তো কবাং মেকআপ রক বেলেছে না তাবু পপুলার হতো কোন কাইলে বাড়ি বা কুমনি পার্টি ওঠানা হাই সিনি মেকআপ রক বেলেছে না হেসক খরচ খরচ বুড়ি রক নগো বেলে না হেসক বুন সাজু গে দোক অবহায় সঙ্গ খাইমানো সেই নুম ন অবহায় খাই মেয়া মামি সঙ্গমানো খরচ বুড়ি রক তো মামি সঙ্গে যান চারিও অবহায় কিছু মামি সঙ্গে বুন সারি অনলাইনও কিছু কন্ট্যাক্ট খাই বা কুরুঙ্গুই বুইন অবহায়গে সঙ্গ ডেলিভারি রি নমানো অবশ্যই মেয়া তে সঙ্গ পড়ি হই তো হাঁকাই আনি রমনি ক্যাপিটাল নো আঙ্কা সামুখান ক্যাপিটাল নো নুরুঙ্গই মানো কবাং মেয়ারে রক ইংলিশ মিডিয়াম পড়ি তো তুমুন পারা ডগ তো হাঁকাই আজকাল টিউশন খাই টিউশন খাই মানো সিয়াবা নগ নুখুঙ্গো সিমি আং সানাম চুমো বুড়ি রক নং নুখুঙ্গো আসুগো সিবি জরানো লাই দিয়ে সঙ্গ মূংস মূংস সামুঙ্গ গদাল তঙ্গে সিনি ফ্যামিলি নো সাপোর্ট খাই মানো তে রমনি যাবো কবাং চেয়ারে চিকন চিকন বা নুসা মুসৃঙ্গ মুসা মুসৃঙ্গ নবন এপ্লাই খাই মানো আং বেসিক্যালি সারা মসুম বুড়ি রং নক নুখুং আসুগে তঙ্গে মুসে মৌসুম সামগ গদাল খাই বেলাইন জানাই
0: বেলাখিন হামবাই বুকক ন ওল নিজরা রগ হাইন হাই কিরং ফিনাই সাবইন তিনিন বাগে আসক টং সুতন বেলাখিন হামবাই
2: বেলাইন হামবাই নং নব বেলাইন
1: হাম অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন
2: দাদাকে অনেক অনেক ধন্যবাদ,
1: ভালো থাকবেন সুস্থ থাকবেন।
2: হ্যাঁ অবশ্যই, আপনারাও ভালো থাকুন, আজকে দিনটা ভালো যাক আপনাদের। নমস্কার
1: নমস্কার।
0: আও জং অজরাও চিনি বুকুক তনুশ্রী দেব বর্মা বাই যেন কগলাম সালাইকে বিনি লংমানী কথমা খনাকা বিনি সামুন তৈ খনাকা তে পাইথাগ বুড়ি রক যেন বুড়ি রক নাম খাইমান যাবো প্লেটফর্ম চিনি মিডিয়ানি যুগ অজরাও যেন ববহাই খেলায় খেলায় আবনো বব টিপস রেখা তে বুড়ি রক ববহাই খেলায় বসকাঙ্গ সকাঙে থানা নি নাম অবনো বর সবাই খেলা রেখা হাইকে অজরাব যেন চিনি বসকাঙ্গে পান্ডাব তৈব থাকলায় না

0: Narok go tumungno buri rok ni tinini o pandawa alai da pandawa narok tumungno narok ni tumungno kok sana ni mochukainge narok kok duktai kirengai mano narok kok duk ni mari to narok jotto no sai mano te kok duk ni mari 2326253 obo to narok kahama kan sai mano buskango 0381 rinani ta korok di hai ke ojoro thalaine ritchap mungne phaisingo kisisa
1: একদম শ্রোতা বন্ধুরা, বিশেষ করে আমাদের মহিলা শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন তাদের আমন্ত্রণ রইল এই আসরে ফোন করার জন্য 2326253 ফোন নাম্বার স্টুডিওর। জানেন আমি আর যে চিন্ময় রয়েছি আর যে মামনের সাথে কগরক এবং বাংলা সংযোজনায় প্রতি রবিবারের মতোই তুমি অনন্যা পর্বে টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী FM উজ্জয়ন্ত।

শ্রোতন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। এই মুহূর্তে তুমি অনন্য পর্বে রয়েছে আর যে চিন্ময় সাথে, হ্যাঁ, আর আপনিও ইচ্ছে করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগ দিতে পারেন, আপনার কথা বলতে পারেন 2326253। আমাদের বিশেষ করে নারী বন্ধুদের জন্য এই অনুষ্ঠান, আর এই গানটিও তাদের জন্য।

1302 সালে রবীন্দ্রনাথ উর্বশী কবিতাটি লিখেছিলেন। অনেক পরে এর প্রথম অংশটিতে সুর সংযোজনা করে কবিতাটিকে গানে রূপান্তরিত করেন। উর্বশীকে উপলক্ষ করে জনপদবধূদের নিয়ে এটি সম্ভবত তাঁর একমাত্র গান।

0: শ্রোতা বন্ধু, আপনি টিউন করে আছেন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জ্বন্ত। আর এই মুহূর্তে তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নিতে হবে, ঘড়িবাবু জানাচ্ছে এবার থামতে হবে আমাদের। আমি আর যে চিন্ময় আর আর যে মামন একসাথে ছিলাম, আর যে প্রশান্ত এসে গেছে এরপরে কক বড় অনুষ্ঠান নিয়ে।
1: আও আশাক জরা যেন তোমানি চিম্পুরি রোগনি আলাইদা পান্ডাবরি রোগনি ফান্নতেই যে বুকুক বাই বক সাকা খরকচা বুকুক বাই অজর তিন।

0: আসংন সিতুন উল নিজর বহাইন হাই মালাই ফিনে অকক সাবনে আং নরক নিবুক মামা নরন মা বাজাসিনে তে নরক নি তাখক তমনি লগেব তাবু নরক খনে মানে কগুরক পান্দা
1: বেলেক বেলেক হামবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সারাটা দিন খুব খুব খুব ভালো যাক।

아니 가방이 다 그리고선 봉디 볼까 함 저더너 가방이 함작마 야프리 다북쟁고 지니 봉드보니 지니 의전대보니 꺽부럭만다 아니 가방이 다 그리고선 불려오는생 지니 너샬로 하숙니 거랑 하르자봉가 합래네 아버님으로 한야이 부크리 버돌 아버님으로 라이브 모니 거토마 드리노 반도 지니 꺽리 샬로 저더너 가까 함티 함바 야프로 그사르 승 라이브 모니 কক্টমা খানালে মানে ইয়াগুলো ওর সাবুং রবু খানালাই নি তাবুক গঙ্গে সেন খানালাই নি তেনে হাসুক নি খরাং আরে সাবুং আকাশ মানে আগরতলা পান্ডা আওয়াই খেলাই যাবো সারা সাপ এন্ড মেগা হার্ট তিনি ও পান্ডব বিলানো হাসুক নি সাবুং ফাইজিং গঙ্গে আনি ডকে তঙ্গলি

ককটিশালনী দীপর জরাও যতন ন খাকুফুর বাইলাম সগ আকাশবাণী আগরতলা তেই চেংজাগো তিনি নি দীপর জরানি ককবর আওয়াই পান্ডা হাইকে চেং তিনি পান্ডানি পুইলাও খেলায়েন চেরে রকনি পান্ডা বখ্রি বদল তিনি নি বখ্রি বদল পান্ডা খাইনাই রকংখা চালিতাবাড়ি নি চেরাই রক তেই অবন সংসাখা ভূপেশ দেব বর্মা

0: যারাই রঙের পান্ডা বকরি বদল পান্ডা ন খানা হেনই রেডে উগানা আসুক টংনাই খাজানে তাকুকটে বুকুক সঙ্গন পুইলান আনি খাপাঙি হামজাক মাতে সিবাইয়া ফরে তিনি নি পান্ডা নর ন চেঙ্গু এংকাই তিনি নরক যতন ফাইবে কেনা পান্ডা নি পুইলেন চেং খরকসা তে খরকসা কাই সিনেমা নি বিসিং তুই চেং তিনি চিনি পান্ডা ন চেংলাইনাই কাই উ ইয়াং আসুক টংনাই কালি রং সুমজাক নিন বুমুখাই
1: শর্মিকা দেবরমা
0: পান্ডানো বাহাইকে চেংনাই দক্ষিণাটক খাইনি পান্ডা নেংলাইলিয়া।

0: সালকিসা ওলো সিংহ সিংহ বড় খরকসা নিজাল গজাখা সিংহ দুঃখু মানই কিরিজা গৈ মানসাক সিরিখকা তাই জাল নিয়গ না নাইখা ফিয়ায়গৈ মানলিয়া আফুরু আসম সাবি কিসিং সিংহ আয়াংতৈ থাঙ্গি টংমা জরা ব সিংহ আক জবকলাই টংমা নিনুগৈ তাই নুকমা বাইবাক সান মথাংনা বাকি সামো ফাইকা বিনি আবুয়া কুবুক কুবুক রক বাই জাল সাজুই খিবিখা তাই সিংহন মথাঙ্কা সিংহ ববি কিসিং সিংজন খাকা হামিয়া ফারৈ আরো নিকুটু লঙ্কা আনি গঠমারন বাইকে হামবাই
1: বিন গঠমা বেলাই খানা থকানা অমু বাইন রক্তা মো বুঝিখা
0: চিকন ব কত নসুবা সুরুই মানু
1: চিকন ব কত নুবা সুরুই মানু না ইংকাই সিংহ জালক সাবই বিপদ নাং দমা না ইংকা আজরাও সিংহ বাইং তৈ লাইসি চংমা জরা বনুগুরিখা যে সিংহ বিপদ নাং টংখা ইংকাই বাফ্রু তাম খাইকা বিনি বুয়া কপলা কপলা বাই তাম খাইকা ফ্রু
0: ফিয়কা
1: ওয়ারই আ জালং কুই আ সিংহন ফিয়ক কথা না ইংকাই সিংহ নাইরে বুসুক ফান না বত ফান যে আর নি ইয়গি মালিয়া সিনজো থাঙ্গই বিন বুয়া বাই ও জাল ওয়াসুই সাসু বাই সে বন ফিয়গী মানুষ না ইংকাই চিকন ফান বুদ্ধি তংখাই ইয়গী মানো না কঠমানে ইয়াগল জংটাবো খামারিনে খুবই তেটাংসা ককটাং খেলালাই ফিনাই
2: বুমাই চাকরাক সাকরাই চাকরাক সা মুগুরি সা চাকরাক জব বাংকি সাই বুয়া কথার বহ কথা সাকল ফিহাই বাসাই সাহি সাহিতে তৈ কস কুথং সাকারিয়া সামাং সামাং অক্সিপুঙ্গিয়া টেব সানই আমি কখন জান পাইখা
1: পিন ককটাং বেলাই খানা থকানা
3: গে নরক নতাবক আং ফুমংমং এবার ফ্যামলক মং সাই হ্যাঁ নরক মান খাইবা সাদি মাইয়া খাইবা খাই দং এটা বুঝিখা গে পুইলাও আং সাই নরং ন আসুক পেথা আসুংনাই বার কর্ম বারনাই অব তামনা হেন চাকুমরা ও গে নক চাকুমরা সা সাবাই বিশিক চাকাই বহুক দেরাও না আও গে তেথাইসা সাই খিক্রক লাঠা বক্রক জানটা নক সাইডেমান তামাব ও আনরস না অমন অম তৈব হেন নিনে কক বরবাই শিকা গেটে থাইসে সঙ্গে আং ন রাজানি পুখুরি ফোন কলাই মানিয়া ও তাম মকল নখাই সাইডেমান আপন মকল বহিনলাই ফিয়া নারকা বহিনলাই সাইমাকা গে তাবুক তেথাইসে সঙ্গে আং ন বুমা বাত্রেং বসালক ত্রেং অবতাম সাইডেমান আবতাম ও রসামাই রম নং নন সিসিনি রসামাই রম তামখাই আর আবং রক সুখ যাবো না মাই রক সুখ লাইও না তাবো খাইয়াস গরি খেনা আব গমাই রক থাঙ্কা নং নগত টংখা আব তংবাই খ তঙ না হাইফান আমি সুখনাই আস গরি খাতা মেল মাংসে সুখ লাইও হাই দা গে তাবো আংটে থাইসে সঙ্গে নং ন সালক খুরমপুই হর বিগ্রা আবো তাম সাইডেমান সাইমে দা আবহে নক সাইমান আবো ক গিয়া ন আবহে মাজাং কে খাকা মাজাং মাজাং খায় কদা মাজাং হিকে আবো ও আগি ও রি রক টিসাইতন মানে থাই আর কাইসে জাগাও আর ইন থেবই টিসাইতন মানে আর জাগানো মাজাং হেন আবো সালো হংকাই সিমি বার টিসাইতন যাব হর হংকাই ব তিখলাই চুম যাব খেন্দা হেরকটা বুঝিকা হিকে অ তেথাইসে নং নাই আং বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব সাইডেমান সাইমিয়া দাব বহক তৈ চাকাই ফিগুং তৈ খিউ আব হে রানদারি মানো হেন কাদ্রক রানদারি ফুরো নুনুকা এই আবো না হেন হিংকাই আও চিনি থানি জরা রা সরই মোসক সঙ্গে নসং মা মতাকসিনাই হিংকাই যত্ন হামবাই দো
1: হিংকাই সিনিয়া ফাও জরা রক গরি খাবা সঙ্গ অরণ মা বসালাইসিনাই পাইথক হাইনহাই রেডু খাই দায় খাজানি তাকুকতে বহুক সঙ্গ দোকানি খানি হামজাক মাতাই সিবাইয়া ফরই

0: আশিক জোড়া চেরাইরকনি পান্ডা বখ্রী বদল খানারি জাখা তিনি বখ্রী বদল খাইনাই রক ওখা চালিতাবারিনি চেরাই রক তৈ অবন সংচাখা ভূপেশ দেববর্মা তাবু খানারি জাগানো খরকসাবাই রেচাবজাক রেচাবমুনি পান্ডা খানিমারি তিনি খানিমারি পান্ডাও চালাইনাই হিরণ দেববর্মানী খরাঙ্গ রেচাবমুং তৈ অবন কমথিংনাই উষা দেববর্মা
1: আনি খানি খাজানি খাচুকনি তাকুকতেই বুকুকসং চং যতন সাইমানো তিনি লেলামানি শাল তেই জরা হানই শালনি শাল ও লেলামানি

গৌর হনী কাইসা ঠাই তঙ্গো বেনি রাজধানী গানাও বিনি দলে গানাও কাইসা কতর খে রাজবেহে রাজবাড়ি বসামটেগা আজাগো জেঠাইও বিয়াগৈ গঙ্গা পদ্মা আবহাই প্রাগনি ইঙ্গিঞাই আর কাকিথামানী অঠাইও গান্দারঙ্কা গঙ্গানি যে দৈমা তংমানী আসরা বিনি দেশ নো ব আসরা রহরকা আপনি গানাগিরি ন বগিরাটনি কাইসা সাগর তৈমা তঙ্গু তাবুকনি যে বসাজলা বিনি জিয়ান খানি ত্রিবিয়াক খাই আবনি থেকে বমা মানি গান্ধার আসরা তিয়া তেব কসা গবং হাসালমা তৈনাই ববিনি হানো রহরকা উত্তর বাবাইদিকে ভারতনি সিন্ধু নট আজাগা বহাইন ববিনি দেশ নতে উপারকা গান্ধারঙ্কা বিনি কাইসা কতর ককঠাই বোমাঙ্কা মহাপুরুষ হনাই আনবগী আজাগা কাইসা টাকফনও থাই তঙ্গু ও গঙ্গানি গানও গান্ধার বত্ত হনে কাইসা বুমু ও বেলেখানো তাকফনও বই যত্ন নাইলেও গান্ধারঙ্কা বেলাইন আজাগাও ব কবা সাল রোমাইনাই কমা দরমরণ তৈনাই ব বিনি ফাইথাক থাকমানি আগুলো ব বিনি বসা দরমন হাইন হাই বিনি ঠাইন রেগুলান থাকা আং খরচা খরচা বুয়াগ্রানি সানাই অর আং তাও গান্ধারনি সাকা আপনি লহাইনি তাকে সেন সানাই আকাশার কি চা যেন রেসাবমু খালাই তামহনি ওয়ানসুক নরগলে আনি খাবনি দাউটি বুসং টংডি যেন কিসা লাইবনে কতমা খামানি আগুলো হাইন হাই রেসাবমু খালাই হাইন হাই আং লাইবনে কতম তে কাইসা সে বুয়াগ্রানি বিয়াং বিয়াং বরক থাইরক সামলঙ্কা তে বুবু হাইকে খাইলঙ্কা আপনি তিন নাই কক সালাই আনি খাবনি দাউটি বুকসং দিন লাইবনে কতম আং গান্ধার সে বুয়াগ্রা গান্ধানি সিমাং সাইটং বরক বুবু হাই ফাইকা আপনি যেন ফাইতে ফাইতে দেড়টকে আং জেফ্রপানও বান্ধব ফাইকেনকে আং আরন থেকে স্টার্ট খাইনাই আরন থেকে চেঙ্গিনাই আং ফাইনাই আং পাইথাক নোট খেলারাই বুঝলি আং সাকা তেই পাইথাক চিনি রাজা যে তোমানে হাজরতেই ফাইতে ফাইতে তো বেলাই দুঃখ নাই হাইপন আইনি সিম আং ফাইতং টাক সজরা ওকে টেক কাইসারে সাপমুং নবী আনি খাবনি তাকটি বুক সং আনার বুক বিভাগ যে তোমানি আপনার আং নো সাইকাই তামি বাই হ্যাঁকে রাসমালা তো যে শিখলাং যাক তো সঙ্গে টাক ফানো ফুলফিল কে মায়াকো হ্যাঁ দিবা আনি রাংসাকনি খাবনি তাকটি বুক সঙ্গ আনার যে তোমানি আং আবন নো সাইকাই

আপনারা তঙ্গ দুর্ম নুয়ে প্রচেটা প্রচেতা নেই পরে আং সাকা পরাচি কমা তঙ্কু আং যে মানসা কর নং সাইখনারে নাই একচুয়ালি অর নাই নাকু এই সাব সাব তং আং সামানি প্রচেতানি পরে প্রচেতানি আংন সাকা দুর্ম নুয়ে প্রচেটা প্রচেতানি উল হাই ধর্ম দৃঢ় ফাইকা কানকে তাবুক পরাচিহ্নি তঙ্গ প্রচেতানি উল হাঙ্কে বিনি যতন ছেই অকরা বসা পরাচি ত্রিবেকনি অডিশ্বর ব পুইলা মালায়ু ব ক্ষত্রিয় সমাজ টংমণি তেই ধর্ম বহিনে বেলাইখেন গরং টংমণি বিনি দেশ হাসন খ্লাইপুর রাজ্য বেলাইখেন টংকসাং তেই খুরমপুই বাংখা বিনি টংকচাং তে বাইপচারি বিনি বেবাক সৈন্যরণ বাহিনী বা বেলেখেন কাহাম কেতনখা মহারাজ পড়াচি ব বেলাইখেন বুনি যে নাংমানি সামগ্র বুখলাই রোটেই খাবাই খুব বাই বইন বেলাইখেন চুবাও বানচুগো দিগ্বির যাত্রা খ্লাইকাং কেন বেলাইখেন কাইসা কাহাম সামগ্র মানিমানি অন্ডগৈ ব আবন বগৈ বিনি বাইকেন ওয়ান সুগিনাই ব বেলেখেন হামিয়া সামুং খ্লাইনাই বাহাইকে কাহামকে খ্লাইনাই বিনি বুয়াও হাজে সামুং খ্লাই গেলামানি আবনও কাহাম খ্লাইমান বহাইন ওয়ান সুগিন সামুং খ্লাই দঙ আন বগৈ ব বিনি বিষ্ণু পুরাণ কাইসা কিসি যা খুরজা জাগমানি কক দঙ্গ ব বসেকে কাহাম সামুং খাইলামান অ বহাইন অকনি ন সংস্কৃত বাইন সিজাক অব বিনি শ্রীধর স্বামী বনকায় সালংমানি কক দঙ্গ এতেন যশাটি সাপ পরিণামও স্বেচ্ছাও সৃষ্টিত শ্রীধর স্বামী বনর সাইকেনাঙ্গ বিষ্ণু পুরাণ নাইকাহা বিজাব দঙ্গ আর কাইব্রি বেচেব তেই শিসনি অধ্যায় আর সিজাক দঙ্গ আর বিভাগ বিনি কক সাজাগো যে যগ টংখান টংনাকে যে বুটাবো হানক যত্ন কাহামকে টংনা আবাই ব যত্ন সামানিছি যাকসা করে দিবা নকাহে টংলায়ও হাইপন কিসিসা রং রোগনি বাকে কিসিসা নকথাই রোগনি বাকে যিনি ওয়া অক বায়াব্র করিং থাঙ্গ বুটা ভয়ং ওয়ালেও আবহাই ব অকগ্রন সাইকেলামানি যে পড়াচি সামানি যিনি বাগ্রা যেন রকম হাই টাংলাই দি অবাইকে ইংয়াবাই বাহে কাহাম করেন টঙিমান সাজা সালেনজে ফাই সংসারও আবুন বাহে কাহাম করেন টঙিনাই তে কাহাম করেন থাঙিমান আবুনি ওয়ানসুকমানি বিনি বখাও নাইজি যে ওয়ানসুকনা হেঁকে চিনি আগিনি বুয়াগ্রা বসে বখা কোয়ার বখা কাহাম যে মানসাক চিন বাকি খেলাইন বাই ওয়ানসুক আবু তো আসেনে তো কস কগিয়াকো অবো বিফুর খাইস নি কক্সি অবরক আফ্রু নিচে মিছে রাজা তঙ্গ তঙ্গ বসে চিনি এনসেস্টর চিনি বসে কসাম নিশিমি অর অ হাও তঙ্গই তঙ্গমানি হ্যাঁ দিবা কাবো নাই দি অর তেও তঙ্গ বিনি গবাং মা বুনি মানথাই সক্তাই তেই বিনি রাজ্য তেব কাহামকে সামনি ব তেব কাহামকে খাইনান বাকিনাই অমু নাইও ব যতনি বাকি কাহাম বিনি হাইনি তেখে সারাই আছে ওখা আবকে পড়া বসু নাই বেলাকেন জেপুরু পড়াচি যতন থাই পড়াচি দিক বিজয় বইয়াকারাই বিনি সানা জেপুর ক্লাং থাংপুরু বিনি বাবানি সিংহাসন বাসফিকা পড়া বাসু বিনি বাবুকে বেলাই তামনি সানা ইয়াক ওয়ার তংমানি বুঝ দান খাইনি তংমানি আপন বাকি বেলেখেন বুঝা হামজাকমানি বাকি বেলাই দান খাইমান বাকি বিনি রাজকুশ বহাইন যে খাটিজাক টমানি আবরক শূন্য অঙ্গি থাকবাইকা আসকে বাপুরু বেলাইখেন বিনি বাবু হাঙ্গে পড়াচি বমহাই বরক টমানি যা বুঝি সানো আবন বুঝরু আভাইকে দান খাইনি বরক টমানি আন বাকি সাজলা যেখন পড়াবসু জেফ্রু সিংহাসন আজক ফাইকা আফ্রু হাঙ্কে বিনি রাংরি রক বিনি আসে ক্রিয়ঙ্কা হাইফেন ব বেলেখেন স্ট্রাগল খাইকা তেই ব সাইট

가. 뭐 스랍산이 미신 거노. 스랍사 볼 때 정하뇨 아로스 작고 꼭미 그방 뭐 스타글 클라이머 야구로 하니 해보. 내랑 부시럭 아지피가 삼그로 클라이피가. 데이 뭐 비니 몬트리럭노 조토노노. 하니 해. 랑리 스남 비리냐이. 뭐 하니 해. 미니 데스노 미니 사선 갈로 대보. 똥톡 자톡해. 브라자로노 보통카. 데이 하니 해. 똥그상 기울이페 그 사람 기샵. 안제 프로 랑리 크링 프로가 아라스 세제 쿠르사자 크리 하이파노 아부 동나뇨 가샤 데살랑게 랑리 보나고 온바기 랑리 크링 기사 비알 파이나이 하이케 기사 정잘 파이나이 하이디바 온바기 어로 앙 오브니 카사로 하이나이 장 다우 라이브 오는 코토마 사이토마니 야글로 코토마 사이토마니 야글로 기아 사나이 싱 랑리 로보 어머 하이케노 카데 냐라가 나고 진 퓨스네 바기 담바이 한케 제프로 낭프롱 그 낭제스 가나네 보롱노 파노 nang manglak nini ko subaso nang prong nang aun bagi kemno depend khlai winai sajung sak kesa basa oi bai ke nijini kaham khlai man abono wan sunan bagi bo oro o tabuk sija ko angnong nokia khur sai sai kinari man ji tam ni ngang ke je prunin thani kri ngang ke gana gine ni je kaham borok ji je ku phano hasale thangu tam bai ngang ke rangri omai kaisa manai যে মানি বাই বাই কাহাম পান নক নুকুং যে হিক সাই কক ফন ইমানো যেন হাই নগু বা বাহন নক গানা গিন বড় কম হাই হাসালে থাকলাই মানে অন বাকি যে মানসা গুণ ডিপেন্ড এং বাহাইকে সাং সাক কেসা বাজাই মানে আউগনাই রাজি অর যে আংটি কিসি চা লাইবনি কথমা সামা কক তোমা সামানি আগুলো নং অব গিয়া সাই খালি মানে চিনি বড় বেলাই কেন অম হাই যে যেন খাতি লাই ফিউস নেই বাকি যেন ওয়ান সুগিয়া যেমন আবার নষ্ট খুলাই পাইলেও আবু চিন বাই বেলা কেন হামিয়া ওকে কাসারাও হ্যাঁ আবু নাচিং চিনি পড়া বসু বিনি পাড়া আছে বিনি বাবা যেকে ও খেলেক লাংমনি আগুলো ব্যবহার বেলা কেন কষ্ট জগে নাই রাংরি কিরিং মানে হাইন হাই বা আবু সাম পিকা হ্যাঁকে আবু আসু জরা সামানি আগুলো হাই হাই যেন পিসা রেসাব মুং খালাই ফিরানো রেসাব মুং খামানি আগুলো হাই হাই নাই খালাই ফিনাই আং বহাই কক সামাং সামাং কমিথাম আউন বাকি নরকনি বাকি যে মানসাক আংব নাইনাই রেসাব মুং তামলাইনাই কসাম কতাল সাপলো খালাই তিনি বান্ধব ট্রেক কাইসা রেসাব মুং নি বাকি

আনি খামানি দাউটি বুকজং লাইবানী ককটমা খানামানী আগুলো কিসে কিসে চামুং খালাই টঙ্গু তিনি নিচিনি পান্ডাও খাকলায়ও আং কক ডুবাইন কক সাইমে আফানো খাকলায় নরক খাই টং না হানাই যাই আগিনে সিরি সি তিনি খরক বসক যিনি বুয়া গ্রা আর সাসন খাইলঙ্কা তাই তাম তাম খাইলঙ্কা আপনি কি চা শর্ট ফর্ম নাম সাইটঙ্গু তাই বুঙ কি সাং নাম সাইটঙ্গু আঙর সাকা পড়া বুসুনি পড়া চিনি উল বাইন আং থাইচিং সাকা যে বিবাও বেলাইখানো বাকা কাহাম বইন বাকি বেলাইকে বাক মানি বাকি রাজকু শূন্য থাকা ব কিসা জঙ্গালকলাইকে হাইফানো রাজা রক্ত বরফনি বখরক আলাইজা বরক বেলাইখানো বাকা বাকাহাম সামুকলাই হাইন হাই রং পয়সারক আজইনাই প্রজারনো খুচিখানো তনকা আপনি উল বেলাইখানো কাজিয়া বালুবি টংমানি জাগুলো ব উল গানকে সারাই কাইসা আসাইকা বিনি বাহাইন বিনি সেরাইনি মঙ্কা পারিষদ পারিষদ যেফ্রু হাইন হাই সিংহাসন আসুখা আপনি উল ব বিনি বিনি বাবা আসে আজই কলাংমানি যা জাগো ক্রি টংমানি জাগো ব বাহাইন বেবাগন কাম ক্রংকে টংকা তৈ ক্রি রগ্ন বাহাইন তমুং টং কচাং টংনান বাকিনাই ব খালাইকা ব কিছিচা মানে আসুক রাজা রুনি বয়স আসে কবাং গিয়া যেন যত সাইমনো হানবাই বুক কিসা বিনি সাজন কালো কাহামনো খাইলঙ্কা ব বেশি বানচিলিয়া আবনে লঙ্কে ব থিমানি জাগুলো বিনি বেসা বেসাজলা অরিজিত ন বিনি উত্তরাধিকার আরে গ্রাম থাকা অরিজিত জেফ্রু হাইন হাই বুয়াগ্রানি থায় আসুখা ব বাবা হাইন বে বেলাইখানো বাকা কাহাম বুঝ বাগো তৈ হাইফেন ব বেলাইখানো রং গ্রং টংমানি তৈ জে সাপানো সামু হাইমিয়ান খাঙ্কে ব বিনি টং কচাং বাই কক কাহাম বাই বুঝ সামু কাহাম খাইমানি নুকজাকা জরানি বিশিংতেই রাজানি চেরাই আসাই বাকি তিনি ববা হাইন বেলাইখানো বাকা হামজায়ঙ্গি মহামণি কপিলনি আরো থাঙিনাই মুনি কাহিসা টঙ্গ আগে তো মুনি রক রাজা রক যত থাইমন টঙ্গু কপিলনি আরো থাঙিনাই ব বিনি ইয়াকুঙ্গ থাঙি কলাইকা মহর্ষির আনি আশীর্বাদ বাই ব বুড়া কালো কাইসা চেরাই আসাইকা বিনি বেসাজালানি মুং নারাখা সুজিত বখে কিসা চাকরাঙিনাই সেরাই মামানি বেলাই চাকরাং মানি আগে সায়া মায়া আঙিনাই ব

বিরগ থাকি বেড়াইখা বেলাইখানো সবু সুরিখা কমা মন্দিরে থাকে মালাইখা উলহে মহরসি মনি হিনে খরচা মতাই হননি আগে তো মনির মতাই মানি লো হ্যাঁ বংনি তাম বেসো তাম তং যেন সাইমি আবো বিনি আশীর্বাদ বাই ব চাকরা উমর স্রাই কেসা আসাইখা বিনি মংনা রাখা সুজিত সুজিত নিজাই বিনি জরাও হাইন অরিজিৎ বিনি ককরক নহাইন ব মুতুনা রাখা হাইজি গানকে মহারা সুজিত কিসিয়া চি চিকন চিকনকে সেজা কর মহারা সুজিতা ব রাজনীতি ধর্মনীতি তেই যুদ্ধ বহাইন বেলাইখানো গরং টংমানি বিনি সাজন কালো বহাইন হাস্তেও বিনি হাও বেলাইখানো টংকসাং টংমানি বিনি গবাং কুক সাজন কালন বেলাইখানো টংসাথক তেই টংকসাং টংমানি আবুনে ল বহাইন সরাই কেসা আসাইকা বিনিকা সরাই মূকা পুরব্বা হাই পুরব্বা হানি সরাই কেসায় আসাইকা বিনি বহাইন আসে গবাং বানচিলিয়া কক সাদে সাথে কক সালাই সালাই যেন অমাহাই রক লাই থাঙ্গো হ্যাঁ ফাইজি টাকা সারা সাবন খামানো হাই হাই যেন কক খালি ফাই লাইবনে কত মান নরলে মুচুনা মান আং খরক বসে রাজানী কক সাইখানি কাতেনি ককরি হাইপন মুচুটো নারমেন কয়েক আংটো সিজাক টমান বাকি নরকনো আং স্টাডি খেলে ফেকেন গিয়া সাইখানি বাকি আউন বাকি তিনি নজার গবাং মানো রাজানী কক নরকাই সাইখানি কা সালাইকা যেন মুচুনা নাগো অমাহাই চিনি লাইবনে কক নমা রকন বগি থাকে গিয়া চিনি সিরি সিটিনি তাম তাম তং যেন আবরও কিসা আরও সাইমালাই মানে হ্যাঁ দা বেলেখানো হামবাই ফাটেন গেতে টাংসারা চাপুন

nyoka bo suman ni faika bo suman ka belai no reng kreng bo japru bini hawo kri kabang tongmani boi tatal borok kabang tongmani aba herno bo kas hui nai bahe ke kaham kreng ka tang thang man abuna nai kha bo asak samung khlaiman yagu yagu lo bo haino asak kaham ke tong kasang ba suk উপভোগ খাই মালংলিয়া বিনি বাগ বাগ্য করি ব কাইসা বেলাই কেন বেমার হামিয়া মানজাগি নাই দাঁতি ন মতাই চালাঙ্কা বহমানি চালাই খরচা তংমানি বিনি বংখা কীর্তি কীর্তি জেফ্রু বিনি সিংহাসন আসুখা আবুনে হঙ্গাং কেন বিনি সামুং খাইনি বিনি বিনি বাবা যে সামুং টাক ফনো চেঙ্গি কেনামে পাইরি মিয়াকো আবরণ পাইরেন বাকি বনাইখা ব ইন্দ্র মতাইনি গানাও থাঙ্কা তেই বরফনি সুখ দুঃখ গানাও তঙিনাই মহারাজ কীর্তি গবাং মা গাহাম খাইনি সামুং কা গাহাম খাইনি সামুং খাইলঙ্কা ব বাহাইন আসে গবাং ডগি দংলিয়া আবনিয়াগুলো কনিয়ান নিয়ে খরচা আসাইকা মহারাজ কৃতি থিমানিয়াগুলো বিনি পুত্রঙ্কা কনিয়ান বহাইন ধর্ম তংমানি বেলাইখান বইন মায়া গানাং টংমানি বিনি সুশাসন কংমা রাংরি রক আজি গ্লাং থাঙ্কা বিনি বসা জলাতে খরচা তঙ্গ প্রতি সভা হানি করিয়াননি বসা জলা বহাইন বিনি উত্তরাধিকারী মাংখা আগিত রাজানী সার রাজা আঙ্গু আবাহ হেমং নুগু বাবাহাইন বিনি বাবাহাইন বেবাক ন বড় কাহাম টংমানি বুঝে সুবা নাই টংমানি ধর্মবু খ্লাইও বিনি পাইথাক জেফ্রু বতাই চালাংনাই আফ্রু বিনি বসাজলা ন বকলাঙি থাঙ্কা হ্যাঙ্কে তেটাংসা রচাবং খামি আগলো তিকে সাউনি আং তাকে সাপান্ড হাবি পিনাই নং বাকি তেটাংসা রচাবং

কক্ট কক মানে সালাকে আনি খাবি দাউটি বুক চং চিকিৎসা জরা লাই মানে কঠোমা আনার যে তুপ জাক তখন তিনি হাজার তিনি আং নন সাইক নাই নাই জেফ্রো আর থাইচিং নখা ম্যাকবর্ণ ফাটসাকে মাতাই চাকা চারং মানে ইয়াগুলো বিকর্ণ হনে যায় বিনি খরকসা মানে বেসাজলা ফাইকা বহাপন বিনি উমর কাসুকে আংমানি বাকি বাহিকে ড্রেস চালনায় বুঝতো নাই জাগুং টংমানি আপনি বজেফ্রো উমর কাসুকো বনক রাজ সিং আসনা আসুক রেখা

আনে খাবানি দাউ বুক আসুকজরা চালাইমানী রাজাবমু দিনে পান্ডব দাউক চিসা ককনা বরক খালাই ককনা ফরক খামানী আগুলো বাংলা পান্ডব হাবলাইনে দাউক ককনা বরক কিসা খালাই হাস্তে হাফাংনি ডিগ্রি কলেজ যোগ বিশি নেই সাই নিশিদক নিশিস্নি রিং বিশ্বনি গ্রেজুয়েট পরিমং রোগ বর্তিনি সামু ওমে তালনি সালনি চিচুকুনি সিমি চেঙ্গান ও সালনি সিমি কুচুগ্রং নাইকুংনি সামার্ট পোর্টালনি বিশংটি অনলাইন ও কমিংবলাই ইয়াচাকমুং চেঙ্গে জাগান কমিংবলাই রানি পাইথাক সাল জুন তালনি সালসিনি জোড়া সাল ফিট ইন্ডিয়া সামংবটাঙ্গ তিনি আগরতলাও সাইকেল টালিতেই যোগ ব্যায়াম যোগালি জায়গা আসাম রাইফেল ঠংখলাও তিনি আসাম রাইফেলসনি আগরতলা গেরি সানো যোগালি জাগো সাংবাদাঙ্গ বাহিনী জোড়া জোড়া র্যামনি খড়কবাসী জওয়ান রকমানজাখা আগরতলানি কৃষ্ণনগর টংলাই প্রদেশ বিজেপি টাংনগো তিনি প্রদেশ মহিলা মোর্চানি মথানী কগলাম পান্না যোগালি জাখা অরমানজাখা প্রদেশ বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্য মহিলা মোর্চানি কাসুযুগ মি মজুমদার আকুসং ডিওয়াইএফআই যোগেন্দ্রনগর আমচাইনি কমিটিনি সাকথানা বাইতিনি আমচাইনি মাধ্যমিক তৈ উচ্চ মাধ্যমিক আচুকমঙ্গ কাহাম অংকারী খালাইনারগ্ন বরম ইয়াফার জাকা আহজরা কক্টমা বরক খানাকা আনি খাবনি দাউটি বুকসং গাঙ্গরন বাজাসিনাই আহবনিল বাংলা পান্ডা চেংনাই বায়ুনা যতন হামবাই সারিকাহাম

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। আমরা রয়েছি এফএম উচ্চায়ন্তের আজকের রবিবারের দুপুরে, আর এই মুহূর্তে সময় বেতার নাটকের। আজকের নাটক প্রতীক্ষা, রচনা শরৎ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু।
1: আজকের নাটক প্রতীক্ষা।

0: কে? যাচ্ছি যাচ্ছি। কে? এই ঝড় বৃষ্টির মধ্যে আবার এ কি তুই?
1: সরো, ডুবতে দাও।
0: কি হয়েছে তোর? কোনো খবর না দিয়ে এই ঝড় বৃষ্টিতে?
1: চুপ, একদম চুপ। সরো, দরজা বন্ধ করো।
0: কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? তুই আসছিস করতে গেলে? দাঁড়া একটু, দাঁড়া, গামছাটা নিয়ে আসি। একেবারে ভিজে গেছিস।
1: এক্ষুনি আসতে পারে, তার আগেই

0: পাড়াকে লুকোতে হবে।
1: নেই, এই গামছাটা নে তো, গাটা মুছে ফেল, একেবারে ভিজে গেছিস।
0: ম্যাকটা
1: নির্মল,

রচনা সরোজ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু, নাটক প্রতীক্ষা।

হ্যালো, বিএম অ্যাসোসিয়েটস। হ্যাঁ, বীরেন মুখার্জি বলছি। হ্যাঁ বলুন। বাড়ি তো বাড়ি বেশ কয়েকটাই তো হাতে আছে, আপনার পছন্দ মতো। না না না না না, কাস্টমারের পছন্দ মতো বাড়ি খুঁজে দেওয়াই তো আমার কাজ। আমাদের এলাকায় একটা বাড়ি, ও হ্যাঁ, ওটা বেশ পুরনো, সাবেকি ধরনের। হ্যাঁ হ্যাঁ, এই হাতে আছে, তবে দামটা বাড়ির অবস্থা অনুযায়ী একটু বেশি। না না না না না না, ঠিক আছে ঠিক আছে, তা আপনি যা ভালো বোঝেন আজই আসবেন। বেশ, বিকেলে 5টা 5:30? আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে।

0: ও, আপনি কি খবর?
1: বাড়িটা বিক্রির ব্যাপারে এসেছি। এই যে ইনি মিস্টার রায়, বাড়িটা এর পছন্দ হয়েছে, তাই কথাবার্তা বলতে এসেছেন।
0: নমস্কার।
2: হ্যাঁ, আফটারনুন।
0: আসুন আসুন, আপনারা একটু বসুন, আমি এক্ষুনি আসছি।
1: বসুন বসুন বরেন বাবু।
2: একসময় অবস্থা বেশ ভালোই ছিল মনে হচ্ছে।
1: শুনেছি তাই। এখন অবস্থা পড়ে গেলেও বনেদিয়ানার চিহ্নগুলো আছে। ঘরের কোণে ওই ভারী সিন্দুকটা দেখুন, কিংবা ওই পুরনো কাঠের আলমারিটা, কাজ দেখেছেন? চেয়ার টেবিলগুলো আগে পুরনো হলেও বেশ শৌখিন। আর আলমারির পাশে দেয়াল জোড়া ওই তৈলচিত্রটা দেখুন। কি মিস্টার রায়, আপনি ওখানে কি দেখছেন? ঠুকে ঠুকে দেয়ালগুলো মজবুত কি না? ওই দেয়ালগুলো তবু সারিয়ে নেওয়া যাবে, কিন্তু কড়িগুলোর অবস্থা দেখেছেন তো বরেন বাবু? দেখুন দেখুন, জোর বছর তিন চার, তারপরেই সব পাল্টাতে হবে। এর পরেও নিশ্চয়ই আপনি এ বাড়ি 75,000 টাকায় কিনবার কথা ভাবছেন না? আমি তো আগেই বলেছিলাম।
2: ওয়েল, কি ব্যাপার বলুন তো, বাড়িটা সম্পর্কে আপনার কাছে এনকোয়ার করার পর থেকেই আপনার দিক থেকে কেমন যেন ইন্টারেস্টের অভাব দেখছি। কিছু গোলমাল আছে নাকি?
1: না না না না, সেসব কিছু নয়। আমার উৎসাহ থাকবে না কেন? আমার ব্যবসাই হলো দালালি, বাড়ি বিক্রি হলে আমার লাভ বই লোকসান নেই মিস্টার রায়। তবে কথা হলো, ব্যবসা করলেও আমার প্রতিষ্ঠানের মোটামুটি একটা সুনাম আছে, মানে যাকে বলে গুডউইল। সম্পত্তি কিনে মক্কেলরা আজ অব্দি কেউ মনে করেননি যে ঠকেছেন। তাই বলছিলাম, মানে এ বাড়ির সঠিক দাম হওয়া উচিত 1,010 টাকা।

0: আজ হয়তো ঝোঁকের মাথায় আপনি এবারই 75,000 টাকায় কিনলেন, কিন্তু কাল যখন আপনার ঝোঁকটা কেটে যাবে তখন হয়তো মনে করবেন আমি সুযোগ বুঝে বাড়িটা আপনাকে গুছিয়েছি, এই আর কি।
1: ইন দ্যাট কেস এই বাড়িটা আপনি হাতে রাখলেন কেন?
0: কেন হ্যাঁ কেন তাকে আমি নিজেই জানি। হ্যাঁ আরে মশাই, ব্যবসায়ী হলেও মানুষ তো, সব কাজ কি আর ওই ব্যবসার হিসেব মিলিয়ে করা যায়? অসহায় ভদ্র মহিলা, একেবারে একা, একটি ছেলে ছিল, বাইরে কি একটা কাজ করত, হ্যাঁ মোটামুটি ভালোই উপার্জন করত, বছর তিনেক আগে মারা যায়। হ্যাঁ মৃত্যুটা অস্বাভাবিক নয়, খুন।
1: হ্যাঁ,
0: হ্যাঁ এই বাড়িতেই।
1: অফুলি ব্যাড, দ্যাটস রিয়েলি অফুলি ব্যাড।
0: তারপর থেকে বলতে গেলে আর কোনো অবলম্বনই নেই, আয়ও নেই, তাই যখন বিক্রির কথা বললেন তখন আর না বলতে পারলুম না, কেমন যেন মনে হলো ওই ভদ্রতা বই তো নয়, তাই লিস্টিতে রেখে দিলুম। এবারই 75,000-এ বিক্রি হবে না এটা আমিও জানি তিনিও জানেন, তবু একটা আশা রইল, আর তাছাড়া নির্ভর করবার মতো আর কিছুই তো নেই।
1: দামটা যে সত্যি ফ্যান্টাস্টিক রকম বেশি ধরা হয়েছে সেটা যদি তিনি নিজেও বোঝেন, তাহলে এরকম একটা চড়া দাম তিনি ধরে রেখেছেন কেন? বড়লোক হওয়ার আশায়?
0: ওটা বোধ হয় সেন্টিমেন্টের প্রশ্ন, গত 150 বছরের ওপর এ বাড়িতে ওদের পরিবার থেকেছে, একবারের জন্য হাত ছাড়া হয়নি, বা দরকারও ছিল না, প্রচুর সম্পত্তি ছিল শুনেছি, 3-4 পুরুষের ভিটে, মিস্টার রায় মায়া পড়ে যায় বই কি।
1: তা আপনি ওর যে অবস্থা বললেন, ইফ দ্যাটস এ ফ্যাক্ট, আর বাড়িরও যা ডায়ালেপিটেড হাল, তাতে ওর বাড়িটা তাড়াতাড়ি বিক্রি হলেই তো লাভ, কি তাই না?
0: হ্যাঁ সে তো বটেই, তবে কথা কি জানেন, ওই সেন্টিমেন্ট এমন জিনিস যেটা লাভ লোকসানের হিসেব অল্পই রাখে, আমার ধারণা ওর সাংসারিক অবস্থা চাপ দিচ্ছে ওই টাকার জন্যে, অন্যদিকে মনে মনে ওর পক্ষে ওর শ্বশুর বংশের ভিটে হাত ছাড়া করা অসম্ভব, অন্তত ওই যদ্দিন কোনো রকমে একবেলা একমুঠো ভাত জুটছে, তাই যুক্তি বুদ্ধি এবং প্রয়োজনের সঙ্গে তিনি সেন্টিমেন্টের একটা রফা করেছেন, বাড়িটা বিক্রির জন্য আমাকে বলে রেখেছেন, কিন্তু এমন একটা দাম ধরেছেন যাতে কোনো খদ্দের না আসে।
1: তাই কি? আচ্ছা দেখাই যাক না, আলাপ তো করি ওর সঙ্গে।
0: আগে ওই লাভ হবে বলে মনে হয় না, এর আগে লোক এসেছে 2-1 বার, 1 পয়সাও কমাতে তিনি রাজি হননি। মিস্টার রায়, আপনাকে আগেও বলেছি আবারও বলছি, এর অর্ধেক দামে চমৎকার বাড়ি আমার হাতেই রয়েছে, খুব ভালো পরিবেশ, একবার না হয় দেখুন এসে, তারপর যা হয় স্থির করবেন।
1: ওগুলোতে কমিশন বেশি বুঝি? লুক হিয়ার মিস্টার, আমি এই বাড়ি কিনবো বলেই এসেছি, সেই সূত্রেই আপনার সঙ্গে আমার আলাপ, সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনার অন্য বাড়ি দেখার আমার কোনো ইচ্ছে নেই, আমার পরিষ্কার কথা, আরও আলাপ যদি করতেই হয় এই বাড়ি কেনা নিয়েই হবে, নয় তো নয়। গেট ইট?
0: ঠিক আছে, তাহলে কথাবার্তা শেষ করে নিয়ে আসবেন, দলিল রেজিস্ট্রি এসব ব্যাপারগুলো সেরে দেব, আমি চলি, আমার আবার কাজ আছে, নমস্কার।
1: নমস্কার।

0: আচ্ছা,
1: আপনি বসুন।
0: হ্যাঁ বসছি। বুঝতেই পারছেন কেন এসেছি, এই বাড়িটা কিনবো ভাবছি, তাই একটু আলাপ করতে এলুম।
1: বুঝেছি।

0: আলাপ করবার তো কিছুই নেই। দাম এবং বিক্রির শর্ত তো আমি বীরেনবাবুকে আগেই জানিয়ে রেখেছি, তিনি নিশ্চয়ই আপনাকে সব বলেছেন। ও হ্যাঁ, বীরেনবাবু কোথায় গেলেন?
1: চলে গেছেন। হ্যাঁ, দামটামগুলো আমি শুনেছি, তবে আমি বলছিলাম কি, আপনি যদি দামটার কথা একটু ভেবে দেখেন, আই মিন যদি একটু বিবেচনা করেন।
0: থাক, দেখুন, আপনি যদি ভেবে থাকেন আমি আমার মত পাল্টাবো, তাহলে কিন্তু খুব ভুল করেছেন। আশা করি দরদস্তুর করবার জন্যেই আপনি এখানে আসেননি।
1: না না, ঠিক তা নয়। এদিক দিয়ে যেতে যেতে বাড়িটা আমার চোখে পড়ল, দেখেই ভালো লাগলো। আগেও একবার দেখেছি, দেখেই মনে পড়ে গেল, আই মিন মনে ধরে গেল। মানে ব্যবসার কাজে প্রায়ই আমাকে এদিক দিয়ে যেতে আসতে হয় কি না, দেখেই মনে হলো আমি যেমনটি চাই এটা এক্স্যাক্টলি সেরকম বাড়ি।
0: যেমনটি চাই মানে?
1: তাহলে খুলেই বলি, দেখুন, জীবনের অনেক

0: একবার দেখেছি, দেখেই মনে পড়ে গেল, মনে ধরে গেল। মানে ব্যবসার কাজে প্রায়ই আমাকে এদিক দিয়ে যেতে আসতে হয় কি না, দেখেই মনে হলো আমি যেমনটি চাই এটা এক্স্যাক্টলি সেরকম বাড়ি।
1: যেমনটি চাই মানে?
0: তাহলে খুলেই বলি, দেখুন জীবনের অনেকগুলো বছর ছুটেছি টাকার পেছনে, টাকা চাই, টাকা, অনেক অনেক টাকা, তা সে যে করেই হোক। স্বপ্ন ছিল বড়লোক হবার, জেনেছি শুধু কাজ, পরিশ্রম আর টাকা। টাকা আর তার সঙ্গে প্রতিষ্ঠাও হয়তো পেয়েছি, কিন্তু জীবনের দামি বছরগুলো খরচ হয়ে গেছে অজান্তে। আপন যারা ছিল, যখন চোখ তুলে তাকালাম তখন তারা কেউ নেই, নিজের সংসারই হলো না। কখন সময় চলে গেছে বুঝতেই পারিনি। আজ আজ আমার টাকা আছে, প্রতিষ্ঠা আছে, কিন্তু শান্তি নেই। চারপাশে যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক স্বার্থের, ক্রমশই ক্লান্ত হয়ে পড়ছি। এবার দেনা পাওনার হিসেবগুলো শেষ করে ছুটি নিয়ে লোকজনদের কাছ থেকে দূরে, অনেক দূরে থাকতে চাই। এই বাড়িটা দেখে মনে হলো আমি যেন ঠিক এরকম জায়গায় খুঁজছিলাম। যাগ্গে, অনেকগুলো আজে বাজে কথা বলে ফেললাম। মোট কথা,

0: এবারটা দেখেই আমার মনে হচ্ছে এটাই আমার উপযুক্ত বাড়ি, এই আর কি।
1: হুম, বুঝলাম। আমিও তাই উপযুক্ত দামই চাইছি।
0: এ আপনি কি বলছেন? এবারের উপযুক্ত দাম হওয়া উচিত বড়জোর 1,000-1,500, তার একটু বেশি নয়। আপনার নিজের বাড়ির অবস্থা তো আপনার জানাই, জাস্ট সেই কড়িগুলোর কি অবস্থা দেখেছেন? তাছাড়া এই যে দেয়ালগুলো।
1: থাক, এই বাড়ির উপযুক্ত দাম যখন আপনার হিসেবে 15,000 টাকা, তখন আমাদের আর কিছু আলোচনার থাকতে পারে না। নমস্কার, আপনি আসতে পারেন।
0: দাঁড়ান, আপনি এ বাড়ির জন্য 75,000 টাকা দাম চাইছেন, এই তো? আমি জানি এটা এ বাড়ির উপযুক্ত দাম নয়, বহুগুণ বেশি। তা হোক, জীবনে আমি কোনো দিন হাল ছেড়ে দিতে শিখিনি। আপনি যে দাম চাইছেন আমি তাই দেব, 75,000 টাকা, 75,000, ঠিক আছে?
1: তাহলে তাই স্থির?
0: হ্যাঁ।
1: আপনি সব ভেবে বলছেন তো?
0: হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন টাকার জন্য আমি পিছিয়ে যাব, তাহলে ভুল করছেন। এরকম দামে আর 2-1খানা বাড়ি আমি কিনতে পারি। তাহলে চলুন, আইনের ব্যাপারগুলো বীরেনবাবুর অফিসে গিয়ে সেরে নেওয়া যাক।
1: তার আর কি আছে, বীরেনবাবুকে পাওয়া যাবে। আপনি একটু বসুন, বাড়ির মালিকানা পাল্টাবার আগে পর্যন্ত আপনি কিন্তু আমার অতিথি। আমার অভদ্রতা ক্ষমা করবেন, বিশ্বাস করুন, অনেক সময় ওটা আমাকে বাধ্য হয়েই করতে হয়। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি।
0: এ আবার কি?
1: ও কিছু না, একটু শরবত নিয়ে এলুম।
0: ধন্যবাদ। আচ্ছা, বাড়িটার বয়স অনেক হয়েছে, তাই না?
1: হ্যাঁ, এ বাড়ি আমার দাদা শ্বশুরের তৈরি, সেই সিপাহি যুদ্ধের আমলে। আমার দাদা শ্বশুর খুব প্রভাবশালী লোক ছিলেন, সাহেবরাও এসেছেন 2-1বার এ বাড়িতে। সিপাহিদের যুদ্ধের সময় নাকি দুজন মেম সাহেব এ বাড়িতেই আশ্রয় নেয়। তাদের লুকিয়ে রাখা হয় সব কিছু শান্ত না হওয়া পর্যন্ত।
0: লুকিয়ে রাখা হয় মানে? এ বাড়িতে কি চোর কুটুরি টুটুরি আছে নাকি?
1: থাকতেও পারে, আমরা জানি না, আর খুঁজেও দেখিনি। তাছাড়া গল্পটা আমার শোনা বই তো নয়।
0: ও হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই। আচ্ছা, তারপর?
1: আমার দাদা শ্বশুরকে প্রায়ই কলকাতা থাকতে হতো। তিনি কোম্পানির মুৎসুদ্দি ছিলেন কিনা? না,

0: তবে তার পরিবারকে তিনি এখানেই রেখেছিলেন বরাবর। আমার শ্বশুর ওকালতি করেছেন এখান থেকেই। ওই যে সামনে ফলের বাগানটা দেখছেন, ওটা তারই হাতে তৈরি।
1: হ্যাঁ, আস্তে আস্তে দেখলাম অনেক রকম ফলের গাছ, তাই না?
0: হ্যাঁ, হয়েছিল তার শখ, খরচও করেছেন প্রচুর। আমার স্বামীর জন্ম এই বাড়িতেই, আমার ছেলেরও। আমার দাদা শ্বশুর থেকে শুরু করে এদের বংশে সব এক ছেলে। আমার শ্বশুর মারা যান আমার বিয়ের 2 বছর পরে, শাশুড়িকে আমি পাইনি। বছর 4 আগেই মারা গিয়েছিলেন। শ্বশুর মারা যাবার পর বুঝতে পারলুম ওদের অবস্থা ভেতরে ভেতরে খারাপ হয়ে আসছিল অনেক দিন ধরেই। দাদা শ্বশুর যেমন আয় করতেন তেমনি খরচও করতেন। আমার শ্বশুরেরও ছিল সেই স্বভাব, 2 হাতে টাকা ওড়াতেন। ফলে তার মারা যাবার পর আমার স্বামী এখানকার বিষয় সম্পত্তি দেখাশোনার ভার আমার উপর ছেড়ে দিয়ে বাইরে গিয়ে একটা কলেজে চাকরি নিয়ে নেন। নির্মল, আমার ছেলের বয়স তখন মাত্র বছরখানেক, আমরা এখানেই রইলুম। কি হলো, শরবতটা নিন।
1: হ্যাঁ হ্যাঁ, বাচ্চা ছেলেকে নিয়ে থাকতে খুব অসুবিধে হতো নিশ্চয়ই।
0: হ্যাঁ, তা তো হতোই, তবে তেমন কিছু নয়। এক পিসিমাকে উনি রেখেছিলেন, উনি নিজেও দিন দুয়েকে ছুটি হলেও চলে আসতেন, কিন্তু কাজের জায়গায় বাসা করতে চাইতেন না। বলতেন দেড়খানা ঘরের খোপে মানুষের মনের প্রসারতা নাকি কমে যায়।
1: খুব সত্যি কথা, সেই জন্যই তো কাজকর্মের ফাঁকে ফাঁকে ছুটে আসি সময় পেলেই। অবসর জীবন কাটানো স্থির করেছি শহরের হৈহট্টগোল থেকে দূরে, ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড।
0: নির্মল এখান থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় পড়তে গেল, আর সে বছরে উনি মারা গেলেন।
1: স্যাড, ভেরি স্যাড।
0: দুজনের কোনো রকমে চলে যাবার মতো সাশ্রয় ছিল, কিন্তু মনের দিক থেকে আমাদের কোনো অবলম্বনই রইল না। কি জানেন, জীবনের কঠোর মুহূর্তগুলোতে আমরা মনে মনে চিরদিনই একজন কারোর উপর নির্ভর করতে চাই।
1: কিন্তু তার সুযোগ আর কজনের থাকে বলুন?
0: ও লাইফ ইন্স্যুরেন্সের টাকায় নির্মলের পড়াশুনো চলতে লাগলো। নির্মলই ছিল আমার একমাত্র অবলম্বন, কিন্তু বলতে গেলে নির্মলের অবলম্বন প্রায় কিছুই রইল না। ওকে আমার খুব কাছে পেতে ইচ্ছে করত, কিন্তু এখানে ওকে সঙ্গীহীন হয়ে থাকতে হবে ভেবে আসবার জন্যে জোর করতুম না। প্রায় 3 বছর আমাদের মা ছেলেদের দেখা হয়নি।
1: একেবারে একা থাকতেন? মানে কলকাতায় চলে গেলেই তো পারতেন।
0: সেটা সম্ভব ছিল না, বরং বলি সঙ্গতি ছিল না। নির্মল আইএসসি পাস করে একটা বিদেশি ফার্মে চাকরিতে ঢুকে গেল অ্যাপ্রেন্টিস হয়ে। মাসে মাসে টাকা পাঠাতো আমাকে। চাকরি পাবার পর বছরে অন্তত 2 বার বাড়ি আসতো, পুজোতে আর পরদিনে। কিন্তু অভিভাবকের অভাব যে ভিতরে ভিতরে ওর উপর কাজ করে চলেছে অনেক দিন, সেটা আমি বুঝতে পারিনি। যখন বুঝতে পারলাম তখন সে উচ্ছৃঙ্খল জীবনের দিকে ঝুঁকে পড়েছে। টাকা পাঠানো অনিয়মিত হতে শুরু করলো, বাড়ি আসা কমে গেল। শেষ থেকে এমন হলো চিঠিপত্র দিত না, লিখে জবাবও পেতুম না। কত বছরের আগের বছর পুজো এলো না, তার আগের বড়দিনেও না। খুব রাগ করে চিঠি লিখেছিলাম, আসলে আসলে আশঙ্কাই করছিলাম বেশি, কিন্তু কোনো জবাব পেলাম না। সেই বছরে পুজোর পর হঠাৎ হঠাৎ একদিন ও এলো।

0: ঝড় বৃষ্টির মধ্যে আবার একই তুই?
1: সরো, ঢুকতে দাও।
0: কি হয়েছে তোর? কোনো খবর না দিয়ে এই ঝড় বৃষ্টিতে?
1: চুপ, একদম চুপ। সরো, দরজা বন্ধ করো।
0: ওমা, কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? তুই আসছিস করতে গেলে? দাঁড়া একটু, দাঁড়া, গামছাটা নিয়ে আসি, একেবারে ভিজে গেছিস।
1: এক্ষুনি আসতে পারে, তাড়াকে তাড়াকে লুকোতে হবে।
0: নেই, এই গামছাটা নে তো, গাটা মুছে ফেল, একেবারে ভিজে গেছিস।
1: ব্যাগটা, কোথায় রাখি?
0: দে না আমার কাছে,
1: দে,
0: আমি রেখে দিচ্ছি।
1: না, একদম হাত দিবে না।
0: হ্যাঁ,
1: একদম চলবে না, যাও। তুমি তুমি এখানে থাকলে, চলো চলো পাশের ঘরে, চলো চলো।
0: কি নির্মল, তুই আমাকে ধাক্কা দিচ্ছিস কেন? নির্মল,
1: থাকো এই ঘরে,
0: নির্মল
1: থাকো।
0: নির্মল, নির্মল, দরজাটা খোল বাবা। নির্মল,
1: ব্যাগটা, ব্যাগটাকে কোথায় রাখি? ব্যাগটা,
0: নির্মল, নির্মল, দরজাটা খোল।
1: এখানে রাখবো, এখানে, এখানে রাখি।
2: নির্মল,
1: কে কে?
2: ভালো কথা বলছি, দরজা খোল নির্মল, ব্যাগটা দিয়ে দে।
1: আমার কাছে কোনো ব্যাগ নেই বললাম তো।
2: বেইমানি করিস না নির্মল, ব্যাগ লুকিয়ে রেখে রেহাই পাবি না, খতম করে দেবো একেবারে।
1: বললাম তো ব্যাগ ফ্যাগ আমার কাছে কিছু নেই, লুকিয়েও রাখিনি।
2: তাহলে দরজা খুলছিস না কেন? সাহস থাকে তো দরজা খোল বেইমান।
1: বেশ, হায় হায়, ব্যাগ খুঁজে ব্যাগ পাস কিনা এই সুযোগ, অন্য মনস্কতার সুযোগ নিয়ে খতম করে ফেলব, তারপর সব শোনা আমার। এই বল, ভাগ নেবে না, ভাগ নেবে, তবে
2: আমি আমি জানতাম, আমি জানতাম এত চাল, আমাকে খতম করবি না, তবে
1: নিবি,
2: তবে নে, এই নে।
0: নির্মল, নির্মল,

0: তারপর অনেকক্ষণ কিছু বলতে পারিনি, ভয়ে ভাবনায় বোধহয় অজ্ঞান হয়েই পড়েছিলাম। নির্মলকে যখন দেখলুম তখন সে আর নেই, পুলিশ এসেছিল। পরে খবরের কাগজে দেখলুম নির্মল আরও একজনের সঙ্গে মিলে ডাকাতি করেছিল, প্রায় 4 লক্ষ টাকার সোনা। পুলিশ খবর পেয়ে নজর রেখেছিল, কিন্তু একটু দেরি হয়ে যায় খবরটা পেতে। নির্মলের সঙ্গে ওর ভাগনা পেয়ে তাকে খুন করে, পুলিশ ওকে ধরতে পারেনি। সন্দেহ করা হয় সোনাটা এই বাড়িতেই কোথাও লুকোনো আছে, কিন্তু পাওয়া যায়নি।
1: আমার আমার শরীরটা যেন কেমন করছে।
0: আজ প্রায় 3 বছর বাড়িটা বিক্রি করবো স্থির করলাম। জানতাম আমার ছেলের হত্যাকারী এই বাড়িতে আসবেই, যত দামই চাই না কেন, যত অস্ত্রই ব্যবহার করি না কেন, তাকে এই বাড়ি কিনতেই হবে। 3 বছর ধরে অপেক্ষা করে আছি, কবে সে আসবে।
1: তুমি অপেক্ষা করছিলে তোমার ছেলের হত্যাকারীর জন্য? আমার আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে কেন? ওই শরবতে কি?
0: হ্যাঁ, বিষ ছিল, বিষ।
1: হ্যাঁ, বিষ। তুমি আমাকে বিষ খাইয়েছ? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার ছেলেকে বাঁচতে দিইনি, ও আমাকে ফাঁকি দিতে চেয়েছিল।

0: আমি ওকে আমি ওকে
1: ওকে তুমি ওকে খুন করেছো?
0: হাওয়া হাওয়া নেই কেন? আমি বাঁচতে চাই, আমাকে বাঁচতে চাই।

প্রতীক্ষা নাটকটির অভিনয় শেষ হল। রচনা সরোজ চৌধুরী, বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন বরেণ পুষ্পল চক্রবর্তী, সুনীতি শুভ্রা ধর এবং বীরেন ও নির্মলের ভূমিকায় প্রণব কুমার সাহা। প্রস্তুতি সহায়তা পূর্ণেন্দু চক্রবর্তী, প্রযোজনা সৌমেন বসু।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন বেতার নাটক আজকের নাটক প্রতীক্ষা, রচনা শরৎ চৌধুরী, প্রযোজনা সৌমেন বসু।

0: আমরা সবাই ভালো থাকতে চাই, ভালোবাসায় থাকতে চাই। আর তাই তো, যতই খারাপ সময় আসুক না কেন আমাদের জীবনে, যতই আমরা ভেঙে পড়ি না কেন, একটা সময়ের পর আমরা সবাই উঠে দাঁড়াতে চাই, সেই আশায় বুক বেঁধে যে একদিন সব ঠিক হয়ে যাবে। আর দেখবেন, এই আশার এতটাই পাওয়ার, এতটাই শক্তি যে সত্যি সব কিছু ঠিক হয়ে যায়। তাই আশায় বুক বাঁধতে হয়। আর ঠিক তেমনি ভালো থাকবো যেমন, ভালো রাখার দায়িত্বটাও তো আমাদের কাছে থাকে, আমাদের কাঁধেই নিতে হয় সেই দায়িত্বটা। ঠিক তেমনি আপনাদেরকে ভালো রাখার দায়িত্বও আমাদের। আর তাই আপনাদের রবিবারটাকে আরও বেশি ভালো করে তুলতে আমাদের অনুষ্ঠান আজকের অতিথি নিয়ে আমরা চলে এসেছি এফএম উজ্জয়ন্তে। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত, আর সেই সাথে আমাদের এই ভিডিওটি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের এফএম উজ্জয়ন্ত ফেসবুক পেজ থেকে। তাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা, অবশ্যই আজকের অতিথিকে সঙ্গে করে নিয়ে। আজকের অতিথি আমার পাশেই বসে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যে তাকে শুনতেও পাবেন, কারণ সুরের জাদুতে সে আমাদের রবিবারটা ভরিয়ে তুলবে। এই তরুণ প্রজন্মের অত্যন্ত গুণী একজন শিল্পী শুভদীপ সাহা। শুভদীপ, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে, কেমন লাগছে বলো?
1: ভীষণ ভালো লাগছে। মানে যেদিন থেকে শুনছিলাম যে আমি আজকের অতিথি অনুষ্ঠানে গান গাইব, তখন থেকে তো আমি ভীষণ মানে এক্সাইটেড যে আমি কবে যাব অনুষ্ঠানে গিয়ে বসব। তো আমার তো আজকের দিনটা ভীষণ ভালোই লাগছে।
0: বাহ, শুভদীপের আজকের দিনটা ভীষণ ভালো লাগছে, কিন্তু শুভদীপকে বুঝতে পারছে যে সে তার সুরের জাদুতে আমাদের আজকের দিনটাকে যে ভরিয়ে তুলবে। যাই হোক, শুভদীপের গানের সঙ্গে যারা যন্ত্রাণু সঙ্গে থাকবেন, যারা এই অনুষ্ঠানকে পরিপূর্ণতা এনে দেবেন প্রত্যেকবারের মতো, আমাদের সকলের প্রিয় শুভদা আর তমাল, এই অনুষ্ঠানটি গোটা লাইভ স্ট্রিমিং যিনি করছেন কৌশিকদা, আর সেই সাথে আমি তো রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা, আর সেই সাথে আপনারা রয়েছেন

0: অনুষ্ঠানটাকে পরিপূর্ণতা এনে দেওয়ার জন্য। তাই বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253 নম্বরটি, আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন আপনার কথা। তাই সেই যে আমাদের যোগসূত্র, আমাদের ফেসবুক পেজ, সেটা ফলো করতে ভুলবেন না। সেখানে শুধুমাত্র আজকের অতিথি নয়, বরং আমাদের প্রত্যেক দিনের অনুষ্ঠানের সমস্ত আপডেট পেয়ে যাবেন। আর ইতিমধ্যেই আমাদের ঘড়ির কাঁটা বলছে গানে গানে শুরু করতে হবে অনুষ্ঠান। তাই শুভদীপ, প্রথমে কী গানের মধ্য দিয়ে শুরু করবে আজকের অনুষ্ঠান?
1: তো অ্যাকচুয়ালি 26 মে আমরা জানি নজরুল জন্মজয়ন্তী। তো কাজী সাহেবের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আজকে প্রথম আমি একটি নজরুল দিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি।
0: বাহ,

0: ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। নজরুলকে কখনো ভাগ করা যায়নি, তিনি সকলের মনের মানুষ হয়ে রয়েছেন। আর তাই তো, আর দুদিন বাদেই তো তার জন্মদিন। সেই জন্মদিনে আমাদের প্রণামের মধ্য দিয়েই তাকে শ্রদ্ধা অর্পণ করলাম, তাকে আমাদের শুভদীপের গানের মধ্য দিয়ে। তার এক হাতে বিষের বাঁশুরি, অন্য হাতে রণতূর্য। একদিকে তিনি লিখলেন বিদ্রোহের গান, অন্যদিকে ভক্তিমূলক গান, প্রেমের গান। আর তাই তো, নজরুল থেকে আর কোনো বড় প্রেমিক আছেন বলে আমাদের কি মনে হয়? আর সেখান থেকে আমরা একটা জিনিস খুব ভালো করে শিখি, যে যিনি বিদ্রোহ করতে জানেন তিনি ভালোবাসতেও জানেন, তাই না শুভদীপ? তো শুভদীপ, ছোটবেলাটা কেমন কাটলো?
1: ছোটবেলায় অ্যাকচুয়ালি বলতে গেলে আমি প্রথম ডান্স করতাম।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আমার গান দিয়ে শুরু নয়, আমার ডান্স দিয়ে শুরু।
0: কি ধরনের নাচ করতে?
1: কত্থক করতাম, হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত করতাম। তো খুব বেশি অনুষ্ঠান করি না আমি, খুব বেশি হলে 4-5টা অনুষ্ঠান করেছি। কিন্তু করতে করতে এবার আমার মা গান করতেন, আমার প্রথম গুরু বলতে গেলে আমার মাই। তো মার হাত ধরে আমার প্রথম গান শেখা। তো মা বলতেন, ঠিক আছে, ডান্সটা যেহেতু করছিস, পাশাপাশি আমি যেহেতু গান করি, তুই আমার সাথে সাথে একটু গান কর। তো এইভাবে গান করতে করতে দেখা গেল যে মার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যেতে যেতে মানে গানের প্রতি যে আমার ভালোবাসাটা, এটা বেশি হয়ে গেছে। ডান্সের প্রতিও ছিল, কিন্তু গানের প্রতি বেশি চলে গেছে। তো এইভাবেই করে কখন যে গানটা মানে জীবনের সাথে যুক্ত হয়ে
0: জড়িয়ে গেছে, ঠিক
1: এটাই এখন আছি।
0: আর সেটাই হয়, নিজের ভালোবাসা কখন যে এসে আপনার দোরগোড়ায় টোকা দেবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর যখন আমরা বুঝতে পারি তখন হয়তোবা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, আর সেই ভালোবাসার মধ্যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। সেটা হোক না গান নিয়ে ভালোবাসা, সেটা হতে পারে নাচের ভালোবাসা। আর ইতিমধ্যেই আমরা জেনে গেছি সেই ভালোবাসার যোগ্য সূত্রটা বাড়তে বাড়তে বাড়তে বাড়তে আপনাদের কাছে পৌঁছে গেছে, কারণ আপনাদের ভালোবাসায় আমরা আমাদের জীবনের মানে খুঁজে পাচ্ছি, খুঁজে পাচ্ছি প্রত্যেকটা অনুষ্ঠানের মানে। আর তাই তো, আমাদের আজকের অতিথি অনুষ্ঠানেও আমরা নতুন করে আপনাদের কাছে আসার সাহস পাই, যে সাহসটা আপনারা আমাদেরকে দেন। আর এরই মধ্যে বেশ কিছু কমেন্ট চলে এসছে, শুভদীপ আমি একটু পড়ে দেই কমেন্টগুলো। শর্বাণী দাস লিখছে, শুভ রবিবার, অনেক ভালো হোক অনুষ্ঠান, শুভেচ্ছা রইল। শুভেচ্ছা তোমাকেও শর্বাণী। হরেকৃষ্ণ শীল লিখছেন, শুভ দুপুর, শুভদীপ প্রহর বন্ধু। অমিতাভ চক্রবর্তী লিখছেন, দারুণ নজরুল সঙ্গীত, সত্যি খুব ভালো গেয়েছে আমাদের বন্ধু। হরেকৃষ্ণ শীল লিখছেন, খুব ভালো লাগছে। আর সেই সাথে ফোনও চলে এসছে, একটুখানি কথা বলা যাক। হ্যালো হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার, শুভ দুপুর শর্মিষ্ঠা দি।
0: নমস্কার শুভদীপ প্রহর, কে বলছেন?
2: আমি শঙ্কর বলছি, হুগলি থেকে।
0: হুগলি থেকে শঙ্কর বাবু, অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে, বলুন কেমন লাগছে?
2: ধন্যবাদ দিদি, ভালো আছেন তো?
0: বেশ বেশ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমি তো ভীষণ ভালো আছি এত গরমের মধ্যেও। আর প্রথমেই বলি, শর্মিষ্ঠাদির উপস্থাপনা খুবই সুন্দর, ভীষণ ভালো লাগছে। শুভদীপ দা আছে, তাদেরকে নমস্কার জানাচ্ছি।
1: নমস্কার
2: শুভদীপ দার অসাধারণ নজরুল গীতি ভীষণ ভালো লাগছে, আর এত সুন্দর ভাবে গাইলেন, আমার গানটা ভীষণ ভালো লাগলো। আর দাদার কাছে আমার কয়েকটি গানে অনুরোধ আছে, মনোময় হট্টাচার্যকণ্ঠে, মনের মানুষ চিনলি না রে, ও কেন এত সুন্দরী হলো, কেন দূরে থেকো
0: ছোটবেলার গল্প, মায়ের হাত ধরে একটু একটু করে জানলে তুমি গানের দিকে একটু একটু করে অগ্রসর হচ্ছ।

0: কিন্তু তারপরে যখন প্রশিক্ষণ নিতে শুরু করলে, তখন কি করে মনে হলো যে না, এই গানটাকেই জীবনের ক্যারিয়ার গড়ে তুলবো, এই গান নিয়েই পড়াশোনা করব, গান নিয়েই এগোবো?
1: না মানে আমার যে ব্যাপারটা, সেক্ষেত্রে ভীষণ ভূমিকা রাখেন আমার গুরু সুকান্ত ঘোষ স্যার।
0: আচ্ছা।
1: অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যাই উদয়পুরে, আমি উদয়পুরে থাকতাম 2013 থেকে, তো সেখানে পড়াশোনা করতে যাই। তো গিয়ে যখন কলেজ লাইফ, প্রথম প্রথম সবাই গান করছে, আর আমিও গান জানি, জানতাম, কিন্তু ওই গান গাইবো আমি সেরকম বলার মতো সাহসটা ছিল না, বা কার কাছে শিখবো শেখার একটা খুব আগ্রহ ছিল আমার। তো একদিন আমাদের কলেজে সুকান্ত ঘোষ স্যার, আমার যে গুরু, মানে স্যার কোনো একটা অনুষ্ঠানে এসেছেন আর কি, একটা কোনো একটা ওয়ার্কশপে, তো এইভাবে মানে স্যারের সাথে আমার পরিচয়। তো একজন একজনের হাত ধরে আমি স্যারের কাছে গেলাম শেষমেশ। তো স্যারের সাথে থাকতে থাকতে দেখা গেলো যে স্যার কী করে মানে সঙ্গীতটাকে মানে মাটি থেকে মাথা অব্দি মানে তুলেছেন স্যার। তো স্যারের সাথে থাকতে এটা হয়ে গেছে কি যে সঙ্গীতটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায়, শুধু পড়াশোনা করলেই যে সব কিছু অর্জন করা যায় তেমনটা না। আমি গানটাকে ওই রকমভাবে স্যারের কাছ থেকে শিখেছি যে সঙ্গীতটাকে তুমি নিয়ে বাঁচতে
0: এগো, আর সেই সাথে সেই সঙ্গীতকে নিয়েও কিন্তু বিশাল পড়াশোনার দিক,
1: একদম একদম।
0: আর সেটাই আমাদের শুভদীপ করেছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই যে শুভদীপ মিউজিক নিয়ে পড়াশোনা করেছে, বর্তমানে গ্র্যাজুয়েশন সে কমপ্লিট করেছে, এবং নিজের একটা ইনস্টিটিউশন খুলেছে যেখানে সে ছোটো ছোটো কুড়িদেরকে আবারও গানের সুরে সুরে মাতিয়ে রাখছে, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, আর নিজে তো সুরের সঙ্গে জড়িয়েই আছে। আর এভাবেই শুভদীপ, জীবনের প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হোক, সুরে সুরে থেকো সব সময়। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, একটু কথা বলছি। না, কথা বলা গেল না বন্ধু। যাই হোক, আমরা চেষ্টা করব বন্ধুর সঙ্গে আবারও কথা বলার। আপনাদেরকে আবারও আমাদের ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি, 0381-232-6253। সেই সাথে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেও আপনারা কিন্তু আপনাদের কথা আমাদেরকে জানাতে পারেন। রয়েছেন বন্ধু সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন?
2: হ্যাঁ দিদি, আমি উত্তম থেকে উত্তম লোধ বলছি।
0: হ্যাঁ উত্তম বাবু, স্বাগত, বলুন।
2: হ্যাঁ শুভদীপ কেমন আছে?
0: শুভদীপ আছেন।
2: তো আমি কানে কাছে আমি দুইটা গান যদি পাই,
0: আচ্ছা
2: কানে মুখ শুনছিলাম, জুড়লে মোর প্রিয় মসুর এসুরানি দেব খবাই তারা ফুল,
0: আচ্ছা,
2: আর যদি নাও হয় হারানো হিয়াই নিপুঞ্জ
0: নিপুঞ্জ পথে, আচ্ছা ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান, সম্ভব হলে অবশ্যই আমাদের বন্ধু গানগুলো শোনাবেন। আর সেই সাথে শ্রোতা বন্ধুরা, আমাদেরকে একটু সময় দিন, কারণ আমাদের শুভদীপ তার ঝুলিতে করে অনেক অনেক গান উপহার নিয়ে এসেছে আমাদের জন্য, আজকে রবিবারে আমাদেরকে সুরে সুরে ভরিয়ে রাখবে বলে। তাহলে তার পছন্দের গানগুলো একটু একটু করে শুনতে হবে, তো আপনাদের পছন্দ তো রইবেই সঙ্গে। তো শুভদীপ, এবারে আবারও গানে ফিরে যাচ্ছি, এবার কি শুনবো বলো?
1: এবার যে গানটি করছি আমার এখন যে গুরুজি কলকাতা শিখছি, শ্রদ্ধেয় গৌতম ঘোষাল স্যারের কথাও শুনে, খুব বিখ্যাত একটি গান, যে গানটি সুমিতা ব্যানার্জি ম্যাম গিয়ে অনেকটা জনপ্রিয়তা পেয়েছেন, তোমার কাছে ফাগুন।
0: তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, চলুন

0: ফাগুন আমাদের ছেড়ে চলে গেলেও ওই যে বলে মনের মধ্যে বসন্ত বারো মাস, গান কিন্তু সেটা সম্ভব করে দেয়। ঠিক যেমনি ফাগুনের এই গানটি আমাদের মনে সেই দোলাই দিয়ে গেল, ভালোবাসার দোলা। আর সেই সাথে এই যে ফাগুন মানেই কৃষ্ণচূড়া পলাশের খেলা, সেটাও কিন্তু সুরে সুরে আমরা পৌঁছে গেলাম এই গ্রীষ্মের দাবদাহে একটুখানি বসন্তের হাওয়া। বেশ ভালোই লাগলো বলুন সুরে সুরে। আর ইতিমধ্যে আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে শুনিয়ে দিই। আচ্ছা, গৌরী দাস লিখছেন খুব ভালো লাগছে, দাস রিঙ্কু লিখছেন নাইস, রতন ভট্টাচার্য লিখছেন আপনার ভয়েস খুব ভালো, আপনার ইনস্টিটিউট কোথায়?
1: হ্যাঁ, আমার ইনস্টিটিউট মেলাঘর, নাম হলো নির্মল সঙ্গীত একাডেমি।
0: বাহ। আর সেই সাথে শান্তনু রায় লিখছে খুব ভালো করে গাও, শুভকামনা। রতন ভট্টাচার্য লিখছেন, আচ্ছা এক্স্যাক্ট লোকেশনটা বলবেন, ঠিক আছে, অনুষ্ঠান দেখতে থাকবেন, অবশ্যই বলা হবে। আর শঙ্কর সন্ধ্যা লিখছেন এমন আলো এমন আকাশ গেও মনে থাকলে, ভালো হচ্ছে। শান্তনু রয় লিখছেন আমি যামিনী তুমি শশী হে যদি সম্ভব হয়। সারথী চৌধুরী লিখছেন ভাই তোমার কণ্ঠে যে ক্ষতি আমি মেনে নিয়েছিলাম মেনে। এবং মোহাম্মদ রফির কণ্ঠে একটি গান শোনার ইচ্ছে রইল। হরে কৃষ্ণ শীল লিখছেন সত্যি অপূর্ব দারুণ লাগছে, এই গানটি শুনছি আর সাথে দুর্গাপূজার কথা মনে পড়ছে, সত্যি। মৌসুমি রায় সাহা লিখছেন ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে গানটা গেয়েও, খুব ভালো লাগছে অনুষ্ঠান। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, এভাবেই পাশে থাকবেন, কমেন্টে কমেন্টে জানাবেন কেমন লাগছে অনুষ্ঠান। আর যদি কোনো শুভেচ্ছা বার্তা থাকে শুভদীপের জন্য সেটাও জানাতে পারেন, আর পাশাপাশি ফোনও করতে পারেন, আমাদের ফোন নাম্বার আপনাদের জানা। তারপরেও আবার জানিয়ে দিচ্ছি 0381-232-6253। বলতে না বলতেই বন্ধু একজন কিন্তু ফোন লাইনের ওপারে চলে এসেছেন, দেখি তার সঙ্গে কথা বলা যায় কি না। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, আমি রিনা পাল বলছি আগরতলা থেকে।
0: রিনা দেবী বলুন, নমস্কার।
2: অবস্থান কি দারুণ চলছে,
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু।
2: কেমন আছেন? আমি গরমে মনে হয় আজকে একটু গরমটা কম মনে
0: হয়। গরমটা কম মনে হচ্ছে?
2: মনে হয়
0: বুঝতে পারছি, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রয়েছেন তো, একটু বেরোলে বুঝতে পারবেন গরমের তাপটা। একদম একদম বলুন।

0: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান, অবশ্যই যদি সম্ভব হয় অবশ্যই আমাদের বন্ধু শোনাবেন। ভালো থাকবেন বন্ধু আপনিও। তোমার কাছে ফাগুন চেয়েছি কৃষ্ণচূড়ার পরে, তারপরে কোন গানে আমরা যাব আর কোন সুরে ভাসবো সেটা এবার শুভদেব বলে দেবে।
1: এখন যে গানটি গাইছি একটা রিকোয়েস্টের গান, শঙ্কর সন্ধ্যা রিকোয়েস্ট করেছিল, দাদা এই রাজ্যের ভীষণ গুণী একজন শিল্পী,
0: একদম তাই।
1: যদিও এই গানটি আমার আজকে মানে ঝুলিতে ছিল, তো যে গানটি গাইছি এই গানের কথা শঙ্কর সুন্দরই আর সুর আমার স্যারের গলা সুকান্ত গোস্বামী।
0: কেয়া বাত কেয়া বাত,
1: আমি গানটি চেষ্টা করছি।
0: অসাধারণ একখানা গান আমাদের আরও দুই প্রিয় শিল্পী যারা আমাদের ভীষণ কাছের আমাদের এই অনুষ্ঠানেও এসেছিলেন, শঙ্কর সুন্দা এবং সুকান্ত দা। শঙ্কর সুন্দার কথায় আর সুকান্ত দার সুরে সেই অসাধারণ গানটি এবার আমরা শুনবো আমাদের শুভদীপের কণ্ঠে, চলুন।

0: জীবন যেথায় অন্যরকম সেথায় যাবি চল। জীবনটা যদি একটা ক্যানভাস হয় এবং আমাদের হাতে তার তুলি যদি থাকে, আমরা প্রত্যেকে চাই নিজের মতো করে সেখানে আলো ও আকাশ নিজের মতো করে আঁকতে, যেখানে সব কিছু ভালো হবে, যেখানে কোনো অন্ধকার থাকবে না, শুধুই আলো থাকবে। আর আজকে শুভদীপের এই গানে কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমরা সেই তুলি দিয়ে আঁকছি আমাদের জীবনটাকে। শুভদীপ, তোমার হাতে যদি ওই তুলিটা পৌঁছে যায় এবং সুযোগ পাওয়া যায় যে নিজের জীবনটাকে নিজের মতো করে আঁকতে পারবে, সেখানে কোনো বাধা থাকবে না, কোনো রকম ঝঞ্ঝা থাকবে না, কিভাবে আঁকবে জীবনটাকে?
1: জীবন আঁকাটা অ্যাকচুয়ালি অতটা সোজা নয়, তবে আমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি কি করে আঁকবে, আমি তো সেটা বলবো যে আমি আমার জীবনটাকে সঙ্গীত দিয়ে কিনে নেব।
0: কী বাদ, সেখানে শুধু সুর ছন্দ
1: তাল সেটা নিয়ে থাকবে।
0: একদম একদম তাই। বাহ, অসাধারণভাবে উত্তরটা দিল শুভদীপ, যে সুর ছন্দ তাল লয়ে গানে গানে নিজের জীবনটাকে আঁকবে। আপনি কিভাবে আঁকতে চান একবার ভেবে দেখুন তো। সেই তুলিটা আপনার কাছে রয়েছে, এবার সেই জীবনটাকে আপনার সাজিয়ে তুলতে হবে। কিভাবে সাজাতে চাইছেন একটাবার ভাবুন আজকের রবিবারে, সেটা টাস্ক থাকলো। কমেন্টে জানাবেন যদি উত্তর খুঁজে পান। আর এরই মধ্যে আরও কিছু কমেন্ট চলে এসছে। মানিক দাস লিখছেন খুব ভালো লাগছে, মাধবী ভট্টাচার্য লিখছেন ভীষণ ভালো লাগলো, সৌমেন দাস লিখছেন অনুষ্ঠানটি খুব সুন্দর হয়, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভদীপ প্রহর, কে বলছেন? হ্যাঁ শ্যামল বাবু, বলুন কেমন আছেন?
2: তারপরে গানেরও একটুটা আছে, ভেরি ফাইন ভেরি ফাইন।
0: বাহ,
2: আর ভবিষ্যৎ উজ্জ্বল।
0: একদম একদম,
2: শুভেচ্ছা রইল।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। এমন আশীর্বাদ পেলে জীবনে আর কি চাই,
1: আর কি চাই।
0: আর সত্যি অর্থে যারা শিল্পী মানুষ তাদের তো বেশি খুব একটা চাওয়া পাওয়া নেই, তাদের কাছে এই আশীর্বাদগুলোই সব থেকে বেশি কাছের। আর জীবনটাকে সুন্দর করে তুলতে, এগিয়ে নিয়ে যেতে একজন শিল্পীর কাছে ওই শ্রোতাদের আশীর্বাদ, শ্রোতাদের আশীর্বাণী, এইটুকুই চাওয়া। আর প্রথম মঞ্চ, প্রথম মঞ্চ অভিজ্ঞতার কথা মনে আছে?
1: হ্যাঁ মনে আছে। প্রথম মঞ্চের অভিজ্ঞতা বলতে গেলে, আমার বাড়ির সাথে একটা ক্লাব ছিল যেখানে প্রথম মঞ্চ আমি পাই, এটা একটা কম্পিটিশন ছিল। তো আমি প্রথম মঞ্চে গান করতে যাই, ভীষণ মানে মানে কি বলে, এটা আতঙ্কই, এটা আতঙ্ক ছিল। আমি মঞ্চে গান গাইব, মা আমার ঠিক মঞ্চে ঠিক কর্নারে দাঁড়িয়েছিল, মা দাঁড়িয়ে থাকতে হবে একদম কর্নারে। তো সেদিন আমার গান ছিল প্রথম কোথাও আমার হারিয়ে যাওয়া নেই, মানে সেটা আমার মনে আছে। এই ভয় নিয়ে অনুষ্ঠান করেও আমার প্রথম মঞ্চ থেকে প্রথম হই।
0: আচ্ছা,
1: আমার
0: সেটা কোথায় ছিল, মেলাঘরে?
1: হ্যাঁ মেলাঘরে ছিল, আমি প্রথম হই। এইভাবেই মানে মঞ্চ ধীরে ধীরে বেড়ে উঠে।
0: বাহ, আমরা অভিজ্ঞতার কথা আরও আরও জানবো আমাদের শুভদীপের কাছ থেকে, কিন্তু আবারও গানে ফিরে যাচ্ছি।

0: কি গান শুনবো বলো শুভদীপের বাড়ি?
1: তো এবার যে গানটি করছি মানবেন্দ্র মুখার্জির গাওয়া একটি গান,
0: অসাধারণ আরো একখানা গান অপেক্ষা করছে আমাদের জন্য। চলুন সেই গানের সুরে ভেসে যাই আজকের রবিবারে।

একদম ধন্যবাদ। তো হ্যাঁ ঠিক আছে, এরপর আমি আরেকটি গানে যাচ্ছি। হ্যাঁ ধন্যবাদ। তো এবার আমি যে গানটি করছি হেমন্ত মুখোপাধ্যায়ের একটি খুব বিখ্যাত গান, কেন দূরে থাকো।

তো এবার আমার গুরুজি গৌতম ঘোষাল স্যার আরেকটি কম্পোজিশন আমি করার চেষ্টা করছি।

क्या बात क्या बात क्या बात ए गानगुलोर पर आर कथा आर कोनो प्रयोजन आछे किना आमी सेटाई भाबछी एतो एतो भालो गान जीवनमुखी गान কিছুক্ষণ আগে শুভদীপ একটা কথা বলেছিল যে আমার হাতে যদি সেই তুলিটা আসে যেই তুলিটা দিয়ে আমি জীবনকে আঁকতে পারবো তাহলে আমার জীবনটা আমি সুর ছন্দ তাল লয়ে আঁকবো যাতে সঙ্গীত মুখর হয়ে থাকতে পারি। আর তার গানগুলো যখন পরপর পরপর আমরা শুনলাম তখন মনে হলো যে এই গানের স্রোত থেকে বেরিয়ে আসা ভীষণ কঠিন। মনে হচ্ছে যে জীবনটা এভাবেই সুরে সুরে আঁকুক সে, আর সেই স্রোতে আমরা ভেসে যাই। তো শুভদীপ, আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দিচ্ছি, প্রচুর কমেন্ট চলে এসছে অ্যাকচুয়ালি। আচ্ছা, অমিতাভ চক্রবর্তী কি ভালোভাবে লিখেছেন তিনি, শঙ্করশন সুকান্ত শুভজিৎ তিন এসের কথা, সুর ও কণ্ঠের সমন্বয়ে যে গানটি পরিবেশিত হলো তা সত্যার্থেই অপূর্ব। এবার শিল্পীর একটি মৌলিক গান শুনতে চাই। আচ্ছা অবশ্যই শুনবো, সময় হাতে অনেকটাই আছে আমাদের। অনামিকা শীল লিখছেন, খুব ভালো লাগছে। মাহি সরকার লিখছেন, ভেরি নাইস প্রোগ্রাম, এক্সেলেন্ট পারফরমেন্স শুভদীপ। শুভদীপ ইজ অ্যান ভেরি নাইস অ্যান্ড ইয়োর ড্রেস লুকস অ্যান ওয়েলকাম আওয়ার অলকেশ আকাশবাণী ফ্যামিলি, থ্যাংকস। আচ্ছা, শুভদীপের ড্রেসেরও প্রশংসা হয়ে গেল মধ্যিখানে। ঠিক ঠিক ঠিক, গানের সঙ্গে সঙ্গে একেবারে পাঞ্জাবি পরে সুন্দরভাবে আমাদের এই স্টুডিওতে শুভদীপ এসছে আর গানই গানই ভরিয়ে রাখছে। অনামিকা শীল লিখছেন যে খুব ভালো লাগছে। পারমিতা চক্রবর্তী লিখছেন, মনে পড়ে রুবি রায়, প্লিজ একবার। মাহি সরকার লিখছেন, ভেরি প্রিটি শর্মিষ্ঠা অ্যান্ড ইয়োর প্রোগ্রাম ইজ এক্সেলেন্ট। অনেক অনেক ধন্যবাদ বন্ধু।

0: হরে কৃষ্ণ শীল লিখছেন, ভালো তো লাগছে এই গানগুলো শুনে, ছোটবেলার কথা মনে পড়ছে, এগিয়ে যাও আরও ভালো হোক এই কামনা করছি, শুভেচ্ছা রইল। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি একটা নজরুল গীতি শুনতে চাইছি, গোছে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, অথবা মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা, মিঠুন সাহা লিখেছেন। শর্বাণী দাস লিখছেন, সঞ্চালনা গান দুটোই অনেক ভালো লাগছে, অনেক ভালো হচ্ছে তোমাদের অনুষ্ঠান। পূজা পোদ্দার সিংহা লিখছেন, মনে পড়ে রুবি রায় গানটা একবার গাবে, গাইবে। আচ্ছা, তো এরকম অনেক অনেক কমেন্ট চলে এসছে, আমি আবার অবশ্যই কমেন্ট পড়ব। আপনাদের কাছে রিকোয়েস্ট যে সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান, আর কমেন্ট করতে থাকবেন, অবশ্যই কমেন্টগুলো পড়া হবে। তো শুভদীপ, ফিউচার প্ল্যানিং কি রয়েছে? একে তো একটা ইনস্টিটিউট তুমি চালাচ্ছ, সেখানে ছোট ছোট কুড়িদেরকে তুমি বড় করে তুলছো, সুরে ছন্দে বেঁধে রাখছ, পাশাপাশি তোমার নিজস্ব কি প্ল্যান রয়েছে সেটা যদি আমাদেরকে একটু বলো।
1: না, অ্যাকচুয়ালি আমার আলাদা করে তেমন কোনো প্ল্যান নেই, ছাত্রছাত্রীদের নিয়ে আমার ধীরে ধীরে গড়ে ওঠা, এটাই আমার প্ল্যান। তো ফিউচার বলতে আমার মানে আমি চাইছি আর কি, যেটা ভগবানের কাছে, যে আমার সঙ্গীতটাই থাকুক ফিউচারে, এটা নিয়ে আমি জীবনটা কাটাই, বাকিটা তো
0: ভগবানের ইচ্ছে। আর সেই সাথে ভগবান নিশ্চয়ই চায় যে ও সঙ্গীত নিয়েই থাকুক, তার জন্য সুরে সুরে কিন্তু বেঁধে দিয়েছে আমাদের শুভদীপকে, আর সেই সুরের জোয়ারে আজকে আমরা ভেসে যাচ্ছি। আজকের রবিবারে অসাধারণ কিছু গান শুনছি, আর সময় হাতে যেহেতু বাধা রয়েছে, আমরা চাইবো যে গানে গানেই অনেকটা সময় পার করতে। তো শুভদীপ, পরপর আরো দুটো গান, কি কি গান শোনাতে পারবে বলো?
1: তো এবার আর ডি বর্মনজির একটি গান করছি।
0: আচ্ছা।

0: তোমাতে আমাদের দেখা হয়েছিল জানি না কবে কোথায়। একটা প্রশ্ন চলে আসে বরাবরই যে নতুন প্রজন্মের শিল্পীরা পুরনো গানকে কতটুকু ভালোবাসে। যেই গানগুলো হয়তোবা স্বর্ণযুগের গান, আমরা ফেলে চলে এসেছি বহু যুগ আগে, কিন্তু সেই গানগুলো রয়েছে হৃদয়ের মনে কোথায়। সেই গানগুলোকে কতটুকু চায় নতুন প্রজন্মের শিল্পীরা, সেই প্রশ্নের উত্তরে নতুন প্রজন্মের শিল্পী হয়ে আমাদের শুভদীপ কি বলবে?
1: অ্যাকচুয়ালি আমি নতুন প্রজন্মের শিল্পী হতে পারি, কিন্তু আমি যেটা ভাবি নতুনত্ব যে ধরনের গানগুলা প্রত্যহ তৈরি হচ্ছে এটার একটা সীমাবদ্ধতা থাকে বা থাকছে যেটা আমরা দেখছি, কিন্তু পুরোনো দিনে যারা গেয়ে গেছেন এগুলার কোনো শেষ নেই। বিশেষ করে এটা আমার মনে শেষ নেই, হ্যাঁ এগুলা সর্বদাই জীবন্ত থাকে। সব গানকে আমি ভালোবাসি, কিন্তু আমার কাছে পুরোনো দিনের গানগুলা সাথে বিভিন্ন মানে দৈনন্দিন জীবনে যা বিষয়গুলো ঘটে থাকে এটা খুব রিলেট করি, তার জন্য আমার পুরোনো দিনের গানগুলো খুব ভালো লাগে এবং আমি গাওয়ার চেষ্টা করি।
0: অনেক অনেক তো ফিলিংস রয়েছে, যেমন ভালোবাসা রয়েছে তেমন বিরহ রয়েছে। কখনো আমরা সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি, আবার কখনো কখনো মনে হয় একাকিত্বটাও প্রয়োজন।
1: একদম।
0: তো যখন সবাইকে নিয়ে থাকো হই হই করে, কোন গানটি গেয়ে উঠবে?
1: যখন সবাইকে নিয়ে থাকি এবং মানে বিরহে বা একা থাকি, তখন আমি বিশেষ করে মান্নাদের গান বেশি শুনি।
0: বাহ, তাহলে গানের জগতে আইডিয়াল বলতে কি মান্নাদেরকে ধরে নিতে পারি? আর সেই সাথে মান্নাদের গানের বেশ কিছু রিকোয়েস্টও আসছে শুভদীপের জন্য। আরও কিছু কমেন্ট আমি পড়ে দেই। সর্বাণী দাস লিখছে, সঞ্চালনা গান দুটোই অনেক ভালো লাগছে, অনেক ভালো হচ্ছে তোমাদের অনুষ্ঠান, অনেক ধন্যবাদ। পূজা পোদ্দার সিং সিংহ লিখছেন, মনে পড়ে রুবি রায় গানটা। আচ্ছা, আবারও চলে এসছে, অনুরোধ করার প্রয়োজন মনে করছি না, খুব ভালো লাগছে। হরে কৃষ্ণ শীল লিখছেন, কেয়া বাদ, অনেক ধন্যবাদ। আসলে আমাদের বন্ধু বেছে বেছে না আমাদের প্রিয় গানগুলোই নিয়ে এসছে, যার জন্য আর অনুরোধের দরকার পড়ছে না, মনে হচ্ছে যে আরে সবটাই তো শুনতে পারছি, এটা তো টেলিপ্যাথি হয়ে গেল। পিন্টু পাল লিখছেন, সত্যি পছন্দের অনুষ্ঠানে যখন ভালো একজন শিল্পীকে পেয়ে যাই তখন ভালো লাগাটা আরও বেড়ে যায়, সত্যি তাই। প্রিয়া পূজা পোদ্দার সিংহ লিখছেন, আচ্ছা মনে পড়ে রুবি রায় থাকলো। শুভঙ্কর সাহা লিখছেন, ভাই তুম ইতনা জো মুস্কুরা রহে হো কি আগম হে, গানটা শুনতে চাই।
1: ভীষণ সুন্দর একটা গজল,
0: ভীষণ সুন্দর গজল। চলো তাহলে আবারও গানে ফিরে যাই। সুনন্দা সাহা লিখছেন, খুব খুব খুব সুন্দর, পড়ে এসে আবারও আপনাদের কমেন্টগুলো পড়বো, কিন্তু এবারে গানে চলে যাই। এবারে কি গান শুনবো?
1: এবার মান্নাদের গান দিয়ে একটা শুরু করছি।
0: আবার

0: চলো আরেকটা গান শুনি।
1: হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরবর্তী আরটি গান পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর প্রভাস দে শুরু করা মান্না দের কণ্ঠে গাওয়া একটি গান করছি।

তো খুব সম্ভবত এই গানটি একটি রিকোয়েস্টের গান ছিল, তো আমি এই গানটি গাইবার চেষ্টা করছি। যে

0: এবার আমার একটা প্রশ্ন শুভদীপের কাছে, ক্ষতি কি এভাবে মেনে নেওয়া যায়? যে কোনো ক্ষতি হোক, গানের সুরে সুরে আমরা যেভাবে খুব সুন্দরভাবে ক্ষতিটাকে মেনে নিলাম, আদতে জীবনে কি সবটা হয় গানের মতো করে?
1: অ্যাকচুয়ালি জীবনে সব ক্ষতিপূরণ হয় না, তবে সে ক্ষতিপূরণ হওয়া যায় বা আমরা করতে পারি শুধু একমাত্র গান গিয়ে।
0: বাহ, এর থেকে সুন্দর উত্তর বোধ হয় আর কিছু হয় না। এত সুন্দর গানের কথা, এত সুন্দর গানের সুর, আর সেই সাথে কোথাও গিয়ে ওই যে আমাদের ভাবনায় দরজায় টোকা দিচ্ছে, সত্যিই কি তাই হয়? আর যদি নাও হয়, সুরে সুরে তা হওয়া সম্ভব, যেটা শুভদীপ বলে দিল। আমরা শুভদীপের সঙ্গে আবারও কথা আড্ডা বার করব সময়, কিন্তু তার আগে ওই যে ঘড়ির কাঁটা বলছে সময় হয়ে গেছে সংবাদ শিরোনামের, জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আজকের সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করেছেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার পাঁচটি সম্পদ, প্রাকৃতিক ঐশ্বর্য, জীববৈচিত্র্য, সংস্কৃতি, পর্যটন ও জলসম্পদ কিভাবে সিকিমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভাইব্রেন্ট সিকিম 2047-এর পথ দেখাচ্ছে তা তুলে ধরা হয়েছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন যে উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য বিবেজি রামজি আইন 2025-এর অধীনে খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ দিতে পারবেন। বিকশিত ভারত জিরামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005-কে প্রতিস্থাপন করেছে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থবছরে বিধিবদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তার সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জিরামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সর্বত্র কার্যকর করা হবে। আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। ফিট ইন্ডিয়া আন্দোলনের কর্মসূচিতে আজ আগরতলায় সাইকেল র্যালি ও যোগব্যায়াম আয়োজন

0: করেছে আসাম রাইফেলস। আজ বাহিনীর আগরতলা গ্যারিসনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 50 জন জওয়ান অংশ নেন। সাইকেল র্যালিটি আগরতলার গ্যারিসন থেকে শালবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয়। আসাম রাইফেলস জানিয়েছে, ফিট ইন্ডিয়া আন্দোলনের জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর জওয়ানদের মধ্যে সুস্থতা ও ফিটনেসের সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আপনাদেরকে নিউজ হেডলাইন্স। আর সেই সাথে ওই যে বলেছিলাম বের করে নেব আমাদের শুভদীপের সঙ্গে আড্ডা দেওয়ার কিছুটা সময়, তো সময় এখন একটু একটু করে শুভদীপকে জানার যে অনুষ্ঠানটি আমাদের আজকের অতিথি, তার মানে এটাই নয় যে আমরা গানই শুনব, কিন্তু আমরা শিল্পীর ভেতরটাও জানব। তো গান, পড়াশোনা, স্কুল সব কিছু ছেড়ে যখন কোনো অবসর থাকে নিজের, তখন কি করতে ভালো লাগে শুভদীপ?
1: তখন ক্রিকেট খেলতে ভালো লাগে। আমি যখনই একটু সময় পাই, সেটা আধ ঘন্টা হোক বা 20 মিনিট হোক, বাড়িতে হোক, পাড়ার ছেলেরা হোক বা মাঠে গিয়ে হোক, আমি ক্রিকেটে নেমে পড়ি।
0: তাহলে ওই যে বলা হয় যে সোশ্যাল মিডিয়া বা মোবাইল ফোনটি, এই যন্ত্রটি আমাদের কাছ থেকে খেলার মাঠ কেড়ে নিয়েছে, সেটাকে কতটুকু তুমি সাপোর্ট করবে?
1: না না, সেটা সত্য কথা, সেটা সত্য কথা যে অ্যাকচুয়ালি আমরা মোবাইলটার একটা ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে। আমরা ছোট থাকতে এই মোবাইলের ব্যবহারটা আমরা জানতামই না বা মোবাইলটা আমি দেখেই নি, তখন থেকে আমাদের খেলার উপর আমাদের একটা আগ্রহ ছিল। আমরা খেলতাম এবং মার বকুনিও খেতাম, খেলার মাঠে যেতাম, এসে আবার মার খেতাম। কিন্তু এখনের মানে বাচ্চাদের যা দেখি, পিঠের মধ্যে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়,
0: বিশাল বড় ব্যাগ,
1: আর ব্যাগ আর মোবাইল, এই যে স্কুলে বিভিন্ন পড়া আমরা বিষয় বিভিন্ন বিষয় দেখি, সারাদিন ওরা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করতে করতে কিভাবে যে ওদের জীবন থেকে খেলাটা হারিয়ে যাচ্ছে সেটা আমরা প্রত্যক্ষদর্শী।
0: তোমার কি মনে হয় যে আমাদের সংস্কৃতির পাশাপাশি এই যে খেলাধুলো আমাদের জীবনটাকে একটা ডিসিপ্লিন ওয়েতে নিয়ে আসে?
1: হ্যাঁ, একদম। খেলাধুলা সংস্কৃতি যারা করে ওদেরই অ্যাকচুয়ালি মনটা খুব ভালো থাকে, সেটা আমি মনে করি। শুধু পড়া পড়া পড়া, পড়াশোনা তো করতেই হবে, এটা সবারই করতে হয়, কিন্তু এটার পাশাপাশি যদি সংস্কৃতির একটু আমরা বিকাশ ঘটাই, তাহলে অন্তত পক্ষে আমার মনে যে সংস্কৃতি এটা জেগে উঠবে।
0: ক্যা বাত! আর ওই যে বলে তখন আমরাই হয়তোবা বলে দেব কবির কণ্ঠে, মা গো আমায় ছুটে দিতে বল, সকাল থেকে করেছি যে পড়া, এবার একটু পড়াশোনা বাদ দিয়ে খেলাও হোক, গান চর্চাও হোক, আবৃত্তিও হোক, আর পাশাপাশি FM উজ্জয়ন্তের আজকের অতিথি মিস করবেন না, একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের উপরে, দেখি কথা বলা যায় কিনা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার, শুভ দুপুর দিদি।
0: নমস্কার, শুভ দুপুর, কে বলছেন?
2: আমি চিত্রনার পাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
0: হ্যাঁ রবীন্দ্রবাবু, বলুন কেমন লাগছে অনুষ্ঠান?
2: অনুষ্ঠান খুব মজা লাগছে, খুব ভালো লাগছে দিদি।
0: ক্যা বাত!
2: আমি FM উজ্জয়ন্ত সবকো ধন্যবাদ জানাই। ও
0: ধন্যবাদ আপনাকেও বন্ধু, ধন্যবাদ আপনাকেও।
2: হ্যাঁ দিদি, ভালো থাকো দিদি।
0: ভালো থাকবেন আপনিও, একদম একদম ভালো থাকবেন। ক্যা বাত! উনি আমাদের প্রতিনিয়ত অনুষ্ঠান শোনেন এবং সেই সাথে ওনার ভালোবাসা, ওনার আশীর্বাদ আমাদের সঙ্গে রাখেন, ঠিক যেমনি আপনারা আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমাদের প্রত্যেকটা মুহূর্ত সঙ্গে রাখেন। আর তাই তো আমরা একটু একটু করে সাহস পাই নতুন কিছু আপনাদের সামনে নিয়ে আসার, শুধুমাত্র আপনাদের জন্য। আর তাই আমাদের এই অনুষ্ঠানও আপনাদের জন্যই নিবেদিত। ইতিমধ্যে আরও কিছু কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে দিচ্ছি। হরেকৃষ্ণ শীল লিখছেন, ভালো তো লাগছে এই গানগুলো শুনে, ছোটবেলার কথা মনে পড়ছে, এগিয়ে যাও, আরও ভালো হোক এই কামনা করছি, শুভেচ্ছা রইল। মিঠন সাহা লিখছেন, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, আমি একটা নজরুলগীতি শুনতে চাইছি, গোঠে রাখাল বলে দেরে কোথায় বৃন্দাবন, অথবা মনে পড়ে আজ সে কোন জন্মে বিদায় সন্ধ্যাবেলা। তারপরে পূজা পোদ্দার তো লিখেছেন, ঠিক আছে। আচ্ছা, সুপ্রিয়া দাস লিখছেন, শুনি খুব ভালো, শুনছি খুব ভালো হচ্ছে। সুনন্দা সাহা লিখছেন, মনটা জুড়িয়ে গেল। পুনম পোদ্দার লিখছেন, অসাধারণ গান। অম্বালিকা ভট্টাচার্য লিখছেন, দারুণ অনুষ্ঠান, তবে সময়টা মহালয়ার আগে পড়ে হলে তাহলে তব অচিন্ত অনুরোধ করতাম। সত্যি সত্যি অম্বালিকা, এই কথা আমার মনে পড়লো সেই মহালয়ার গানগুলো। আর পাশাপাশি আজকে শুভদীপ যে গানগুলো করছে বাংলা গানগুলো, সেই গানগুলোও কিন্তু আমরা পুজো প্যান্ডেলে খুব বেশি শুনি। আর এখনো পুজো প্যান্ডেলের একটা অন্যতম আকর্ষণ হচ্ছে এই বাংলা গানগুলো।

0: আমাদের ঐতিহ্যকে পরিপূর্ণতা এনে দেয় এবং আমাদের পাশাপাশি এই যে প্রত্যেকটা বলে না মানুষের যে বাঙালির বারো মাসে তেরো
1: পার্বণ,
0: আর সেই তেরো পার্বণের মধ্যে এমন কোন পার্বণ রয়েছে যেটার মধ্যে গান জড়িয়ে নেই? পাশাপাশি দেখো দুর্গাপুজো মানেই পুজোর গান তো থাকবেই, পাশাপাশি এই যে স্বর্ণযুগের গানগুলো, সেই গানগুলো যখন প্যান্ডেলে বেজে ওঠে আমরা কখনো কখনো সেই ছোটবেলার নস্টালজিয়াতেও ফিরে যাই, যে বাবা মায়ের হাত ধরে যখন পুজো প্যান্ডেলে যেতাম আর তখনও সেই গানগুলো বাজতো, এবারও গানগুলো বাজছে, পরবর্তী প্রজন্মেও এই গানগুলোই কিন্তু বাজবে। অম্বালিকা থ্যাংক ইউ পুজোর সিনটা আমাদের কাছে মনে করিয়ে দেওয়ার জন্য। রিনি ঘোষ ধরবণিক লিখছেন ভেরি নাইস, পাপিয়া দাস লিখছেন দারুণ ভীষণ ভালো লাগছে গান এবং সঞ্চালনা, অনেক ধন্যবাদ। লতা সরকার লিখছেন খুব ভালো অনুষ্ঠান অসাধারণ। পিআরপি পাল আচ্ছা তিনি লিখছেন অসাধারণ সুন্দর লাগছে সব মিলিয়ে, শুভেচ্ছা সবাইকে সামনেই
1: কাছের বন্ধু।
0: আচ্ছা সামনেই নজরুল জন্মজয়ন্তী, এর প্রাক মুহূর্তে একটা নজরুল সঙ্গীত শুনতে চাই শিল্পীর কণ্ঠে। একদম আমাদের অনুষ্ঠান শুরুই করেছিলাম নজরুলের গান দিয়ে, আবারও নিশ্চয়ই নজরুলের কোনো গান আমাদের জন্য থাকবে, তাই তো? অবন্তিকা দাস লিখছেন অসাধারণ, কাশীনাথ মণ্ডল লিখছেন আহা সাধু সাধু অসাধারণ, কাল জয়ী গান সঙ্গে আছি গো, সঙ্গে থাকবেন। হরেকৃষ্ণ শীল লিখছেন সুর তাল লয়ের অপূর্ব সংমিশ্রণ। ঝুমুর বণিক লিখছেন ভাই যখন সময় থমকে দাঁড়ায় গানটা গেও। মিঠুন সাহা লিখছেন শর্মিষ্ঠা ম্যাডাম আপনার উপস্থাপনা অনুষ্ঠানের মানকে আরও অনেকটা উচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। আমার একটা নিজস্ব মতামত হলো যে যে শিল্পী পুরনো দিনের গানকে আঁকড়ে ধরে নিজের শিল্পসত্তাকে বিকশিত করার চেষ্টা করবেন তিনি একজন বড় মাপের শিল্পী হতে পারবেন, যেটা করতে চাইছেন আজকের দিনে আজকের অতিথি হিসেবে এসেছেন তিনি নিজেও। ঠিক ঠিক ঠিক, আমরা কিছুক্ষণ আগে এই প্রসঙ্গেই কথা বলছিলাম। শিবাশিষ গোস্বামী লিখছেন আহা অপূর্ব গায়কী। সুপ্রিয়া ধর লিখছেন সত্যি বলতে ওনার গাওয়া সব গানগুলি আমার ভীষণ পছন্দের, গানের সিলেকশনগুলিও ভীষণ ভালো। সুমি সাহা লিখছেন দারুণ হচ্ছে প্রোগ্রাম স্যার। মৌটুসি দাস লিখছেন শুভদীপ তোমার গায়কী দারুণ, দারুণ তোমার গায়কী। অপর্ণা চক্রবর্তী, অপর্ণা চৌধুরী লিখছেন বাহ খুব ভালো গাইলে ভাই। অপর্ণা রায় লিখছেন পরপর দুই অপর্ণা, আচ্ছা ভীষণ ভীষণ। অপর্ণা রায় লিখছেন খুব ভালো হচ্ছে ওই অনুষ্ঠান, আজকের শিল্পীর পরিবেশনা সেই সাথে তোমার দুর্দান্ত সঞ্চালনা, অনেক অনেক ধন্যবাদ। রিক্ত দাস লিখছেন রিক্তা দাস খুব সুন্দর, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ও বাবা প্রোফাইল নেমি আরসিবি কেয়া বাত, খুব সুন্দর দিদি, তিনি ভালোবাসা জানিয়েছেন, লিখছেন দারুণ লাগছে দারুণ। রিক্তা দাস লিখছেন সুন্দরী গো দোহাই দোহাই তোমার গানটা শুনতে চাই।
1: এটাই গাইতাম বলে এখন
0: তাই, তাহলে বলুন
1: মিলে গেল,
0: মিলে গেল। আর ওই যে বলে না আপনাদের সঙ্গে আমাদের মনের কোথাও একটা যোগসূত্র রয়েছে, সেটাই বারবার কিন্তু প্রমাণ করছে। তাহলে দেরি কেন শুভদীপ, চলো আমরা গানে ফিরে যাই।
1: ঠিক আছে
0: চলুন শুভদীপ, আর আমাদের শ্রোতা বন্ধু পছন্দের গান আপনাদের সবার জন্য রইল।
1: পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা আর মান্না দের সুর করা একটি মান্না দের গাওয়া গান।

0: ভালোবাসায় যেমন খুনসুটি আছে তেমনি ঝগড়াঝাঁটি আছে, পাশাপাশি কখনো কখনো বিরহের সুরও ভেসে আসে। আর তখন এই মান অভিমানের পালায় মান্নাতের এই গানটি যদি বেঁচে ওঠে তাহলে আমার মনে হয় এক মুহূর্তেই সব কিছু মাটি হয়ে যাবে। বলো, যতই রাগ অভিমান থাকুক না কেন, সেটা এই গানের সুরে সুরে পাল্টে অবশ্যই ভালোবাসায় আবারও ফেরত আসবে। আর এভাবে এই গান পারে না এমন কোনো বস্তু নেই। তো এই গান নিয়েই যখন কথা বলছি তখন জিজ্ঞেস করতেই হয় যে মান্নাদের গান তো আমরা জানি শুভদীপের খুব পছন্দের, কারণ মান্নাদি কিছুক্ষণ আগেই বলেছেন, ওরও মান্নাদের কথা বলতে গিয়ে বলেছে যে আমার না জীবনের আইডল মান্নাদি, যখন আমি জিজ্ঞেস করেছিলাম, তাই তো? তো মান্নাদের কথা তো হলো, পাশাপাশি এখনের যে নতুন গানগুলো, এমন তো নয় যে নতুন গানও ভালো হচ্ছে না, নতুন দিনের শিল্পীও কিন্তু দারুণ দারুণ গান হচ্ছে এখনো তৈরি। তো নতুন দিনের কোন শিল্পীর সঙ্গে যদি মঞ্চ ভাগ করার স্বপ্ন থেকে থাকে তাহলে কে সেই শিল্পী সেটা জানবো?
1: সেটা অবশ্যই হবে, যদিও এটা মানে এটা আমার মনের ইচ্ছা, এটা হবে না আমি জানি, তবু বলছি
0: আমরা চাই হোক, আমরা চাই হোক।
1: পছন্দের খুব শিল্পী অরিজিৎ সিং।
0: বাহ, আর হয়তো বা কোনো একদিন আমরা দেখব অরিজিৎ সিং এর সঙ্গে এক মঞ্চে শুভদীপ গান করছে, আর তখন কি মনে থাকবে আজকের অতিথির কথা?
1: অবশ্যই থাকবে।
0: আর একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ
2: নমস্কার শর্মাজি, ভালো আছেন?
0: খুব ভালো আছি। কে বলছেন বন্ধু?
2: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নিতাই বাবু, অনেক অনেক স্বাগত, বলুন কেমন আছেন? সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। আর সেই সাথে বেশ কিছু কমেন্ট চলে এসেছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর লিখছেন, খুব ভালো লাগছে দিদি, আমি শুনছি দিদি, কিন্তু আপনার নামটি জানতে পারলাম না বন্ধু। ইটস শর্মিষ্ঠা, আরও একজন শর্মিষ্ঠা লিখছেন, খুব ভালো। পিআরপি পাল লিখছেন, শ্রদ্ধেয় শিল্পী।

0: শুভমিতা জির যে কোনো যেভাবে তুমি সকাল দেখো অনুরোধ রইল শিল্পীর কাছে। আচ্ছা, সোমা দেবনাথ লিখছেন খুব ভালো লাগছে ভাই, মৌসুমী রয় সাহা লিখছেন দারুণ লাগছে অনুষ্ঠান, পূর্ণিমা সাহা লিখছেন দারুণ লাগছে, অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, একটা ছোট্ট রিকোয়েস্ট কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও থাকবে আপনাদের জন্য, যে আমাদের অনুষ্ঠানটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের রবিবারে আপনি যেভাবে শুভদীপের গান উপভোগ করছেন, আপনার ফেসবুকের সকল বন্ধুরা সেই গানে গানে নিজের রবিবারটাকে দারুণ করে তুলতে পারবেন। তো আমরা তো চাই সবাইকে ভালো রাখতে, তো সবাইকে ভালো রাখতে এই ছোট্ট শেয়ারটি কিন্তু আমরা করে দিতেই পারি, কি বলেন? আর সেই সাথে শুভদীপ, একটু একটু করে আমরা এগিয়ে চলেছি, প্রায় দেড় ঘন্টা সময় আমরা পার করে ফেলছি গানে গানে আড্ডায়। তো ফিউচার প্ল্যান তো তুমি আমাকে বললে যে গানে গানে থাকতে তোমার ইচ্ছে, সেই সাথে এমন কোনো অপূর্ণ ইচ্ছে রয়েছে জীবনের যেদিকে আর একটু একটু করে এগোতে চাও, যেটা অনেক দিন ধরেই নিজের স্বপ্নের ডায়েরিতে এঁকে রেখেছো?
1: না, অ্যাকচুয়ালি বলতে গেলে অপূর্ণ বলতে সঙ্গীতটাই। আমি কী উদ্দেশ্যে বলছি, আমরা নিজেকে শিল্পী দাবি করি যে আমি একজন আর্টিস্ট, কিন্তু কোথায় আমরা শিল্পী হতে পারি? আমরা শিল্পী হব বলাটা যতটা সহজ কিন্তু হয়ে ওঠা ততটা কঠিন। তা আমি চাইবো যে আমার ফিউচারে আমি যদি একটু শিল্পী হতে পারি, আমি গান গাই তার মানে আমি একজন আর্টিস্ট হয়ে গেলাম সেটা আমার কাছে মনে হয় না। আর্টিস্ট হতে গেলে সততা, নিষ্ঠা, সঙ্গীতের প্রতি শ্রদ্ধা এবং শ্রোতাদের প্রতি শ্রদ্ধা সেটা থাকা দরকার। সেটা চেষ্টা করছি যদি সেরকম হতে পারি আর কি।
0: ওই যে বলে শিল্পী নিজেকে একটু একটু করে যত্নে নিজের মনের মধ্যে সেই তার শিল্পী সত্তাটাকে একটু একটু করে বড় করে তোলে, আমরা শুভদীপের মধ্যে সেটাই দেখতে পাচ্ছি। সে একটু একটু করে নিজেকে প্রকৃত অর্থে শিল্পী করে তোলার দিকে কিন্তু এগিয়ে চলেছে, আর তার জন্য আমাদের শুভকামনা নিরন্তর থাকবে শুভদীপের জন্য। তো শুভদীপ, কি মনে হয় এখনকার যুগের শিল্পীদের মধ্যে কি অভাব রয়েছে যার জন্য যেভাবে মান্না দে বা যেভাবে আরতি মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় গানগুলো করে এসেছেন এবং সেই গানগুলো আমাদের মনে গেঁথে আছে, এখনকার দিনে এই ফাস্টের যুগে ইঁদুর দৌড়ে জীবনের আমরা কি হারিয়ে ফেলছি ধৈর্য?
1: আসলে বলতে গেলে আমরা যারা এখন গান বাজনা করি বা আমরা মঞ্চ শেয়ার করি, আমি বাকি আর্টিস্টদের কথা বলছি, তাদের মানে দোষারোপ করাটা ঠিক হবে না। ওরা যেভাবে নতুনকে বেছে নিয়েছে এটা সঠিক। কেন সঠিক বলছি আমি, ধরো আমি একটা আজকে আমার একটা অনুষ্ঠান আছে কোনো একটা মেলায় বা কোনো একটা ভালো একটা অনুষ্ঠানে, আমি ভেবে গেলাম আমি আজকে মান্নাদের গান গাইব, আমি আজকে রবীন্দ্রসঙ্গীত গাইব, রবীন্দ্রসঙ্গীত ভালোবাসি, আমি নজরুল গাইব বা পুরনো দিনের গান গাইব। কিন্তু যেটা আমরা ফেস করি মঞ্চে গিয়ে দেখা গেল যে আগের মঞ্চে যারা ছিল তারা এই ধরনের গানের কাছাকাছি গান গাইছেই না। তো তখন দেখা গেল যে আমি যদি গিয়ে এই ধরনের গানটা গাই সেটা দর্শক ভালোভাবে নেবে না। হ্যাঁ, শ্রোতাই আমাদের কাছে ভগবান, ওরা যেটা নেয় ওটাই আমাদের করতে হবে। তো সেই দিক দিয়ে ধীরে ধীরে পুরনো গানগুলো আমি লুপ্ত বলবো না মানে হারিয়ে যাচ্ছে, কিন্তু এটাকে জাগিয়ে রাখার একটা খুব ইচ্ছে আমার।
0: তুমি যেই কথাটি বললে তার রেশ ধরেই যদি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে যখন কোনো মঞ্চে গান করার ডাক পাও, তখন কোনটা মাথায় রেখে গান সিলেক্ট করবে, দর্শকদের চাহিদা নাকি নিজের পছন্দ?
1: সেটাই বলছি, নিজের পছন্দ মতোই মানে করতে যাই, কিন্তু গিয়ে দেখা যায়
0: কখনো সেটা পাল্টে যায়।
1: কিন্তু আজকের যে এই যে এটা আমি কি মঞ্চই বলবো, এটা আমার কাছে বিশাল বড় একটা মঞ্চ যে আজকের অতিথি প্ল্যাটফর্মটা, এখানে আমি মন খুলে গান গাইতে পারছি, এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে।
0: তো আমরা কি সেটা মানে বলতে পারি যে আজকে শুভদীপ তার সব নিজের পছন্দের গান আমাদের?
1: হ্যাঁ, একদম একদম একদম, আজ নিজের পছন্দের গান গাইছি।
0: আর সেই পছন্দটা দেখুন আমাদের সঙ্গে কতটা মিলে গেল, আমরা যে ধরনের গান পছন্দ করি, আমাদের আজকের অতিথি যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা যেভাবে পছন্দ করেন যেই গানগুলো তাদের খুব কাছের, শুভদীপেরও একইভাবে সেই গানগুলো কাছের, সেখানেই হয়তো বা আপনাদের সঙ্গে আমাদের ওই যে যোগসূত্রের মিলটা সেটা কিন্তু মিলে যাচ্ছে। আর এভাবেই সময়ও এগিয়ে চলেছে, তাই আবারও গানে ফিরে যাব। এবারে একটু রবি ঠাকুরের গান হয়ে যাক, যেহেতু শুভদীপ বললে যে রবি ঠাকুরের গান ভীষণ ভালো লাগে।
1: আচ্ছা ঠিক আছে, তাহলে রবি ঠাকুর গানটা পরে করছি আমি, একটা আমার একটা পছন্দের গান করার পরে শুরু করব।
0: একদম অবশ্যই, তাহলে চলুন আবারও শুভদীপের অসাধারণ একটি গান আমরা শুনব, কারণ ওই যে বললাম আমাদের মনের খুব কাছের গানগুলোকে বেছে বেছে নিয়ে এসছে, এবারের গানটিও তার ব্যতিক্রম হবে না সেটা আমরা সবাই মিলে আন্দাজ করতে পারছি। তাহলে চলুন অসাধারণ আরও একখানা গান শুভদীপের কণ্ঠে শোনা যাক।

0: হ্যাঁ, কখনো কখনো জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় যে জীবন থমকে গেছে, যখন মনে হয় সবকিছু ভেঙে পড়েছে, যখন মনে হয়েছে আর কোথাও কোনো পার নেই, এবারে বোধহয় সব ডুবে যাবে, জীবনটা এখানেই শেষ হয়ে যাবে। আর ঠিক তখন এই গানগুলো আমাদেরকে অনুপ্রেরণা দেয় নতুন করে স্বপ্ন দেখতে, বলে দেয় যে থেমে যাস না, এখনো অনেকটা পথ চলার বাকি আছে, এখনো অনেকটা স্বপ্ন দেখার বাকি আছে। আর ঠিক তেমনি আমাদের এনার্জি বুস্টার হয়ে এই গানগুলো চলে আসে আমাদের জীবনে। আর তাই তো আমরা বোধহয় হেরে যাই না, তাই তো আমরা বাঁচার সাহস পাই, আর তাই তো আমরা এগিয়ে যাই। যতই ঝড় ঝঞ্ঝা উঠুক, ঝড় তো একদিন থেমে যাবে, আর সেই গানের কথাই বলতে গেলে একদিন ঝড় থেমে যাবে, তাই তো পৃথিবী আবার শান্ত হবে। তো আমাদের এখানে আসার আগে মেলাঘর থেকে আসা হয়েছে নিশ্চয়ই,
1: শুভ
0: তো অনেকটা পথ, কানে হেডফোন গুঁজে নিশ্চয়ই কোনো গান

0: টিউন করা হয়েছে, কি গান শুনতে শুনতে এসছো, মানে কি ধরনের গান শুনতে ভালো লাগে এটাই বলতে চাইছি তোমাকে।
1: বেসিক্যালি মান্নাদের গান শুনতে ভালো লাগে, আমি এটা শুনি সারাদিন, মানে যখনই সময় পাই গান শোনার জন্য
0: বেশিরভাগ টিউন করা থাকে মান্নাদের।
1: হ্যাঁ, মান্নাদের গান শোনা মানে শুনি, কিন্তু আজকে আসার সময় যে গানটি শুনে এসেছিলাম এখন এটা গাইনি আমি, তবে গাইব মুকেশজি একটি গান।
0: ক্যা বাত, তার মানে আমরা কিন্তু একটু একটু করে জেনে নিচ্ছি আমাদের বন্ধু শুভদীপকে, সে কী করতে ভালোবাসে, ফুটবল খেলতে না ক্রিকেট খেলতে, কি ধরনের গান ভালোবাসে, নতুন দিনের না পুরনো দিনের, আর সেই সাথে কোথায় যেতে পছন্দ করে, পাহাড় না সমুদ্র।
1: পাহাড় ভালো লাগে কিন্তু যাওয়া হয়নি এখনো।
0: অবশ্য আমরা নিজেরাই রয়েছি পাহাড়ের দেশে, একদম তাই। আর ছোট্ট হলেও ত্রিপুরা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে, আর ইতিমধ্যে আরো কিছু ত্রিপুরার মতোই সুন্দর সুন্দর কমেন্ট চলে এসেছে, আমি একটু পড়ে শুনিয়ে দিই। মৌসুমী রায় সাহা লিখছেন, দারুণ লাগছে অনুষ্ঠান। পূর্ণিমা সাহা লিখছেন, দারুণ লাগছে। অমর ঘোষ লিখছেন, খুব ভালো গাইছো শুভদীপ, অনেক অনেক ধন্যবাদ। পিন্টু পাল লিখছেন, গানে কথায় জমজমাট অনুষ্ঠান। ঋতিকা লিখছেন, শর্মিষ্ঠা দিদি অনেক ভালো লাগছে অনুষ্ঠান, অনেক ভালো হচ্ছে তোমার সঞ্চালনা, অনেক ধন্যবাদ। অনন্যা দাস লিখছেন, গান এবং কথা এবং গান অসাধারণ অনুষ্ঠান। সুনন্দা সাহা লিখছেন, দারুণ দারুণ। অনন্যা দাস লিখছেন, খুব মিষ্টি লাগছে শর্মিষ্ঠা দিদি, তোমাকে অনেক ভালোবাসা রইল, ভালোবাসা তোমার জন্যেও। বিকাশ ভট্টাচার্য লিখছেন, এক্সেলেন্ট। সারথী চৌধুরী ভালোবাসা জানিয়েছেন। সুনন্দা সাহা লিখছেন, স্বপ্ন দেখে মন, ঠিক স্বপ্ন তো দেখেই, আর সেই সাথে স্বপ্নগুলোকে একটু একটু করে বাস্তবায়ন করারও স্বপ্ন দেখে। শিবাশিস গোস্বামী লিখছেন, অভিমানে চলে যেও না, ও কেন এত সুন্দরী হলো, যে কোনো একটি গান আমার অনুরোধ রইল। দুটো গানই এত সুন্দর শিবাশিস দা, থ্যাংক ইউ এই গানগুলোর রিকোয়েস্ট পাঠানোর জন্য, যদি সম্ভব হয় অবশ্যই শুভদীপ চেষ্টা করবে। অম্বালিকা ভট্টাচার্য লিখছেন, প্রখর দারুণ, অতি দীর্ঘ দগ্ধ দিন, যদি সম্ভব হয় সবগুলো গান দারুণ লাগছে, শিল্পী ভীষণ ভীষণ জাস্টিস করছেন প্রত্যেকটা গানের সঙ্গে, আর সেই সঙ্গে আর যে শর্মিষ্ঠার বরাবরের মতো দারুণ সঞ্চালনা, অনেক ধন্যবাদ অম্বালিকা, খুব ভালো থাকিস। পিআরপি পাল লিখছেন, হাফ লং ঘুরতে চল, এই তো পাহাড় দেখার সুযোগ হয়ে গেল, আর সেই পাহাড় দেখতে দেখতে পাহাড়ের গানও কিন্তু মনে পড়ছে। তো ইতিমধ্যে যে গান মনে পড়ছে সে গানটা কি পাহাড়ে গিয়ে শোনা হবে?
1: হ্যাঁ একদম হবে,
0: হবে
1: হবে।
0: তাহলে চলো গানে গানে চলে যাই আমরা পাহাড়ের কাছে, আর পাহাড় এখন নাই বা দেখতে পেলাম, কিন্তু মনের সেই স্বপ্নের চোখে পাহাড়কে তো দেখতে পাবো। সুরে সুরে চলুন তাহলে, যাওয়া যাক সবাইকে নিয়ে সেই পাহাড়ে, চলুন।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ। এত সুন্দর গানের কথা, এত সুন্দর তার সুর, আর সত্যি মন ছুঁয়ে যাওয়ার গানগুলো যখন শুনি না, তখন আমরা এক অন্য নস্টালজিয়ায় চলে যাই। তখন মনে হয় যে এই রেশ থেকে আর বেরোনো সম্ভব নয়। কিছুক্ষণ আগে জিজ্ঞেস করছিলাম আমি শুভদীপকে, শুভদীপ এই গানটি কি পাহাড়ে গেলে শোনা যাবে? অসাধারণ গান, পাহাড়ের জন্যই তো তৈরি। একদম তাই। আর সত্যি অর্থে আমরা ভীষণভাবে ভালো থাকতে পছন্দ করি, এটা একদম শুরুতেই বলেছিলাম যে আমরা সবাই মিলে ভালো থাকতে এবং সবাইকে ভালো রাখতে ভালোবাসি। আর ভালো থাকাটা ওই যে নিজের পছন্দসই গান যদি সঙ্গে থাকে তাহলে আরও বেশি ভালো হয়ে যায়। ঠিক তেমনি বলুন তো, আজকের রবিবারটা অন্য দিনের তুলনায় কতটা ভালো হয়ে গেছে সৌদীপের গানে গানে? আর ঠিক তেমনি আমরা চাই যে আমাদের প্রত্যেকটা দিন ভালো কাটুক, প্রত্যেকটা দিন গানকে সঙ্গে নিয়ে রাখবেন, দেখবেন এমনিতেই ভালো কাটছে। এত এত ভালো গান আছে, এত এত ভালো সুর আছে, শুধুমাত্র খোঁজার অপেক্ষা। ইতিমধ্যে আরো একজন বন্ধু যোগ হয়েছেন আমাদের সঙ্গে, একটু দেখা যাক কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: আমি শিউলি দেবর মা বলছিলাম।
0: শিউলি দেবী, স্বাগত, বলুন।
1: হ্যাঁ, খুব ভালো লাগছে সঞ্চালনা এবং গান।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, লাইন পাচ্ছিলাম না।
0: আচ্ছা আচ্ছা,
1: খুব ভালো লাগছে। আমার কোনো অনুরোধ নেই, আমার পছন্দের গানগুলি হচ্ছে, যদি যদি সুবিধা হয় শ্যামল মিত্র অথবা সতীনাথের।
0: আচ্ছা, সতীনাথ মুখোপাধ্যায়, না হলে শ্যামল মিত্র, ঠিক আছে, যদি সম্ভব হয় অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন। কি সুন্দর সব রিকোয়েস্ট আসছে বলো আজকে। তাহলে মনে হচ্ছে যে আমাদের পছন্দ আর শ্রোতা বন্ধুদের পছন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে, কারণ এই গানগুলোই তো আমাদের সম্পদ, এই গানগুলোই আমাদেরকে ভালো রাখে। তাহলে চলুন আর একটু ভালো থাকা যাক সুরে সুরে। এবারে কি গান শুনবো বলো
2: তো? এবার যদি আমাদের সময়টা খুব বেশি নেই,
0: খুব বেশি নেই, প্রায় শেষের পথে আমরা এগোচ্ছি,
2: মান্নাদের একটি গান করছি, এরপরে একটি রবীন্দ্রসঙ্গীত আজকে আমি করবো,
0: অবশ্যই
2: একটুখানি হলেও
0: কে আবার চলো।

0: অসাধারণ অসাধারণ অসাধারণ এই সেই মান্নাদে, যিনি কাল জয়ী সব গান আমাদের জন্য উপহার স্বরূপ রেখে গেছেন। সে ওকে আর চলে যেতে বল না ও ললিতা হোক, অথবা সেই আমাদের প্রিয় গান যেটা তিনি হয়তোবা শেষের কটা লাইন হাওড়া স্টেশনে বসে সিগারেটের প্যাকেটে লিখেছিলেন, বলতে পারেন কোন গানটি? আজ থেকে 30 বছরেরও উপর হয়ে গেছে সেই বয়স গানের, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই মান্নাদে। ভাবা যায় এমন একটি গান যুগের পর যুগ, কালের পর কাল, প্রজন্মের পর প্রজন্ম যে গানটি মনে রাখবে, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, সেই গানটি লেখা হয়েছিল সিগারেটের প্যাকেটের উপর, এমনই মানুষ ছিলেন তিনি। আর সেই মানুষটি তোমার এত এত মানে প্রিয়, এত এত হৃদয়ের কাছের, সেই মানুষটিকে কোনোদিন যদি সামনে দেখতে পেতে কি থাকতো তার কাছে কথা?
1: শুধু ওনার পা স্পর্শ করতাম আর কিছু না, ওনার মানে সান্নিধ্য পাওয়া মানে ভগবান দর্শন, সেটা আমার কাছে যদিও সে সৌভাগ্য আর নেই।
0: কিছু কিছু খবর, কিছু কিছু কথা, কিছু কিছু আমাদের জীবনের গল্প সবসময় ডায়েরির পাতার মধ্যে বন্দি থাকে, কিছু কিছু অধ্যায় হয়তো বা ডায়েরির পাতাতেই বন্ধ থাকে, কখনো পূরণ হয় না। কিন্তু ওই যে মানুষ স্বপ্ন দেখা ছাড়ে না, আমাদের স্বপ্ন ঠিক তেমন, হয়তো বা সব স্বপ্ন পূরণ হবে না, থাক না কিছু স্বপ্ন ডায়েরির পাতাতেই যত্নে লালিত, তবুও সে থাকবে। তো ঠিক তেমনি শুভদীপের এই স্বপ্নটাও তাকে আরো আরো বেশি জোর দেবে, কি করতে, গানের পথে।

0: এগিয়ে যেতে। কারণ যাকে মাথায় রেখে তিনি এগিয়ে যাচ্ছেন, তিনি তো আমাদের ভীষণ প্রিয়, আমাদের পরম প্রিয় মান্না দে। এত এত অসাধারণ বাংলা যুগের একটা অধ্যায় মান্না দে, এই কথা যদি বলি ভুল হবে না বলো?
1: না না, একদম ভুল নয়, সঠিক,
0: একদম তাই। আর মান্না দের পাশাপাশি আমরা রবি ঠাকুর আর নজরুলকেও আমাদের জীবনের একেবারে মূল মন্ত্র হিসাবে ধরে নিয়েছি। আমাদের জীবনের প্রতিটি পাতায় রবি ঠাকুর আছেন, নজরুল আছে, আর দুদিন পরে নজরুলের জন্ম জয়ন্তী। কখনো কখনো গর্ব হয় শুভদীপ, যে আমরা বাঙালি, আমাদের একজন রবীন্দ্রনাথ আছেন, আমাদের একজন নজরুল আছেন।
1: সেটা গর্ব হওয়ারই কথা যে আমি বাঙালি, আমরা বাঙালি বলে এই ধরনের গানগুলো শুনতে পাচ্ছি।
0: একদম। আর শুভদীপকে দেখে আজকে পুরো মনে হচ্ছে একেবারে ষোলো আনা বাঙালি আনায় রয়েছি, একেবারে বাঙালি পোশাক পরে, আর সেই সাথে সব বাংলা অসাধারণ গান নিয়ে এসছে সে, যেই গানগুলো আমাদেরকে আরও বেশি করে উদ্দীপিত করছে আর বলে দিচ্ছে তুমি অনেক অনেক বেশি গর্ববোধ করো কারণ তুমি বাঙালি। সেই বাংলা ভাষা যেন হারিয়ে না যায়, সেই বাংলা ভাষা আমার মায়ের ভাষা, আমার মাতৃভাষা। আরও কিছু কমেন্ট চলে এসছে, আমি একটু পড়ে দেই কারণ সময় টুকটুক করে এগিয়ে চলেছে। শ্রেয়সী পাল লিখছেন, আহা দারুণ। সুস্মিতা ঘোষ লিখছেন, ওহো দারুণ। শর্বাণী দাস লিখছে, দারুণ। শুভজিৎ চৌধুরী লিখছেন, নতুন গান, ভালো কম্পোজিশন। অর্ণিশা শর্মা লিখছেন, আহা অসাধারণ। রঞ্জিত কুমার দাস লিখছেন, দারুণ। পিন্টু পাল লিখছেন, আহা অপূর্ব ভাই। অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, হয়তো বা আজকের লাস্ট কলার দেখছি। হ্যালো, কে রয়েছেন? হ্যাঁ, কে রয়েছেন বন্ধু? অবশ্যই শুনবো, অবশ্যই রবীন্দ্রসঙ্গীত শুনবো, কারণ শুভদীপ আমাদেরকে প্রমিস করেছে যে অনুষ্ঠানের শেষে হলেও একখানে রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে শোনাবে। তাহলে শুভদীপ, এবারে কি সেই রবি ঠাকুরের গানে ফিরে যাব আমরা?
1: একটি গান গাইতে পারবো বা দুটো?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: তাহলে লাস্ট গানটা রবীন্দ্রসঙ্গীত করছি, রবীন্দ্রসঙ্গীত দিয়ে আজকে শেষ করব।
0: ঠিক আছে, নজরুলের গান দিয়ে শুরু করেছিলাম, রবি ঠাকুরের শেষ
1: তো। এবার মান্না দের একটি গান আমি একটু করছি, এরপর রবি ঠাকুরের গান দিয়ে।
0: ঠিক আছে ঠিক আছে, চল।

কখনো চোখের জল ফেলেছ তুমি যে ভালোবাসবে? ভালোবাসায় যেমন হাসি আছে, আনন্দ আছে, ঠিক তেমনি চোখের জলও রয়েছে। আর তাই তো জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার ভালোবাসা। যে ভালোবাসায় আমরা রয়েছি, আপনাদের ভালোবাসায়, সেটাও আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার। কারণ এর থেকে বেশি কিছু চাওয়ার আর নেই। সেই ভালোবাসাটুকু সবসময় আমাদের সঙ্গে রাখবেন, এটাই চাওয়ার। তো এই মুহূর্তে শেষ গানে যাব, তার আগে আবারও ধন্যবাদ জানাই শুভদীপকে আজকের রবিবারটা একেবারে সুরে সুরে ভরিয়ে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ শুভদীপ, খুব ভালো থাকো, আর আগামী ভীষণ ভালো হোক, একেবারে সুরে সুরে হোক, সেটাই আমরা চাইব। আর সেই সাথে ধন্যবাদ আপনাদেরকে, এভাবেই পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমাদের সাহস দেবেন। ধন্যবাদ জানাই শুভদা আর তামালকে আমাদের অনুষ্ঠানটাকে তাদের যন্ত্রাণু সঙ্গে পরিপূর্ণতা এনে দেওয়ার জন্য। সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদেরকে নত জানু হয়ে, এভাবেই পাশে থাকবেন। শেষ গানে যাব, নজরুল দিয়ে শুরু করেছিলাম আমরা অনুষ্ঠান, শেষে রবি ঠাকুরের হাত ধরব। আর চলুন সেই হাতটি আমরা সবাই মিলে একসঙ্গে ধরি, কারণ তিনিই তো আমাদের জীবন দেবতা, তাই জীবন দেবতাকে সবাই মিলে স্মরণ করব। চলুন।

क्या बात, शुरू করেছিলাম নজরুলের হাত ধরে, শেষ করলাম রবি ঠাকুরের হাত ধরে, আর এভাবেই আমরা এবার বিদায় নিচ্ছি আজকের অতিথি থেকে। আপনাদের সঙ্গে আবারও কথা হবে আগামী রবিবার নতুন কোনো বন্ধুকে নিয়ে, নতুন নতুন গান নিয়ে। আর ততক্ষণ খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ভালোবাসায় থাকবেন, এই বলেই বিদায় নিচ্ছি আজকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী FM উচ্চায়ন্ত। আমরা শুনছি মহাদেবের উদ্দেশ্যে সমর্পণ করা কিছু গান, আর তার কাছে মনের আকুতিটুকু পৌঁছে দিচ্ছি। চলুন পরপর আরও কিছু গান শোনা যাক, তার জন্য নিবেদিত।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে আপনাদের পছন্দের গান শোনার পর্ব দরজায় করা নাড়ছে, অর্থাৎ আপনার পছন্দ আমার গান। আর আপনার পছন্দ আমাকে পাঠাতে হলে ডায়াল করবেন 03812326253। আজকে আমাদের হোয়াটসঅ্যাপ একটু গলযোগ করছে, তাই হোয়াটসঅ্যাপে কেউ মেসেজ করবেন না। আবারও বলছি বন্ধুরা, কেউ হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করবেন না, ফোন করে রিকোয়েস্ট করবেন। অবশ্যই আপনার পছন্দের গান আমি শোনাবো, কারণ আপনার পছন্দ আমার গান তো অনুষ্ঠানের নাম। পছন্দ আপনার থাকবে, গান শোনানোর দায়িত্ব আমি আমার কাঁধে নিলাম। আর এই মুহূর্তে বন্ধু একজন রয়েছেন সঙ্গে, শুনি তিনি কি গান শুনতে চাইছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি আপনার কমিউনিটি থেকে টিঙ্কু বলছি।
0: হ্যাঁ টিঙ্কু বাবু বলুন।
1: আমি একটি নজরুল গীতি শুনবো।
0: কোন গানটি শুনতে চাইছেন?
1: বাগিচায় বুলবুলি তৃষ্ণি আজি দোল।
0: ঠিক আছে,
1: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।
0: মানবেন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে, অবশ্যই শোনাবো। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03812326253। হ্যাঁ, রবিবারের বিকেল আমি জানি নিজের মতো করে কাটাতে ভীষণ ইচ্ছে করছে, আর ঠিক সেই সময় নিজের পছন্দের গান যদি সঙ্গে থাকে তাহলে শোনায় সোহাগা। এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। আর তাই যখন এই সন্ধেবেলা, রবিবারের সন্ধেবেলা হাতে চায়ের কাপটি নিয়েছেন এবং শুনছেন এফএম উজ্জয়ন্ত, আপনার পছন্দটি আমার কাছে পৌঁছে দিন, আর বেজে উঠবে সেই এফএম উজ্জয়ন্ততেই আপনার পছন্দের গান। কেমন লাগবে বলুন তো? তাহলে আর দেরি কেন, মুঠোফোনে চট চলতি ডায়াল করে ফেলুন 03812326253। এই মুহূর্তে একজন বন্ধু রয়েছেন, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন বন্ধু?
2: নিরঞ্জন গোস্বামী, কমলপুর থেকে।
0: নিরঞ্জন গোস্বামী, তাই তো? হ্যাঁ হ্যাঁ বলুন।
2: একটা গান শুনবো দ্বিজেন্দ্রলাল রায়ের।
0: কোন গানটি শুনতে চাইছেন বন্ধু?
2: মহাসিন্ধুর ওপার হতে,
0: মহাসিন্ধুর ওপার হতে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই শোনাবো। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান, অবশ্যই আপনার পছন্দের গান বেজে উঠবে এফএম উজ্জয়ন্ততে। যদি আপনারাও চান আপনাদের পছন্দের গান বেজে উঠুক এফএম উজ্জয়ন্ততে, তাহলে আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করতে হবে 03812326253। আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা বসে আছি আপনাদের পছন্দের অপেক্ষায়। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ কণিকা দেবী বলুন।
3: আমি শুনবো
0: সাগর সে গেহরা হে

পেয়ার, তাই তো? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন, অবশ্যই শোনাব, ভালো থাকবেন বন্ধু আপনিও। শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন, ঘড়ির কাঁটা যখন বলছে 5:33 হয়ে 47 সেকেন্ড, পছন্দের গানের পর্ব শুরু করি। আচ্ছা, প্রথম পছন্দ যদি আমার শোনাই, দেখুন তো ভালো লাগে কিনা আজকের সন্ধ্যাবেলা গানটি শুনতে। এই গানটি শুধুমাত্র আপনাদের জন্য রইল এই মুহূর্তে।

0: মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা এই গানটি শুনলাম, টিঙ্কুবাবুর পছন্দের। আর সেই সাথে আরও একজন বন্ধু রয়েছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো ম্যাম, নমস্কার, আমি সুমন বলছি মিনসংগ থেকে।
0: হ্যাঁ সুমনবাবু, বলুন।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: আচ্ছা ম্যাম, দিল কা রিশতা থেকে দাইয়া দাইয়া দাইয়া এই গানটা শুনুন।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, রবিবারের সন্ধ্যায় আমরা রয়েছি এই মুহূর্তে যেই অনুষ্ঠান নিয়ে, সেই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান। আপনাদের পছন্দের গান শোনাবো বলেই আমাদের এই অনুষ্ঠান। আর শুধুমাত্র শোনাবো কেন, আমরা সবাই মিলে শুনবো আজকের এই সুন্দর রবিবারের সন্ধ্যায়। আর তাই আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে ডায়াল করতে হবে 03-8132-3263। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না, কথা বলা গেল না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-8132-3263 নম্বরটি, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে। হ্যালো, কে রয়েছেন?
2: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে রয়েছেন?
2: দিদি যমুনা দাস বিশ্বাস, ক্যাম্পে বাজার অরুণদের টেলিভারতে বলতেছি।
0: হ্যাঁ যমুনা দেবী, বলুন।
2: দিদি গুরুদক্ষিণা বইয়ের ইয়ে আমার গুরুদক্ষিণা গানটা শোনাই।
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে আবারও গানে চলে যাব। হ্যাঁ চলে যাই গানে। এবারে যেই গানটি শুনব সেই গানটি অনুরোধ করেছেন নিরঞ্জন গোস্বামী, তার পছন্দের গান মান্না দের কণ্ঠে রইল সবার জন্যে।

শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম আলকা ইয়াগনিক এবং এস পি বালাসুব্রমণিয়ামের কণ্ঠে, সেই গানটি ইয়ে মজদার ছবি থেকে। অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু কণিকা দেবী, তার পছন্দের গান আমরা শুনলাম। আর এই মুহূর্তে আর একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? কে বলছেন বন্ধু? না বন্ধুর কথা কিছুই শোনা যাচ্ছে না। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বরটি, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?

0: নমস্কার দিদি।
1: নমস্কার, কে বলছেন?
0: আমি হাওড়া গোবিন্দপুর পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: হ্যাঁ লালন বাবু বলুন।
0: দিদি আমাকে গান শোনাবেন হিন্দি ছবি থেকে।
1: হুম,
0: ছবির নাম হচ্ছে সারাক।
1: হুম,
0: আর গানটা হচ্ছে তুমে আপনা বানানে কি কসম খাই হে।
1: ঠিক আছে ঠিক আছে, অবশ্যই
0: ভালো
1: থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253, জানাবেন কোন গান শুনতে ইচ্ছে করছে, যেহেতু রয়েছি আপনার পছন্দের গানের অনুষ্ঠানে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, কে বলছেন?
2: আমি শিবচন্দ্রপাড়া থেকে রবীন্দ্র দেবরমা দিদি।
1: হ্যাঁ রবীন্দ্রবাবু বলুন।
2: গান শুনবো একটা।
1: হুম,
2: হিন্দি ছবি, ও হিন্দি ছবি নাম সংগ্রাম।
1: হুম,
2: ও গানটি মুখরা হলে ও বিগি হুই হে রাত মগর জল রে।
1: ঠিক আছে ঠিক আছে, অবশ্যই শোনাবো। ঠিক আছে অবশ্যই শোনাবো। আর সেই সাথে সময় হয়ে গেছে আবারও গানে ফিরে যাওয়ার। এবারে যে গানটি শুনবো সেই গানটি সুমনবাবু অনুরোধ করেছে আলকা ইয়াগনিকের কণ্ঠে, ম্যায় নজরে মিলাও এই ছবির গান। চলুন সবাই মিলে শোনা যাক।

0: শ্রোতা বন্ধুরা, কিশোর কুমারের কণ্ঠে গুরুদক্ষিণা ছবির এই গানটি আমরা শুনলাম যমুনা দেবীর পছন্দের। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না বন্ধু, কথা বলা গেল না। ডায়াল করবেন 03812326253 নম্বরটি, জানাবেন আপনার পছন্দ, অবশ্যই আপনার পছন্দের গান শোনাবো, আর তাই তো আমাদের এই অনুষ্ঠান। অপেক্ষায় রয়েছি আপনাদের ফোনের। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বাদল খটিয়াল বলছি, পশ্চিমবঙ্গের হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: হ্যাঁ বাদল বাবু, বলুন কি গান শুনতে চাইছেন?
1: আমি একটা দিদি বাংলা গান শুনবো। ছবির নাম হচ্ছে তোমার প্রেম কিসে হয় তা কেউ কি জানে।
0: আরেকবার বলবেন
1: গানটা? হচ্ছে প্রেম কি যে হয় তা কেউ কি জানে, আশা ভোঁসলের কণ্ঠে।
0: প্রেম কি যে হয় তা কেউ কি জানে। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন বন্ধু, খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম মুদ্রান্ত, আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর সময় বলছে গানে গানে কাটানোর, শুধুমাত্র আপনাদের পছন্দের গানে, আর তাই তো এই অনুষ্ঠানের নাম আপনার পছন্দ আমার গান। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? আমি শর্মিষ্ঠাই বলছি, আছি, এখনো আছি, যাইনি, বাড়ি ফিরিনি, বৃষ্টি হচ্ছে তো কি করে ফিরবো।
2: গরম কম,
0: আমার কথা কি ঠিক
2: হলো
0: না? একদম
2: একদম
0: একদম পানি, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন বন্ধু। দেখুন বন্ধু, বলেছিলেন কিছুক্ষণ আগে আরো এক অনুষ্ঠানে যে আজ একটু গরমটা কম পড়েছে, তো আমি তখন বলেছিলাম ঠাট্টা করে যে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে রয়েছেন রীনা দেবী, তার জন্য মনে হচ্ছে গরমটা কম আছে। এখন কিন্তু বন্ধু আমাকে বলে দিলেন যে দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি বলেছিলাম না আজকে একটু ঠান্ডা ঠান্ডা, ঠিক, একদম ঠিক। আর এটাই প্রমাণ করে যে আমাদের শ্রোতা বন্ধুরা কখনো ভুল হতেই পারেন না, আর তাই তো আমরা আপনাদের টানে বারবার ফিরে আসি আপনাদের কাছে। আর এই মুহূর্তে রয়েছি আপনাদের পছন্দের অনুষ্ঠান আপনাদের পছন্দের গানে। তো এবারে যে গানটি আমরা শুনব, লালন বাবু, লালন ঘরামি পশ্চিমবঙ্গ থেকে, তিনি শুনতে চেয়েছেন সড়ক ছবির একখানা গান, কুমার শানু আর অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে সেই জনপ্রিয় গানটি আপনাদের সবার জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। আর যে গানটি আমরা শুনলাম কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সংগ্রাম ছবি থেকে, সেই গানের অনুরোধ করেছেন রবীন্দ্রদেবর মা। তার পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিলাম, আর এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: কলাকাটি থেকে বিজয় কইতেছি ম্যাডাম।
0: হ্যাঁ ব্রিজেশ বাবু, বলুন।
1: আমি গান শুনতে চাই ম্যাডাম, নিজে মহব্বত ইজহার করতে হে কুমার খানের গাওয়া গান শুনতে চাই ম্যাডাম।
0: মুঝসে মহব্বত,
1: নিজে মহব্বত ইজহার করতে হে
0: করতে হে। ঠিক আছে, কুমার শানু তাই তো? ঠিক আছে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন বন্ধু। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় সন্ধে 6:20 হয়ে 34 সেকেন্ড। জানাবেন কোন গান শুনতে আপনার ইচ্ছে হচ্ছে। হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? জিরানিয়া থেকে ঝর্ণা ভট্টাচার্য। হ্যাঁ ঝর্ণা দেবী, বলুন। এছাড়া আর কোনো গান রয়েছে পছন্দের? কোন গানটি? চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, তাই তো? ঠিক আছে,
1: এটা হবে তো ম্যাম?
0: হবে, অবশ্যই চেষ্টা করছি। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে যার পছন্দের গান শুনব তিনি আমাদের শ্রোতা বন্ধু বাদলবাবু, বাদল খুঁটিয়াল পশ্চিমবঙ্গ থেকে। তিনি আশা ভোসলের একখানা গান অনুরোধ করেছেন, তার পছন্দের গানটি আপনাদের সবার জন্য।

0: শ্রোতা বন্ধুরা, উদিত নারায়ণ এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে মহড়া ছবির এই গানটি আমরা শুনলাম রীনা দেবীর পছন্দে। আর এই মুহূর্তে বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে রয়েছেন সঙ্গে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো, কে রয়েছেন? প্রিয়া চক্রবর্তী, বলুন কি গান শুনবেন? তোমার কথা খুব কম শোনা যাচ্ছে।
1: হরিশ্চন্দ্র? হরিশ্চন্দ্র বই
0: কি গান শুনতে চাইছো?
1: ভালো করে ঠাকুর আমাকে ভালো করে।
0: আচ্ছা, ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03-81-232-6253, যেই নম্বরটি আপনার আমার সকলের পছন্দের। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ, কে বলছেন বন্ধু? হ্যালো,
2: হ্যালো,
0: কে বলছেন? বিশ্রয় বাবু, বলুন। শ্রোতা বন্ধুরা, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন 6:33 হয়েছে 40 সেকেন্ড, আর গান কথা আড্ডা সমস্ত মিলে আমরা রয়েছি কিন্তু আপনাদেরকে নিয়ে। যে অনুষ্ঠানে রয়েছি আমরা, সেই অনুষ্ঠান

গানের নাম আপনার পছন্দ আমার গান, যেখানে আপনার পছন্দের গান আমরা শুনি, কারণ আপনার পছন্দের গান শুনতেই তো আমাদের এই অনুষ্ঠান। বলুন, আর এই মুহূর্তে বিজ্ঞাপন বিরতি।

0: কম সময়ে বেশি লাভ, কেবল একটাই ক্লিকে, অবাক কাণ্ড।
1: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এবারে যার পছন্দের গান আমরা শুনবো, তিনি শুনতে চেয়েছেন হম হ্যায় রাহি প্যার কে ছবির এই গানটি। আর সেই গানটি আমরা শুনবো কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে, যিনি শুনতে চেয়েছেন আমাদের শ্রোতা বন্ধু ব্রিজেশ দেববর্মা। তার পছন্দের গান আপনাদের সবার জন্য রইল।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম আক্রোশ ছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। যিনি শুনতে চেয়েছিলেন ঝর্ণা ভট্টাচার্য, তার পছন্দের গান আপনাদেরকে শুনিয়ে দিলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু ফোন লাইনের ওপারে অপেক্ষা করছেন, তার সঙ্গে কথা বলার পালা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, কে বলছেন?
1: আমি সারিপাড়া থেকে মিঠুন দাস বলছি।
0: হ্যাঁ মিঠুন বাবু, বলুন।
1: আমি একটি গান শুনতে চাই।
0: কি গান শুনতে চাইছেন?
1: ক্রান্তি মুভি জিন্দেগি কি না টুটরেরি।
0: আরেকবার বলুন।
1: মুভিটার নাম ক্রান্তি, গানটা হলো জিন্দেগি কি না টুটরেরি।
0: ঠিক আছে, অবশ্যই সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন বন্ধু অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253। অনুষ্ঠান আর প্রায় 15 মিনিটের মতো আমাদের কাছে আছে, তাই চেষ্টা করবো এই 15 মিনিট আপনাদের পছন্দের গানে গানে থাকার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো ম্যাডাম,
0: কে বলছেন বন্ধু?
2: আমি মঙ্গল দেবর মাইতি রায় মুখপুর থেকে বলছি।
0: হ্যাঁ মঙ্গল বাবু, বলুন। কোন গানটি?
2: চোরা কি দিল মেরা।

0: ডায়াল করবেন 0381-232-6253। অনুষ্ঠান আর প্রায় 15 মিনিটের মতো আমাদের কাছে আছে, তাই চেষ্টা করবো এই 15 মিনিট আপনাদের পছন্দের গানে গানে থাকার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো ম্যাডাম,
0: কে বলছেন বন্ধু?
1: আমি মঙ্গল দেবরমাইশি রায় মুখপুর থেকে বলছি।
0: হ্যাঁ মঙ্গলবাবু, বলুন। কোন গানটি? চুরা কে দিল মেরা। ঠিক আছে, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে যার পছন্দের গান শুনবো তিনি প্রিয়া চক্রবর্তী। হরিশ্চন্দ্র সভ্য ছকিট একখানা গান হেমলতার কণ্ঠে তাঁর জন্য।

লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গানটি আমরা শুনলাম ক্রান্তি ছবি থেকে, যিনি অনুরোধ করেছিলেন মিঠুনবাবু, এবং তার পছন্দের সঙ্গে সঙ্গেই আমাদের বিদায় নিতে হচ্ছে আপনার পছন্দ আমার গান অনুষ্ঠান থেকে। শ্রোতা বন্ধুরা, টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চ আন্তরিক।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই ককবরক নাটক আপনারা শুনবেন এবং তারপরে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। তারপর পর শুনবেন ককবরক সংবাদ এবং বাংলা সংবাদ। আর কিছুক্ষণের মধ্যে ককবরক নাটক আপনাদেরকে শোনানো হচ্ছে।

যতনন সঞ্জা কাহাম আকাশবাণী আগরতলা তাবু চেঞ্জাগ তিনি সঞ্জা জরানি ককবরক আওয়াই পান্ডা তিনি ককতিশাল পান্ডানি পুইলানো খেলায়ানো থুমনুক তিনি থুমনুক নিবংখা কমলাপতি ফাইদিকে খেলায়ানো কমলাপতি থুমনুকনি পুইলা বখাক তেই অবনশ শৈখা হরিদাস দেববর্মা

0: তিনি তো আমার সমুদ্রাম মতায় লাগবেন কেরাম কত মায়ের সাই দোকানকে সীতা খামলে সামনে সারানা খা
1: ও কোথা থাকো মামলা
0: থাকো হাওয়া নাম সাজির গিসা মামলা
2: মানু তা মায়ং না নিবা আমানো মতায় লাইম দিন হবা বিন কল নোবা সানানি নকলাইটা
0: আর নামনে সাজরি
2: আহকে তো দে আন কুম্বার সাহ তুই সুবলাই লাইছে রে ফাইদি
1: সন্দিকে থাকো
2: আমার সমাত্রাম্মা তিনি মনুষ্যনি ইয়ারনি ডালে বগরা টানানি মুসুম গই তাই তিনি মনুষ্য সমাজনি হামক্রায় চাকরাইনি বাজই তিনি পুঠিমাও অঙ্কনা মুসুম যাক বন খাবাই ডালির খাইছে তিনি হামক্রায় চাকরাই তাই বিয়াল বিপদ কার নাই বন মানি নাই তাই বনি মহমা না আওয়াইখাই নাই আমতে ব্রিমা মাথানি কমন তা উনর সাইক নারবানা অ ব্রিমানি বুমুখা কমলাপতি দনপতি সদাগর আজানি বসাজ সালটা খে
1: ও সম্পারি ওর ফাইগ্রালা জানো মহারানে সামনে দায়জন ফাইগ্রা দে কমলানি গোপাল সদৈব ওর থাঙা নাইকিয়া গোপন গান ও তাঙ্কে তাবু গাল নাইছে মানে রক্ষে দশ ফোনাইগে না ও বইয়া মহারানি অমরপতি বুপুর গো খোলাইছে পেটে বলে খোলাইছে গোপাল যে সদৈব ওর থাঙা নেই জালো তঙ্কা আও আবো হিমো থাঙ্গে ডাকি থাঙ্গা দে দায়জনে সেরেক সেরেকে ফাইকরা দি ও মরা জমানো বাহিকে তোর ওই বুঝিন খুব পারফে মানে কাছি তো নাচলে রং মতে কল পরীক্ষা তোলে কোন দিনও হান খাইয়া বুঝি বসার তাই নিজে বসায় অংশি
3: আও মহারানি আগল কক সজ
1: আও আপনি বাগে খাও থাঙ্গে ডাকি থাঙ্গা দে বহুয়াই বসা জমা তাও তুই যার সকালে তোর মাঙ্গা এখেলে ঠুসি মুক্তি থাঙ্গলাকা
0: ও কমলা কমলা আনি মা কমলা বিয়াং থাঙ্কে
1: তামা সামনে নুং থাকো
0: ওহ রানী দা ফাইজি জানাও ফাইজি তিনি কমলা না নমানি তো তা নাইজি আং তো সদাই ব্যাপার থানায় নাইখা যে নিবি থাং তোমার থাং মাসে ইয়া থাং সবাই চামাং তামাং তানা ছিলাই বেখা মিয়া না আং পাত্র মিত্র দাসি দামা তেই সিপাই সান্ত্রি রং না ছাই তোমাইখা তে রং খুঁসিনি বনাই থাকে সাগর তুমি খাবাইখে
1: আও থাকর আও তো থানানি সামুন

Oh,

0: তাইনি দিন গো কমলাপতি আগিনি দিন রখাইন পুনমুরুঙানি থাঙ্গা যাও ফিয়া অ দিন খে আগিনি হায় বুমার জিং মুতাইব দই সপাইলিয় কমলাপতি ব মারে বা তামসুগলার খা মারে বা তামসুগলার খা নি মারকেন নাইতো খা তাই নাম না সিংকা ইয়ংলে গণ চেন্দাইনানি সে বুমার জিং মুতাই বন হর খাইতন হাল থানো ন গভাগে ফাই থাইনানি লগি সানপায়ুকা ইয়ং বুমার জিং কংনকে খিবি মানিয়াবা থা নাজক যাও খাতা নাজক তো উলখা মুক্তি থাঙ্কা উলখা আসমসা সিজাউই নাইবা
1: মারে ও মারে হাই মারে গিয়া থাঙ্কাসলে ও হরসঙ্গ থাঙ্কাবলে হাই কোনো মাস করেছা ও মা তাম তাম খানে করেছা নিলা আমি বললে আপনার জানাইছা মারে নিলগ থানা হিসেব বসে দিয়ে থাঙ্কা ও মারে মারে

0: ইকলে সাবনি নক জানিব মালাইখা আর ফানো সুমি মা নাই গ্রাসি নাই
1: হাই আগে সাব সাবার থৌ থৌ বাজে তো হইছা নু সাব নু বুদ্ধা তেরে তিন দা সকাল দা মতাই দা নু সাব
0: আঙ্কু নু বুঝিয়া পে দিয়া সকাল মতাই বুয়া আঙ্গার হাই না বরং মনিষ নি বসানো আমার সঙ্গ
1: বরং মনিষ নি বসা সাবনি বসা যা বসা মু তা নো
0: আং দন প্রতি সদাগণী বসা যে কমলা প্রতি সে
1: ও ও মা নিজে না আছে ঘর সফর করেছিল হাজি নবিসি হাতাজি
2: নুঙ্ক কবিতা দল পতি সদা গর নিবুসা তো কমলাপতি
0: আও দাদা আং কম আং না কমলাপতি
2: হে সিনি জুমিদা দম পতি সদা গর নি বুঝা জুমি গর লে অন্তি লেতরে পেতরে ইয়া গনাং নি বুঝা জুলে হাইয়া
1: আও আং বা হাই নিলে পয়তো থাইয়া থাকো বনা বসু পতং দা তর থাঙ্গয়ো আপুনু গুমানে বা থাকু পড়তে ব্লা অবলে মেরেন খেলে যে পর পরবছে
2: নিনকো কবিতা কমলাপতি
0: আও দাদা আং তিন শত খান সাজাও আং না কমলাপতি বলঙ্গ পুন মুরুংমা মুরুংমা লামা করে ইয়াং সে সপাইছিও
1: অ কবনে থাকো বুঙা মা তো গন থা তো গো পুন মুরে রে হনে লাগা বুনি খো খল খনাক
2: কলে কলে নাই না নিন যদি না দম্পতি সদা গর নি বুসা তো হিকে না না বলছ মন দিন নু ভানি ততর রাংসং নে গান তুম কুমর মা তো তং নাই না
1: মাংসি আসি কথা কাঁচা খেগে দি উফ বোমা তো নিবসা হমা।

0: আর অংশ নাই তা না বাবা তো আমার খাইলে নেই নাইছে আমার সঙ্গ যত না আমার সমুদ্রাম্মা পুজিলাই না নাই তংস তা
1: আমার সমুদ্রাম্মা বন পুজি খে তা মাংস মায়ের
0: এই আমার তা আমার খাইলে এত বন পুজি খে বিগেরা জনাম খাও দুঃখ বিরমান কাগ ই আমা ফুল বন কাতাবন কাতাবন ফুল বন খাই মানা বিগেরা খুরমপুর খুরমপুর বিগেরা হাকু না তৈ তৈ না হাকু থাপ না হাজার হাজার না থাপ খাই মানা বতাম খাই নে এত
1: হাকে আন বাবু না সরে যে পানে তুমি রুফাই মানা না
0: বাবু মাই আউ না সংবাদ থাকে রাজার থাকে নুয়া চিনি মতাই না চিনি মতাই আমার সংগ্রাম সংগ্রাম মানা পুজিলা দুঃখ বিরমান কাগা না
1: আউ হাকে বলো মা পুজিছি নাই আনি পোনে কুসা কমানি মানো মানসা
0: মানো নু যদি না আমার না খাবার খুবাই মানে ওই পুজি খাকে তাম মায়া না
1: বাকে বন পুজি না কলাইসা
0: নুয়া না তো কই টং মেলা তুম বাকে পুজি নাই দি দাদা বিরে নুবু মা যাবলু দিবা কথাতে সাথে সমস্যা লাইনে খা

আশেক জরা থমনুক কমলাপতি পুইলা বখা খনারি জাখা অবন শিখা হরিদাস দেববর্মা তাবুক খনারি জাগানো রেজাবমুং তিনি রেজাবমুঙ্গ খরাংরিবানো জুলাই দেববর্মা।

আশিক জোড়া জুলাই দেববর্মানী খরাঙ্গ রেচাব জাগ রেচাব মূ খানারি জাখা তাবু খানাবাইদি সুগাংবাড়িয়ানি নবার্তিবারী সাজা ককতুমারক নখা চুমুইবাই কবলজাক টংনাই বেবাক থায়ন কিসামিসা ওয়াতে ওয়াইমান তেই তুমারি ও সাকাও তেই খামাও 35 ডিগ্রি সেন্টিগ্রেড তেই 24 ডিগ্রি সেন্টিগ্রেড নি বিশিং টংনাই হিনী সাজাখা তিনি তুমারি ও সাকাও নুকজাখা 33.6 ডিগ্রি সেন্টিগ্রেড তেই খামাও 22.4 ডিগ্রি সেন্টিগ্রেড হজা খাইমুঙ্গ সাজাকা নর্থ উনকুটি ধলাই খোয়াই তেই ওয়েস্ট

ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য, জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সিবিএসইর একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরিতে মাদ্রাজ এবং কানপুর আইআইটিকে সহায়তার প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। ইবোলা সংক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। পশ্চিমবঙ্গ থেকে 11 জন এবং ত্রিপুরা থেকে একজন পদ্মশ্রী পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও আজ নতুন দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। উভয় নেতা ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে কথা বলেন। ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব বর্তমান, যার মূল ভিত্তি হল পারস্পরিক সহযোগিতা। দুদেশের সম্পর্ক গোটা বিশ্বের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। প্রস্তাবিত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন শ্রী জয়শঙ্কর।
1: Secretary and I therefore welcome the expansion in our energy trade in recent months. Diversified supplies are at the heart of energy security for India. We devoted some time to nuclear energy cooperation as well. The passage of the Shanti Act has opened up new possibilities.
0: ডক্টর জয়শঙ্কর দুদেশের জনসাধারণের সুস্থায়ী সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দারা যাতে বিনা বাধায় উভয় দেশে যাতায়াত করতে পারেন তা সুনিশ্চিত করা জরুরি। ইরানের সংঘাত বিষয়ে বিদেশমন্ত্রী বলেন, ভারত সবসময়ই আলোচনা ও কূটনৈতিক পথে সমস্যার সমাধানে বিশ্বাসী। বিশ্বব্যাপী জ্বালানি মূল্য হ্রাস এবং অবাধ বাণিজ্য ব্যবস্থা সুনিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও আমেরিকা একই মনোভাব নিয়ে চলে বলে তিনি জানান। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্ক রুবিও বলেন, ভারত সে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার। উভয় দেশই সন্ত্রাসবাদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে একজোট রয়েছে বলে তিনি জানান।
2: A strategic partnership is something very different. It's something much broader than that. And you work together strategically to solve those problems. And the list of issues that we work together with India on, the breadth and scope of them, is what highlights the fact that India is one of our most important strategic partners in the world. It begins with the fact of our shared values. We are the two largest democracies in the world.
0: রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের রাজধানী কিভে দুজন নিহত হয়েছেন। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলাদিমির জেলেনস্কি জানিয়েছেন, শক্তিশালী হাইপারসনিক ওরেশনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছাড়াও ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। এর ফলে কিভের বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 70 জনেরও বেশি মানুষ আহত। ওরেশনিক ক্ষেপণাস্ত্রটি বিলা সেকারভা অঞ্চলে আঘাত হেনেছে। রাশিয়ায় অসামরিক অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে মস্কো জানিয়েছে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় চামন ফাটক রেল স্টেশনের কাছে এক শক্তিশালী বিস্ফোরণে 24 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। বিস্ফোরণে সংলগ্ন এলাকায় 10টি যানবাহনের পাশাপাশি একটি ট্রেনও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাং।

0: অংশু পাণ্ডা, তার প্রাপ্ত ভোট 1,49,666, নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মীকে 1,09,000 বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। শম্ভুনাথ পেয়েছেন 40,645 ভোট। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের আব্দুর রেজ্জাক মোল্লা, তার প্রাপ্ত ভোট 10,084, 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল কংগ্রেসের জাহাঙ্গীর খান। 21 মে এই কেন্দ্রে পুনর্নির্বাচনে ভোট নেওয়া হয়, 88% বেশি ভোট পড়ে সেখানে। এই কেন্দ্রে জয়লাভের ফলে বিধানসভায় বিজেপির আসন সংখ্যা হল 208। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর জন্য একটি ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া তৈরির উদ্দেশ্যে আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসইর ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেওয়ায় এবং বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই আইআইটির বিশেষজ্ঞ দল সংশ্লিষ্ট প্রক্রিয়াটির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং পোর্টাল ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। তথ্য প্রযুক্তির পরিকাঠামোর পরীক্ষা করে যথাযথ লগ ইন, ব্যবহারকারীর অ্যাক্সেস সিস্টেম, পেমেন্ট গেটওয়েগুলির যাতে নির্ভুল ও যথাযথ থাকে তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেও সহায়তা করবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইবোলা সংক্রমণে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। এই দেশগুলিতে যদি কোনো ভারতীয় বসবাস করেন বা বেড়াতে যান তাহলে তাঁকে স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনও পর্যন্ত ইবোলা সংক্রমণের কোনো খবর নেই। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস বা এইমসের 4 সদস্যের একটি মেডিকেল টিম আজ ভোপালে প্রাক্তন মডেল এবং অভিনেত্রী তিশা শর্মার দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছে। কড়া নিরাপত্তার মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া প্রায় 3 ঘন্টা ধরে চলে। আইনি স্তরে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেহটি পরিবারের কাছে দেওয়া হয়। এরপর ভোপালের ভদভদা শ্মশানে তিশার শেষকৃত্য সম্পন্ন হয়। এর আগে তার পরিবার মেডিকেল টিমকে আরও ভালো করে একটি ফরেন্সিক, প্যাথোলজিক্যাল এবং রেডিওলজিক্যাল পদ্ধতি অবলম্বন করে তদন্ত করার জন্য অনুরোধ করে। প্রথমে ময়নাতদন্তের সময় যে বিষয়গুলি যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে পরিবারের সদস্যদের দাবি, বিশেষ করে সেগুলি আবারও পরীক্ষা করার আবেদন জানান তারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে 2026-এর 131 জনকে পদ্ম সম্মানে ভূষিত করবেন। নিজ নিজ ক্ষেত্রে কাজের স্বীকৃতির জন্য এরা পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী সম্মানের জন্য মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে এই সংক্রান্ত ঘোষণা করেছিল। 2026-এ পশ্চিমবঙ্গের সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, সঙ্গীত, নাট্যচর্চা, চারু ও কারুকলা, চিকিৎসাশাস্ত্র, বিজ্ঞান গবেষণায় অসাধারণ অবদানের স্বীকৃতিতে 11 জন পদ্ম সম্মানে ভূষিত হবেন। এরা হলেন চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তবলিয়া কুমার বোস, সঙ্গীতজ্ঞ তরুণ ভট্টাচার্য, নট ও নাট্যকার প্রয়াত হরিমাধব মুখোপাধ্যায়, খাদি জামদানি শাড়ির তন্তুবাই জ্যোতিষ দেবনাথ, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার সরোজ মণ্ডল, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, চারু ও হস্তশিল্পের ক্ষেত্রে তৃপ্তি মুখোপাধ্যায়, সাঁওতালি ভাষার সাহিত্যিক রবিলাল টুডু, উত্তরবঙ্গের সাহিত্যিক গম্ভীর সিং ইয়ঞ্জনে এবং সমাজসেবায় অশোক কুমার হালদার এবারে পদ্ম সম্মানে ভূষিত হচ্ছেন। আসামের কবীন্দ্র পুরকায়স্থকেও জনসেবার জন্য মরণোত্তর সম্মানে এবং সাহিত্য ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ত্রিপুরার নরেশচন্দ্র দেববর্মাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়ের মরণোত্তর সম্মান প্রদান প্রসঙ্গে তাঁর পুত্র কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগকে জানালেন,
1: আমার বাবা এবছর মরণোত্তর পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন। এটি আমাদের কাছে যুগপৎ অত্যন্ত আনন্দের এবং গর্বের খবর। বাংলার মূলধারার নাট্যচর্চার সমান্তরালে দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে ওনার যে নিরলস নাট্য সাধনা, তার এই নাট্য সাধনাকে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে স্বীকৃতি দেওয়া হচ্ছে, এটা আমাদের কাছে সত্যি অত্যন্ত আনন্দের খবর। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমার বাবার এই সম্মান প্রাপ্তির জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
0: ভারতের আবহাওয়া দফতর IMD পূর্ব উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ এবং বিদর্ভ অঞ্চলে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে।

আগামী 5 দিন ধরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিদর্ভ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির বিচ্ছিন্ন কিছু অঞ্চলে তাপপ্রবাহ পরিস্থিতি চলবে বলে জানানো হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ প্রথম খেলায় রাজস্থান রয়্যালস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে বেলা 3:30। মুম্বাই টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেবে মুম্বাই।

কেকেআর টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে নতুন দিল্লিতে এক বৈঠকে বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছে। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বীথিকা দেববর্মা তিনি ককতুমা বুবাক রকংখা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী শাখা উত্তর সালকা আমচাই তাবুক হা কতনি হামকানি সেকাং বাড়িয়ানি আমচাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি গতাল বাবাগনিনী পান্ডাব মালাইখা খানা মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আ এ রিমুং মালমাতা আ করকনতুই আমজমু পান্ডা যুগালি জাগানি তাবুক ককতমা শুক্রবুই মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী শাখা উত্তর সালকা আমচাই তাবুক হা কতনি হামক্রাইনি সেকাং বাড়িয়ানি আমচাই কেন্দ্রনি মাঞ্জুমংতে উত্তর সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ানি ককবুখাল কাইসানো সোশ্যাল মিডিয়াও যতবাই বাগৈ নাওই মন্ত্রীবক্রক তিনি অকক শাখা ককবুখাল কাঞ্চনজঙ্ঘানি সম্পদ কাইবা প্রাকৃতিক মানৈ মালমাতা হুকুমো বেড়াইখ্রি তাই তুই সম্পদ বপ্তিখে সিকিমনি হামক্রাইও সামুং তাঙ্গৈতং তাই ভাইব্রেন্ট সিকিম 2047নি লামা ফুনুগৈতংখা আব রমৈতি সাজাক্ষা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু খনা নৈশাই নৈচিদ বিশিনী পদ্মশকাত ইয়াফারনাই অবিশিব ভারত হাপাং বেবাগৈ কাইসারা থামচিসা পদ্মশকাত সাকলাইখা আবরুগ্নি বিশিং খবজাগ কাইবা পদ্মবিভূষণ কাইচিথাম পদ্মভূষণ তে কাইসারা চিথাম পদ্মশ্রী সকাত সকাত মান্নাই রগ্নি বিশিং খড়ক চিচুকু বুড়ে তে খড়ক চিত থৈমানি ইয়াগুলো মানমানি সকাত বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি গতাল বাবাকনিনী পান্ডাব মালাইখা পান্ডাও হা কতর কাইনিনি বিশিং বানিয়া সকজাকনাই থক মাঞ্চুমংতে আমচাই নাইমুথাংন খবই জুদা জুদা বাবায় চুয়া লাইমানো তাই বক্রাক খেলাইতি সানাবাগৈ ফান রিজাখা পান্ডানি উল ডক্টর জয়শঙ্কর সাকা ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রনি হালক কাইসা ফুয়ারজাক হায়ুংনি রায়দাতেই চুবা লাইমুঙ্গ সাম্পলি খেকলাইকা বদাতি দদ্র বানিয়া কক খেলাইমুং পাইরিনানি সকজাকনাই থকনি বাবায় চুবালাইমুং বাং রিনানিতে নাইমুথাং গনাং তুয়ুং বানিয়ানি নাংমানি সাকা ফান বুকশিনকা
1: ইন্ডিয়া এন্ড দ্য ইউনাইটেড স্টেটস হ্যাভ কমন ইন্টারেস্ট বাট দে অলসো ফেস শেয়ার্ড চ্যালেঞ্জেস প্রমিনেন্ট অ্যামং দেম ইজ টেরোরিজম আওয়ার পজিশন ইন দ্যাট রিগার্ড ইজ ভেরি ক্লিয়ার ইট ইজ ওয়ান অফ জিরো টলারেন্স উই অ্যাপ্রিশিয়েট দ্য স্ট্রং কোঅপারেশন বিটুইন কনসার্নড এজেন্সিস অফ আওয়ার টু কান্ট্রিজ ইন দিস ডোমেইন I particularly recognized the extradition from the United States to India last year of a key planner of the 2611 Mumbai attacks. Our two countries will intensify cooperation bilaterally as also in relevant international forums. We will continue to collaborate closely on countering illegal trade in narcotics.
0: মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও ভারত যুক্তরাষ্ট্র নিয়ে সিকাং বাড়িয়ানি চুবালাইনে হিনে খুরসাকা বসাকা সামুং সিত্রাকা সুমংতে সকজাকনাই থগনি বাবায়ও ও হা কতর কানিনী বিশিং রায়দাতে গথকলাইমা তঙ্গ হাপাং কতরকুক কবাংকুক লুকুরক নাইমা ইয়াচাকমা বাগৈ বিবিজি রামজি কেরং নৈশাই নৈচিবানি খবজাক পুইলা বেরেমনি রায়দা বিতি মিয়া কারিখা কামি হামক্রাই ককচংলাইনক সাকা জেসা বরক দায়জক করঞ্জাক এবা মথা বুসকাং জুন তালনি নৈচিসানি বিশিং অ পুইলা বেরেমনি রায়দা বিতিনি কক সাকা কাসুমং এবা ককবিতি রিউই মানানো খুরসাইমানো বিকশিত ভারত জি রামজি কেরংনি নাহারমুং অংখা বিশাও সালসারা সামুংনি মানথাইন বাংরিউই বিশাও সালসারা নৈচিবা খেলাইনানি অ কেরং বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সেমি হা কতর গনাঙ্গৈ সামুঙ্গ ফুরুং জাগানো পশ্চিমবঙ্গনি ফলতা বিধানসভা আচুক থানী চংফিরমুঙ্গ ভারতীয় জনতা পার্টিনি বাতানাই দেবাংশ পান্ডা কপ্লায়ংখা মুচাং পান্ডা সা রাশায় চুকু সাইনি কবাং বোট মানে কপ্লায়ংখা সিপিআইএমনি বাতাইনাই শম্ভুনাথ কর্মী নৈচি ব্রৈ সাই দক রানী কবাং বোট মানে উলনি রেমতঙ্গ কংগ্রেসনি আব্দুল রাজ্জাক মোল্লা উলথাম রেম তাই তৃণমূল কংগ্রেসনি জাহাঙ্গীর খান উলব্রি রেমতঙ্গ ইবুলা ককপ্রমানী আচাইচাক হালগো হাপাং ভারতনি যত লুকুরকনো উলনি দাগিমুং রিয়াশাক আফ্রিকানি কঙ্গো উগান্ডাতে দক্ষিণ সুদানো বেড়াইয়া তংনা বাগৈ ককচাপ রেখা আবনো কারি তাবুক ও হা কত রোগ তংনাই এবার বেড়াইনা থাংনাই ভারতনি লুকুরকনো আরুনি তাং সংবাই দাগিচাক লুকু শাক হাম রায়দা মানে

চলিনি আলাই দা হজাকমুং রগী টংনা বাকে দাগিথা সাক হামতে নুখুং হামগ্রাই কক চংলাইনক সাকা ভারত তাবুক জরা ইবুলা বেমারি নুকজাকমানী ককটমা গরীখু আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকটমা খনাই টংবায়ু আকাশবাণী ককটমানে আপডেট মাননা বাকে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম AIR নিউজ এলার্টস ইউটিউবও নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আবনো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককটমা আপডেট মাননাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক AIR নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গানো কেন্দ্রনি আ এরিমুং মালমাতাতে দুধ শিল্পমন্ত্রী রাজীব রঞ্জন সিং খনা মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আমচাই আমজুকমুং পান্ডাও আচুক ফাংনি সামুং তাঙ্গানে অ পান্ডানি নাইমুং অংখা উত্তর সালকা আমচাই কিটিংগী আ মালমাতাতে দুধ নতুই জুদা জুদা তাংবু তাংতে সামুং বুতাংন আমজুগুই নাইজাগান আরো আ খলাইনাই রোগনি হামক্রাইতে আ জিমুংনি হামক্রাইনো তুইব কগলাম অঙ্গানে মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী অতালনি থামচিসা শালমারি ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হা কতরতে বুইহা কত নি লুকুরক বাই কগলাম সালায়ান অবঙ্গানে মন কি বাত পান্ডানি ফিল সারা থামচি ব্রিবেরেমনি পান্ডা মন্ত্রীবক্রক লুকুরক্ন বরকনি ওয়ানসুকমা খাকামা কক মন কি বাত রহনানি কবক্ষা মাই গভ ওপেন ফোরামো এবার নমো এপস লুকুরকনি ওয়ানসুক মুরকন রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 ও নাম্বারও কল খেলাই দি হিন্দি এবার ইংরাজি বাই ওয়ানসুক মুরকন রেকর্ড খেলাই মানানো আবনো কারিব 1922 নম্বরও মিস কল রিউ যে লিঙ্ক মানানো আপতইব SMS খেলাই মানবায়ানো ফোন লাইন অ তালনি বুসগাং শাল নই চিচুকু জরা ফিয়কজাক টঙ্গানো ফিট ইন্ডিয়া সামুং বুতাঙ্গ তিনি আগরতলা সাইকেল র্যালিতে যোগ ব্যায়াম যুগালিখা আসাম রাইফেলস তিনি আসাম রাইফেলস নিয়ে আগরতলা গ্যারিসানো যুগালিজাক ও সামুং বুতাঙ্গ বাহিনী নিয়ে জুদা জুদা র্যামনি খড়ক বাচি জোয়ান মানজাখা ও সাইকেল র্যালি আগরতলা গ্যারিসন নিসেমি শালবাগান জোড়া যুগালিজাখা আসাম রাইফেলস নিবু খাকতে সাজাখা ফিট ইন্ডিয়া সামুং বুতাং বসং ওয়ানসুক মুম্বাই গদালজাকরি ওই বাহিনী নিয়ে জোয়ান রোগনি বিশিং শাক হামতে ফিটনেস হুকুমো সেনামৈতি সেনাবাগে ও শাকথার মুং ইয়াগো না কেন্দ্র হাপাংনি ফিট ইন্ডিয়াতে খেলো ইন্ডিয়া বসং সামুং বুতাং রুগী BSF নি সারা চুকু চিচুকু ব্যাটেলিয়ানে শাক থার্মা বাই তিনি কৈলাসহর বাইসাইকেল র্যালি যুগালি জাখা কৈলাসহর উনকোটিনে ট্রেকিং পয়েন্ট নিসেমি কৈলাসহর ধর্মনগর লাহার ও রেলিন যুগালি জাখা রেলিন চেঙ্গে রেখা ব্যাটেলিয়ানে কমান্ডেন্ট অতুল সাইনি ও সামুং বুতাঙ্গ BSF নি চলাতে বুড়ি জওয়ান রক মানজাক ফাইকা আগরতলানি কৃষ্ণনগর টংনায় প্রদেশ বিজেপি তাংনগর তিনি প্রদেশ মহিলা মোর্চানি মথানি কগলাম পান্ডা যুগালি জাখা পান্ডাও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি তৈফাংবাই হাপাংনি বিশি চিনি পুংমানো রুগী জুদা জুদা সামুং বুতাংনতেই কগলাম অংখা আর মানজাখা প্রদেশ বিজেপি কাসকু রাজীব ভট্টাচার্য মহিলা মোর্চানি কাসকুজুক মিমি মজুমদার আকর্ষণ ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ তিনি আগরতলা ও নেতাজি সুভাষ বিদ্যানিকেতন রেমচিনি রিংনগ বাই থাংমু চুঙ্গুই থৈরিমা শিবির কাইসা যুগালিখা আর মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য কর্পোরেটর রত্না দত্ত শিবির যতই খড়ক ব্রুই চিনি নিয়ে বাই থাংমু চুঙ্গুই থৈরি লাইখা তাবু নবার তৈবার নিয়ে ককতুমা বুসকাং দামনুই চিপ্রিয় হাস্তিনি শালথাং জেলা ধলাই উনকুটি খুয়াই উত্তরতে সিপাহী জলা জেলা ফেরাঙ্কগুই দামো ব্রুইচিনি সীমে বাচি কিলোমিটার দৌই নবার শিবসাই মানো তে ওয়াতে ওয়াউই মানুহনে হজাক খেলাই রেখা নবার তুইবার নাইখুংনি বুখাকতে খনাতুংমারি টঙ্গানো সাকাও থামচি বা ডিগ্রি তাই খামাও 23 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি তুংমারি টংমানি সাকাও থামচি থাম 0.9 তে খামাও 22.4 ডিগ্রি সেলসিয়াস পাইথাগো ককতমা বাগরক্তেশা হাই নহাই পরিফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা উত্তর সালকা আমচাই তাবক হা কত নি হামগ্রাইনি সকাংবাড়িয়ানি আমচাই বুইহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্করতে মার্কিন বুইহা সচিব মার্কো রুবিও তিনি দিল্লি কতাল বাবাকনি পান্ডাও মালাইখা খানা মিজোরামনি আইজল উত্তর সালকা আমচাইনি আ এরিমুং মালমাতা আকরগ্নতে আমজুকমুং পান্ডা যুগালি জাগানো ককবর ককতুমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানে খানা ফুং দামসনি তামই সতী ব্রেজিও

0: বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত। আগামী 24 ঘণ্টায় রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এই বছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। উল্লেখ্য, পদ্ম পুরস্কার যথা পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলির মধ্যে অন্যতম। 1954 সালে প্রবর্তিত এই পুরস্কারগুলি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ঘোষণা করা হয়। এই পুরস্কারের উদ্দেশ্য হল বিশিষ্ট কাজের স্বীকৃতি দেওয়া এবং এটি শিল্পকলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও প্রকৌশল, জনবিষয়ক এবং বাণিজ্য ও শিল্পসহ বিভিন্ন ক্ষেত্র ও শাখায় অসামান্য এবং ব্যতিক্রমী কৃতিত্বের জন্য প্রদান করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে আজ প্রধানমন্ত্রী একথা উল্লেখ করেন। প্রবন্ধে কাঞ্চনজঙ্ঘার 5টি সম্পদ, প্রাকৃতিক ঐশ্বর্য, জীববৈচিত্র্য, সংস্কৃতি, পর্যটন ও জলসম্পদ কিভাবে সিকিমের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভাইব্রেন্ট সিকিম 2047-এর পথ দেখাচ্ছে তা তুলে ধরা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সুদৃঢ় করার উপর গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকের পর ডক্টর জয়শঙ্কর বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটি বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব ফেলে। তিনি দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করা, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং নিরাপদ সামুদ্রিক বাণিজ্যের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দেন।
1: India and the United States have common interests, but they also face shared challenges. Prominent among them is terrorism. Our position in that regard is very clear. It is one of zero tolerance. We appreciate the strong cooperation between concerned agencies of our two countries in this domain. I particularly recognized the extradition from the United States to India last year of a key planner of the 2611 Mumbai attacks. Our two countries will intensify cooperation bilaterally as also in relevant international forums. We will continue to collaborate closely on countering illegal trade in narcotics.
0: এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং জ্বালানি ক্ষেত্রে দুই দেশের কৌশলগত সমন্বয় রয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসই কে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য আইআইটি মাদ্রাজ এবং আইআইটি কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। সিবিএসসির ফলাফল পরবর্তী পরিষেবা পোর্টাল সংক্রান্ত বিভিন্ন ঘটনা এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের উত্থাপিত উদ্বেগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে আইআইটির বিশেষজ্ঞ দল সিস্টেমগুলির প্রযুক্তিগত উন্নতি সাধন করবে এবং বিশেষভাবে পোর্টালের স্থিতিশীলতা ও সার্ভারের কার্যকারিতা পরীক্ষা করবে। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল মিজোরামের আইজলে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন। এই সভার প্রধান উদ্দেশ্য হবে উত্তর পূর্বাঞ্চল জুড়ে মৎস্য, পশুপালন এবং দুগ্ধ খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা। মৎস্যচাষীদের কল্যাণ ও জীবিকা উন্নয়নের ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে। বৈঠকে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প প্রতিমন্ত্রী অধ্যাপক এস পি সিং বাঘেলও উপস্থিত থাকবেন। ইবোলা প্রাদুর্ভাব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার সমস্ত ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তাছাড়া বর্তমানে এই দেশগুলিতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ

দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে এখন পর্যন্ত ইবোলা রোগ প্রাদুর্ভাবের কোনো খবর নেই। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31 মে রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800 11 7800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। তাছাড়া 1922 নম্বরে মিসড কল দিয়ে যে লিংক পাওয়া যাবে তাতেও মতামত জানানো যাবে। ফোন লাইন এ মাসের 29 তারিখ পর্যন্ত খোলা থাকবে। আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আজ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। প্রদেশ বিজেপি সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য বিভিজি রামজি আইন 2025 অধীনে খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালার ওপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। বিকশিত ভারত জি রামজি আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন 2005 প্রতিস্থাপন করেছে। নতুন এই আইনের লক্ষ্য হল একটি অর্থ বছরে বিধিবদ্ধ কর্মসংস্থান নিশ্চয়তা সময়কাল 100 দিন থেকে বাড়িয়ে 125 দিন করা। বিকশিত ভারত জি রামজি আইনটি আগামী 1 জুলাই থেকে দেশের সর্বত্র কার্যকর করা হবে। ত্রিপুরা আচার্য সমাজ কল্যাণ পরিষদ আজ আগরতলায় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর রত্নাদত্ত। শিবিরে 42 জন স্বেচ্ছায় রক্তদান করেন। পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দেবাংশু পাণ্ডা বিপুল ভোটে জয়লাভ করেছেন। শ্রী পাণ্ডা 1,09,000 বেশি ভোটের ব্যবধানে এই আসনে জয়ী হয়েছেন। ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর প্রার্থী শম্ভুনাথ কুর্মী 40,600 বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা তৃতীয় হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান 7,700 বেশি ভোট পেয়ে চতুর্থ স্থানে নেমে গেছেন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফের 199 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে আজ কৈলাসহরে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল ভাবনা ছিল ফিটনেস কি ডোজ আধা ঘণ্টা রোজ। কৈলাসহরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন 9 কোটি ট্রেকিং পয়েন্ট সংলগ্ন কৈলাসহর ধর্মনগর সড়কপথে এই বাইসাইকেল র্যালি শুরু হয়। বিএসএফের 199 নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট অতুল সাইনি পতাকা নেড়ে র্যালির আনুষ্ঠানিক সূচনা করেন। উপস্থিত ছিলেন বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট দেবেন্দর কুমার সহ পদস্থ আধিকারিকেরা। এই কর্মসূচিতে বিএসএফের পুরুষ ও মহিলা জওয়ানরা অংশগ্রহণ করেন। র্যালিটি দীর্ঘ প্রায় 11 কিলোমিটার পথ পরিক্রমা শেষে টিলাবাজার বিওপিতে গিয়ে শেষ হয়। ফিট ইন্ডিয়া আন্দোলনের কর্মসূচিতে আজ আগরতলায় সাইকেল র্যালি এবং যোগব্যায়াম আয়োজন করেছে আসাম রাইফেলস। আজ বাহিনীর আগরতলা গ্যারিসনে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় 50 জন জওয়ান অংশ নেন। সাইকেল র্যালিটি আগরতলা গ্যারিসন থেকে শালবাগান পর্যন্ত অনুষ্ঠিত হয়। আসাম রাইফেলস জানিয়েছে, ফিট ইন্ডিয়া আন্দোলনের জাতীয় ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাহিনীর জওয়ানদের মধ্যে সুস্থতা ও ফিটনেসের সংস্কৃতি গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরালমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যায় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে আরও বলা হয়েছে যে আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরের দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব অংশে এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব অংশে প্রবেশ করতে পারে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলাই, উনকোটি, খোয়াই, উত্তর এবং সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35

ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে বিএসএফ ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। আগামী 24 ঘণ্টায় রাজ্যের 7 জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:00 বেজে 35 মিনিটে।

সময় নিজের গতিতেই এগিয়ে চলে, কিন্তু কিছু গান থেকে যায় আমাদের মনের ভেতর, কিছু সুর হয়ে যায় দিনের সব থেকে সুন্দর মুহূর্ত। দিনভর ব্যস্ততা, ক্লান্তি আর না বলা কিছু অনুভূতি, এই সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আছি আমি আরজে অন্তরা। আর শুরু হচ্ছে এই মুহূর্তে এই সময়ের গান। আজকের এই আয়োজনে থাকছে নতুন বাংলা ও হিন্দি ছায়াছবির কিছু নির্বাচিত গান, তাদের পেছনের কিছু গল্প, আর একটুখানি মন ভালো করার সময়। তাই আর অপেক্ষা নয়, চলুন সুরের সফর শুরু করা যাক।

এই মাত্র আপনারা শুনলেন একেবারে ব্র্যান্ড নিউ রোমান্টিক ট্র্যাক আপ সোচ দিয়া দিলনি। গানটি গিয়েছেন অশ্বিনী মাচেল, গানটির কথা লিখেছেন পোয়েট এম কে, এবং এটি প্রকাশিত হয়েছে পুরো গান জুড়ে ভালোবাসা, প্রতিশ্রুতি আর মনের গভীর অনুভূতির একটা শান্ত আবহ কিন্তু ফুটে উঠেছে। আদতে কিছু গান খুব বেশি শব্দ করে না, তবু মনের মধ্যে থেকে যায়। এই গানটাও কিন্তু ঠিক একেবারেই এমন এক অনুভূতির গল্প। চলুন এগিয়ে যাওয়া যাক আজকের পরের গানের দিকে।

ভালোবাসার অনুভূতি, মনের চুপচাপ কিছু কথা আর নরম সুরের মেলবন্ধনে তৈরি এই গানটি। গানটিতে কণ্ঠ দিয়েছেন ও সুর করেছেন গৌরব মালি, আর কথাগুলো লিখেছেন মাহফুজ। কিছু গান খুব বেশি শব্দ করে না, তবু মনের ভেতর জায়গা করে নেয়। এই গানটাও ঠিক তেমন।

এই মাত্র আপনারা শুনলেন গান তেরি ইয়াদ মে। আদতে কিছু গান শেষ হয়ে যায়, কিন্তু তার অনুভূতি থেকে যায়। তেরি ইয়াদ মে ঠিক তেমনই এক অনুভূতির নাম, যেখানে শ্রী

কি আছে, অপেক্ষা আছে, আর আছে কাউকে খুব করে মনে করার নরম একটা আবেগ। আশা করি গানটা আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। এই গানটির শাহিদ কাপুর এবং তৃপ্তি দিমরি অভিনয়ে ছিলেন, আর গানের কণ্ঠ, কথা ও সুর দিয়েছেন সাগর বৈরাগী। গানটি 2026 সালেই প্রকাশিত হয়েছে। বাংলা গানের আলাদা একটা অনুভূতি আছে, আর সেই অনুভূতিকে আরও সুন্দর করে তুলছে নতুন প্রজন্মের কিছু গান। এবার শুনুন এমন এক নতুন বাংলা গান, একেবারেই নতুন, যা হয়তো জায়গা করে নেবে আপনার আজকের প্লে লিস্টেও। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন দেবী আর শাশ্বতের ছোট্ট একটা সংসারের ভালোবাসায় সাজানো সেই সংসারের কিছু ছোট মুহূর্ত, হাসি, অভিমান আর অনেক না বলা কথা, যাতে সুর দিয়েছেন অর্থাৎ সেই অনুভূতির গল্পগুলোকে লিখেছেন প্রসেন, সুর মাহাতিম শাকিব, আর সেই গানটি এই মুহূর্তে আপনাদের জন্য।

এই গানটার সব থেকে সুন্দর দিক হলো এর সুর আর ভিজুয়াল দুটোই ভীষণ ভীষণ নরম, শান্ত আর অনুভূতির কাছাকাছি। পাহাড়, সবুজ আর সুন্দর লোকেশনের মধ্য দিয়ে ভালোবাসার একটা স্বপ্নময় অনুভূতি তুলে ধরা হয়েছে। কিছু গান খুব জোরে নয়, ধীরে ধীরে মনের মধ্যে জায়গা করে নেয়। তু হি দিস দা ঠিক তেমনই একটি গান। আর এই গানটিতে সুর দিয়েছেন অরিজিৎ সিং এবং নিকিতা গান্ধী, সুর করেছেন, কণ্ঠ দিয়েছেন আর সুর করেছেন প্রীতম, আর কথাগুলি লিখেছেন কুমার। আর এই ছবি, এই গানটি ভূত বাংলা ছায়াছবি, যা 2026 সালে মুক্তি হয়েছে, সেই মুক্তিপ্রাপ্ত ছবি থেকে এই তু হি দিস দা গানটি এই মুহূর্তে আপনারা শুনলেন। আর একেবারেই সব নতুন নতুন গান কিন্তু এই মুহূর্তে আপনারা শুনছেন, শুধুমাত্র এই সময়ের গান। 101.6 মেগাহার্টজ প্রচার তরঙ্গ।

এফএম উচ্চ অন্ততে এই সময়ের গান। এ পর্বে একেবারেই নূতন সদ্য মুক্তিপ্রাপ্ত কিছু ছবি যা 2026 সালে অথবা 2025-এর শেষের দিকে মুক্তি হয়েছে, সে গানগুলো কিন্তু একেবারে আপনারা শুনছেন, যা আপনাদের পছন্দের তালিকায় কিন্তু যোগ হতে পারে। শুধু গানই কি শুনছেন তা নয়, কিন্তু গানের সাথে সে তথ্যগুলোও কিন্তু পৌঁছে দিচ্ছে যে গানের সুর কার আর গান কোন ছায়াছবি। চলুন এগিয়ে যাচ্ছি পরবর্তী গানে।

কাছে মজার ছন্দ, এনার্জি আর একটু অন্যরকম হালকা মেজাজের অনুভূতি পর্দায় দেখা গিয়েছে অক্ষয় কুমারকে তার চেনা মজাদার সে স্টাইল। গানটি সুর করেছেন প্রীতম, কথায় আছেন কুমার আর কণ্ঠ দিয়েছেন আরমান মালিক। আর গানটি প্রকাশিত হয়েছে এই বছরেরই 26 ফেব্রুয়ারি। আর গানটি রাম জিয়াকে ভালা করেঙ্গে ভূত বাংলা ছায়াছবি থেকে ছিল। চলুন আজকের পর্বের সব শেষ যে গানটি আপনারা শুনবেন, নতুন গান রেহেনুমা। আর এই গানটির মধ্য দিয়ে এই সময়ের গান শেষ হবে। আর শেষ করছে একেবারে রোম্যান্টিক একটি ট্র্যাক দিয়ে, যা আপনার মন মেজাজ সবটাই ফুরফুরে করে দেবে। এত সুন্দর একটি গান। আর এই গানটিতে অবশ্যই রেহেনুমা গানের নাম।

আর এই গানটির মধ্য দিয়ে শেষ হচ্ছে আজকের এই সময়ের গান, এই পর্বটি। এতক্ষণ ধরে আমি অন্তর আপনাদের সাথে রয়েছে এবং পরবর্তী পর্ব নিয়ে ঠিক রাত 9টায় আবারও আপনাদের সঙ্গে কথা হচ্ছে। এখন শুনবেন সমাচার সন্ধ্যা।

এখন জানিয়ে দেব সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল 2026 সালের পদ্ম পুরস্কার প্রদান করবেন। এবছর ভারত সরকার মোট 131টি পদ্ম পুরস্কার ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী পুরস্কার। পুরস্কার প্রাপ্তদের মধ্যে 19 জন নারী এবং 16 জনকে মরণোত্তর এই পুরস্কার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, উত্তর পূর্বাঞ্চল আজ দেশের উন্নয়নের অন্যতম অগ্রগামী অঞ্চল। কেন্দ্রীয় যোগাযোগ ও উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে সবার সঙ্গে ভাগ করে আজ প্রধানমন্ত্রী একথা উল্লেখ করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ নয়াদিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ এবং আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করা হয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন CBSEকে ত্রুটিমুক্ত পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করার জন্য IIT মাদ্রাস এবং IIT কানপুর থেকে অধ্যাপক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের একটি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মৎস্য, পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্রী রাজীব রঞ্জন সিং আগামীকাল মিজোরামের আইজলে উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন। এই সভার প্রধান উদ্দেশ্য হবে উত্তর পূর্বাঞ্চল জুড়ে মৎস্য, পশুপালন এবং দুগ্ধ খাতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা। ইবোলা প্রাদুর্ভাব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার সমস্ত ভারতীয় নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। তাছাড়া বর্তমানে এ দেশগুলিতে বসবাসরত বা ভ্রমণরত ভারতীয় নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের জারি করা জনস্বাস্থ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার বৃহত্তর জনমত গ্রহণের জন্য VBG রামজি আইন 2025-এর অধীনে খসড়া বিধিমালা গতকাল প্রকাশ করেছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, যে কোনো ব্যক্তি, অংশীজন, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী 21 জুনের মধ্যে খসড়া বিধিমালাটির উপর আপত্তি বা পরামর্শ জমা দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের ফিট ইন্ডিয়া ও খেলো ইন্ডিয়া জাতীয় কর্মসূচির অধীনে BSF ও আসাম রাইফেলসের উদ্যোগে রাজ্যে বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালাম অভিমুখে এগিয়ে আসছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী 26 মে কেরালামে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, উনকোটি, খোয়াই, উত্তর ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে আপনারা প্রত্যেকে টিউন করে রয়েছেন FM উজ্জন্ত। আর আমি আপনাদের বন্ধু আর যে অন্তরাজ আপনাদের সাথে রয়েছে আমাদের সান্ধ্যকালীন অনুষ্ঠানগুলি নিয়ে। এই মুহূর্তে যে পর্বে আমি আর আপনি রয়েছি সে পর্বটির নাম হাত বাড়ালেই বন্ধু। আর আজ এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সকল বন্ধুদের জন্য যারা একেবারে টিনেজার, বিশেষ করে আজকের এই হাত বাড়ালে বন্ধু এই পর্বটি আমার সকল সেই টিনেজার ফ্রেন্ডস যারা অবশ্যই ফিমেল তাদের জন্য আজ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই পর্বে ভাগ করে নেব, প্রত্যেকের সঙ্গে থাকবেন।

হাত বাড়ালেই বন্ধু বললাম শুরুতে যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, সেই সকল আমাদের টিনেজার বন্ধু অবশ্যই ফিমেল যারা তাদের জন্য। আদতে মেয়েদের এটি একটি খুব বিশেষ দিক এবং অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের এই দিকটি প্রত্যেকেরই জেনে নিতে হয়, তাতে করে নিজের যত্ন খুব ভালোভাবে রাখা যায়, যেটা এই সময় অত্যন্ত প্রয়োজন। আজ আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা মেয়েদের জীবনের একেবারেই স্বাভাবিক অংশ, যা মাসিক চক্র নামে আমরা প্রত্যেকেই জানি বা ঋতুস্রাব নামে আমাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তবে এই সময় যেটা আমাদের জানা নেই তা হচ্ছে ঠিক প্রতিটি মাসের বা বিশেষ কয়েকটা দিন যেখানে আমাদের শুধুমাত্র শরীর নয়, আমাদের মনেরও কিন্তু যত্ন নিতে হয়। কী কী করতে হবে সেটাই সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে ভাগ করে নেব বিশেষজ্ঞদের এবং চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী। প্রথমে যে কাজটি করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। নিজের আরাম এবং নিজের যে পরিচ্ছন্নতা সেদিকটা খেয়াল রাখতে লাগবে, কেননা যে বয়সটার কথা বলছি হাত বাড়ালে বন্ধু, সেই বয়স সন্ধেকালীন যে সময়টা, এই সময়টাতে প্রত্যেকেই কিন্তু স্কুলে থাকে, তাই একটা দীর্ঘ সময় কিন্তু অবশ্যই স্কুলে টাইমটা কাটাতে হয়। তাই সেই হিসেবে নিজের সেইটুকু সময় কীভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে ঠিকঠাক রাখা যায় ওইটুকুখানি সময় সেটা কিন্তু আগের থেকে প্ল্যান করে রেখে দিতে হবে। পাশাপাশি জল কিন্তু পান করতে হবে মাসেরই কয়েকটি দিন খুব বেশি করে, কেননা একটা শরীরের এই সময় অনেকটা হরমোন চেঞ্জ হয়, পরিবর্তন হতে থাকে, তাই এক্ষেত্রে জলের, আপনি অন্যান্য দিন কতটা জল পান করছেন সেটা যেমন ম্যাটার করে, কিন্তু এই সাতটি দিন খুব বেশি করে নিজের প্রতি যত্ন রাখতে হয়, যাতে ডিহাইড্রেশনের কোনো রকমের ইস্যুস আপনার না হয়। সেই দিক থেকে দেখতে গেলে আপনি অনেক সময় হয়তো অনেকটা ক্লান্ত অনুভব করতে পারেন বা শরীর খুব ভারী লাগছে, তাই এই সময়ে শরীরকে যদি স্বস্তি দিতে হয় তার এক এবং একমাত্র উপায় হচ্ছে জল। সে জলটাকে আপনাকে নিয়ম করে করে একটু পরপর বা আপনার নিজস্ব সময় অনুযায়ী আপনাকে কিন্তু সঙ্গে ক্যারি করতে হবে, সেই আপনি স্কুলে থাকুন আর কলেজে থাকুন বা টিউশন থাকুন যেখানে থাকুন না কেন, মাসের এই কয়েকটি দিন কিন্তু আমাদের মেয়েদের এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, জল কিন্তু এই কয়েকটি দিন একটু নিয়ম করে পান করতে হবে। তারপরে রয়েছে খাবারের বিষয়। এই খাবারের ব্যাপারটা কিন্তু আরও বেশি গুরুত্ব, কেন গুরুত্ব বলুন তো, এই সময়টাতে আমরা সব থেকে বেশি অবহেলা করি যেহেতু পড়াশোনা থাকে বা স্কুল বা টিচার একটু ব্যস্ততার জন্য আমরা সব থেকে সবার আগে যে ব্যাপারটাকে অবহেলা করি সেটা হচ্ছে খাবার, যা আমরা পরে খাবো বলে খাবারটাকে আমরা অ্যাভয়েড করে আমরা সে কাজে ছুটে চলি। কিন্তু এই সময়ে আমাদের কিন্তু শরীরে একটু এক্সট্রা অতিরিক্ত ক্লান্তি থাকে, দুর্বলতা অস্বস্তি অনুভব আমরা করি, একেবারেই করি না তা কিন্তু নয়, কিন্তু আমরা সময়ের সাথে ছুটতে থাকি এবং নিজের প্রতি অবহেলা সেই ক্ষেত্রেও থাকে। অন্যান্য দিন তা হয়তো বা সেটা হতে পারে, তাতে কোনো রকমের অসুবিধে হবে না, কিন্তু এই কয়েকটা দিন কিন্তু আমরা, আমাদের শরীর এমনিতেই ক্লান্ত থাকে, তার ওপর আমরা যদি নিজের প্রতি এতটুকু

যত্ন না নিই তাহলে তো আরও ক্লান্তি আমাদের ভর করবে, যার ফলে প্রতিদিনকার যে সমস্ত কাজগুলো আমরা অত্যন্ত অ্যাক্টিভলি করতে পারি এই সময়ে কিন্তু করতে পারবো না, এবং না পারার জন্য কিন্তু আমাদের সেই সময়ে দায়ী কিন্তু আমরা নিজেরাই। তাই একটু চেষ্টা করতে হবে, ম্যানেজ করতে হবে প্রপারলি, যে আমরা যেন খাবারটা ঠিকভাবে খাই এবং সেই খাবার যেন অবশ্যই পুষ্টিকর উপাদান থাকে। যেমন চিকিৎসকরা বলে থাকেন যে এই সময় একটু সুষম খাদ্য যেন আমরা খাই, বা একটু প্রোটিন যেন আমাদের খাবারের তালিকায় থাকে। এই খাবারগুলো যখন আমাদের শরীরে যাবে, যার যার প্রোটিন চাহিদা মেটাবে, আমাদের বডির যে সমস্ত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যা যা দরকার সেই অনুযায়ী যদি অন্তত 60 দিনের মধ্যে প্রথম 5 দিনও আমরা খাই, তবে কিন্তু বাকি 30 দিনের সাথে এক্সট্রা করে আমাদের আর যে ক্লান্তি অনুভব করে একটু পিছিয়ে থাকা, একটু না পরে করবো বলে ব্যাপারটাকে অবহেলা করে কিছুই করতে হবে না, আমরা অন টাইম থাকবো। কিন্তু থাকবো সেটা তো আমাদের রাখতে হবে, তাই তো? তাই আমাদের খাবারের তালিকায় কী কী থাকবে বলুন তো। আমাদের সেই সময়ের বিশেষ কয়েকটা দিনে অবশ্যই পুষ্টিকর উপাদান থাকবে, যেমন শাক সবজি, ফল, ডাল, ডিম, এবং অবশ্যই চেষ্টা করবেন বাইরের কোনো প্রক্রিয়াজাত খাবার যেন এই কয়েকটা দিন আমরা না খাই, তাতে করে স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকবে। এবং অনেকেরই একটা টেন্ডেন্সি থাকে যে যেহেতু স্কুল বা কলেজ বা টিউশন ঠিক আছে তাও কিছুটা সময়, কিন্তু স্কুল কলেজ তো অনেকটা সময়, তাহলে আমাকে চেষ্টা করতে হবে আমরা মর্নিংয়ে যে ব্রেকফাস্টটা খাবো সেটা যেন তার স্থায়িত্বটা যেন অনেকটাই হয়। অন্যান্য দিন যাই একটু আমরা খেলাম, খেয়ে বেরিয়ে পড়লাম, এই 60 দিনের যে ব্রেকফাস্ট সকালে ঘুম থেকে উঠে যে আমরা খাবারটা গ্রহণ করি, অন্তত যারা স্কুল স্টুডেন্টস রয়েছে তোমাদের জন্য কিন্তু এটা খুব বেশি ইম্পর্টেন্ট। প্রয়োজনে একেবারে প্রপার ভাত খেয়ে বের হতে হবে অথবা রুটি খেয়ে বের হতে হবে, যাতে খাবারটা সেই লাঞ্চ টাইম অবধি খাবারটা থাকে পেটে বা খিদেটা না পায়। কেননা এমনিতেই ক্লান্তি বোধ তো থাকেই, তার উপর যদি খুব তাড়াতাড়ি আমাদের খিদে পেয়ে যায় সেক্ষেত্রে ক্লান্তিটা কিন্তু আরও বেড়ে যাবে। তাই চেষ্টা করতে হবে খাবারের তালিকা অন্তত এই 7 দিনের মধ্যে এমনটাভাবে নিজেকে ম্যানেজ করে নিতে হবে, সাজিয়ে নিতে হবে, যাতে করে এনার্জিটুকু আমরা সে খাবার থেকে নিজেরাই নিতে পারি। আর অবশ্যই চেষ্টা করবেন দীর্ঘ সময় না খেয়ে যেন আমরা থাকি, এই যে ব্যাপারটা যে না খেয়ে থাকার ব্যাপারটা যেন আমরা প্রত্যেকেই এড়িয়ে চলতে পারি, দীর্ঘ সময় না খেয়ে থাকা এটা একেবারেই সকলকে মাথায় রাখতে হবে। এবং অনেক সময় ব্যস্ততার মধ্যে গিয়ে যেটা আমি বারবার বলার চেষ্টা করছি যে খাবার আমাদের পরে থাকে, যে সময় হয়ে গেছে খাবারটা পরে খাবো, সেটা না হয় মাসের অন্য দিনগুলোতে আমরা করে নেব, কিন্তু এই 60 দিন আমরা কিন্তু কোনোভাবেই এ কাজ করব না, যে খাবার পরে খাবো না, সময় মতো খাবারটা খাবো, যাতে করে আমাদের শরীরের কোনো রকম অসুবিধা তৈরি না হয়। কেননা এই সময়ে শরীরকে তার প্রয়োজনীয় শক্তি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সময় মতো খাবার খাওয়ার অভ্যাসও কিন্তু বজায় রাখতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় নিজের যত্ন কিন্তু নিতে হবে। এটা আমাদের প্রত্যেকের মাথায় কিন্তু রাখতে হবে, বিশেষ করে যারা টিনেজাররা রয়েছে তাদের জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা এতটা অবহেলা করি বলে অন্তত এমনিতেই ক্লান্তি বোধ তো থাকেই, প্রত্যেকের দিনের যে ব্যস্ততা রয়েছে তার সাথে 60 দিন প্রতিটি মেয়ের জন্যই কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। যদিও আমি টিনেজারকে নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু অনেকটা বয়স অবধিই থাকে, মহিলাদেরও থাকে, কিন্তু যাও আজ যেহেতু হাত বাড়ালেই বন্ধু, তাই আমি আমার ছোট্ট বন্ধুদের জন্য এই তথ্যগুলো ভাগ করে নিচ্ছি এবং আশা করব এই তথ্যগুলো অনেকটা সচেতন হতে সাহায্য করবে।

নিজের প্রতি যত্ন নেওয়া। এই কয়েকটি দিন শরীরের কিছুটা ক্লান্ত বা অস্বস্তিকর শরীর আপনার লাগতেই পারে, তাই নিজেরকে কিছুটা সময় দিন। প্রয়োজন যদি হয় তবে অবশ্যই বিশ্রাম নেবেন, তবে সারাদিন একেবারে নিষ্ক্রিয় থাকারই কোনো প্রয়োজন নেই। এটা একেবারেই ভীষণই একটা নর্মাল একটা ব্যাপার। হালকা আপনি হাঁটাহাঁটি করলেন, স্বাভাবিকভাবে নড়াচড়া করলেন এবং নর্মাল যে কাজগুলি করে থাকেন সেগুলোই আপনি চালিয়ে যান, তো তাতে করেই আপনি কিছুটা রিল্যাক্সও ফিল করবেন। যদি খুব বেশি ব্যথা অনুভব হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনি হালকা গরম জলের সেঁক যেটা সেটা কিন্তু আপনি নিতে পারেন এবং তাতে করে কিন্তু আপনি অনেকটা আরাম পাবেন। আর এই সময়ে চেষ্টা করবেন আরামদায়ক পোশাক পরার জন্য, যাতে নিজেকে স্বাভাবিক এবং আপনি স্বস্তিতে রাখতে পারেন। তবে যেটা শুরুতেই বলেছিলাম, শুধুমাত্র দেহের নয় মনের যত্ন কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এই সময়ে অনেকের মন খারাপ লাগা, বিরক্তি, ক্লান্তি বা একটু বেশি সংবেদনশীল অনুভব করা একেবারেই স্বাভাবিক হতে পারে, তাই নিজের অনুভূতিগুলোকেও গুরুত্ব দেবেন, নিজের প্রতি একটু বেশি যত্নশীল হবেন। তবে কিছু বিষয় অবহেলা করা একেবারেই উচিত নয়, সাথে সাথে চিকিৎসকের সাথে পরামর্শ নিতে হবে বা চিকিৎসকের কাছে পৌঁছাতে হবে। তা হচ্ছে অসহ্য যদি আপনার ব্যথা হয় বা খুব বেশি রক্তপাত হয় বা হঠাৎ করে আপনার শরীরে কোনো অস্বাভাবিক পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন, তাহলে খুব দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। তবে সবশেষে একটা কথাই বলবো, এই যে ঋতুস্রাব বা মাসিক চক্র যেটা, সেটা কিন্তু কোনো রকম বাধা নয়, আর এটা কোনো লজ্জার বিষয়ও নয়, এটা শরীরের স্বাভাবিক একটি প্রক্রিয়া। তাই সংকোচ নয়, সচেতনতা আর নিজের প্রতি যত্ন, এটাই হোক সব থেকে বড় অভ্যাস। ফিরে আসছি আজ রাতে পর্ব নিয়ে, প্রত্যেকেই সঙ্গে থাকুন।

সময় না সুযোগ কোনটা বেশি মূল্যবান একটু ভাবুন তো। আমাদের জীবনে এমন কত মুহূর্ত আসে যখন আমরা থেমে গিয়ে নিজের কাছেই এই প্রশ্নটা বারংবার করি, যদি আরেকটু সময় পেতাম, অথবা এ কথাটাও আমরা বলি, যদি এই সুযোগটা না হারাতাম। মজার বিষয় কি জানেন? মজার বিষয় হলো এই দুটো আফসোস প্রায় সব মানুষের জীবনেই কোনো না কোনোভাবে থাকে। কারো কাছে সময় কম পড়ে যায় আর কারো কাছে সুযোগ। কেউ বলে ইচ্ছে ছিল কিন্তু ওই যে সময় পাইনি, আর কেউ বলে সময় ছিল কিন্তু সেই সঠিক সুযোগটা আসেনি। তাহলে প্রশ্ন, সত্যি কোনটা বেশি মূল্যবান? সময় যে প্রতিদিন সমানভাবে সবার হাতে আসে কিন্তু কারোর জন্য থেমে থাকে না, নাকি সুযোগ যে হঠাৎ করে আসে, জীবন বদলে দেয়, আবার কখনো চুপচাপ চলে যায়? আজকের এই আজ রাতের পর্বের দীর্ঘ আড্ডায় আমরা কোনো বইয়ের উত্তর খুঁজব না, কোনো তর্কে জিততেও চাইব না। আজ শুধু একটু নিজের জীবনের দিকে তাকাবো, কারণ উত্তরটা হয়তো আমার কাছে নেই, আপনার কাছেও তৈরি হয়ে নেই, কিন্তু গল্পের ভেতর, আপনার জীবনের অভিজ্ঞতার ভেতর, কিছু না বলা আফসোসের ভেতর হয়তো উত্তরটা ঠিক লুকিয়ে আছে। চলুন আপনাকে যদি একটা ছোট্ট প্রশ্ন করি, আপনাকে দুটো জিনিস যদি দেওয়া হয় এবং তার মধ্যে আপনাকে একটা বেছে নিতে হবে, এই কথাটা বললে আপনি কাকে নেবেন? একদিকে আপনার জীবনের সব থেকে বড় একটা সুযোগ, অন্যদিকে

আরও 5 বছর সময়। দুটো দিক, তাহলে আপনি কোনটা নেবেন? শুনতে খুব সহজ লাগছে, কিন্তু বন্ধু আসলে এতটাও সহজ নয়, কারণ আমরা ছোটবেলা থেকেই শিখেছি সুযোগ এলে ধরে নিতে হয়। আবার এটাও তো শুনেছি সময় সব থেকে মূল্যবান সম্পদ। কিন্তু কখনো কি ভেবেছেন এই দুটো আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়? চলো প্রশ্নটা রাখলাম আপনাদের কাছে, যে সময় আর সুযোগ কোনটা বেশি মূল্যবান? জানাবেন 0381-232-6253 এই নম্বরে।

0: 081-236-2535 এই নম্বরে হ্যালো।
1: হ্যালো,
0: নমস্কার,
1: জয়নগর দশমীঘাট থেকে দেবী সেনগুপ্ত বলছি।
0: বলুন।
1: তোরা ম্যাডাম তো না?
0: একদম।
1: আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমার খুব প্রিয় জন। আচ্ছা ঠিক আছে, সময় এবং সুযোগ এর মধ্যে কোনটা
0: বেশি মূল্যবান আপনার কাছে?
1: বেশি মূল্যবান। আচ্ছা, আমার কাছে সময়ের থেকেও, সময় তো মূল্যবানই, সময় না করলে কিছুই হয় না। সুযোগটা একবার হাত ছাড়া হলে আর সহজে সুযোগ আসে কিনা, সুযোগের অপেক্ষায় থাকতে হবে। কিন্তু সুযোগ আসলেই সঙ্গে সঙ্গে উঠে পড়ে লেগে কাজটা করলে মনে হয় সাফল্যতা আসবে, কিন্তু সময়কে সঙ্গে দাম দিতে হবে। সময় হয়তো সুযোগের সাথে মিলাইতে পারলাম না, তাইলে আফসোস করে সারা জীবন মরে যাব।
0: তার অর্থ আপনি সুযোগটাকে প্রাধান্য দিচ্ছেন, তাই তো?
1: হ্যাঁ, সুযোগকে প্রাধান্য দিচ্ছি, কারণ সময় সময় তো আসছেই একটার পর একটা, কিন্তু সুযোগ সর্বদা আসে না।
0: ধন্যবাদ,
1: খুব একটা প্রয়োজনীয় সুযোগ। হ্যাঁ, প্রয়োজনীয় সুযোগ যদি একবার আসে হয়তো আবার কবে আসবে। এই সুযোগের সদ্ব্যবহার না করলে মানে নিজের নিজেই বসে বসে দুঃখ করতে হয়, আর সুযোগের সদ্ব্যবহার করলে হয়তো সাফল্যতা আসবে। হ্যাঁ, আমি সুযোগকে এখানে মূল্য দিতেছি। হ্যালো, শুনতে পাচ্ছেন?

সময় আর সুযোগ কোনটা বেশি মূল্যবান? একজন বন্ধুর সাথে রয়েছেন, কথা বলবেন? হ্যালো হ্যালো হ্যালো, যাই হোক, বন্ধু হয়তো বা আমার কথা শুনতে পাননি, ফোন করবেন 03।

কারোর ক্ষেত্রে সেটা সময় হতে পারে, কারোর ক্ষেত্রে আবার সেটা সুযোগ হতে পারে। তাই অবশ্যই আমরা আমাদের জীবনের সেই অভিজ্ঞতাটাকে শেয়ার করব। একজন বন্ধু সাথে রয়েছেন। হ্যালো হ্যালো হ্যালো,

0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন,
1: ভালো করে বলছি।
0: একটু জোরে বলবেন। বলুন।
1: সময়ের আশ্চর্য দুটার কথা বলছেন তো?
0: একদম একদম একদম।
1: আমার কাছে আমার আমার আগে কথা বললো যে নিজের কথা বলছেন, আমি একটি মানে ইয়ে নিয়েছি, কিন্তু আমার কাছে সুযোগটাই বড়। সময় তো একটা পর একটা আসবে, কিন্তু সুযোগটা চলে যায়, সুযোগটা পাওয়া যায় না। আর সময়ের দিকে যদি সুযোগটা না করতে পারে, তার আফসোসে মনে শেষ নেই। সুযোগটা সুযোগটা মানে সময় মতো সুযোগটা পাওয়া যায়, সুযোগটা ধরা সময় আমি ভাবি বলে না, এই সুযোগটা ছেড়ে দিই, আবার তো পরে পাওয়া যাবে, কিন্তু সুযোগটা পাওয়া যায়, সুযোগটা গিয়ে সুযোগটা আসে। সময় তো আমার দিনের পর দিন দিন যাবে, সময় আসবে,
0: আপনি সুযোগটাকেই প্রাধান্য দিচ্ছেন। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। এভাবেই আপনাদের মতামত জানাবেন 03 নাটেক 2326253 নম্বরে একজন বন্ধু রয়েছেন। হ্যালো,
2: নমস্কার দিদি।
0: নমস্কার,
2: আমি মুর্শিদাবাদ জেলার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে আমিনুল হক সরকার বলছি দিদি।
0: বলুন
2: তো, আজকে অনুষ্ঠান শুরুতে আপনি যে গানটা বাজিয়ে দিলেন, আনন্দ ছবির গান, মানে গানটা আমার খুবই প্রিয় গান, খুবই ভালো, মানে খুব সুন্দর পছন্দ করি গানটা আমি, এবং মনটাকে আমি আপনি এত সুন্দর আমার মনটাকে করে দিলেন সেদিন।

0: অনেক অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।
0: আজকের যে বিষয়টা আপনি রেখেছেন দিদি, সেটা হলো সময় ও সুযোগ। সেই হিসাবে বাবার আমি বলতে পারি, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমি কিন্তু দিদি সময়টাকে বেশি গুরুত্ব দিই।
1: আচ্ছা,
0: মানে সময়টা এই জন্য গুরুত্ব দিই যে ধরুন আপনি রেজিস্ট্রেশনে আছেন, আমাকে ঠিক টাইমে আমাকে যদি আপনার সাথে কথাবার্তা বলতে হয়, তাহলে আমার ঠিক সেই সময়টা আমাকে বের করতে হবে। কাজে সময়টাকে আমি বেশি মনে করি, সুযোগটা অনেক আসবে। হ্যাঁ, আপনার সাথে যেমন দিদি আপনার সাথে কথা বলার অনেক সুযোগ পাবো, কিন্তু আজকে পার্টিকুলার একটা টাইমে আমার সময়টা হচ্ছে দাম।

0: আর অবশ্যই কারোর তো সুযোগ। জীবনের কথা বলছি, তাই আপনাদের জীবনের অভিজ্ঞতার থেকে সে উত্তর। কে রয়েছেন সাথে?
1: হ্যালো, নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, একটু জোরে বলবেন।
1: আমি পাড়া থেকে রবীন্দ্রদেব মন্দির।
0: রবীন্দ্রবাবু, আপনি শুনতে পাচ্ছেন আমাদের বাকি শ্রোতা বন্ধুরা কীভাবে কথা বলছেন? একটু রিকোয়েস্ট করব, যে বিষয়টা রয়েছে আপনার কাছে সেটা আপনি একটু জোরে বলে আমাদের জানাবেন। সময় নাকি সুযোগ, আপনার জীবনে কোনটা সব থেকে বেশি মূল্যবান?
1: সময় সুযোগ না দিদি। হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: সময় সুযোগ না দিদি।
0: আপনি হয়তোবা প্রস্তুত নন আমাদের এই বিষয়ে কথা বলার জন্য, তাই অনুরোধ থাকবে যখনই ফোন করবেন ভালোভাবে বিষয়টাকে শুনবেন, তারপরে সে বিষয়ে আপনার জীবনের যে অভিমত সেটা জানাবেন। কেননা যখনই বিষয়গুলো নিয়ে আসি, বিষয়গুলো কিন্তু জীবনের কথা বলে, তো জীবনের কথা যখন বলি আমরা, বলছি আমরা, তবে সেটা আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবনেরই কথা হোক। নমস্কার নমস্কার।
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: শুভ সন্ধ্যা, আমি আগরতলা নতুন নগর থেকে মিঠুন সাহা বলছিলাম।
0: বলুন বলুন।
2: আজকের যে প্রসঙ্গ, সময় এবং সুযোগ,
0: কোনটা আপনার কাছে সব থেকে বেশি মূল্যবান?
2: আমি মনে করি জীবনে চলার ক্ষেত্রে সুযোগ এবং সময় দুটারই গুরুত্ব রয়েছে। যেমন মনে করুন, আমি যদি একটা সময়ে, মানে আমার শিক্ষার সুযোগ বা শিক্ষার সময়, যে সময়ে পড়াশোনা করার কথা, আমি যদি সেই সময়ে পড়াশোনা করতে না পারি বা সেই সুযোগটাও না পাই, তাহলে আমাকে যদি 30 থেকে 40 বছরের মধ্যে আমাকে যদি কেউ বলে যে তুমি আবার স্কুলে ভর্তি হও, সেটা অনেক ক্ষেত্রেই মানে সম্ভব হয় না। আমার আমার বক্তব্যটা হচ্ছে যে জীবনে চলার ক্ষেত্রে সময় এবং সুযোগ দুটারই গুরুত্ব রয়েছে। তবে এটা কিছু কিছু ক্ষেত্রে আবার দেখা যায় যে সময় আছে কিন্তু সুযোগ পাই না, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সময়ের অনেকটাই অভাব কিন্তু সুযোগ আছে।
0: দুটোকে ব্যালেন্স করার কথা বলছেন আপনি, তাই তো?
2: হ্যাঁ, দুটাকেই ব্যালেন্স নিয়ে আমাদের মানে এগোতে হবে, এবং আমাকে আমার বক্তব্য হচ্ছে যে দুটাকেই আমাদের সমান মানে গুরুত্ব দিতে হবে, এবং সেটা মানে ক্ষেত্র বিশেষে কোনটা বেশি প্রয়োজন সেটা আমাকেই নিজেকেই নির্ধারণ করতে হবে।
0: ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন।
2: ধন্যবাদ।

0: হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ, শুভরাত্রি ম্যাডাম।
0: শুভরাত্রি।
1: আমি চন্দ্রপুর আগরতলা থেকে ঈশান দেবনাথ বলছি।
0: হুম, বলুন।
1: আজকের টপিকটা খুব সুন্দর এনেছে, সময় এবং সূর্য কোনটা আমার কাছে প্রাধান্য।
0: ধন্যবাদ।
1: আমি মনে করবো ম্যাডাম, হ্যাঁ, সময়ে থাকতে থাকতে, হ্যাঁ, হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন।
1: সময় থাকতে থাকতে সুযোগের সদ্ব্যবহার করাটাই আমি মনে করি, হ্যাঁ, বুদ্ধিমানের কাজ। হ্যালো,
0: আচ্ছা,
1: সময়ে, হ্যাঁ, হ্যালো,
0: শুনতে পাচ্ছি, আপনি বলুন।
1: সময়ে মানুষকে অনেক কিছু শিখিয়ে যায়, কিন্তু সুযোগ কিন্তু একবারই আসে, সময় বারবার আসে, সুযোগ কিন্তু একবার আসে।
0: ধন্যবাদ আপনাকে।
1: হ্যাঁ, কিছু কিছু সুযোগ সময়ে, একটা কাজ করতে গেলে সময়ে অনেক কিছু বাধা বিঘ্ন আসে সময়ে, কিন্তু সুযোগে কিন্তু একবারই হাসিল করা যায়।
0: ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকবেন।

0: हेलो
1: हेलो
0: हेलो
1: हेलो,
0: আমায় শুধু তাই না,
1: আপনি কে বলছিলেন বন্ধু?
0: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেবরাম বলছি।
1: প্রথমে আপনার নামটা জানাবেন, ঠিক আছে? বলুন।
0: নীলমণি দেবরাম, নীলমণি দেবরমা।
1: ঠিক আছে, এখন বলুন কি আপনার কি মতামত রয়েছে?
0: সময় শুধু বলতে চাই, আমি মানে ফিরে একটা সময় মধ্যে খুব একটা মনে করছি, সময় প্রতি করিও না, হলা আজি যে কত হইল তোমার কোনো তাহা না, সেই বলি বিঠা পাকাল করি না, এখন আপনার কাজ করে থাকি যে সবাই এই বাড়ি সে রাখুন, আমি মনে করছি আর কি, বুঝলি, সময় থাকতে সবাই খুব কাজ করতে হয়, যে কোনো সব কাজ, যেমন চাকরি বেলায় বলুন, কাজ বেলায় বলুন, কৃষির কাজে বলুন, সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে, সময় মজুরি দিন কাজ করি না, সময় সফল হতে পারবে না, সুতরাং সময় থাকতে কাজ করতে হবে, সময় থাকতে বুঝতে হবে যে কোন কাজটা করলে সেই সুযোগ রাখতে হবে, যেমন ধরুন না চাকরি বেলায় বলুন, যখন যখন সারল বিজ্ঞপ্তি সারল, তখন সেই সুযোগটা নিয়ে চাকরি দিয়ে আর চেষ্টা করতে হবে।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে।
0: প্রত্যেকটি কাজে নিজের সময়ের প্রতি যত্ন নিতে হবে,
1: ঠিক আছে,
0: সময় যদি সময় থাকতে যদি অবহেলা করে তাহলে কাজের প্রতি সফল হতে পারবে না, তাই না?
1: একদম সঙ্গে থাকবেন, ধন্যবাদ আপনাকে, আপনিও আপনার মতামত জানিয়েছেন। কেউ বলছেন সুযোগকে, কেউ বলছেন সময়। ওই যে আমি শুরুতে আপনাদের বলছিলাম যে সময় আর সুযোগ দুটো কি আসলে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়? একজন মানুষ খুব মেধাবী হতে পারে, তার সামনে অনেক সুযোগও আসতে পারে, কিন্তু যদি সে বারবার ভাবে যে অন্য আরেক দিন সে কাজটি করব, তাহলে সময় চুপচাপ তার হাত ফসকে কিন্তু চলে যাবে। আবার এমনও হয় একজন মানুষ প্রস্তুত, সময়ও আছে ইচ্ছেও আছে, কিন্তু সেই একটা সুযোগ আর তাঁর জীবনে আসে না, তখন সে ভাবে যে আমার সময়টা নষ্ট হলো। কিন্তু সত্যি কি নষ্ট হয় নাকি সময় কখনো নষ্ট হয় না, আমরাই বুঝতে পারি না সে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। জীবন অনেক সময় এমন হয় যে সুযোগটা তখন পাইনি, পরে বুঝেছি সেটা না পাওয়াটাই ভালো ছিল। আবার এমন কিছু মুহূর্ত আছে যেখানে মাত্র কয়েক মিনিট দেরি করে আমরা একটা সম্পর্ক, একটা সিদ্ধান্ত, হয়তো আমাদের জীবনের কোনো একটা স্বপ্নকে আমরা হারিয়েছি। একটা ফোন করা হয়নি, একটা কথা বলা হয়নি, একটা চেষ্টা করা হয়নি, আর তারপর অনেক দিন পর মনে হয়েছে যে সময় ছিল কিন্তু মনে সে সৎ সাহসটা ছিল না। আমরা প্রায়ই কিন্তু সুযোগকে ভীষণ বড় করে ভাবি, কারণ ওই যে সুযোগকে আমরা চোখে দেখতে পারি না। একটা চাকরি, একটা মঞ্চ, একটা সম্পর্ক, একটা নতুন শুরু, কিন্তু সময়কে আমরা দেখতে পাই না। সে প্রতিদিন আসে, সময় আমাদের জীবনে প্রতিটি দিন আসে, আবার চুপচাপ চলেও যায়, তাই হয়তো তার মূল্য বুঝতে দেরি হয়। আবার এটাও তো সত্যি যে সুযোগ ছাড়া শুধু সময়ও অনেক সময় ফাঁকা লাগে। একটা মানুষ সারা জীবন অপেক্ষা করতে পারে একদিন কিছু হবে, কিন্তু শুধু অপেক্ষা করলেই কি সুযোগ আসে নাকি সুযোগ তৈরি করতে হয়? হয়তো সময় হচ্ছে জমি, আর সুযোগ হচ্ছে সে জমির বীজ। জমি ছাড়া বীজ যেমন জন্মায় না, আবার বীজ ছাড়া জমি কিন্তু ফসলও দেয় না, তাই হয়তো প্রশ্ন সময় না সুযোগ, এর চেয়ে বড় প্রশ্ন হলো আমি আজ যা পেয়েছি সেটার মূল্য কতটা বুঝছি। আজকের আড্ডায় এই উত্তরটা আমি দেব না, উত্তরটা দেবেন আপনারা। আপনাদের কাছে সে প্রশ্নটা রইল যে সময় আর সুযোগ কোনটা সবথেকে বেশি মূল্যবান।

101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে আপনারা টিউন করে রয়েছেন এফএম উজ্জয়ন্ত। এই মুহূর্তে আপনারা শুনছেন আপনাদের বন্ধু আর যে অন্তরাকে। আর আজ আমি কথা বলছি আপনাদের সাথে, আপনাদের থেকে জানার চেষ্টা করছি যে সময় আর সুযোগ, সময় নাকি সুযোগ, কোনটা বেশি মূল্যবান আপনার এই চলার পথে? জীবন আপনাকে কোনটার মূল্য খুব বেশি বলে প্রাধান্য দিয়েছে বা

0: আপনি দিয়েছেন সেটাই জানাবেন 0381-232-6252 এই নম্বরে। কে রয়েছেন সাথে? হ্যালো, নমস্কার।
1: নমস্কার
0: নমস্কার,
1: আমি রামনগর থেকে রাজু।
0: বলুন।
1: ম্যাম, আমি সময়কে সবচেয়ে গুরুত্ব দিয়ে দিয়েছি।
0: আচ্ছা,
1: সময় থাকতে থাকতে কাজ সবসময় করা ভালো। সময় শেষ হয়ে গেলে কোনো কিছুর মধ্যে মানে মনে করেন টাইপ দিলে কাজ থাকতে পারে না।
0: বেশ, ধন্যবাদ আপনাকে।
1: ভালো থাকবেন ম্যাম।
0: আপনিও খুব ভালো থাকবেন।

0: हेलो नमस्कार
1: শুভ সন্ধ্যা
0: শুভ সন্ধ্যা
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি বাদাগাত মাতৃপল্লি থেকে
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন
1: দেখুন দেড় ঘন্টা সময় আছে হয়তো আপনার সাথে কথা বলার সুযোগ হচ্ছে না মনে করুন তাহলে আমার এই দেড় ঘন্টা সময়টাই কিন্তু কাজে লাগলো না আসলে সময়টা অনেকে বলে বলছে আমি শুনতে পাচ্ছি যে সময় আছে সময় খুব মূল্যবান সময়টা কিন্তু আপনাকে ধরুন এই বছর পরীক্ষায় আপনি অকৃতকার্য হলেন তারপরে কিন্তু আপনাকে আরেকটা বছর সময় পাওয়া যেতে পারে কিন্তু সুযোগ এমন একটা জিনিস যেটা সময়ের সাথে তাল মিলিয়ে যদি আপনি এটাকে সদ্ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু কোনোদিনই সফলতাটা আসে না দেখুন অনেক প্রতিভাবান লোক আছে অনেক প্রতিভাবান স্টুডেন্ট আছে তারার কিন্তু সময়ের সঙ্গে সুযোগটাকে কিন্তু অনেক সময় কাজে লেগে যায় আর আপনি দেখুন একটা ইন্টারভিউ দেবেন দেখা গেল আপনার ইন্টারভিউর মধ্যে ভালো প্রশ্নপত্র আপনার জন্য একটা সুযোগ তৈরি করে দিল যে না আপনার প্রশ্নগুলি পড়লেন জানলেন জানার সেটাকে সৎ প্রয়োগ আপনি করতে পারলেন তো দুটোটা পরিপূরক সময় এবং সুযোগ দুটোই পরিপূরক কিন্তু সময়টা অনেক সময় ঘুরে ফিরে আসে কিন্তু সুযোগ কিন্তু বারবার আসে না সেই সুযোগটাকে কাজে লাগাতে পারে এখন আমি অতবার নেগেটিভ সেন্সে নিচ্ছি না অনেকে সুযোগ সন্ধানী থাকে দেখবেন আমরা বলি না যে সুযোগ সন্ধানী সুযোগ সন্ধানী লোকই কিন্তু সমাজের মধ্যে দেখবেন অনেক কিছু আদায় করে ফেলছে কিন্তু আমি আপনি যেটা কি হচ্ছে ওই সুযোগটাকে ঠিক মতো ব্যবহার করতে পারিনি বলে শুধু সময়ের অপেক্ষা করছি কোন দিন আমার সেই সঠিক সময়টা আসবে সুতরাং আমি বলবো সুযোগটা ঈশ্বর প্রদত্ত অনেক সময় ঠাকুর সহায় হয় বলে না যে আমরা ঈশ্বর সহায় হয়েছে বলেই আমি এই সুযোগটা আমার হাতে এসে গেল সুতরাং সুযোগটাকে আপনি হালকা ভাবে নেওয়াটা ঠিক নয় এটা ঈশ্বর প্রদত্ত এবং এটাকে অন্যভাবে নেগেটিভ হিসাবে না দেখি এটাকে গঠনমূলক হিসাবে দেখলে পরে এটা আপনার জীবনের সাফল্যের রাস্তা খুলে দেবে নমস্কার
0: ধন্যবাদ ভালো থাকবেন

0: নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: বলুন বলুন।
1: দেখুন দিদি, আপনি শুরুতে বলে দিয়েছেন যে সুযোগ আর সময় দুটো কিন্তু প্রতিদ্বন্দ্বী শব্দ না, একে অপরের কিন্তু পরিপূরক। যেমন ধরুন, আমি যদি সময়ে, আমার সুযোগটা যদি সময়ে আসে তাহলে সেটা কার্যকরী হবে, নচেত সে সুযোগের কোনো মূল্য নেই। আমার ধরুন চাকরির এজ পেরিয়ে গেছে, দিয়ে একটা সুযোগ পেলাম। হ্যাঁ, আমার একটা কেউ, আমার ঘনিষ্ঠ আত্মীয় বললো যে এটা করা যাবে, কিন্তু আমার তখন সেই মুহূর্তে আমার সময়টা পেরিয়ে গেছে, অতএব সুযোগের কোনো মূল্য পাচ্ছি না। যে কোনো কাজে দেখুন, আমি সময়ের যদি, আমার সময়ে যদি আমি সুযোগটা পাই তাহলে কার্যকরী হবে, না হচ্ছে সুযোগের কোনো মূল্য থাকবে না। আমি প্রাধান্য দিচ্ছি মানে সময়টা।
0: ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। কেউ বলছেন সুযোগ, কেউ বলছেন সময়। সত্যি আমি আর আপনাদের কথাগুলো শুনছি আর ভাবছি, প্রত্যেকটা বিষয় আমাদের কতটা পরিণত করেছে জীবন, আমাদের শিখিয়ে দিয়েছে যে সময় কখন নিতে হবে, সঠিকভাবে কাজে লাগাতে হবে, আর সুযোগ, সুযোগ যখন আসে সেটাকে কীভাবে কাজে লাগে।

0: হবে, দুটোই আরও উত্তর খোঁজার রাস্তায় রয়েছে, অপেক্ষায় রয়েছে, আরও বাকি অনুষ্ঠানটুকু রয়েছে। নমস্কার, কে রয়েছেন সাথে? নমস্কার।
1: নমস্কার, আমি খয়েরপুর পুরাতন কিশোর কুমার আচার্য বলছি।
0: একটু জোরে বলবেন বন্ধু। হ্যালো,
1: আমি খয়েরপুর পুরাতন আগরতলা থেকে কিশোর আচার্য
0: বলুন বলুন।
1: বলছি যে সময় এবং সুযোগ, সময়টা সত্যি আমি বলবো কি, সময়টা সবসময় পাওয়া যায় না, আর সুযোগটা হচ্ছে ভগবানের হাতে। সুযোগ আমরা কিন্তু সময় থেকে সুযোগটা বেশি খুঁজি, এবং আমি মনে করি সুযোগটা আপনার সুযোগটা সবসময় আমরা খুঁজে থাকি, কারণ আমরা নিজের স্বাস্থ্যের জন্য বা নিজের ইচ্ছের জন্য, কিন্তু সুযোগটা সবসময় পাওয়া যায় না, শুধু সময়ের অভাবে।
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনি একটা খুব সুন্দর কথা বলেছেন যে আমরা কিন্তু সময় থেকে বেশি সুযোগ খোঁজার অপেক্ষায় থাকি, সুযোগের অপেক্ষায় থাকি। পরবর্তী বন্ধু কি বলছেন চলুন শুনে নি। নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো
2: হ্যালো,
0: আমি শুনতে পাচ্ছি, বন্ধু বলুন। একটু জোরে বলবেন বন্ধু, আপনাকে অন্য বন্ধুরা কেউ শুনতেই পাবে না, আপনি একটু জোরে কথা বলুন।
2: জীবনে অনেক সুযোগ আর এনে কেন, মানে এই চিন্তা আমার অনেক মানে গভীর রাত হইলো, ঘুমাতে না প্রথম বাকি কি করলাম, এমন সুযোগ আড়াইছি, আমি এই সুযোগের কথা আমি কারো কাছে বলতে পারি না, নিজের হাতে নিজের সুযোগ আড়াই দিচ্ছি। আমি এই চিন্তা আপনার এই কথা শুনলে আমার আরো ভিতর ঘুরলে যায় কেমনে আমি
0: আমার
2: তো কোনো আশাই নেই সুযোগ, আমি অনেক থাকলো এই সুযোগ আড়াইতাম, আমি অনেক ভুল করে লেছি ম্যাডাম, আমার খুব কষ্ট লাগছে তো কথাটা শুনি, কিভাবে এই সুযোগটা আবার আসবে।
0: এটাই তো আমাদের জীবন শিখিয়ে দেয়, সময়টাকে কখন ব্যবহার করতে হবে।
2: আমি এই সুযোগ কিভাবে আমার কাছে,
0: যেটা হয়ে যাওয়ার সেটা হয়ে গেছে, তা নিয়ে আপনি আর মন খারাপ করবেন না, কেননা যত আপনি ভাববেন, যত ভাববেন তত আপনি মন খারাপ হবে, বিষণ্ণতা আপনাকে গ্রাস করবে, এবং এতে করে আপনার শরীরটাও খারাপ হবে। যেটা চলে যাওয়ার সেটা চলে গিয়েছে, নিজেকে ঠিক গুছিয়ে নিতে হবে। ভালো থাকবেন, চেষ্টা করবেন। না, আপনার কথা আমি অল্পতেই বুঝতে পেরেছি, তাই আমি বলছি যেটা হয়ে যাওয়ার সেটা আপনার সাথে হয়ে গিয়েছে, এখন এই বিষয়টাকে ভেবে আর মনটাকে খারাপ করবেন না, আপনি নিজেকে ঠিক করুন, বরং আগামীর দিনের কিভাবে যতটুকু আছে তা নিয়ে কিভাবে ঠিকভাবে সুস্থভাবে বেঁচে থাকা যায় সেটা একবার ভাববেন, ঠিক আছে? একদম, এই জোরটাকেই আপনি ধরে রাখবেন, কেমন? ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।
3: শুভ সন্ধ্যা ম্যাম।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
3: জয়কুমার বলছি।
0: কে বলছিলেন?
3: আনন্দনগর থেকে জয়কুমার।
0: বন্ধু বলুন।
3: ম্যাম, সময়ের মূল্য বেশি, সময় আর সুযোগ সব এক সমান নয়, সময় যখন পাওয়া যায় সময়কেও মূল্য দিতে হবে, সময়ের মূল্য তো বেশি, মানে সুযোগের তুলনায় সময়ের মূল্য অনেক গুণ বেশি, সময়কে যথাযথ মূল্য দিলে পরে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবো, যতটুক উন্নত হওয়ার কথা আরো উন্নত হতে পারবে, সময়ের মূল্য বেশি আমার মনে হয় আর কি।
0: ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।

0: হ্যালো ম্যাডাম, নমস্কার।
1: নমস্কার, কে বলছিলেন?
0: আমি সুমন মুহুরি, জুলাইবাড়ি থেকে।
1: বলুন সুমন বাবু।
0: দেখুন, সময় এবং সুযোগ মানুষের জীবনে দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না, আর তাই সময়ের সঠিক ব্যবহার করাও খুব জরুরি। আর যারা সময়কে মূল্য দেয় তারা জীবনে এগিয়ে যেতে পারে এবং তাদের লক্ষ্য পূরণ করতে পারে। কোনোদিকে সুযোগ হলো এমন একটি মুহূর্ত যা আমাদের জীবনে পরিবর্তন আনার সম্ভাবনা সৃষ্টি করে। কিছু সুযোগ সবসময় আসে না, এটি এলে তাকে চিনে নেওয়া প্রয়োজন আমাদের এবং কাজে লাগানোও দরকার।
1: ঠিক,
0: অনেক সময় মানুষের সুযোগ পেয়েও প্রস্তুতির অভাবে তা কাজে লাগাতে পারে না। এতটুকু বললাম, শুভরাত্রি ম্যাডাম।
1: ভালো থাকবেন, ভালো থাকবেন সুমন বাবু। নমস্কার।
2: হ্যালো দিদি,
1: বলুন কে বলছিলেন?
2: আমি বুদ্ধিমূলক থেকে উত্তম রোধ বলছি।
1: উত্তম বাবু বলুন।
2: আমি মনে করি সময়ের মেন প্রয়োজন।
1: আচ্ছা, কেন মনে করছেন?
2: কে কোন দিন যা এটা কে বলতে পারে না।
1: ঠিক।
2: আচ্ছা, যেমন তোমার যেমন আজ রাতে আনো, এটাও তো একটা সমগ্র তোমরা আনো।
1: ঠিক,
2: মানে আমার মতো আমি কথা বলছি। হ্যাঁ
1: বলুন বলুন, আপনি বলুন।
2: মানে আমি কেন ভাষা বুঝি না, বুঝলো?
1: আপনি আপনার
2: যেমন তোমরা যেমন একটা ডেলি একটা টপিক আনো, তোমরা কিন্তু সমগ্র এই জিনিসটা আনো। তোমরা তো গান গাও, আজকে মরলে কালকে দুদিন পরের দিন থাকবে না। তোমরা মুখে দিয়ে তো গানটা শুনি, শুনো। মানুষ যদি চেষ্টা করে কি না পারে, একটা সময়ই
1: সত্যের
2: প্রয়োজন,
1: সময়ই
2: সত্যের প্রয়োজন। দেখো, আমি যখন ছোটকালে যখন আমি পড়াশোনা করেছিলাম, যে এইভাবে করে আমরা ক্লাসিক্যালের গ্রুপ বড় হয়েছি। দিদি তুমি শুনতে পাচ্ছ?
1: হ্যাঁ, সংক্ষেপে বলুন, আমি শুনতে পাচ্ছি।
2: আচ্ছা, শুনতে পাচ্ছ? তাহলে তো এই সময় অনুযায়ী তো আমরা ক্লাস থেকে আমরা অনেক বড় হয়েছি। যেমন আজকে তুমি সেবিকা করেছো, এত সুন্দর লাগছে, এত ভাল লাগছে। দেখো, প্রচুর শ্রোতা বন্ধু তুমি পাইবা।
1: ধন্যবাদ।
2: সবচেয়ে আমি মনে করি সময়ই
1: ইম্পর্টেন্ট,
2: দরকার।
1: ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি। নমস্কার।
3: হ্যালো।
1: হ্যালো,
3: নমস্কার দিদি।
1: কে বলছিলেন?
3: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুর্গাপুর থেকে অমিতাভ ঘোষ।
1: বলুন অমিতাভ বাবু।
3: দেখুন, সময় এবং সুযোগ গ্রহণ করবো, এইটুকু আমাকে এই সময় থেকে আমাকে নিয়ে এই সুযোগটাকে গ্রহণ করা উচিত। সুযোগ বারবার, মানে আমরা বলি যে বারবার তিনবার, কিন্তু সময়টা কারোর জন্য কিনে থাকে। কাজে সময়ের সঙ্গে সুযোগের যে সম্পর্কটা রয়েছে সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে সময় এবং সুযোগ দুটোই কিন্তু আমাদের কাছে সার্থক হয়ে যাবে। এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। আরো একজন বন্ধু সাথে রয়েছেন। হ্যালো, নমস্কার।
4: হ্যালো।
1: হ্যালো
4: অন্দ্রজি ভাই,
1: যমুনা বলছিলে?
4: একদম বলছিলাম কি, তোমার ভয়েসটা এরকম হয়েছে কেন
1: বলো? শুনতে পাচ্ছ তো আমার কথা?
4: শুনতে পাচ্ছি, বাট ভয়েসটা আমার মাস্ক, আমি তোমাকে মানে কালকে করতে একটু সময় লেগেছে, ভাবলাম কে হতে পারে, কারণ স্টাইলটা দেখে বুঝলাম একটা দিদি ভাই হতে পারে। যাই হোক, সাবধানে থেকো, ভালো থেকো। বলছিলেন কি, সময় সুযোগ নিয়ে বলছিলেন না?
1: কোনটা বেশি মূল্যবান তোমার কাছে?

0: সুযোগ কিন্তু জানো একে অপরের পরিপূরক।
1: আচ্ছা,
0: আমি কেন বলছি কথাটা জানো তো, সময় সব সময় সব সুযোগে কাজ করা যায় না, আবার সব সুযোগে যে তুমি ওই সময় কাজ করতে পারবে হবে না, কেননা আমি নিজের পরীক্ষিতে বলছি একটা সময় আসে যে তোমার কাছে এমন একটা সময়ের মধ্যে তুমি থাকবে
1: ঠিক,
0: যে যে সময় তুমি তোমার কাছে এমন একটা সুযোগ আসবে যে তুমি ওই সময়টা যে এই সুযোগটা কাজে কাজে লাগাবে হবে না। যেমন ধরো আজকে তোমার কাছে একটা সুযোগ এসেছে যে তোমার চাকরি নির্দেশটা দিতে হবে, ঠিক আছে, কিন্তু ওই সময়টার মধ্যে তোমার এমন একটা পরিস্থিতি আছে যেটা তুমি যেতে পারবে না,
1: যেতে পারছি না, ঠিক, তাহলে তো সুযোগটা হাতছাড়া হয়ে গেল।
0: সময় আর সুযোগ কিন্তু একে অপরের পরিপূরক, কিন্তু সব সময় যে ওই সুযোগ তুমি কাজে লাগাতে পারবে না। আবার একই কথা হলো যে তুমি সুযোগ পাবে কিন্তু সময়টা তোমার ভালো যাবে না,
1: একদম
0: সফল হয় না।
1: আসলে আমাদের এক একজনের জীবন আমাদেরকে এক এক রকম করে পাঠ দেয়।
0: আমি ওইটা নিজের যেটা নিজের অভিজ্ঞতার মধ্যে পেয়েছি তো তার জন্য, কারণ আমার যখন বড়দা মারা যায় তখন আমার লাস্ট ইয়ার ছিল, ঠিক আছে, কিন্তু লাস্ট ইয়ার ছিল বলে আমাকে সবাই কিন্তু সাপোর্ট করেছে, কিন্তু সুযোগ সময়টা ভালো ছিল না বলে যে সুযোগটা আমি কাজে লাগিয়েছি আমি এটা উত্তীর্ণ হতে পারিনি।
1: ঠিক,
0: আজকে আমি ওইটা উপলব্ধি করি মানে আমার সময়টা বোধহয় ভালো ছিল না, যার জন্য সুযোগটা পেয়েও আমি উত্তীর্ণ হতে পারিনি বা সফল হতে পারিনি। কিন্তু সাপোর্ট কিন্তু কম ছিল না, সবাই আমাকে পাড়া প্রতিবেশী বলো, আমার মা বাবাই বলো বা আমার মামাই বলো, আমাকে সবাই সাপোর্ট করেছে, বাট সময় ভালো ছিল না, সুযোগ ভালো লাগেনি বা সফল হয়নি, এই জন্যই বলো আমাকে দুজন দুটা দুটোই পরিপূরক।
1: একদম ভালো থাকবে, নিজের
0: যত্ন নেবে, ভাই তুমি ভালো থেকো,
1: শুভরাত্রি, একদম। এই যে সময় আর সুযোগ, এটা আমার আপনার সাথে একেবারেই মিলবে তা কিন্তু নয়। আমার জীবন আমাকে যেভাবে আমি চলার চেষ্টা করেছি সেভাবে জীবন যখন আমাকে পাঠ দিয়েছে, তাই আমার জীবনের পরিপ্রেক্ষিতে তার প্রাধান্যটাও একরকম হবে, আপনারটাও হবে একরকম। তাই এই যে ভিন্ন ভিন্ন মত আমাদেরকে শেখাবে, বোঝাবে যে তার পার্থক্যটা কী, অর্থাৎ ভবিষ্যৎ বলুন আর আগামীকাল বলুন, আমরা যেন আরও একটু সচেতন হই, সময়টাকে ঠিকভাবে কাজে লাগাই, সুযোগটাও যদি আমাদের হাতে আসে সেটাকে যেন আমরা হাতছাড়া না করি। পরবর্তী বন্ধু কি বলছেন চলুন শুনি। হ্যালো,
2: হ্যালো,
1: হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন?
2: হ্যাঁ ঠিক আছে,
1: বলুন।
2: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
1: বলুন অম্বিকা দেবী।
2: হ্যাঁ দেখুন, সময়টার মানে গুরুত্ব আমার কাছে সব থেকে বেশি, কারণ এই কারণেই দেখুন, সময় যে কোনো কাজ আমি যদি সময়ে করি, যেমন ধরুন পড়াশুনোটা, হ্যাঁ যেটা আমার পড়াশুনো করার বয়স, সেই বয়সে আমি যদি পড়াশুনোটা মানে যে কোনো মানুষের ক্ষেত্রেই বলছি, পড়াশোনাটা যদি ঠিক মতো ঠিক সময়ে করে তাহলে কিন্তু তার সাফল্য, তার কাছে সুযোগ কিন্তু আসবে বা সে কিন্তু সাফল্যে পৌঁছাবে। হ্যাঁ তাই আমার মনে হয় সময়কে গুরুত্ব দেওয়া অবশ্যই দরকার। হ্যাঁ ধরুন আমি কথা জন্য বলছি, আমার ধরুন এখন যেসব ছেলেরা পড়াশুনো করছে তারা যদি এখন থেকেই মনোযোগ দিয়ে ঠিক ভাবে পড়াশোনা তো করে, তাহলে তাদেরকে একটা দিন তাদেরকে মানে একদিন হয়তো তাদের কাছে সুযোগটা আসবেই, তারা সুযোগ পাবেই, কোনো না কোনো ভাবে তারা সুযোগ পাবেই, কিছু একটা কাজ বা তাদের লক্ষ্যে, চাকরি হোক বা যে কোনো জিনিসের লক্ষ্যে কিন্তু তারা পৌঁছাতে পারবেই। হ্যাঁ তাই সময়টা আমার কাছে প্রাধান্য বেশি, এটুকুনি শেয়ার করলাম, ভালো থাকবেন, নমস্কার নেবেন।
1: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ। আরো একজন বন্ধু চলে এসেছে, নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন।
3: শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা, কে বলছিলেন? আপনি কে বলছিলেন?
3: আমি দিলীপ মজুমদার, রানীবাজার বিদ্যানগর থেকে।
1: দিলীপ বাবু বলুন। হ্যালো, হ্যালো, না, বন্ধুর সাথে তো আমাদের কথা হলো না। নমস্কার,
3: হ্যালো,
1: হ্যালো,

0: বিমান লোধ বলছি, জি বিমান লোধ।
1: হ্যাঁ ধীমান বাবু,
0: হ্যাঁ
1: বলুন।
0: কেমন আছেন?
1: আমি ভালো আছি, আপনি বলুন।
0: আচ্ছা তো,
1: থ্যাংক ইউ।
0: টপিক আপনাদের সবগুলোই সুন্দর হয়, কিন্তু আমার মুদ্রটা একটা বিষয় হচ্ছে, আমরা যারা পেরিয়ে গেছি মানে যাদের জীবন চলে গেছে, এখন ওদের আমরা আর ডিসকাস করে না, আপনি আমাদের জীবন আমরা কি করছি। এখন আমার কোশ্চেনটা হচ্ছে, ভবিষ্যতে যারা পড়ছে আজকে, ওরা সময় মতো পড়ছে, পড়াশোনা করছে, রেজাল্ট ভালো হচ্ছে, কেরিয়ার বেটার হচ্ছে, বাট আমার নিজের এক্সপিরিয়েন্স, আমার যখন আমি কোভিড এর আগে আমি যখন স্যালারি পেতাম তখন 59,982 ছিল লাস্ট স্যালারির পে, ঠিক আছে, ওটা আমার দুর্ভাগ্য নয। আজকে ডেটে আমি আটটা দোকানে বাসন মাজি, ঠিক আছে, এটা অভিজ্ঞতা আমার গ্রেজুয়েট হয়েও। আজকে ডেটে যারা বেকার হয়ে হচ্ছে, ওরা যখন বেকার হয়ে যখন পাস করে বেরোচ্ছে, তখন কি আপনি সেটাকে আজকের ডেটে জেনারেশনকে সেটা তো বোঝাতে পারবেন যে এটা তোমার দুর্ভাগ্য ছিল সময় আর ওইটা? প্র্যাকটিক্যালি কি হচ্ছে, আমাদের ধৈর্য হারাতে হবে, একদিন না একদিন ঈশ্বর আমাকে ঘুরে দেখবেই দেখবে,
1: চেষ্টা চালিয়ে যেতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত।
0: ওই পয়েন্টটাতেই আমি কোশ্চেন করতে চাইছি, যে আমি কোশ্চেন অনেক হয়েছে, অনেকে এরকম আছে যারা বৃদ্ধ বয়সে গিয়ে সায়েন্টিস্ট হয়ে গেছে, পুরো জীবন ট্রাই করে গেছে। আমি আমি আপনার আমি আপনার আমার নামটা হয়তো মনে আছে, আমি প্রতিটা শ্রোতা যারা বা যারা বক্তা যারা, ওদেরকে আমি পয়েন্ট আউট করি এবং আমি অ্যানালাইসিস করি। আমি শুধু ছোট্ট কথাগুলো বলছি, হার মানতে নেই,
1: ঠিক
0: সময়ের অপেক্ষায়, আর আমার দুর্ভাগ্য, আমার কপাল খারাপ,
1: ঠিক ঠিক
0: নোরা, আমি যদি আজকে 47 ইয়ারে আমি যদি আজকে নর্থ ইস্টের 60টা স্টেট প্লাস মেঘা, মানে আমাদের যে নর্থ ইস্ট 60টা স্টেটের এক সময় আমি নিয়েছিলাম, আমার বয়স কিন্তু বেশি হয়নি, 44, করোনায় আমাকে মেরে দিয়েছে, এটা তো আমার দুর্ভাগ্য, নাহলে তো আমি আজকে জিএম থাকতাম,
1: ঠিক,
0: এখন আমি মানুষের দোকানে রান্নার কাজ করি। তো তারপর আমি ভাবছি কি, স্বপ্ন দেখো,
1: একদম
0: চোখ বন্ধ করতে নি,
1: না
0: তুমি তোমার সময় আজকে খারাপ গেছে, সকাল আমরা যে আর যে যারা বলে রাত্রেবেলা যদি কেউ শুনে থাকে পুরো রাত, ওরা বলে ভোরবেলা যখন বলে আজকে নতুন একটা সূর্য দেখে, আজকে নতুন করে আবার দেখতে থাকে, সময় আসবে, সময় যদি আজকে খারাপ যায় কালকে নিশ্চয়ই ভালো আসবে। এবার সময়ের জন্যে যদি আমি হতাশা করে যদি আমি আমার বেকারত্ব জীবনটাই ছেড়ে দিই, ইয়াং জেনারেশন যদি সেটা শুরু করতে চিন্তা করে যে আমরা আমার কপাল খারাপ আমি পাই,
1: তাহলে তো আরো সময় শেষ হচ্ছে, এতে করে সময়ের অপচয় আরো হচ্ছে। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর করে আপনি জ্বলন্ত উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন।
0: আমি একটা আমি আমি আমার নিজের লাইফের একটা উদাহরণ দিচ্ছি, আমি আমি একটা লাস্ট টাইম আমি আপনাকে বলেছিলাম যে আমি একটা নতুন চিন্তা করছি যে আমি একটা কুকের কাজ করছি, রান্নার কাজ করছি, যেটা আমার হবি ছিল, আগে ঘরে করতাম, এখন মানুষের দোকানে করি, আমি এখন শান্তি একটা একটা এসের পরে,
1: এটাও একটা শিল্প, রান্নাটাও একটা শিল্প,
0: না না শিল্প তো আপনার না, এটার মধ্যে শিল্পর থেকে বেশি হচ্ছে তোমার পয়সা আসবে, আজকে যদি তোমার পয়সা দরকার শিল্প, এবার দেখেন একটা এজের পরে ওভার এজ বলতে একটা শব্দ আছে, এখন আমার কাছে বেকার আছে 6,000, ঠিক আছে, একজাক্ট কিন্তু 6 জন হবে, বাকিরা কি করবে, ওরা ফ্রাস্ট্রেট হয়ে যাবে, আমার কপাল খারাপ ছিল, আমি সময়টাকে উপযোগী করতে পারিনি, অওয়ারনেস, ও গোল্ড মেডেলিস্ট, আমার কাছে এমন আগরতলা শহরে এমন এমন লোক আছে যে পিএইচডি গোল্ড মেডেলিস্ট, ও ক্যাপিটাল আছে, আমি নাম বলে দেবো, হেরিটেজ মশলার যে মালিক আছে বাবু বান্টি দা, উনি পিএইচডি হোল্ডার, বাট চাকরি পাইনি, আজকে ডেটে ও ক্যাপিটাল আছে, হার মানেন কি?
1: অসংখ্য ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন,
0: একজাক্টলি, হার মানতে
1: একদম, ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা আপনাদের জন্য, এভাবেই সবাইকে মোটিভেট করে রাখবেন, নিজেও ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখতে হবে। আর অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলছিলাম আর আপনারা অনেকেই বলেছেন যে সময় সময় কিন্তু বড্ড একটা অদ্ভুত জিনিস, তাকে কিন্তু দেখা যায় না, ছোঁয়া যায় না, আটকে রাখা যায় না, তবু জীবনের যে সব থেকে বড় হিসাবটা হয় তাকে নিয়েই হয়, টাকা জমিয়ে রাখা যায়, হারালে আবার কিন্তু উপার্জন করা যায়, মানুষকে ধরে রাখার চেষ্টা করা যায়, ভাঙা সম্পর্ক

কখনো জোড়াল লাগে। স্মৃতিকে ছবিতে বন্দি করা যায়, পুরনো দিনগুলোকে অ্যালবামের পাতায় রেখে দেওয়া যায়, কিন্তু সময় কিন্তু কাউকে প্রতিশ্রুতি দেয় না। সে বলে না যে আমি আবার আসবো তোমার জীবনে, সে শুধু আসে আর গুটি গুটি পায়ে ঠিক চলে যায়। ছোটবেলায় যখন মনে হতো যে আমি বড় হতে আমার কত দেরি হচ্ছে, পরীক্ষা কবে শেষ হবে, স্কুল কবে শেষ হবে, কলেজে কখন যাব, নিজের মতো করে কখন জীবন শুরু হবে, কবে সে কবে আর কখনের মধ্য দিয়ে কিন্তু আমাদের ছোটবেলাটাও আমরা চট করে পার করে দিই। তখন মনে হতো যে সময় কত স্লোলি যাচ্ছে, ধীরে ধীরে এগোচ্ছে। আর আজ হঠাৎ একদিন পুরনো ছবি দেখতে গিয়ে মনে হয় এতগুলো বছর কবে চলে গেল। যে বন্ধুর সঙ্গে প্রতিদিন কথা না বললে দিন শেষ হতো না, আজ তাকে ফোন করার জন্য আলাদা সময় খুঁজতে হয়। যে বাবা মা এক সময় সারা দিন আমাদের জন্য অপেক্ষা করতেন, আজ তাদের সঙ্গে 5 মিনিট বসে গল্প করার সময়টুকুও যেন আমাদের হয়ে ওঠে না। এক সময় দুপুরগুলো লম্বা ছিল, ছুটিগুলি অনেক বড় ছিল, উৎসব মানে অপেক্ষা ছিল। এখন সোমবার আসে, শুক্রবার চলে যায়, মাস শেষ হয়, বছর শেষ হয়, আর আমরা বলি সময়টা কোথায় গেল। আসলে সময় কোথাও যায় না, আমরা এগিয়ে যাই। সময় শুধু তার কাজ করে, আমাদের বদলে দেয়, আমাদের বড় করে, আমাদের অনেক দূরে নিয়ে যায়, আবার অনেক সময় কাছেও কিন্তু টেনে আনে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো সময় কখনো শব্দ করে না, কোনো ঘোষণা দেয় না, সে চুপচাপ বদলে দেয় সম্পর্কগুলোকে, চুপচাপ বদলে দেয় মানুষগুলোকে, চুপচাপ বদলে দেয় অগ্রাধিকার। একদিন যে মানুষটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন, আজ হয়তো ভালো আছো সেটা লিখেই কথা শেষ। একদিন যে স্বপ্নটা খুব বড় ছিল, আজ সেটা ডায়েরির পাতায় হয়তো পড়ে আছে। আর তারপর কোনো এক রাতে হঠাৎ মনে হয় যদি আরেকটু পাশে থাকতাম, যদি একটু আগে বুঝতাম। কিন্তু সময়ের একটা নিয়ম আছে, সে কিন্তু কখনোই ফিরে আসে না, ফিরে আসে শুধুই তার স্মৃতি। তাই হয়তো সময়ের সব থেকে বড় মূল্য হলো সে যখন থাকে তখন তাকে খুব সাধারণ মনে হয়, আর যখন সে চলে যায় তখন বুঝি সব থেকে অসাধারণ জিনিসটাই ছিল আমাদের হাতে।

0: 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে আপনারা শুনছেন এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আজ রাতে অনুষ্ঠান নিয়ে আমি আপনাদের বন্ধু আর যে অন্তরাজ আপনাদের সাথে রয়েছি। কথা হচ্ছে আপনাদের সাথে সময় নাকি সুযোগ, কোনটা বেশি মূল্যবান আপনাদের কাছে? ফোন আসছে, তাই সরাসরি চলে যাব আপনাদের সাথে কথা বলতে। নমস্কার, কে রয়েছেন সাথে?
1: নমস্কার মাতাজি।
0: নমস্কার, বলুন বলুন। আমি আছি, ভালো আছি, বলুন।
1: দেখো বাবা, সময় এবং সুযোগ
0: কোনটা বেশি ইম্পর্টেন্ট আপনার কাছে?
1: সুযোগটা হইলো অধিকারী হতে হবে, অধিকারী হতে হবে, সুযোগ খোঁজার অধিকারী হতে হবে।
0: আচ্ছা,
1: সুযোগ খোঁজার অধিকারী হতে হলে সময়ে যদি আপনি অধিকারী না হন, সময়ে যদি সুযোগের অধিকারী না হন, তাহলে আপনি সুযোগ খোঁজাতে পারবেন। সেই জন্য সময়টার মূল্য অনেক অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। সুযোগ অনেক আসতে পারে আপনার জীবনে। সুযোগের অধিকারী হতে হলে আপনি শিক্ষিত, শুদ্ধ শুদ্ধভাবে অধিকারী শিক্ষিত হলে পরে আপনার সুযোগ একটা নয়, অনেকটা আসবে, অনেকবার আসবে। আর যদি আপনি অধিকারী না হন, সুযোগের অধিকারী না হন, সময়ে সময়ে যদি উপযুক্ত আপনি না হন, তাহলে সুযোগ কোথা থেকে আসবে? সুযোগটা আমাদের প্রাপ্য, এটা অনেক সময় আসে যায়, আসে যায়, কিন্তু সময় যে খেলো আর আসবে না।
0: সেই জন্য
1: সময়ের মূল্য অনেক বেশি, অনেক বেশি।
0: একদম,
1: এটুকুই বললাম। নমস্কার।
0: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: সময় আর সুযোগ, এই দুইয়ের যে প্রতিযোগিতা না পরিপূরক কোনটা সেটা উত্তরে জানতে চাইছে। না, বন্ধুর সাথে কথা হলো না। চেষ্টা করবেন ফোন করার। 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বর রয়েছে। আর স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে ঠিক 34:56। আরও খানিকটা সময় আপনাদের সাথে রয়েছে। আর ওই যে জানার চেষ্টা করছি যে সময় আর সুযোগ কোনটা বেশি প্রাধান্য, কোনটা বেশি মূল্যবান আপনার জীবনে। আপনারা অনেকেই এখন পর্যন্ত কথা বলেছেন, বাকিরা যারা রয়েছেন তারা অবশ্যই জানাবেন। আরো একজন বন্ধু চলে এসছেন ফোন লাইনে। হ্যালো,
1: হ্যালো দিদি, নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: যমুনা দাস, বিশ্বাস।
0: আচ্ছা বলো
1: দিদি, সময়ের মূল্য দাওই উচিত।
0: আচ্ছা,
1: আগে ছোট থাকতাম, আমরা যে স্কুলে যাইতাম, মা অনেক সময় কইতো পড়াশোনা না করলে বুঝি আর কি, দিনে দিনে যে মা বাবার কথা তো আগে শুনতাম না, পড়াশোনা তো বেশি করতাম, অন তো বালা কাজও লাগতাম।
0: এটাই তো আমাদেরকে জীবন শিখায়। জীবন যখন আমাদের সেই পাঠটুকু দেয়, ততদিনে হয়তো আমাদের হাতে সেই সময়টা আর থাকে না, তাই নয় কি? একদম। তবে একটা কথা বলবো, একজন বন্ধু কিছুক্ষণ আগে বলছিলেন, যেটা হয়ে যাওয়ার সেটা হয়ে গিয়েছে। অতীত নিয়ে পড়ে থেকে বর্তমানটাকে নষ্ট করলে তাহলে আগামীকাল দাঁড়িয়ে মনে হবে যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেছে। তাই সব থেকে ইম্পর্ট্যান্ট আজকের যে দিনটা, আজকের যে সময়টা, সেটাকে নিয়ে ভাবার। এবং আপনি যত আপনার নিজের বর্তমানটাকে সুন্দর করবেন, আপনার

0: ধীরে ধীরে ভবিষ্যৎটাও কিন্তু সুন্দর হবে। যা আছে, যেটুকু আপনার কাছে আছে, যেটুকু সামর্থ্য আছে, মেধা আছে, সেটা দিয়ে যেটা বেস্ট সৎ উপায়ে সেটাই আপনি করবেন। অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, ভালো থাকবেন।
1: ঠিক আছে দিদি, আমিও ভালো থাকবেন।
0: একদম অবশ্যই। সময় নিয়ে আপনাদের সাথে খানিকটা কথা বলেছি, এবার ভাবছি সময়কে নিয়ে এত কথা বললাম, সুযোগকে কি করে না বলি, তাহলে তো সুযোগটাই হাতছাড়া হয়ে যাবে। চলুন এবার আসি তাহলে সুযোগে। সুযোগ এই মুহূর্তে একজন বন্ধু চলে এসেছেন, বন্ধুর সাথে কথা বলার পর তা নিয়ে কথা বলছি। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: নমস্কার।
2: হ্যাঁ নমস্কার, বরদলি থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: অনিমেষবাবু বলুন।
2: আমি বলছি সময় সুযোগ, সময় ঠিক আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সুযোগটা। কারণ কেন বলছি, আমি বলছি এই কারণে যে আমার ক্ষেত্রে তিন চার সুযোগ এসেছিল। একবার না, তিন বার সুযোগ এসেছিল। তিন বার মধ্যে আমি প্রথম সুযোগটাকে সময়ের জন্য হারিয়েছি, দ্বিতীয়টাকেও হারিয়েছি, তৃতীয় যে সুযোগটা এসেছিল সেই তৃতীয় আমার জীবন এখনো
0: চলছে।
2: এই জন্য বলছি আমার কাছে গুরুত্বপূর্ণ যে সুযোগটা আমার কাছে এসেছিল আমার জীবনে, এই সুযোগটা আমি হাতছাড়া করিনি। ওই সুযোগটাকে নিয়ে আমি সময়ের সাথে আমি এগিয়ে চলছি, এটাই আমার কথা বলার ছিল।
0: অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা দারুণ দিক আপনার জীবনের আপনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। আমাদের জীবন অনেক ভালো হয়, সব সময় যে সুযোগ হাত ছাড়া হয় তাও কিন্তু নয়। এই যে এক্ষণে বন্ধু কথাটি বললেন, এইমাত্র যিনি ফোন করেছেন অনিমেষবাবু, যে ওনার জীবন উনি সেই সুযোগ হারিয়েছেন, আবার সুযোগটাকে তিনি পেয়েছেন যখন কাজে লাগিয়েছেন এবং সময়ের সাথে এগিয়ে রয়েছেন। সুযোগ এই শব্দটা শুনলেই কিন্তু আমাদের মনে হয় কিছু বড় কিছু, একটা বিশাল দরজা খুলে যাবে আলাদিনের ম্যাজিকের মতো, আর আপনার জীবনে সব বদলে যাবে। কিন্তু সত্যি কথা কি বলুন তো, সত্যি কথা হচ্ছে সুযোগ বেশিরভাগ সময় খুব সাধারণ হয়ে আসে। সে ঘোষণা দিয়ে আসে না, সে বলে না যে আপনি প্রস্তুত হন আমি আসছি, তুমি প্রস্তুত হও তোমার জীবনে আমি আসছি। কখনো একটা ফোন কল, কখনো একটা ছোট মেসেজ, কখনো কোনো মানুষের সঙ্গে হঠাৎ দেখা, কখনো একটা হ্যাঁ বলার সাহস, কখনো একটা সঠিক সিদ্ধান্ত, যেটা তখন খুব সাধারণ মনে হয়েছিল কিন্তু পরে আমরা বুঝি ওইটাই ছিল আমাদের জীবনের সব থেকে বড় সুযোগ। একজন বন্ধু সাথে রয়েছে, নমস্কার।
3: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছিলেন?
3: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু বলুন।
3: প্রশ্ন হলো সময় নাকি সুযোগ, কোনটাকে আমি বেশি গুরুত্ব দেব?
0: একদম
3: উভয় গুরুত্বপূর্ণ, তবে সময়টাকে আমি প্রথমেই রাখবো, কারণ সময় আমাদের শেখায়। জীবনের অভিজ্ঞতা, আজকে 64 বছর বয়স, জীবনের অভিজ্ঞতা থেকে বলছি সময়ের সঠিক ব্যবহার করতে পেরেছি বলেই আজকে জীবনে যা কিছু করেছি, প্রতিষ্ঠিত হয়েছি, যাই হয়েছি,
0: সময়ের কারণে,
3: ব্যবহারের জন্যই আজকে আমি করতে পেরেছি।
0: বাহ, বিশাল বড় একটা ব্যাপার।
3: প্রথমে রাখতে হবে, কারণ সময় আমাদের শিক্ষা দেয় তুমি তৈরি হও। সুযোগ যখনই আসবে সেটাকে যদি আমরা গুরুত্ব না দিই, সুযোগটাকে যদি ধরতে না পারি,
0: সেটা আবার চলেও যাবে,
3: প্রতিষ্ঠিত হতে পারবো না।
0: ঠিক
3: যেমন ক্রিকেট খেলার মতো, ক্রিকেটের দুটো টিমের মধ্যে খেলা হয়, এখন ব্যাপারটা হলো সবাই ভালো খেলছে কিন্তু কিন্তু ওই যে ক্যাচ মিস
0: ম্যাচ মিস,
3: সুযোগটাকে যারা ক্যাচ ধরতে পারে তারাই কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত জিততে পারে। আর যারা দুটো তিনটে ক্যাচ মিস করলো, দেখতে গেলে এই ক্যাচের জন্য ম্যাচটাকে

0: হারাতে হলো, এই সুযোগটা হচ্ছে এরকমই,
1: অসংখ্য
0: সুযোগ
1: ধন্যবাদ
0: আসে।
1: আপনাকে।
0: হ্যাঁ, আগে পরে আমাদের জীবনে অনেক সুযোগ আসবে, সেটাকে আমাদের গুরুত্ব দিয়ে সেটাকে ধরতে হবে, সেটাকে ব্যবহার, সেটাকে আমার কাজে লাগাতে হবে,
1: একদম, ভালো
0: তবেই
1: থাকবেন,
0: সবকিছু হবে। তবে
1: শুভরাত্রি।
0: সময়টা তো আমার প্রথমেই রাখতে হয়, তারপরে সুযোগ, কারণ সময়টাকে যদি আমি দাম না দিই তাহলে আমার সুযোগ আসবে কোথা থেকে?
1: ঠিক, ধন্যবাদ, ভালো থাকবেন। খুব সুন্দর করে আপনি বলেছেন, আসলে এগুলো তো আমাদের জীবনে আমাদেরকে শেখায়। আমরা যে প্রতিদিনকার জীবন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত যুদ্ধ চালাই, ছুটছি, ঘুরছি, চলছি, ফিরছি, সেই এক বিশাল ব্যাপার। কিছু না কিছু তো শিখছি, সময় আর সুযোগ দুটো শব্দ আমাদেরকে তাই শিখিয়ে দিচ্ছে। যে কথাটা বলছিলাম যে সুযোগ আমাদেরকে কোনো অ্যাডভান্স অ্যানাউন্স করে আসে না, ঘোষণা দিয়ে আসে না, সে বলেও না যে আমি আসছি তোমার জীবনে। যখন সেটা চলে যায় আমাদের কোনো কারণবশত, কোনো একটা ভুল সিদ্ধান্তের পর, তখন আমরা বুঝি যে ওইটাই ছিল আমাদের জীবনে সব থেকে বড় সুযোগ। তবে সমস্যা কি জানেন, আমরা প্রায়ই ভাবি এখন না, আরেকটু পরে, আরও প্রস্তুত হয়ে নিই, আরও ভালো হলে। কিন্তু সুযোগ সবসময় অপেক্ষা করে না, সে আসে, একটু দাঁড়ায়, তারপর আবার চলে যায়। তারপর আমরা বসে ভাবি আমার ভাগ্যটা ভালো না। কিন্তু প্রশ্নটা একটু অন্যরকমও তো হতে পারে, সুযোগ সত্যিই আসেনি নাকি এসেছিল যে আমরা তাকে চিনতে পারিনি? কারণ অনেক সময় সুযোগ বড় দরজায় আসে না, সে ছোট ছোট মুহূর্ত হয়ে আসে। একটা অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ, একটা ইন্টারভিউতে বসার সুযোগ, একটা নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ, একটা নতুন কিছু শুরু করার সাহস, এটাও কিন্তু আপনার জীবনের একটা বড় সুযোগ। আমরা অনেকেই ভাবি যখন পুরো প্রস্তুত হব তখন শুরু করব। কিন্তু মজার বিষয় হলো অনেক মানুষ শুরু করার কারণেই কিন্তু প্রস্তুত হয়ে ওঠে। ভাবুন, একজন মানুষ খুব ভালো গান গায়, গলা তার অসাধারণ, প্রতিভাও আছে, কিন্তু সে ভাবে এখনও না, আরও একটু পরে। আরেকজন আছে হয়তো খুব অসাধারণ নয়, কিন্তু সে প্রতিবার চেষ্টা করে, প্রতিবার সে অংশ নেয়, প্রতিবার সে শেখে, এবং প্রতিটা হার থেকে সে শেখে। বছর শেষে দেখবেন সবচেয়ে প্রতিভাবান যে মানুষটা রয়েছে, অর্থাৎ সব ট্যালেন্টেড যে মানুষটা রয়েছে সে কিন্তু নয়, সবচেয়ে নিয়মিত যে রয়েছে সে মানুষটাই কিন্তু অনেক দূরে চলে গেছে, তাকে সময় অনেক দূরে নিয়ে চলে যাচ্ছে। কেননা সে প্রতিদিন তার যুদ্ধক্ষেত্রে নামছে, হারছে, বাড়ি ফিরছে, নামছে, হারছে, বাড়ি ফিরছে এবং শিখছে, এবং তাতে করে সে কিন্তু সময়ের সাথে অনেকটাই দূরে এগিয়ে চলছে। একজন বন্ধুর সাথে রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? না, কথা হলো না বন্ধুর সাথে, স্টুডিও করিতে সময় 10:45 হয়ে 2 সেকেন্ড, আর বড় জোর হাতে গোনা 10 থেকে 12 মিনিট আজ রাতের পর্ব নিয়ে আজ আপনাদের সাথে আমি রয়েছি। তবে আপনারা যেভাবে আপনাদের জীবনের অভিজ্ঞতা খুব কম সময়ের মধ্যে, খুব কম শব্দের মধ্যে তুলে ধরেছেন, সত্যি এই কথাগুলো যারা শুনেছেন তারাও ভীষণভাবে অনুপ্রাণিত হবেন। আমাদের চারপাশে অনুপ্রাণিত হওয়ার জন্য সত্যি ভালো কিছু বিষয়, ভালো কিছু কথার ভীষণ প্রয়োজন। বর্তমান সময়ে তো আরও বেশি প্রয়োজন, যখন ঘরে ঘরে হতাশাগ্রস্ত লোকের সংখ্যা বাড়ছে, ডিপ্রেশন বড় ব্যাধিতে আক্রান্ত, সেই ক্ষেত্রে কিন্তু এই ইতিবাচক বিষয়গুলো প্রত্যেকটি মানুষকে আরও বেশি করে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস। কেননা এই গল্পগুলো কোনো বইয়ের পাতায় লেখা নয়, এগুলো আমার আপনার সাধারণ মানুষের জীবন, যেটা আমরা ছোট থেকে বড় হতে হতে শিখেছি, কোথাও কারোর থেকে শুনে নয়, দেখে নয়। জীবন আমাদের যেভাবে শিক্ষাটা দিয়েছে আজকের অনুষ্ঠানে, আমরা ঠিক সেটাই প্রেজেন্ট করেছি। কেউ বলেছে আমার জীবনে খুব সময়টা ইম্পর্ট্যান্ট, কেননা কি আমি সময়ের সাথে চলেছি বলে হয়তো কিছু অ্যাচিভ করেছি। আবার কেউ একজন এটাও বলেছেন যে সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্তটা নিতে পারতাম বা বুঝতাম যে এটা আমার জীবনে সব থেকে বড় সুযোগ, তবে বোধহয় আফসোসের কোনো জায়গা থাকতো না। এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের ভিন্ন ভিন্ন রকমের স্বাদের, যেটা জীবন আমাদের দিয়েছে তার থেকে কিন্তু সেই কথাগুলো উঠে এসেছে। আসলে সুযোগ একটা বড় অদ্ভুত জিনিস, সে শুধু যোগ্য মানুষ খুঁজে না, সে প্রস্তুত মানুষ খুঁজে। আর প্রস্তুতি মানে কিন্তু সব জানা, সে ব্যাপারটা নয়। প্রস্তুত

0: মানে ভয় নিয়েও কিন্তু এগিয়ে যাওয়া যায়। একজন বন্ধু চলে এসেছেন, চলুন চট করে বন্ধুর সাথে কথা বলে ফেলি। হ্যালো, নমস্কার, হ্যালো,
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছেন?
1: শুভ সন্ধ্যা। আমি দিলীপ
0: হ্যাঁ, দিলীপ
1: সরকার,
0: বাবু বলুন।
1: দিলীপ সরকার খয়েরপুর থেকে।
0: দিলীপ বাবু বলুন।
1: কেমন আছেন আপনি? ভালো তো?
0: আমি ভালো আছি, আপনি?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো থাকার চেষ্টায় আছি।
0: একদম সময় আর সুযোগ
1: আমার
0: কোনটা
1: কথাগুলো
0: বেশি?

0: কেমন আছেন আপনি? ভালো তো?
1: আমি ভালো আছি, আপনি?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, ভালো থাকার চেষ্টায় আছি।
1: একদম। সময় আর সুযোগ
0: আমার
1: কোনটা বেশি
0: কথাগুলো
1: মূল্যবান?
0: এই কথাটা বলেই তো আমাকে দুবিধায় ফেলে দিয়েছেন। আমি কোনটা, এই বিষয়ে আমার অভিজ্ঞতা বিশেষ নেই।
1: যেটা আপনার মনে
0: আমি
1: হচ্ছে
0: তবে একটা কথা ম্যাডাম বলবো,
1: বলুন।
0: আমার একটা ছোট্ট অভিজ্ঞতা আমি শেয়ার করছি,
1: হ্যাঁ হ্যাঁ
0: বড়তে বড়তে যাব না। দেখুন, আমার মনে হয় জীবনের জীবনে ও সাফল্যের ক্ষেত্রে সুযোগ সবচেয়ে বেশি মূল্যবান।
1: আচ্ছা
0: সাফল্যের ক্ষেত্রে,
1: আচ্ছা,
0: কারণ সময় আছে আপনার কাছে অ্যাভেলেবেল, যদি সঠিক সুযোগটা আপনি না পান তো সাফল্যটা কোথায় আসবে? এক রাস্তা বের করতে হবে আপনাকে,
1: ঠিক।
0: এটা গভীরভাবে বা ভাবার বিষয়, উপর উপর যদি ভাবেন সেটা বুঝতে পারবেন না। আপনার কাছে সময় আছে, কিন্তু সঠিক সুযোগটা যদি না পান রাস্তাটা কিভাবে হবে? সুযোগের মাধ্যমে মা রাস্তা তৈরি করে সিঁড়ি বানায়, মানুষ উপরের দিকে চলে যায়। তাহলে সুযোগটা আপনাকে সবচেয়ে মূল্যবান। আর এমনি তো আমরা সত্যি করতে জানি যে সময়ের চেয়ে মূল্যবান আর কিছু নেই, ভগবানও হার মেনেছে সময়ের কাছে।
1: তুমি
0: যখন এই প্রতিদ্বন্দ্বী চলে সুযোগের সঙ্গে, কোন কোথায় যেন সময়টা একটু ঠিকই হয়ে যায়। আরেকটা কথা বলি, দেখুন আমার ছোট্ট একটা অভিজ্ঞতা বলছি, সময় এবং সুযোগের দুটোই ব্যালেন্স থেকে চলতে হবে আমার মনে হয়। আমার ছোট্ট অভিজ্ঞতা আমি বলছি, আমার জীবনে আমি যখন মাধ্যমিকে ক্যান্ডিডেট ছিলাম, তখন আমার মানে যাওয়ার পথে রাস্তার মধ্যে আমার এডমিট কার্ড যেটা সেটা হারানো গিয়েছিল আমার খেয়াল আছে।
1: আচ্ছা,
0: তখন আমি, তখন তো বয়স কম ছিল, এত বুদ্ধি টুদ্ধি ছিল না, তখন আমি পরীক্ষা হলে গিয়ে দেখলাম আমার এডমিট কার্ডটা নেই। তো তারপর আমি হতাশার অবস্থায় ছিলাম। তারপর আমি কি করলাম, আবার সেই ধলেশ্বরী স্কুলটা আমার সিট নাম্বার পড়েছিল, সেখানে পরীক্ষা হলে বসার আগে আমি দেখলাম আমার কাছে এডমিটটা নেই। তখন আমি কি করলাম, বাড়িতে আবার রিটার্ন আসলাম। আসার পরে সেখানে বাড়িতে থেকে আবার রিটার্ন ধলেশ্বরী স্কুলে যাওয়া, সেই সময়টা কোথায় যেন চলে গেল। তারপর আমি বাড়িতে গিয়েও এডমিট কার্ডটা খুঁজে পাইনি। রাস্তার মুহূর্তে আমি মোড়ে আমার একজন ভাইকে খুঁজে পাই। দাদা বলল যে কি হয়েছে কি হয়েছে? আমি বললাম এই অবস্থা। বলে তোর এডমিট কার্ড লাগবে না, তুই আমার সঙ্গে চল। দাদার একটা স্কুটার ছিল, স্কুটারে বসে আমি আবার স্কুলে, আবার দাদা নিয়ে আসলো এবং আমার পরীক্ষা হলো বসালো। তখন এখানে একজন দাদার পরিচিত শিক্ষক ছিলেন, উনি বললেন যে দিলীপ তুমি টেনশন করো না, তুমি পরীক্ষা দাও, এবং রেজিস্ট্রেশন নাম্বারটা তারা সেখান থেকে দিল। আমি পরীক্ষা নিয়ে এবং পরীক্ষা হলো বসার সময় দেখলাম আমার আধ ঘন্টা এমনি চলে গেছে। তখন আমি একটা দিনই ভাবলাম যে সময়টা কমে গেছে আমার থেকে, আধ ঘন্টা চলে গেছে, কিন্তু এই আধ ঘন্টা চলে গেছে এবং সীমিত সময়ের মধ্যে এই সুযোগটাকে আমার কাজে লাগাতে
1: একদম যেটুকু সময় হাতে রয়েছে, ঠিক।
0: হ্যাঁ হ্যাঁ, এমন একটা জিনিস আমি বুদ্ধি করে করলাম যে সময়টা তো আমার কাছে সীমিত এবং সুযোগ এই অর্থে তারা বলছে তুমি পরীক্ষা দাও, মানে তারা আমাকে সুযোগ দিয়েছে।
1: একদম একদম তাই।
0: কারণ তারা বুঝতে আমার দুর্ঘটনা, আমার দুরবস্থা হয়ে যায়। তখনই আমি কি করলাম, যে পরীক্ষাগুলো মানে যেই অ্যান্সার গুলো, এবং মানে দুর্ভাগ্যের বিষয় বলতে হয় সেই সময় আমার পরীক্ষাটা ছিল বাংলা পরীক্ষা, আপনারা তো জানেন যে বাংলা অনেক লেখালেখি করতে হয়। তো আমি কি করলাম, যেগুলো আমার 5 নম্বর ওকে, সেগুলো আমি বুদ্ধি করে অ্যান্সার করলাম এবং সঠিক এই সীমিত সময়ের মধ্যে সুযোগটাকে আমি কাজে একদম সঠিক ভাবে লাগালাম এবং খুব ভালোভাবে পাস করেছি এই মাধ্যমে।
1: জীবনের বিশাল বড় অভিজ্ঞতা।
0: হ্যাঁ, এই এই বিষয়গুলো যদি আমরা বুঝি আর কি, যে সময় এবং সুযোগকে যদি আমরা হ্যান্ডেল করতে পারি সঠিকভাবে, বুদ্ধিসত্তা বাস্তব অভিজ্ঞতা বা এরকম মাধ্যমে যদি আমরা সঠিক মানে চোখ কান খোলা রেখে যদি সুযোগ সময়ের সাথে যদি সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে মনে হয় আমার জীবনে সফলতা কখনো কখনো আসবে। কিন্তু একটা জিনিস মনে হয়, যখন আমাদের মনে হতাশাটা অনেক ক্ষেত্রে আসে, দেখবেন আমরা
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের, একদম একদম অসংখ্য ধন্যবাদ, শুভরাত্রি, ভালো থাকবেন। একদম একেবারে আমাদের অনুষ্ঠানের সব শেষের মুহূর্তে বলতে গেলে, তাই আমাদের কথা আর খানিকটা সংক্ষিপ্ত করতে হলো। আর স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে, ওই যে সময় বলছে এই মুহূর্তে রাত 10:51 হয়ে 48 সেকেন্ডের কথা বলছিলাম, সুযোগ না সময়, সুযোগ না সময়। আরেকজন বন্ধু এসেছেন, চলুন এবার আপনি জেনেই রয়েছেন, আপনি কিন্তু একেবারে সংক্ষিপ্ত করে বলবেন। না, লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। সময় আর সুযোগ, আমি হয়তো বলবো এই দুটোর মধ্যে সময় অনেকের মতো, আমার ব্যক্তিগত যে

উত্তর থাকবে সেটা হবে সময়। এবার আপনি বলতে পারেন সেটা কেন? কারণ সময় হচ্ছে এমন একটা সম্পদ যেটা আমাদের হাতে থাকে কিন্তু খুব বেশিক্ষণ থাকে না। সুযোগ কিন্তু অনেক সময় বাইরে থেকে আসে, কিন্তু সময় আমাদের ভেতর থেকে মানুষ তৈরি করে। সময়কে ঠিকভাবে ব্যবহার করলে শেখা যায় নিজেকে কীভাবে পরিবর্তন করা যায়, হার মানার পর আবার শুরু করা যায়, আর সব থেকে বড় কথা নতুন সুযোগ তৈরি করা যায়। অনেকেই ভাবে সফল মানুষদের ভাগ্য ভালো ছিল, কিন্তু খুব কাছ থেকে দেখলে বোঝা যায় তারা সময়কে কতটা গুরুত্ব দিয়েছেন। তাদের জীবন অত্যন্ত ডিসিপ্লিন, তারা খুব সকাল থেকে রাত পর্যন্ত তারা ভীষণ মার্জিত জীবন যাপন করেন। সময়ের খাওয়া সময়ে, ঘুম সময়ে, পড়াশোনা সময়ে, আপনি একবার তাদের জীবন কাহিনী দেখবেন, সেখানে কিন্তু নিশ্চিতভাবে পাবেন। যখন কেউ দেখেনি তখনও কিন্তু তারা কাজ করেছেন, যখন ফল আসেনি তখনও তারা নিজেদের থামিয়ে রাখেননি, কারণ তারা জানতো সময় জমতে জমতেই একদিন সুযোগ হয়ে দাঁড়ায়। কিন্তু এর মানেই না যে সুযোগের মূল্য কম, কারণ জীবনে কিছু দরজা বারবার কিন্তু খোলে না, সেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা মাথায় থাকবে, রাখবেন আপনারা প্রত্যেকে। কিছু মানুষের সঙ্গে দেখা কিন্তু আপনার জীবনে হয়তো একবারই হয়েছে বা একবারই হয়, কিছু মুহূর্ত কিন্তু আপনার জীবনে দ্বিতীয়বার আর আসে না। কিছু সিদ্ধান্তের সময় পেরিয়ে গেলে ইচ্ছা থাকলেও আর আগের জায়গায় ফেরা যায় না। তাই শুধু সময়কে ধরে রাখার চেষ্টা করলেই হবে না, সময়কে ব্যবহার করতে হবে, কারণ সময়কে অবহেলা করলে সুযোগ সামনে থেকেও চলে যায়, আর সুযোগকে ভয় পেলে সময় কিন্তু কেটে যায় অপেক্ষায়। তাই হয়তো জীবনের সব থেকে সুন্দর শিক্ষা হলো সময়কে এমনভাবে বাঁচুন যাতে সুযোগ এলে নিজেকে ছোট না লাগে, আর সুযোগকে এমনভাবে গ্রহণ করুন যাতে পরে আপনার মনে না হয় ইস আরেকটিবার যদি চেষ্টা করতাম তবে হয়তো পারতাম। তাই সময়কে সম্মান করুন, কারণ সে নীরবে আপনার ভবিষ্যৎ তৈরি করছে। সুযোগকে ভয় পাবেন না, কারণ অনেক সময় সে আপনার সামর্থ্যের থেকেও বেশি কিছু কিন্তু সে দেখে। আর তাই মনে রাখবেন, সময় অপেক্ষা করে না, সুযোগ বারবার আসে না, কিন্তু আজকের সিদ্ধান্ত আগামীকালের গল্প হয়ে যায়। আজকের আজ রাতের পর্ব শেষ করার আগে একটা কথা রেখে যেতে চাই, একটা কথা আপনাদেরকে বলতে চাই, ঘড়ির কাঁটা কিন্তু থামে না, সময় কাউকে বলে যায় না আর একটু পরে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছি, একেবারেই না। সুযোগও অপেক্ষা করে না, সে আসে কিছুক্ষণ দাঁড়ায় তারপর হয়তো নিঃশব্দে চলে যায়। আর আমরা অনেক সময় বুঝতেই পারি না যে মুহূর্তটাকে সাধারণ ভেবেছিলাম সেটাই হয়তো খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই যেটা বলতে চান সেটা বলে ফেলুন। অনেক অনুভূতি শুধু এই কারণে অপূর্ণ থেকে যায় কারণ আমরা ভেবেছিলাম সময় তো আছে, আসলে কিন্তু তা নয়, ব্যাপারটা একেবারেই তা নয়। একদিন হয়তো সময় থাকবে কিন্তু সুযোগ থাকবে না, একদিন হয়তো ইচ্ছে থাকবে কিন্তু সেই মুহূর্তটা আর থাকবে না। তাই আজকেই বাঁচুন, আজকেই ভালোবাসুন, আর আজকেই শুরু করুন। আমি অন্তরে আজকের আজ রাতে পর্ব থেকে বিদায় নিচ্ছি, প্রত্যেকেই ভালো থাকবেন, নিজের মানুষদের সময় দিন, নিজের স্বপ্নকে একটু সাহস দিন, আবার কথা হবে আপনাদের সঙ্গে। ততদিন পর্যন্ত হাসুন, বাঁচুন, আর জীবনের প্রতিটা মুহূর্তকে অনুভব করুন।

চলুন প্রথমে জানিয়ে দিই আপনাদের আবহাওয়ার বিজ্ঞপ্তি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরলম অভিমুখে এগিয়ে আসছে। আর ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 26 মে কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলা ধলায় 29টি, খোয়াই উত্তর ও সিপাহীজলা জেলায় বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। রাজ্যে আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা

পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দেব আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এফএম উচ্চয়ন্ত, 25 মে 2026 সোমবার 101.6 মেগাহার্টজে, এফএম উচ্চয়ন্ততে এবং নিউজ অন এয়ার অ্যাপে আপনারা শুনতে পাবেন আমাদের অনুষ্ঠান। ফেসবুক, ইউটিউবে আকাশবাণী আগরতলা পেজেও লাইভ অনুষ্ঠান শুনতে পারেন। অনুষ্ঠান সূচি শুরু হবে ঠিক সকাল 6:05 ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডার মধ্য দিয়ে, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুমনি খরাং, 6:55 ককবরক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলা সংবাদ, 7:35 শুনবেন স্থানীয় সংবাদ, 7:40 শুনবেন ককবরক সংবাদ, 7:45 সকাল শুনবেন অভিজ্ঞাপন, যুববাণীতে আগামীকাল সকাল 8:40 শুনবেন 90 বছরের আকাশবাণীর যাত্রা নিয়ে বিশেষ অনুষ্ঠান, 9:10 রয়েছে নিউজ হেডলাইন্স, 9:12 আগামীকাল বলছি তোমায় পর্বটি শুনবেন আপনাদের বন্ধু আর যে নিতায়ের সঙ্গে, সকাল 11:00 ককবরক অনুষ্ঠান খানি রচাবুমুং, 2:30 চিরায়ত অনুষ্ঠানে গল্প পাঠের আসর, বিকেল 3:00 রয়েছে সফরনামা, সফরনামার পরই শুনবেন নিউজ হেডলাইন্স, তারপরে ঠিক বিকেল 4:00 রয়েছে সুরের আকাশে গীত বাহার, এই অনুষ্ঠানটি নিয়ে আগামীকাল ঠিক বিকেল 5:00 আপনারা শুনবেন গীত বাহার, এই অনুষ্ঠানটি আপনাদের সঙ্গে আগামীকাল থাকছে আর যে অঙ্কিতা, 6:30 রয়েছে অনুষ্ঠান হৃদয়ের সুর, 7:25 রয়েছে অনুষ্ঠান সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত হবে বাংলা সংবাদ, তারপরে আপনারা শুনবেন ককবরক সংবাদ ঠিক 7:45, 7:55 আপনারা শুনবেন স্থানীয় সংবাদ গান অন্তহীন, এই পর্বটি আগামীকাল আপনারা শুনবেন আর যে অপরাজিতার সাথে ঠিক রাত 8:05 সমাচার, সন্ধ্যা রয়েছে ঠিক 8:45, নিউজ হেডলাইন্স শুনবেন ঠিক রাত 9:00, গীতি আকাশ অনুষ্ঠানটি রয়েছে রাত 9:02। আজ রাতে পর্ব নিয়ে ঠিক 9:30 আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে অপরাজিতা, ঠিক রাত 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান শুনবেন, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে, স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 11:09। আজকের মতো অনুষ্ঠান থেকে আমি অন্তরা বিদায় নিচ্ছি, প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সুন্দরভাবে জীবন কাটাবেন, নিজেদের প্রিয়জনদের খুব খুব করে সময় দেবেন, নমস্কার, শুভরাত্রি।